আজ শুক্রবার, 26শে আষাঢ় 1948 শকাব্দ, 17ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 32শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5টা বেজে 3 মিনিট হয়ে 24 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 21 মিনিট হয়ে 15 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 21 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আজ পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

يوماً واخشوا يوما لا يجزي والد عن ولده

شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا

0: وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم
1: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনি জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।

জানিয়ে দেব আজ পরবর্তী কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, বর্ষার বিপদ বলবেন ডাক্তার অনির্বাণ দোলেই, শুনবেন প্রথম পর্ব। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাজশ্রী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। জানা অজানা সকাল 8:00, 8:05 নিরাময়, বর্ষাকালীন অসুখ বিসুখ নিয়ে ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সাক্ষাৎকার। 8:20 গান্ধী চর্চা। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী প্রমথ মোহন ঠাকুর। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা। 9:30 আকাশবাণী পডকাস্ট। 10:00 গানের ভেলা উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা মিত্র। 11:00 যুববাণীর অনুষ্ঠান। 12:00 বেহালা বাদন, শিল্পী সজল দাস। 12:15 লোকগীতি শুনবেন গুণধর শাসমলের কণ্ঠে। 12:33 উনজমির দুনো ফসল। 1:00 গীতিকা। 1:45 মহিলা মহল। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনে থাকবেন নবনীতা রাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য। 11 শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক সুখেন্দু বিকাশ পাত্র এবং দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা, বলবেন পিনাক পানি ঘোষ। 8:00 নাটক পিঞ্জর ভেঙে, রচনা অমিতাভ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত সুজিত সাহা। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাজশ্রী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:45 নজরুলগীতি শুনবেন মৈত্রী সিংহর কণ্ঠে। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন শুনবেন পূর্বাশানন্দীর কণ্ঠে। 10:45 লোকগীতি গুণধর শাসমলের কণ্ঠে। 11:00 বেহালা, শিল্পী সজল দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী ভাস্কর সেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাজশ্রী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, শুনবেন 174তম পর্ব। 6:45 ভজন পূর্বাশানন্দের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে থাকবেন অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুলগীতি শুনবেন মৈত্রী সিংহর কণ্ঠে। 8:50 আধুনিক গান শুনবেন মান্ডবী চক্রবর্তীর কণ্ঠে। 9:10 রাসধারা। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী প্রমথনাথ ঠাকুর, মাফ করবেন প্রমথ মোহন ঠাকুর। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন নীলাঞ্জনা বাগচির কণ্ঠে। 5:20 উর্বশী। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 বেহালা বাদন, শিল্পী সজল দাস। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলায় সংবাদ।

মোহাম্মদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর তাদের হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধবের ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনঃবিকশিত 2টি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনঃবিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি এই স্টেশনগুলিরও উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চালাকুডি, আঙ্গামালি, থিরুর, থালাসেরি, পারাপ্পানগাড়ি এবং নীলাম্বুর রোড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদি বলেন, এই কাজগুলি জনগণের জীবনে, বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদি বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী ATS পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 9 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট RM ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত ATS হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ NDA-র বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই থেকে শুরু হওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে NDA-র আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের

0: আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পানশুল বানসাল 720 মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। এনটিএ জানিয়েছে 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700-এর বেশি নম্বর পেয়েছেন, 650 বা তার বেশি নম্বর পেয়েছেন 1492 জন, 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10,160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90,780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93%-এরও বেশি প্রথমবার নিট দিয়েছেন। এবারে উত্তীর্ণ পরীক্ষার্থীরা MBBS, BDS, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। ভারত ও ফিনল্যান্ড অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রগুলিতে অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে। এই লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফিনল্যান্ডের সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিক্কা পুরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ফিনল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করার পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সাকারি পুইস্তোর সঙ্গে বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, 6G, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়ে দুটি পক্ষ মত বিনিময় করে। পাশাপাশি ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি কীভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগকে আরও শক্তিশালী করতে পারে তা নিয়েও আলোচনা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37,60,000 টন খাদ্যশস্য এবং প্রায় সমপরিমাণ 37,70,000 টন উদ্যানজাত ফসল উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1,657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED গতকাল রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এরাজ্যের কলকাতা, 2/24 পরগনা এবং মুর্শিদাবাদে তল্লাশি চলে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী শাখা ATS-এর দায়ের করা একটি FIR-এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা এবং তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি, দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর 24 পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে 40,00,000 টাকার নগদ অর্থ সোনা উদ্ধার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর তাদের হামলা অব্যাহত রেখেছে। সে দেশের উত্তর দিকে আঘাত করার পাশাপাশি মার্কিন নৌ অবরোধ ভাঙার সশস্ত্র একটি জাহাজেও গুলি চালিয়েছে তারা। জবাবে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলির উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আগামী দিনে এই হামলা আরও বৃদ্ধি করা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। উল্লেখ্য, দুই দেশের মধ্যে গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি ইতিমধ্যেই ভেস্তে গেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের লড়াইয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। কার্ডিফে গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলি করেন 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। AFC অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে ভারত গ্রুপ ইতে পড়েছে। কোয়ালালামপুরে গতকাল অনুষ্ঠিত ড্রয়ে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, সিরিয়া ও ইরাক। গতবার প্রথমবার নকআউট পর্বে ওঠার পর এবারে টানা দ্বিতীয়বার মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিয়ে নামবে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এই বিষয়ে বলছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
1: আমরা দেশি মাছ বলতে যেটা সাধারণত বুঝি অর্থাৎ পোনা মাছ। তো আমাদের দেশীয় যে পোনা মাছ তাদের মধ্যে প্রধান যে মাছগুলি আমরা জানি সেটাই হচ্ছে রুই, কাতলা, মৃগেল। এবং এই সমস্ত মাছ আমরা গ্রাম বাংলার পুকুরে সাধারণত যেটা দেখি যে এই পুকুরে থাকাকালীন এই সমস্ত মাছের পরিণত অবস্থায় পেটে ডিম চলে আসে, কিন্তু তারা পুকুরের মধ্যে কিন্তু কোনোভাবেই ডিম ছাড়ে না। তো এই সমস্যাটা সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা যেটা পর্যবেক্ষণ করেন যে পুকুরে থাকার সময় এই সমস্ত মাছগুলি ডিম ছাড়ে না, তার প্রধান কারণ এই সমস্ত মাছ ডিম ছাড়ার জন্য নদীর প্রাকৃতিক পরিবেশে যায়, এবং সেই পরিবেশে যখন তারা একটি জলের মধ্যে স্রোত অর্থাৎ বন্যা পরিস্থিতি পায়, যেখানে জলের মধ্যে স্রোত আছে, বৃষ্টি পরিস্থিতি আছে এবং ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, সেই রকম পরিস্থিতিতে একমাত্র তারা ডিম ছাড়তে পারে। কিন্তু বর্তমানে পরিবেশ দূষণের কারণে, মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে, শিল্পায়নের কারণে দিনে দিনে এই সমস্ত প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলি মাছের আরও ছোট হয়ে আসছে, ফলে আগের মতো আমরা প্রাকৃতিকভাবে মাছের পোনা কিন্তু প্রকৃতিতে আর পাচ্ছি না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের একজন প্রধান বাঙালি বিজ্ঞানী যিনি ছিলেন ডক্টর হীরালাল চৌধুরী এবং তার সহকর্মীরা এই প্রণোদিত প্রজনন অর্থাৎ কৃত্রিমভাবে মাছের প্রজনন এই পদ্ধতিটি আবিষ্কার করেন। তো এই পদ্ধতির জন্য তারা প্রথমে মাছের ব্রিডিংয়ের জন্য যে প্রয়োজনীয় হরমোন অর্থাৎ জিএনআরএইচ হরমোন, যেটা আমরা পিটুইটারিতে পেয়ে থাকি, সেই হরমোন ইনজেকশন করার মাধ্যমে মাছগুলিকে উদ্দীপ্ত করে তোলেন, এবং উদ্দীপ্ত করার পরে মাছের প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য একটি চাইনিজ সার্কুলার হ্যাচারি অর্থাৎ যেখানে এক কোমর মতো জল থাকবে, জলের মধ্যে হালকা স্রোত থাকবে এবং ওপর থেকে বৃষ্টির পরিবেশ তৈরি করার জন্য সাহরের ব্যবস্থা থাকবে, সেরকম পরিবেশের মধ্যে মাছগুলি অর্থাৎ পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়। এবং এই মাছগুলি যখন তার প্রাকৃতিক পরিবেশ পায় এবং তার সঙ্গে হরমোন ইনজেকশনের মাধ্যমে তার উদ্দীপনা পায়, তখন ঠিক 6 থেকে 8-10 ঘন্টার মধ্যে তারা কিন্তু ডিমগুলি ছাড়ে। এবং এই সমস্ত ডিমগুলি আমরা হ্যাচারি, যেটাকে আমরা ইকো হ্যাচারি বলি বা চাইনিজ সার্কুলার হ্যাচারি বলি, সেখানকার একটি কম্পোনেন্ট অর্থাৎ হ্যাচিং ইউনিটে কালেক্ট করি এবং সেখানে একটি নির্দিষ্ট স্রোতের মাধ্যমে এই মাছের ডিমগুলি ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে ঠিক 18 ঘন্টার মধ্যে এই সমস্ত ডিমগুলি ফুটে বাচ্চা বেরোয় এবং সেই বাচ্চাগুলিকে আমরা একটি হ্যাচিং কালেকশন ইউনিট সেখানে আমরা কালেক্ট করে নিই। এবং আমরা যদি প্রাথমিকভাবে এই সমস্ত মাছগুলিকে পর্যবেক্ষণ করি, আমরা দেখব যে এই সমস্ত মাছের পেটে ডিমের কুসুমগুলি আটকে থাকে, কারণ প্রাথমিক অবস্থায় যদি এই সমস্ত বাচ্চাগুলি কিন্তু চোয়াল অর্থাৎ মুখের গঠনটা তৈরি হয় না, ফলে প্রাথমিকভাবে তারা কোনো খাবার খেতে পারে না। তো সেই সময় তাদের প্রয়োজনীয় খাবার এবং শক্তির উৎস দেওয়ার জন্য ডিমের কুসুম থলিটি তার পেটের মধ্যে আটকে থাকে, এবং এটি আটকে থাকে প্রায় 3 দিন পর্যন্ত। এবং এই 3 দিনের পরে যখন এই কুসুম থলিটি যখন মাছের পেট থেকে শুকিয়ে যায়, তারা কিন্তু খাবার খাওয়া শুরু করে, এবং হ্যাচারি ওনাররা এই স্টেপে অর্থাৎ এই স্টেপটিকে বলা হয় স্পন, এই স্পনগুলিকে কিন্তু বাজারজাত করেন তাদের কাছে, যে সমস্ত চাষিরা নার্সারি ম্যানেজমেন্ট, মাছের নার্সারি ম্যানেজমেন্টে যারা পারদর্শী তাদের কাছে। এবং তারা কি করেন, এই সমস্ত মাছগুলিকে নিয়ে আসেন, তাকে আগে নিজেদের পুকুরের জলের মধ্যে অ্যাডপ্ট করিয়ে নেন মানে অর্থাৎ সইয়ে নেন, এবং সইয়ে নেওয়ার পর সেই সমস্ত মাছগুলিকে প্রাথমিকভাবে কুড়ো এবং খোল, তার সঙ্গে অল্প ভিটামিন মিনারেল মিক্সচার অথবা কিছুটা সর্ষের তেল মিশিয়ে খাবার দেন, এবং খাওয়াতে খাওয়াতে যখন ঠিক 20 দিনের মধ্যে, 20 থেকে 1 মাসের মধ্যে তারা যখন ঠিক 1 ইঞ্চি অর্থাৎ 2.5 সেন্টিমিটার মতো দৈর্ঘ্যে হয়ে থাকে, তখন কিন্তু তারা এই মাছগুলিকে তুলে নিয়ে গিয়ে বড় পুকুরে ফেলেন, এবং সেই পুকুরে সেখানে তার নার্সারি রেয়ারিং হয়, এবং সেখান থেকে আমরা সাধারণ গ্রাম বাংলা যে মাছ চাষি তারা কিন্তু আমরা এই মাছগুলো সংগ্রহ করি এবং পোনা মাছগুলি আমাদের পুকুরে ছাড়ি এবং আমরা মৎস্য উৎপাদন করে থাকি। তো আমরা যদি এই প্রণোদিত প্রজননটি করি, এই প্রণোদিত প্রজননের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিডিং বা ব্রিডিং এর জন্য উদ্দীপনা দেওয়া অর্থাৎ ইনজেকশন দেওয়া। এই ইনজেকশন প্রাথমিকভাবে যখন শুরু হয় তখন কিন্তু অন্যান্য মাছ, যেটা যে মাছটা আমরা খেয়ে ফেলছি, সেই সমস্ত মাছের যে পিটুইটারি সেটাকে বের করে তার এক্সট্রাক্ট তৈরি করে অর্থাৎ নির্যাস তৈরি করে সেটাকে ইনজেকশন হিসাবে দেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে যত বিজ্ঞান উন্নত হতে থাকে তত কিন্তু সিনথেটিক হরমোনটি আসতে থাকে, এবং এই সিনথেটিক হরমোনের মধ্যে যে FSH LH কে সক্রিয় করার যে হরমোন অর্থাৎ GnRH সেটি থাকে, এবং তার সাথে কিছু ফিমোজাইট বা ডম্পেরিডন নামক কিছু বস্তু দেওয়া থাকে যা মাছকে সহজে ব্রিডিং করতে সাহায্য করে। এবং এই ইনজেকশনটি দেওয়ার সময় অবশ্যই আমরা চেষ্টা করব মাছের পিঠে দেওয়ার জন্য, যে অংশে মাছের কোনো ক্ষতি হবে না। এবং ব্রিডিং এর পর এই সমস্ত মাছগুলিকে আমরা কি করব, আমরা ঠিক এগুলোকে ব্রিডিং পুলে ছেড়ে দেবো, এবং ব্রিডিং পুলে ছাড়তে গেলে অবশ্যই আমাকে স্ত্রী মাছ পুরুষ মাছ চিনে নিতে হবে। এবং তার জন্য আমরা কিভাবে চিনবো, স্ত্রী মাছ আমরা যদি পর্যবেক্ষণ করি, স্ত্রী মাছের ক্ষেত্রে পেটটি একটু ফোলা হবে এবং পেটে যদি চাপ দিই তাহলে অল্প পরিমাণে ডিম বেরিয়ে আসতে পারে, এবং তার সাথে তার যে জনন ছিদ্র, পায় ছিদ্রের কাছে যে জনন ছিদ্র সেটি একটু ফোলা এবং লালচে হয়ে থাকবে। পুরুষ মাছটি যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে তার যে পেক্টোরাল ফিন অর্থাৎ বক্ষ পাখনা, পাখনার গোড়াটি একটু খসখসে হবে, এবং পেটে যদি আমরা চাপ দিই তাহলে

0: সাদা দুধের তরলের মতো একটি পদার্থ বেরিয়ে আসবে, যেটাকে আমরা স্পার্ম বলে থাকি। এইভাবে আমরা পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে চিনে নিতে পারি এবং এর ইনজেকশনের মাধ্যমে যে বাচ্চাগুলি তৈরি হবে সেই বাচ্চাগুলি আমরা বিক্রি করতে পারি। তো বিক্রি করার জন্য যে প্যাকেজিং করা প্রয়োজন হতে পারে, কারণ যে বাচ্চাগুলি তৈরি হলো সেগুলি খুবই নাজুক, অর্থাৎ এরা খুব ডেলিকেট হয়ে থাকে, এবং তাদেরকে যাতে অতি সহজে হ্যাচারি থেকে চাষির ফার্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা অক্সিজেন প্যাকিং নামে একটি পদ্ধতি ব্যবহার করে থাকি। এই পদ্ধতির জন্য আমরা একটি 500 লিটারের একটি প্লাস্টিক ব্যাগ নিই। এই ব্যাগের মধ্যে 1/3 অংশ আমরা জল দিই এবং 2/3 অংশ আমরা মেডিকেলে ব্যবহার করা যে অক্সিজেন সেই অক্সিজেন দিয়ে পূর্ণ করি, এবং এর ফলে যে মাছটি আমরা প্যাকেট করি সেই মাছটি প্রায় 18-20 ঘন্টা পর্যন্ত বিনা কোনো ঝামেলাতেই পৌঁছে যেতে পারে। মাছ সংক্রান্ত অন্য যে কোনো সমস্যার জন্য আমাদের নিকটস্থ যে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা মৎস্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: এতক্ষণ শুনলেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এ বিষয়ে বললেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলার দু একটি অংশে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে বয়ে যাবে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এখানেই শেষ হল। এর সঙ্গে সঙ্গে শেষ হল আজকের চাষবাস।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
8: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
11: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর 3 দিন 3 পর্বের ধারাবাহিক কথিকা শুনবেন বর্ষার বিপদ। আজ প্রথম পর্ব, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই।
12: আজকের আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হলো বর্ষা এবং বর্ষাকালীন বিভিন্ন সমস্যা। আজকে যদি আমরা দেখি যে এই বর্ষাকালে প্রধানত যে সমস্যাগুলো আমাদের পাই, যেমন জ্বর, সর্দি।

0: কাশি, হাঁচি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়ছে, নাক বন্ধ হয়ে থাকছে ইত্যাদি। বর্ষাকালে আসলে আমাদের চারদিকে যে বর্ষার প্রাদুর্ভাব এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই কারণে আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে বা মুখের মধ্যে যে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো থাকে, এগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি শুরু করে দেয়। আর এই ভাইরাস, ব্যাকটেরিয়া যত দ্রুত বংশবিস্তার করবে, তত দ্রুত কিন্তু আমাদের শরীর খারাপের শুরু হবে। প্রশ্ন ওঠে যে এই সময় কেন, এই বর্ষাকাল বা শীতকাল এগুলোতেই বা কেন? তার কারণ, এই সময়ে যেমন চারিদিকে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে বিভিন্ন জীবাণু তার বংশবিস্তার শুরু করে দেয়, তেমনি আমাদের লোকাল ইমিউনিটি, গলা বা মুখের ভেতরে যে লোকাল ইমিউনিটি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেগুলো কিন্তু একটু বিঘ্নিত হয়, পরিষ্কার কথায় কমে যায়। সেই জন্য কিন্তু আমরা সহজেই এই সমস্ত জীবাণুদের আক্রান্ত হই। এবার আসি কি কি ধরনের সমস্যা আমরা পড়ি। প্রধানত দেখবেন যে একটু আধটু ভিজে ঠান্ডা লাগলো, জামা কাপড় ভিজে থাকলো, তার জন্য হঠাৎ করে যেগুলো হয় সেগুলো হচ্ছে জ্বর, সর্দি, কাশি হলো, একটু গলা ব্যথা হলো, হাঁচি হচ্ছে, নাক চোখ মুখ দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, লাল হয়ে গেছে, গলাটা একটু ভারী, একটু হালকা গা ম্যাচ ম্যাচ করছে জ্বর মতো, এইগুলো কিন্তু আমরা প্রধানত ফ্লু লাইক সিমটমস বলি। ফ্লু লাইক সিমটমস মানে এগুলো প্রধানত ভাইরাস দিয়েই হয়, এবং যে যে ভাইরাসগুলো এর মধ্যে জড়িত তারা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, করোনা ভাইরাস এবং আরো এই ধরনের যে জীবাণুগুলো, প্রধানত ভাইরাস। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু যখন দেখা যায় যে সাধারণ জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছি, এবং তাদের মধ্যে বেশিরভাগই যেহেতু ভাইরাল জ্বর বা ভাইরাল সর্দি কাশি, সেজন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিন্তু করার কোনো প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের লাগে প্রধানত ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আটকানোর জন্য। তাই এখন জ্বর সর্দি কাশি হলো এবং মুড়িমুড়কির মতো দোকান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খেলাম, সেই কাজটা কিন্তু দয়া করে করবেন না। তাতে শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং একই সাথে অ্যান্টিবায়োটিকের কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়। এবার আসি তাহলে কি করণীয় আমাদের এই সময়ে। এই সময় প্রধানত আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বর্ষাকালে যে বৃষ্টিতে ভিজলাম, ভিজেই সঙ্গে সঙ্গে এসির মধ্যে না ঢোকা বা গায়ের মধ্যেই জামাটা শুকিয়ে নেওয়া, এই ধরনের অভ্যাসগুলো থেকে বিরত থাকতে হবে। এবং একটু আধটু যখনই এই ধরনের সিমটম শুরু হতে দেখা যাচ্ছে, তখন আমাদের চিরাচরিত যে পদ্ধতি, একটু গার্গেল করা, একটু স্টিম নেওয়া, এবং অবশ্যই যে যে ধরনের সিমটোম্যাটিক্যালি আমরা দেখতে পাচ্ছি, মানে যেরকম যেরকম উপসর্গ আসছে, যদি জ্বর সামান্য হয় তাহলে একটু প্যারাসিটামল খেতে পাওয়া যায়, যদি খুব বেশি হাঁচি কাশি হয় তাহলে অ্যান্টি অ্যালার্জিক যে সমস্ত ওষুধপত্র আছে সেগুলো চিকিৎসকের পরামর্শ মতো খেতে পারা যায়, তো এই জিনিসগুলো করতে হবে। এবং যদি কাশি হয়, দেখা যায় যে এই সময় কাশির প্রবণতাটা একটু বেশির দিকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই গার্গেল করবেন এবং স্টিম নেবেন, ভেপার নেবেন, যেটাকে আমরা গরম বাষ্প নেওয়া বলি সেটা নেবেন, এবং একই সাথে কিন্তু কাফ সিরাপ খাওয়ার দিকে বেশি মন না দিয়ে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র, আদা, মধু, দারচিনি, লবঙ্গ ইত্যাদি যা যা পাওয়া যায়, সেগুলো, বাসক পাতা, এগুলো ব্যবহার করতে হবে। আর শেষ বলবো যে সমস্ত অনেক মানুষজন যারা অ্যাজমা, সিওপিডি বা ফুসফুসের রোগে আক্রান্ত হন, তারা কিন্তু এই সময় অতি সহজেই কিন্তু শ্বাসকষ্ট বা হাঁপানির রোগে ভোগেন, তাদের শ্বাসকষ্ট, কাশির সমস্যা বাড়ে এবং কাশির সাথে কফ বেরোয়। এই সমস্ত সমস্যার জন্য তারা যেন অবশ্যই বর্ষার আগে তাদের ভ্যাকসিনেশন, যেগুলো ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন হয়, সেগুলো যেন নিয়ে রাখেন, এবং চিকিৎসকের পরামর্শ মতো যাদের যেন ইনহেলার যেগুলো তারা নিচ্ছেন সেগুলো যেন নিয়মিত নিতে থাকেন। একটাই কথা বলবো যে এই ধরনের জ্বর সর্দি কাশি কিন্তু খুব সহজেই আটকানো যায়, এবং একজনের থেকে আরেকজনের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে সেইটা আপনাদের দেখতে হবে, আপনাদের সতর্ক থাকতে হবে, এবং বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে ভ্যাকসিন সহ যে সমস্ত প্রিকশনাল মেজারমেন্টের কথা আমরা বললাম সেগুলো নিয়ে চললে এই সময় এই ধরনের রোগ থেকে ভালো থাকা যাবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক অধিকার প্রথম পর্ব বর্ষার বিপদ, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই।
2: প্রাত্যহিকী।

0: সকলকে স্বাগত জানাই প্রাত্যহিকীতে। আষাঢ়ের আজ শেষ দিন, আগামীকাল পয়লা শ্রাবণ, একেবারে ভরা বর্ষা। বর্ষায় আমরা তো বর্ষা উপভোগ করবই, কিন্তু তার সঙ্গে আমাদের সকলকে একটু সচেতনও থাকতে হবে। বর্ষার সময় নানা সমস্যা, আর সমস্যার সমাধান আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। বর্ষা উপভোগ করুন, আমাদের আকাশবাণীর সঙ্গে থাকুন, আর প্রত্যেক দিন প্রাত্যহিকই শুনতে থাকুন।
1: প্রাত্যহিকই শুরু হোক আজকের দিনের কথা দিয়ে। আজ 17 জুলাই। আজ সকালে স্মরণ করব যে সঙ্গীত শিল্পীকে, তার নাম নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী। এখনকার বাংলাদেশের ময়মনসিংহ জেলার এক জমিদার বংশে তার জন্ম। পিতা প্রমোদাকান্ত, অগ্রজ জ্ঞানদাকান্তের কাছে সঙ্গীত শিক্ষা শুরু। পরে ওস্তাদ ইনায়েত খাঁর শিষ্যত্ব গ্রহণ করে সেতার বাদন শেখেন। ইমদাদ খানি ভঙ্গির বিশিষ্ট ধারক ও বাহক হিসেবে ভারতীয় সঙ্গীত সমাজে পরিচিত ছিলেন তিনি। 1939 সালে এলাহাবাদে অনুষ্ঠিত নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে তার সেতার বাদন উচ্চ প্রশংসিত হয়। কলকাতা বেতারের নিয়মিত শিল্পী নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী 1900 সালের আজকেরই দিনে 17 জুলাই জন্মগ্রহণ করেন। এখন দেশবন্দনা শুনব দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনছিলাম দেশবন্দনা, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনাদের লেখায় আসব। নতুন বিষয় শুরু হয়েছে প্রাত্যহিকীতে, তবে তার আগে একটু জানিয়ে দিই সেরা পত্রদাতাদের নাম। এপ্রিল 2026-এর প্রথম পক্ষে বিষয় ছিল নতুন করে পাওয়া। সেরা পত্রদাতার নাম রীনা দাস সরকার, ঠিকানা অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি। আর এপ্রিল 2026-এর দ্বিতীয় পক্ষে ভালো মানুষ, এই বিষয় নিয়ে লিখে সেরা পত্রদাতা হয়েছেন শুভ্রনীল ঘোষ, থাকেন শিলপাড়া বেহালায়। দুই সেরা পত্রদাতার নাম জানিয়ে দিলাম, চিঠিতে আসব। তবে তার আগে একটি বিজ্ঞাপন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।
2: দেশ

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: জুলাই মাসের দ্বিতীয় পক্ষ পড়ে গেছে। দ্বিতীয় পক্ষের বিষয় চাঁদের মায়া। চাঁদকে ঘিরে আমাদের অনিঃশেষ রোম্যান্টিসিজম। ঘুমপাড়ানি শিশুতোষ ছড়ায় মামা সম্বোধনে আহ্বান জানানো। রূপকথার চরকা কাটা চাঁদের বুড়ি কিংবা ঝলসানো রুটির উপমা। চাঁদের অনুষঙ্গ বারবার এসেছে আমাদের সাহিত্যে, সংস্কৃতিতে, লোককাহিনীতে। পূর্ণশশী হোক বা ট্রামলাইনের তারে ঝুলতে থাকা এক ফালি, চাঁদের আকর্ষণ অমোক। তাই তো আজও দেখা মেলে চাঁদের মায়ায়, জ্যোৎস্না প্লাবিত চরাচরের মোহে আকুল চন্দ্রাহতদের। চাঁদকে নিয়ে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নী কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় চাঁদের মায়া।

প্রথম চিঠি আমার হাতে, লিখছেন সানাই পাত্র, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রাত্যহিকী, তুমি মনে করালে, চাঁদের আলোর সুধা মেখে ওই যে দূরে, এক উঠোনে এখনো জেগে আমার শৈশব, বড় মাদুরে আমরা সবাই, রেডিওতে চলছে শুক্রবারের নাটক, বুধবারের যাত্রানুষ্ঠান, কখনো গিরিধারী কাকার ক্লান্তিহীন কীর্তন, আকাশে তখন পূর্ণ শশী, খানিক থমকে গানের তীরে এসে দাঁড়িয়েছে সে, নিবিড় অমা তিমির হতে বেরিয়ে পড়েছে শুক্ল রাতের চাঁদের তরণী, ভেসে চলেছে সে, ভাসিয়ে নিয়ে চলেছে আমাকেও, তীরতীরে হাওয়ায় চোখে নামছে ঘুমের আবেশ। কবি বলেছেন চন্দ্রকিরণ সুধা সঞ্চিত, না কবির কথা নয়, তুমি তো আমার কথা শুনতে চেয়েছ প্রাত্যহিকী, জ্যোৎস্না ভিক্ষুক আমার কথা জানতে চেয়েছ, রোজ নারকেল গাছের ফাঁকে উঁকি দেয় যে চাঁদ, তাকিয়ে থাকে এক অষ্টাদশীর দিকে, একটু পরেই সরে যাবে সে ওই দোতলা বাড়ির জানালায়, সেই জানালায় অসময়ে অকালে দাঁড়াবে একজন মধুর মূরতি, তার ভাসিয়ে নিয়ে যাবে আবার সেই অষ্টাদশীকে। এই চন্দ্রমা আমার শৈশব, কৈশোরের ভেসে যাওয়ার তরণী, নীল গগন জুড়ে যে লিখে রাখে আমার অভিমান, আমার জীবনাভ্যাসের লিপিকর, আমার সঙ্গেই পথ চলা তার, বুকের মধ্যেখানের বড় পাহাড়টাকে চিরে যে আনতে পারে ঝর্ণা, মেঘলা মন কেমনকে তুড়ি মেরে উড়িয়ে সে জালে জ্যোৎস্নার সাঁঝবাতি, আদুরে অপেক্ষার জানালায় বসে থাকে আজও আগের মতোই, নাম তার অঙ্গীকার, হাত বাড়িয়ে নয় তাকে আমি ছুঁই মন বাড়িয়ে, সে আমার চাঁদের মায়া, তাই তো সে ঘর ছাড়া করে দেয় আমাকে, রান্নাঘরের জানলায় এসে দাঁড়ায় গোপন প্রেমিকের মতো, হাতে তার শ্বেত করবি, আমি তখন শ্রীরাধার মতো কাজ ফেলে ছুটে যাই ছাদে, সর্বাঙ্গ ভিজে যায় সে আলোর মায়াতে, মৃদু শিহরণে সে জাগিয়ে রাখে কত রাত, তবু আমি ক্লান্ত হয়ে পড়ি না, আমার বিরহ মিলন অশ্রু আনন্দ সবটা মিলিয়ে দেয় সে, জীবন জুড়ে সুরে অথবা বেসুরে এঁকে চলে মায়াবিনী কোজাগরীর চন্দ্রলিপি। ইতি জ্যোৎস্না ভিক্ষুক সানাই পাত্র, পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দাদা, একটা ভাব সম্প্রসারণ লিখে দেবেন। সুদীপ জোয়ারদার। আপনার লেখাটি পড়ব। খাগড়া মুর্শিদাবাদ থেকে এসেছে আপনার চিঠি। দাদা, একটা ভাব সম্প্রসারণ লিখে দেবেন। প্রতিবেশী অমলবাবু তার মাধ্যমিক পরীক্ষার্থী ছেলের টেস্ট পেপারটি বাড়ালেন সামনে। লাইনগুলো দেখেই বড় আপনার মনে হল। ধর্মতলার মোড়ে এক ফালি চাঁদ আটকে গেছে ইলেকট্রিকের তারে। এই শহুরে জীবনে চাঁদ নিয়ে এর চেয়ে অমোঘ সত্যি কি আছে? একসময় চাঁদকে ঝলসানো রুটি বলা হয়েছে, কাস্তের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু এখানে চাঁদ নিয়ে কল্পনা তো দূরের কথা, চাঁদটা দেখতে পাওয়াই যেন সমস্যা। শহুরে জীবনে চাঁদ দেখা দুরূহ কর্মই বটে। মাথার উপর ইলেকট্রিক তারের জট, চারপাশে যান্ত্রিক আলোর তীব্র দাপট তো আছেই, সঙ্গে আছে সময়ের অপ্রতুলতা। চন্দ্রাহত হওয়ার সেই সহজ আকাঙ্ক্ষাটাও নেই, কি শহরে কি গ্রামে। অথচ চাঁদকে ঘিরেই তো আমাদের ছেলেবেলা, কিশোরবেলা আর যৌবনের কত স্মৃতি, কত গান, কত গল্প, কত স্বপ্ন। 1969 সালের 20 জুলাই মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখার পরও চাঁদের রহস্য, সৌন্দর্য আর মায়া এতটুকু ম্লান হয়নি, বদলেছে শুধু আমাদের দৃষ্টি। আজ যেন ইচ্ছের পায়েই বেড়ি, তাই মাথার উপর পূর্ণিমার চাঁদ উঠলে, সুযোগ থাকলেও আমরা অনেকেই আর মুখ তুলে তাকাই না। সকলের কাছেই এখন প্রকৃতির আকর্ষণ ফিকে হয়ে গেছে মোবাইল, কম্পিউটার ইত্যাদির আকর্ষণের কাছে। আমিও এর বাইরে নই। তবু চাঁদ আজও পুরোপুরি অপ্রাসঙ্গিক নয় আমার কাছে। কিছুটা বেঁচে আছে চাঁদের অনুষঙ্গে রচিত রবীন্দ্রনাথের গান বা জীবনানন্দের কবিতায়, আর অতি অবশ্যই বিভূতিভূষণের লেখায়। আজও মাঝে মাঝে পড়ি আরণ্যক, আর সত্যচরণ হয়ে ঘুরে বেড়াই জ্যোৎস্না বিধৌত লপটুলিয়া, ফুলকিয়া বৈহার, মহালিখা রূপের জঙ্গল। মুগ্ধ হয়ে দেখি জ্যোৎস্না রাত্রিতে সরস্বতী কুণ্ডের রূপ। আরণ্যক আমার কাছে শুধু উপন্যাস নয়, এ যেন এক জ্যোৎস্না কাব্য, যা আমাকে ফিরিয়ে দেয় চন্দ্রাহত হওয়ার সেই সব অতীত দিন। নমস্কার জানিয়ে শেষ করেছেন লেখা সুদীপ জোয়ারদার। থাকেন খাগড়া মুর্শিদাবাদে।
3: এরপরে চিঠি লিখছেন অবনীন্দ্রমোহন রায়, শেখপাড়া রোড, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকী, মহাবিশ্বে পৃথিবীর সবচেয়ে নিকটতম সঙ্গী হল চাঁদ। ছোটবেলা থেকে চাঁদ আমাদের মনে বিস্ময় সৃষ্টি করেছে। চাঁদের স্নিগ্ধ রূপ আর মায়াবী আলো শিশু মন থেকে বৃদ্ধ বয়সের মানুষের মনে এক আশ্চর্য অনুভূতি বহন করে আনে। মা যখন শিশুকে কোলে নিয়ে সেই ছড়াটি উচ্চারণ করে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, তখন মানব হৃদয়ের সঙ্গে প্রকৃতির গভীর অন্তরের যোগ তৈরি হয়, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় একে অপরের সঙ্গে। অনাদিকাল থেকে চাঁদ আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। চাঁদের মহাকর্ষের ফলেই সমুদ্র নদীতে জোয়ার ভাটা হয়, আর তার উপরেই উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জীবন নির্ভর করে। বহু উৎসব যেমন ঈদ উল ফিতর, বুদ্ধ পূর্ণিমা এবং ব্রতের তারিখ নির্ধারণ চাঁদের অবস্থানের উপরই নির্ভর করে। চাঁদের গুরুত্ব লোকগাথার সঙ্গেও জড়িয়ে রয়েছে। চরকা কাটা বুড়ির গল্প আমরা ঠাকুরদা ঠাকুমার মুখে শুনেছি। চাঁদ নিয়ে কত যে উপমা ছড়িয়েছে বাংলা ভাষায় বলে শেষ করা যায় না। যেমন সুন্দর মুখ বোঝাতে চাঁদ মুখ, একজোট হয়ে মিলনের আনন্দ প্রকাশ করতে চাঁদের হাট, সহজে পাওয়া যায় না অথচ সেটি পেলে হাতে চাঁদ পাওয়া, কারো চরিত্র খারাপ বলতে চাঁদের কলঙ্ক, ইত্যাদি ব্যবহার করেই থাকি আমরা। এছাড়াও এর প্রভাব ছড়িয়ে আছে সাহিত্যের অন্তরে। চাঁদের রূপ যুগ যুগ ধরে কবিদের মনে দোলা দিয়ে গেছে। ক্ষুধার্থ পৃথিবীর কথা বলতে গিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। জীবনানন্দ লেখেন, মেঠো চাঁদ রয়েছে তাকায় আমার মুখের দিকে। এতে প্রতিফলিত তার গভীর আত্মদর্শন। আবার রবীন্দ্রনাথ চাঁদকে আনন্দের উৎসব হিসেবে ব্যবহার করেছেন, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তালাত মাহমুদের গান চাঁদের এত আলো, আর মান্না দে ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সবই চাঁদের প্রতিনিবেদন। চাঁদ তাই আমাদের জীবনে মায়ের বন্ধনে আবদ্ধ। অবনীন্দ্রমোহন রায় শেখপাড়া রোড কলকাতা থেকে লিখলেন।

0: পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারে চিঠি। বেশ কিছুদিন আগে এক পূর্ণিমা সন্ধ্যায় ঝাড়গ্রামের জঙ্গলমহলের কালো পিচের রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বন দপ্তরের কর্মীরা গাড়ি থামিয়ে জানালেন সামনে হাতির দল রাস্তা পার হচ্ছে, তাই অপেক্ষা করাই নিরাপদ। গাড়ি রাস্তার ধারে দাঁড় করিয়ে দিলাম। সেই অপেক্ষার প্রহরী যেন জীবনের এক অপূর্ব প্রাপ্তি হয়ে উঠল। নীলাভ আকাশের বুকে রক্তিম আভা মাখা গোলপূর্ণ শশী ধীরে ধীরে রূপালী আলোয় বনভূমিকে ভাসিয়ে দিচ্ছে। জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় গাছের সবুজ পাতা হালকা রূপালি রং ধারণ করছে। রাস্তার ওপারে রয়েছে কয়েকটি মাটির ঘর। একটি উঠোনে দড়ির খাটিয়ায় বসে এক মা তার শিশুকে কোলে নিয়ে চাঁদের সঙ্গে গল্পে মগ্ন। আকাশের চাঁদকে দেখিয়ে তিনি কত অদ্ভুত কল্পনার জাল বুনছেন, আর তার কোলে যেন আরেকটি ছোট্ট চাঁদ মুগ্ধ চোখে পৃথিবীকে চিনতে শিখছে। সেই দৃশ্যে বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল শৈশব। মনে পড়ল সেই চরকা কাটা বুড়ির গল্প, মনে পড়ল চাঁদ মামা ডাকলেই যেন তিনি আমাদের মাটির উঠোনে নেমে আসতেন। আজকের ব্যস্ত জীবনে সেই সহজ আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে। চাঁদ কেবল আকাশের একটি উপগ্রহ নয়, সে বাংলা সাহিত্যের চিরন্তন অনুভব। রবি ঠাকুরের কাছে চাঁদ ছিল সৌন্দর্য, প্রেম ও মানব মনের নির্মলতার প্রতীক। কাজী নজরুল ইসলামের কাব্যে সে কখনো প্রেমের আলো, কখনো বিদ্রোহী প্রাণের কোমল সুর। আবার কবি সুকান্ত ভট্টাচার্য দুর্ভিক্ষ দারিদ্রের পটভূমিতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করেছেন। সেদিন হাতির দল কখন রাস্তা ছেড়ে জঙ্গলে মিলিয়ে গিয়েছিল তার খেয়ালই করিনি। আমি তখন চাঁদের মায়ায়, স্মৃতির আলো ছায়ায়, বাংলা সাহিত্যের সেই চিরচেনা চাঁদের সঙ্গে নীরব আলাপচারিতায় হারিয়ে গিয়েছিলাম। বুঝেছিলাম সব আলোর একটা উৎস আছে, আর চাঁদের আলোর একটা মায়া আছে। পুলক কুমার ত্রিপাঠী লিখলেন বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এরপর লিখছেন রাত্রি ভট্টাচার্য, বরানগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী বন্ধু, সত্যি চাঁদের একটা নিজস্ব মায়া আছে, একটা আবেশ আছে। বড় বেশি রোম্যান্টিকতায় মোরা এই চাঁদকে আমরা ছোটবেলা থেকেই বিভিন্নভাবে দেখে এসেছি। মা তার খোকাকে বলে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এখানে মার কাছে তার সন্তান চাঁদের মতোই প্রিয়, অর্থাৎ চাঁদ মানেই হচ্ছে একটা প্রিয় ভাব, ভালোবাসার একটা আলতো পরশ, একটা রোম্যান্টিকতা। আমাদের যে প্রেমের দেবতা রাধাকৃষ্ণ, তাকে ঘিরে যেন পূর্ণিমাগুলো আসে, তা সে দোল পূর্ণিমাই হোক বা ঝুলন পূর্ণিমা হোক। পূর্ণিমার আলোয় যখন ভরে যায় সারা ভুবন, তখন প্রেমময় হয়ে ওঠে পৃথিবী। জ্যোৎস্নার রূপালী আলোয় আকুল হয়ে ওঠে প্রাণ, প্রিয়তমকে কাছে চায় প্রিয়তমা। কানে ভেসে আসে বেগম আক্তারের সেই গান, যোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি। সেই সুর যেন আজকের কবিরও বুকে বাজে, তাই তো সেও গেয়ে ওঠে, চাঁদ কেন আসে না আমার বাড়ি। সেই সুর, সেই আকাঙ্ক্ষা, সেই চাঁদ, সেই জ্যোৎস্না, সব একই রয়ে গেছে। যতই বদলে যাক পৃথিবী, যতই মানুষের জীবনের গতি হয়ে উঠুক দুরন্ত, যতই মানুষ থেকে মানুষ হোক বিচ্ছিন্ন, তবু আজও আজও সন্ধ্যায় যখন আকাশে ওঠে চাঁদ, জ্যোৎস্না ছড়ায় পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মানুষের মনে চাঁদের মায়া স্বপ্ন বনে। যতই চাঁদকে নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হোক, যতই চন্দ্র অভিযান হোক, তার রাসায়নিক গঠন ভৌগোলিক আলোচনা নিয়ে কাটাছেঁড়া হোক, তবু চাঁদের মহিমা যেন কমে না। চাঁদ যেন এক রহস্যময় অস্তিত্ব, এক গোপন মায়ার হাতছানি। আজও গ্রাম্য নারী গেয়ে ওঠে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। ছোট্ট খোকা চাঁদের চরকা কাটা বুড়িকে খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়ে, আর আজও একাকী প্রেয়সী প্রিয়তমের আশার অপেক্ষায় চাঁদের দিকে তাকিয়ে রাত জাগে। আজও এও স্ত্রীরা চাঁদের মুখ দেখে করবা চৌথের উপবাস ভাঙে। রমজান মাসের শেষে খুশির ঈদের চাঁদ দেখে ফতেমারা খুশিতে মেতে ওঠে, আর কোজাগুরি পূর্ণিমার রাতে গ্রাম্য বধূরা দেবী লক্ষ্মীর বন্দনায় মঙ্গল শঙ্খ বাজায়। এভাবেই চাঁদের মায়া জ্যোৎস্নার মতোই ছড়িয়ে যায় অন্তর থেকে অন্তরে, দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। রাত্রি ভট্টাচার্য বরানগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখলেন।

0: চন্দ্রকলার মায়া। পরের চিঠিতেও কল্যাণী বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, চাঁদ শুধু রাতের আকাশের একটি জ্যোতিষ্ক নয়, সে যেন মানুষের অনুভূতির এক নীরব সাক্ষী। দিনের কোলাহল শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন চাঁদের কোমল আলো মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। তার রূপালী আভা যেন প্রকৃতির বুকে ভালোবাসা, আশা আর স্বপ্নের এক অপূর্ব চাদর বিছিয়ে দেয়। চাঁদের মায়া আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব অন্ধকারই চিরস্থায়ী নয়। যেমন অমাবস্যার গভীর কালো রাতের পর পূর্ণিমার উজ্জ্বল চাঁদ ফিরে আসে, তেমনি দুঃখ কষ্টের পরও জীবনে আনন্দের আলো ফুটে ওঠে। এই শিক্ষা আমাদের ধৈর্য, সাহস ও ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। চাঁদকে ঘিরে অসংখ্য কবিতা, গান ও গল্প রচিত হয়েছে। প্রেমিকের ভালোবাসা, মায়ের স্নেহ, শিশুর বিস্ময় কিংবা পথিকের নিঃসঙ্গতা, সব অনুভূতির নীরব সাক্ষী যেন এই চাঁদ। দূরে থেকেও সে আপন, নীরব থেকেও সে অনেক কথা বলে। তাই যুগে যুগে মানুষ চাঁদের দিকে তাকিয়ে নিজের মনের ভাষা খুঁজে পেয়েছে। আজকের ব্যস্ত জীবনে আমরা যন্ত্রের মতো ছুটে চলি, তখন একটুখানি চাঁদের আলোয় দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করা আমাদের মনকে নতুন শক্তি দেয়। চাঁদের মায়া আমাদের শেখায়, সৌন্দর্য কেবল চোখে নয়, হৃদয় দিয়েও অনুভব করতে হয়। তাই আসুন প্রকৃতির এই অপার সৌন্দর্যকে ভালোবাসি, নিজের মনকে নির্মল রাখি এবং জীবনের প্রতিটি মুহূর্তকে চাঁদের আলোর মতো কোমল, শান্ত ও মানবিক করে তুলি। কল্যাণী বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে।
1: পূর্ব বর্ধমানের পর বাঁকুড়া। বাঁকুড়া থেকে লিখছেন সাধন মুখোপাধ্যায়। মায়াময় প্রাত্যহিকি, শৈশব কৈশোর কেটেছে নিবিড় প্রকৃতির কোলে। তখন থেকেই চাঁদ, ফুল, পাখি, নদী, পাহাড়, অরণ্য এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকার মানুষের প্রতি আমার আগ্রহ নিরন্তর। সেই থেকে চাঁদ বড় প্রিয়। আমি তৃতীয়া থেকেই চন্দ্রকলার বৃদ্ধির সুযোগ পেলেই প্রত্যক্ষ করতে থাকি। ক্লাস 7 বা 8 থেকে ক্যালেন্ডার এবং সংবাদপত্রের প্রতি আগ্রহ বোধ করতাম। তখনই বাবার কাছ থেকে তিথি নক্ষত্র ব্যাপারটা শিখে নিয়েছিলাম। চন্দ্রমাস 27 দিনে, এক একটি দিন এক একটি নক্ষত্র, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী ইত্যাদি। লক্ষ্য করতাম তৃতীয়াতে যে চাঁদ সরু এক ফালি, সেটি সপ্তমী অষ্টমীতে প্রায় অর্ধ গোলাকার, আর পূর্ণিমাতে সম্পূর্ণ গোল। তেমনি পূর্ণিমা পেরোবার পরে ক্রমশ ছোট হতে হতে অমাবস্যায় একেবারে অদৃশ্য। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ যায়নি, তাই আমরা চাঁদকে উজ্জ্বল এবং অমলিন দেখে অনির্বচনীয় আনন্দ পেতাম। বর্তমানে জেলা সদর শহরে বসবাস করায় চারিদিকে বৈদ্যুতিক আলোর ঝলকানিতে চাঁদের সেই মায়াবী ঔজ্জ্বল্য দুর্লভ হয়ে পড়েছে। তাই মাঝে মাঝে আমি শহর থেকে অল্প দূরে নদীর তীরে চলে যাই। ধরা যাক রাত 8টা নাগাদ, এতে নদীর সৌন্দর্য এবং অপরূপ চাঁদের ঝলমলে রূপ দুটি প্রত্যক্ষ করে নয়ন সার্থক করি। নদীর টলটলে জলে চাঁদের অপসীময় মান প্রতিবিম্বের প্রতি অপলকে চেয়ে থাকি। মনে পড়ে যায় কাজী নজরুলের সেই কালজয়ী গান, চাঁদ হেরিছে চাঁদ মুক্তার সরসীর আর শীতে, উঠে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশীতে। এই মায়া কাটিয়ে ওঠা কি কখনো সম্ভব? শুভেচ্ছান্তে সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে লিখলেন।

সোমা নাথ কান্দি মুর্শিদাবাদ থেকে লিখছেন, রাতের নিস্তব্ধ আকাশে রূপালি থালার মতো ভেসে থাকা চাঁদ যুগে যুগে মানুষের মনকে এক অনির্বচনীয় মায়ায় আচ্ছন্ন করে রেখেছে। চাঁদ

0: ওরে যৌবনের প্রেম, সবখানেই চাঁদের মায়া জড়িয়ে আছে নিবিড়ভাবে। চাঁদের এই মায়াবী রূপ সবচেয়ে বেশি ধরা পড়ে জ্যোৎস্না রাতে, যখন স্নিগ্ধ কোমল আলোয় পুরো পৃথিবী ভেসে যায়। তখন চারপাশের চেনা জগৎটাও যেন এক রূপকথার রাজ্য বলে মনে হয়। গাছের পাতার ফাঁক দিয়ে গলে পড়া আলো আর ছায়ার খেলা, মানুষের মনে এক অদ্ভুত উদাসীনতা ও রোম্যান্টিকতার জন্ম দেয়। এই মায়ায় মুগ্ধ হয়ে কবিরা লিখেছেন অজস্র কবিতা, শিল্পীরা এঁকেছেন ক্যানভাস, আর সাধারণ মানুষ খুঁজে পেয়েছে মনের প্রশান্তি। চাঁদের মায়ার আরেকটি রূপ দেখা যায় নদী বা সমুদ্রের বুকে। জ্যোৎস্নার আলো যখন তরঙ্গে তরঙ্গে প্রতিফলিত হয়, তখন মনে হয় জলরাশি যেন হীরের কুচি দিয়ে সাজানো হয়েছে। আবার অমাবস্যার অন্ধকারে চাঁদের অনুপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় তার আলোর গুরুত্ব। ক্ষণে ক্ষণে রূপ বদলানো, কখনো কাস্তের মতো বাঁকা, কখনো বা পূর্ণ গোল, চাঁদের এই বৈচিত্র্য মানুষকে প্রতিনিয়ত এক রহস্যের দিকে টানে। বিজ্ঞান যতই চাঁদের পাথর আর ধূলিকণার রহস্য উন্মোচন করুক না কেন, মানুষের হৃদয়ে চাঁদের মায়াবী আবেদন চিরকাল অক্ষুণ্ণই থাকবে। চাঁদ আমাদের শেখায় কিভাবে অন্ধকারের বুকেও আলো ছড়াতে হয়। যান্ত্রিক এই ব্যস্ত জীবনে চাঁদের মায়া হল এক টুকরো মানসিক শান্তি, যা মানুষকে ক্ষণিকের জন্য হলেও বাস্তবতার ক্লান্তি ভুলিয়ে এক অপার্থিব সৌন্দর্যের জগতে নিয়ে যায়। সোমানাথ শেষ করলেন চিঠি, লিখেছেন কান্দি মুর্শিদাবাদ থেকে।
1: জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 76%। বৃষ্টি হয়েছে 1.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৃদ্ধি পেয়ে 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা নদীতে এবং সমুদ্রে মাছ ধরতে যাবেন, মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: প্রাত্যহিকী সময় তো একেবারেই শেষ, সবাই ভালো থাকুন। একেবারে ভরা বর্ষার চিরকালীন একটা ছবি কদিন ধরেই আমরা দেখছি, তাই সাবধানে থাকতে বলবো, ছাতাটি সঙ্গে রাখতে ভুলবেন না আর কি। ভালো থাকুন। আজ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি কার্তিক ঘোষ,
0: সুচিস্মিতা গুপ্ত।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র গত রাতে ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের

কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ের স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয় শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকাশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি স্টেশনগুলিরও উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চারাকুড়ি, আঙ্গামালি, তিরুর, তালাসেরি, পারাপ্পানানগাড়ি এবং নীলাম্বুর রোড। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে আধুনিক প্ল্যাটফর্ম, উন্নত স্টেশন ভবন, নতুন ওয়েটিং হল এবং বিভিন্ন আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কাজগুলি জনগণের জীবনে, বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী এটিএস পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এম ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত এটিএস হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ এনডিএর বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে এনডিএর আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয় নিয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পনশুল বনসল 720 মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। এনটিএ জানিয়েছে, 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব,
পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700 বেশি নম্বর পেয়েছেন, 750 বা তার বেশি নম্বর পেয়েছেন 1492 জন, 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93% বেশি প্রথমবার নেট দিয়েছেন। মধ্যপ্রদেশের ভোপালের একটি জুভেনাইল হোমে অন্য বন্দি কর্তৃক দুটি কিশোরকে শারীরিক ও যৌন নির্যাতনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন মধ্যপ্রদেশের মুখ্য সচিব এবং ভোপালের পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কমিশন আগামী দু সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, ওই দুই কিশোরের ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে এই নির্যাতনের অভিযোগে সত্যতা মিলেছে। অন্যদিকে বিহারের মুজফ্ফরপুর জেলার কান্তি এলাকায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC নির্মিত অ্যাশ ডাইক লেগুনে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় NTPC দিল্লির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং বিহারের মুজফ্ফরপুরের সিনিয়র পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। এই ঘটনাতেও দুই সপ্তাহের মধ্যে এক বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির জন্য তেহরান এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের হরমুজগান প্রদেশের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি বিমান হামলায় বন্দর খামির কাউন্টির শোর নদী ও কোহরেস্তান গ্রামের নিকটবর্তী দুটি সেতুকে লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে অতি বাম সন্ত্রাসবাদীদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নীতি আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতি বাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয়, তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিনিয়োগ প্রচারের AI নির্মিত ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, 20,000 টাকা বিনিয়োগ করলে প্রতিদিন 1,00,000 টাকা এবং মাসে 30,00,000 টাকা নিশ্চিত আয় করা যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওটি AI ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেয়নি বলেও স্পষ্ট বলা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খার্সে সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। অমরনাথ যাত্রীবাহী একটি বাসে আগুন লাগলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান 47 জন যাত্রী। রাজস্থান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে স্লিপার বাসে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, CRPF, সেনাবাহিনী, SDRF, দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে 3 ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির ব্যাট থেকে আসে 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে রাজ্যে আসছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে, বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট UG পরীক্ষার ফল প্রকাশ করেছে, ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। এরাজ্যের নবরূপে সজ্জিত স্টেশনগুলির মধ্যে রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন। জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব নানা পরিকাঠামো, আছে ফুট ওভারব্রিজ, লিফট, দিব্যাঙ্গজনদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। এর ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা যেমন শক্তিশালী হবে, তেমনই পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ রাজ্যে আসছেন। রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। BSF-এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গে 2টি BSF ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, BSF আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য প্রমুখ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে জানা গেছে। বিজেপি দুর্গাপুজোকে রাজনীতির প্রভাবমুক্ত করার বার্তা দিয়েছে। কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোয় অংশ নিয়ে গতকাল দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, সমাজের সর্বস্তরে ও প্রতিটি আঙ্গিকে রাজনীতির প্রবেশ ঘটলে পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে চলে গিয়েছিল আবারও সেই পথে যাবে।
1: জোর করে দুর্গাপুজো দখল, যেখানে সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে।
0: 21 জুলাই থেকেই নতুন করে দলের পথ চলা শুরু হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। গতকাল সমাজ মাধ্যমে এক বার্তায় বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাই সভায় যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি কোয়েল মল্লিকের সাংসদ পদ ত্যাগ করা নিয়েও মমতা বলেন বিজেপির যোগসাজশেই তিনি ইস্তফা দিয়েছেন।
2: চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি। তিনি গেছেন বিজেপির কোন একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। উনি আগে ইমেল পাঠিয়েছিলেন, যাদের যাদের যাবার আছে আরো, বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, ED-র চাপে, CBI এর চাপে, ভয়ঙ্কর ভয়ঙ্কর CID কেসের চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21 জুলাইয়ের আগে যার যার সিদ্ধান্ত নেয়া, লোটা কম্বল নিয়ে তারা দয়া করে যেখানে ইচ্ছে যান, বিজেপির কথা শুনে
0: রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো ব্যক্তিত্বই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছেন না বলে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন।
3: কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল, কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না, যেটা কোনো রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ থেকে কোয়েল মল্লিক ইস্তফা দেওয়ায় কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
4: সবাই যখন দল ছাড়ছে, হাত ছাড়ছে, তো উনি আর দোষ কি? মদন মিত্রও হাত ছেড়েছে, অনুব্রতও হাত ছেড়েছে, একেবারে সঙ্গে যারা ছিল ঘনিষ্ঠতম সবাই হাত ছেড়েছে, কোয়েল মল্লিক হাত ছেড়েছে, এবং হাত ছাড়ার পরেই ভূপেন্দ্র যাদব নাকি তার সঙ্গে তাকে দেখা যাচ্ছে। ফলে এটা যে আসলে দল বদল না, আসলে যে ভোল বদল সবারই, এটা বোঝা যাচ্ছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহাসিক গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রককে লেখা পর্যটন সচিব সৌমিত্র মোহনের চিঠিতে এই মেলা ভারতের অন্যতম প্রাচীন বৃহত্তম ধর্মীয় সমাবেশ বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী পয়লা অগস্ট থেকে কলকাতার সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে। পরে নদিয়া সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও ইস্কনের দেওয়া মিড ডে মিল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। পূর্ব মেদিনীপুরের মেচেদায় গতকাল সাংবাদিকদের কাছে স্ত্রী অধিকারী বলেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ইস্কনের প্রাথমিক চুক্তি হয়েছে।
5: আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইস্কনের সঙ্গে শক্তপোক্ত ভাবে কাজ করবো ঠিক করেছি। শুধু সরকারের জনপ্রতিনিধি দিয়ে সব কাজ করা যায় না। আগামী পয়লা আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করবো, তারপরে রাজ্যের অন্য জায়গায় করবো। মিড ডে মিল ইস্কন খাওয়াবে। আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরা মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইস্কনই দেবে।
0: এদিকে রাজ্যের সব স্কুলে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেবে বলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তার সমালোচনা করেছে। উপযুক্ত পরিকাঠামোগত মানদণ্ড পূরণ না করে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে চলবে না বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় গতকাল জানিয়েছেন।
6: বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিএড কলেজ, বিটিটিআই, পলিটেকনিক, ল ইত্যাদি সব কলেজগুলি কিভাবে তাদের এনওসি রাজ্য সরকারের কাছ থেকে তারা পেয়েছিল এবং কিভাবে তারা সত্যি পঠন পাঠন চালাচ্ছে নাকি ডিগ্রি বিক্রির দোকান খুলে তারা বসে আছে, সেইটা আমরা দেখবো। আমরা গোয়াল ঘরের ঠিকানায় বিএড কলেজ, বারান্দার ঠিকানায় ফার্মাসি কলেজ, গুমটির ঠিকানায় ল কলেজ চলতে দেব না।
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এবারে নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 11,21,000 পরীক্ষার্থী। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা, মোট উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। রাজ্যে নিট ইউজিতে শীর্ষস্থান পেয়েছেন সব্যসাচী লস্কর, সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক 35। উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার মেডিকেলের বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে আবহবিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
7: বৃষ্টিপাত আরো বাড়বে উত্তরবঙ্গে 18-20 তারিখের মধ্যে, কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছুটা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো।
0: পরিবেশ সংরক্ষণ, মাটির উর্বরতা রক্ষা এবং সুষম ও নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে জৈব কৃষির উপর জোর দেওয়া প্রয়োজন বলে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মন্তব্য করেছেন। কৃষি পরিষেবাকে আরো সহজলভ্য করতে গতকাল বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে তিনি একটি কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করেন। প্রিমিয়াম ডিভিশন ফুটবল লিগে আজ নিজেদের মাঠে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং, প্রতিপক্ষ আরিয়ান্স ক্লাব। খেলা শুরু হবে দুপুর 3টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে রাজ্যে আসছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
8: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাজর্ষী চট্টোপাধ্যায়।

ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: অতুল দত্ত।
1: আমরা শুনছিলাম জার্মানির ফুলের দ্বীপ নামে পরিচিত মৈনাউ দ্বীপের সঙ্গে নোবেলজয়ী বিজ্ঞানী এবং তাদের তৈরি ঘোষণাপত্রের সম্পর্ক কিভাবে জড়িয়ে রয়েছে সেই সব কথা। এই মৈনাউ দ্বীপেই কিন্তু রয়েছে সুন্দর একটি প্রাচীন দুর্গ। অষ্টাদশ শতকের তৈরি এই দুর্গের স্থাপত্য অনেকটা জার্মানির ব্যারক স্থাপত্যের সঙ্গে মেলে। সম্ভবত জোহান বাগনাত নামে এক স্থপতি এই দুর্গের নকশা তৈরি করেছিলেন এবং সারা বছর বহু পর্যটক এই দুর্গটি দেখতে আসেন। তবে আজ আমাদের বিষয় মৈনাউ দ্বীপে বিজ্ঞানের চর্চা নিয়ে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমরা তাই শুনব মৈনাউ ঘোষণাপত্র দুই সম্পর্কে। মৈনাউ দুই ঘোষণাপত্রে প্রথমে 36 জন এবং পরে সবশুদ্ধ মিলে 76 জন নোবেলজয়ী বিজ্ঞানী সই করেছিলেন। সালটা 2015। প্রেক্ষাপট রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা IPCC অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের 2014 সালের একটি রিপোর্ট। 27 বছর আগে সুইজারল্যান্ডের জেনেভায় IPCC পথ চলা শুরু হলেও আবহাওয়া নিয়ে এ ধরনের উদ্বেগজনক রিপোর্ট এই প্রথম যা বিশ্বের প্রায় সকল নোবেলজয়ীকে 60 বছর পরে মৈনাউ দ্বীপে ফের জড়ো হতে বাধ্য করেছিল। কিন্তু কি ছিল সেই রিপোর্টে? মৈনাউ দুই ঘোষণাপত্রে স্পষ্ট বলা আছে পৃথিবীর জলবায়ু নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা ইতিমধ্যেই মানুষের অস্তিত্বের সংকটের প্রভাব লক্ষ্য করেছেন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, যা আগামী দশকে নিশ্চিতভাবেই আরও বাড়বে। 2015 সালের 3 জুলাইয়ের ঘোষণাপত্রে লেখা হচ্ছে নিউক্লীয় যুদ্ধ গত 60 বছরে কোনোভাবে এড়িয়ে গেলেও মানব জাতি ধ্বংসের ভীতি কিন্তু অন্যভাবে রেখে দিয়েছে, আর সেটা হল পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস গ্যাসের ফল। IPCC রিপোর্ট বলছে পরের দশকে গ্রিনহাউস গ্যাস কমাতেই হবে, বিশ্বের জলস্তর বৃদ্ধি হলে বিশ্ব উষ্ণায়নের দায়ভার কিন্তু এড়ানো যাবে না। ফলে আজকের পৃথিবী প্রাণঘাতী নিউক্লিয় শক্তির মতো সমপর্যায়ের আরেকটি শক্তির সম্মুখীন হতে চলেছে। ঘোষণাপত্রে স্বাক্ষরকারী নোবেলজয়ী বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ছিলেন ওয়াল্টার গিলবার্ট, মার্টিন চেলফি, হ্যারল্ড ক্রেটো, রবিন ওয়ারেন, কৈলাস সত্যার্থী প্রমুখ নোবেলজয়ী বিজ্ঞানীরা। IPCC 2014 সালের রিপোর্টের সঙ্গে 2015 সালের মৈনাউ ঘোষণাপত্র দুইয়ের মৌলিক পার্থক্য হল মৈনাউ ঘোষণাপত্রে শুধু আবহবিদরা নয়, সমস্ত ধরনের সমস্ত স্তরের বিজ্ঞানীরা এই প্রথম পৃথিবীর জল ও খাদ্যভাণ্ডার ধ্বংস এবং বিশ্বের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন। ফলে নিউক্লিয় যুদ্ধ এড়ানো গেলেও পৃথিবী ধ্বংসের ভয়ে যে রয়েই গিয়েছে, মৈনাউ দ্বীপের এই দ্বিতীয় সম্মেলন আরও একবার প্রমাণ করে দিল। অনুষ্ঠানের তৃতীয় তথা শেষ দিন আমরা শুনব মৈনাউ ঘোষণাপত্র তিনের বিষয়বস্তু সম্পর্কে।
0: ধারাবাহিক দ্বীপের নাম মৈনাউ, দ্বিতীয় পর্ব শুনলেন আজকে জানা অজানায়, বললেন ডক্টর রাতুল দত্ত।

সকল শ্রোতা বন্ধুদের নমস্কার। নিরাময় অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা জুড়ে এখন বর্ষার মরশুম। কখনো রোদ ও মেঘের লুকোচুরি, আবার কখনো গরমের প্যাচপ্যাচে অস্বস্তি। আর এই আবহাওয়াই কিন্তু জন্ম দেয় বিভিন্ন সংক্রামক অসুখ বিসুখের, ভাইরাল জ্বর এবং পেটের রোগ এই সময়ের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া অ্যালার্জি, ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার এসবের প্রকোপ তো রয়েছে। তাই বাচ্চা বুড়ো নির্বিশেষে সকলেরই বর্ষাকালে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

0: আরোগ্যনিকেতনে এখন শুনবেন বর্ষাকালের অসুখ বিসুখ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আরোগ্য নিকেতনে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্ষাকালের অসুখ বিসুখ। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। নমস্কার ডক্টর বণিক।
2: নমস্কার।
1: বর্ষাকালের অসুখ বিসুখ নিয়ে আলোচনার প্রথমেই আমরা জেনে নেব এই সময় সংক্রামক যেসব ব্যাধি রয়েছে সেই সম্পর্কে।
2: আমাদের এখানে বর্ষা হয় মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। এবছর তুলনামূলকভাবে আগে বর্ষা শুরু হয়েছে। বর্ষাকাল মানে কিন্তু শুধুমাত্র সংক্রামক ব্যাধি না, কিছু সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। আর সবচাইতে বেশি ভয়ের কারণ ইদানিংকালে বিভিন্ন রকম পোকামাকড় এবং অন্যান্য প্রাণীর কামড়। কেননা বিশেষ করে সাপের কামড় আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বর্ষাকালে কিন্তু তুলনামূলকভাবে বেশি বেশি করে নজরে আসে এবং কিছু মানুষ দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যুমুখে পতিত হন। তবে সাধারণভাবে বর্ষাকাল মানে কিছু সংক্রামক ব্যাধি, এটা অস্বীকার করা যায় না। আর আমরা সবাই জানি সংক্রামক ব্যাধির সৃষ্টিতে মানুষ ছাড়াও মানুষের বাহ্যিক পরিবেশ, জলবায়ু ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর জলের এক নাম যেমন জীবন, ঠিক তেমনি জল কিন্তু মরণের কারণ হিসেবেও দেখা দেয়। আর বর্ষাকাল ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টি, ইতস্তত জমা জল, এমনকি অল্প জল, সেই জলও কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন জন্মাতে পারে, আবার সেই জীবাণুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করবার জন্য যে সমস্ত বাহক, মশা মাছি অন্যান্য কীট পতঙ্গ, সেগুলিরও প্রাদুর্ভাব ঘটে। এক কথায় বর্ষাকাল মানে সংক্রামক রোগের আদর্শ সময়কাল। এই সংক্রামক ব্যাধিগুলির মধ্যে যেগুলি বেশি বেশি করে দেখা যায় তার মধ্যে কিছু আছে জলবাহিত অসুখ, কিছু মশাবাহিত অসুখ, কিছু বিভিন্ন পোকা মাকড় বা অন্যান্য প্রাণীর কামড়ের অসুখ, বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ, তার জনিত জ্বর, সর্দি কাশি, চামড়ার বিভিন্ন রকমের অসুখ, তাছাড়াও নানা রকমের ছত্রাকের সংক্রমণ এই সময় কিন্তু তুলনামূলকভাবে বেশি ঘটে।
1: বর্ষাকালে সব থেকে বেশি যেই সমস্ত রোগগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে জলবাহিত রোগ। এই জলবাহিত রোগগুলোকে কিভাবে প্রতিহত করা যেতে পারে বা এই জলবাহিত রোগগুলো থেকে বাঁচতে আমাদের কি কি করণীয়?
2: বর্ষাকালে এই জলের দ্বারা বাহিত হয়ে যে অসুখগুলো মানুষের জীবনযাত্রায় বিশেষ ব্যাঘাত সৃষ্টি করে তার মধ্যে প্রথমেই আসে পেট সংক্রমণ জনিত অসুখ। ডায়রিয়া বা পেট খারাপ বা কলেরা জলবাহিত অসুখগুলির মধ্যে প্রধান এবং সবচাইতে বেশি এই বর্ষাকালে দূষিত জলের পান করবার জন্য, এমনকি সেই দূষিত জলে স্নান করবার সময় যে সামান্যটুকু জল আমাদের শরীরে প্রবেশ করে তাতে এই রোগগুলো হতে পারে। এছাড়াও টাইফয়েড, প্যারাটাইফয়েড যেমন সরাতে পারে, হেপাটাইটিস এ এবং ই, এই অসুখগুলো কিন্তু জলবাহিত অসুখের তালিকার মধ্যে আসে। আর জমা জল মানেই কিন্তু অন্যান্য রোগ বহনকারী পতঙ্গ, বিশেষ করে মশা মাছি, এগুলোর যেমন সংখ্যা বাড়ে, তাই মশাবাহিত রোগের মধ্যে এই সময় সবচাইতে বেশি অবশ্যই আমাদের দেশে ম্যালেরিয়া ইদানিংকালে মারাত্মক আকার ধারণ করেছে এবং ডেঙ্গুর পাশাপাশি কোথাও কোথাও চিকুনগুনিয়া, সেগুলো কিন্তু এই সময়কালের অসুখ। এই যে ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং জল জমা, তার হাত থেকে বাঁচার উপায় আমাদেরই খুঁজে বের করতে হবে। জলবাহিত অসুখের হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রধান কর্তব্য বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করা। সবচাইতে ভালো কার্যকরী বিশুদ্ধ পানীয় জল অবশ্যই পাওয়া যায় যদি আমরা বাড়িতে জল ফুটিয়ে ঠান্ডা করে তা পান করি, বা গ্রামীণ এলাকায় যে টিউবওয়েলের জল সরবরাহ করা হয় তাও কিন্তু মোটামুটি ভাবে বিশুদ্ধ পানীয় জল হিসেবেই গ্রহণ করা হয়। মনে রাখতে হবে সামান্যতম সন্দেহ দেখা দিলে বা রুটিন মাফিক প্রত্যেক 3 মাস অন্তর পানীয় জলের কোয়ালিটি পরীক্ষা করে দেখাটাই উচিত। জলের কোনো দূষণ আছে কিনা তা সহজেই আমরা ধরতে পারি। মূল যে কথাটি আজকের আলোচনায় শ্রোতা বন্ধুদের বোঝানোর চেষ্টা করব, নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু জল পরিশুদ্ধ রাখার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কেননা মাটির গর্ভে যে জল লুকিয়ে আছে সেই জলই আমরা টিউব ওয়েলের মারফত পান করি, আর সারফেস ওয়াটার নদী নালা থেকে যা তোলা হয় তাও কিন্তু নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে পরিশুদ্ধ করে তারপরে আমাদের কাছে আসে, তাকে রক্ষা করা, তার কোয়ালিটি বা গুণমান বজায় রাখার দায়িত্ব আমাদের। ব্লিচিং পাউডার নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে পারি, কেউ কেউ জলে কর্পূর দিয়ে মনে করেন জল পরিশুদ্ধ করা হচ্ছে, সেটা কিন্তু সঠিক না। প্রতি লিটার জলে একটি করে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করে কয়েক ঘন্টা বাদে ব্যবহার করলে অধিকাংশ রোগ সৃষ্টিকারী জীবাণুকে আমরা মোকাবেলা করতে পারি।
1: বর্ষাকালের অন্যতম যেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মশাবাহিত রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকনগুনিয়া, এই সমস্ত রোগগুলোর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে কি কি করা উচিত?
2: আমরা সবাই জানি যে ম্যালেরিয়া নানা রকমের হয়, অ্যানোফিলিস মশা দ্বারা ম্যালেরিয়া হয়, ইডিস মশা দ্বারা ডেঙ্গু এবং চিকনগুনিয়া হয়, তাছাড়া অন্যান্য কিছু মশার দ্বারা অন্যান্য অসুখ যেগুলি কম হলেও কিন্তু মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ ফাইলেরিয়া সৃষ্টিকারী কিউলেক্স মসকিটো বা জাপানিজ এনসেফেলাইটিস সৃষ্টিকারী নির্দিষ্ট ধরনের কিউলেক্স মশার কথা বলতে পারা যায়, তাও কিন্তু এই সময়কালের অসুখ। তবে বেশি বেশি করে আমাদের আলোচনাতে ম্যালেরিয়া এবং ডেঙ্গু আনা উচিত, এবং আমরা সবাই জানি মশাবাহিত যে অসুখগুলির কথা আমরা প্রতিনিয়ত শুনি তার প্রধান উপসর্গ অবশ্যই জ্বর, সাথে গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, চোখের পেছনে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, গায়ে র্যাশ ইত্যাদি হতে পারে। স্বভাবতই যাতে মশা মানুষের কাছে না আসতে পারে, মশা এলেও যাতে মানুষকে কামড়াতে না পারে, তাই আবারও বলি পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যতটা সম্ভব শুকনো রাখা আমাদের সকলের প্রাথমিক কর্তব্য। বিশেষ করে ইডিস মশা, যে মশা আমাদের বাড়ির আশপাশে অনেক সময় দিনের বেলায় বেশি কামড়ায় এবং সামান্যতম জলে ইডিস মশা ডিম পাড়তে ভালোবাসে, বাড়িতে ফুলের টব, রেফ্রিজারেটরের তলায়, খাবারের আলমারির তলায় বা কোনো কারণে যদি সামান্যতম জল জমে থাকে তাতেও কিন্তু ইডিস মশা ডিম পাড়তে পারে, এবং যে ইডিস মশার কামড়ের ফলে ডেঙ্গু বা চিকেনগুনিয়া হয়। সম্ভব হলে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সমস্ত জলের পাত্রের জল উল্টে ফেলে দিয়ে উপুর করে শুকনো করে নেয়া তাই পারিবারিক স্তরে প্রত্যেকটি পরিবারের প্রাথমিক দায়িত্ব। আর জলবাহিত অন্যান্য অসুখের আরেকটি বাহক হচ্ছে মাছি। এই সময় আশেপাশের পরিবেশ যদি দুর্গন্ধযুক্ত হয় মাছি ইত্যাদির সংখ্যা বাড়ে, যে কয়েকটি বস্তু বা যে কয়েকটি জিনিসের মারফত পেটের অসুখ বেশি বেশি করে ছড়িয়ে যেতে পারে তার মধ্যে অন্যতম প্রধান বস্তু মাছি। মানুষের হাত এবং তার আঙুল, আমাদের জামা কাপড়, এগুলিও কিন্তু মশাবাহিত বা জলবাহিত রোগ সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, বিশেষ করে হ্যান্ড হাইজিন আমাদের বর্ষাকালে রোগ প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার।
1: বর্ষাকালে আরেকটা সমস্যা তো সাপের উপদ্রব, এই সম্পর্কে আপনি কি বলতে চাইবেন?
2: বর্ষাকালে কিন্তু বিশেষ করে সাপের কামড়ে বহু মানুষ আক্রান্ত হন। সাপ আমাদের প্রকৃতিতে অনেক উপকার করে, কিন্তু বেশ কিছু সাপ বিষধর সাপ, তার কামড়ে সঠিক চিকিৎসা সময় মতো না করতে পারলে মানুষের মৃত্যুও ঘটতে পারে। অযথা যেমন সাপ দেখলে ভয় পাবো না, তাদের বিরক্ত করবো না, সতর্ক থাকতে হবে, এই সময়ে বর্ষাকালে সাপও কিন্তু তার বাসস্থানের অভাবে মানুষের গৃহের আশেপাশে চলে আসতে বাধ্য হয়, সে সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত।
1: বর্ষাকালে আমাদের ত্বকের কি কি সমস্যা দেখা দেয়?
2: মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণে ঘাম হয় বর্ষাকালে, বিশেষ করে যদি হিউমিডিটি বা আর্দ্রতা বেশি থাকে, ঘামের পরিমাণ বেশি হয়, অর্থাৎ আমাদের শরীর সবসময় একটু স্যাঁতসেঁতে ভেজা ভেজা থাকে, বর্ষাকালেও তার হয়। এবং যদি বর্ষাকালে বৃষ্টির জলে ভেজা বা ঠিক মতো গা শুকনো করে পরিষ্কার না করার কারণে গা ভেজা ভেজা থাকে, তাহলে কিন্তু রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু, বিশেষ করে ভাইরাসের সাথে বিভিন্ন ধরনের ছত্রাকের ইনফেকশন, যাকে আমরা খোস, বাজরা, হাজা ইত্যাদি বলি, সেগুলো কিন্তু বর্ষাকালের বিশেষ অসুখ যা চামড়ায় আমাদের সংক্রমণ ঘটায়।
1: লেপ্টোস্পাইরোসিস বর্ষাকালের অন্যতম একটি রোগ, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাইব, এই লেপ্টোস্পাইরোসিস কি, কেন হয় এবং কাদের হওয়ার ঝুঁকি বেশি?
2: এই লেপ্টোস্পাইরোসিস আসলে ইঁদুর জাতীয় বা অন্যান্য কোন প্রাণীর মূত্রের দ্বারা সংক্রমিত হয় এক জাতীয় ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিওফাজের মতন, স্পাইরোকিড বলি আমরা, তার দ্বারা সংক্রমণ করে এমন একটা অসুখ। বাড়ির আশেপাশে যে সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণী ঘুরে বেড়ায় তাদের ইউরিনের মধ্য দিয়ে কিন্তু এই লেপ্টোস্পাইরা যে রোগ সৃষ্টিকারী জীবাণু তা মানুষের

0: শরীরে প্রবেশ করে। লেপ্টোস্পাইরোসিসের কতগুলো গুরুত্বপূর্ণ উপসর্গের মধ্যে সর্বপ্রথমে আসে অত্যন্ত বেশি জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, পেটে অসহ্য যন্ত্রণা, মাথা বা শরীরের সারা শরীরের যন্ত্রণা, কখনো কখনো কাঁপুনি দিয়ে জ্বর, গায়ে র্যাশ, বমি বা বমি বমি ভাব, পাতলা পায়খানা। কখনো কখনো কিন্তু লেপ্টোস্পাইরোসিসে ওই হেপাটাইটিস এ বা ই এতে যেমন জন্ডিস হয়, এক্ষেত্রেও কিন্তু জন্ডিস বা চোখ হলুদ হয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনেরা নিজেদের বাড়িতে নানা রকমের স্তন্যপায়ী প্রাণী পোষেন, তাদের মধ্যে এগুলো বেশি বেশি করে হয়। লেপ্টোস্পাইরা বিশেষ কিছু পরীক্ষার মধ্য দিয়ে সুনিশ্চিত করা যায়। একবার সুনিশ্চিত হয়ে গেলে অত্যন্ত কার্যকরী চিকিৎসা ব্যবস্থা কিন্তু লেপ্টোস্পাইরার আছে।
1: ডক্টর বণিক, শিশু ও বয়স্কদের মধ্যে তো রোগ প্রতিরোধক ক্ষমতা এমনিতেই তুলনামূলকভাবে কম থাকে, এই বর্ষাকালে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হয় এবং সতর্ক থাকতে হয়, তাহলে কি কি ভাবে তাদের যত্ন নিতে হবে, কি কি করণীয়, সেই সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের আপনি কিছু পরামর্শ দেন।
0: সংক্রামক ব্যাধি বিশেষ করে বর্ষাকাল, ঋতু পরিবর্তনের সময় এবং যখন পরিবেশ অপরিষ্কার থাকবে সেই সময়তে এদের প্রতি সতর্কতার, এদের খাদ্য, এদের পোশাক, এদের চালচলন, এদের দৈনন্দিন জীবন সবের উপরেই নির্ভর করে ঠিক করতে হবে। শিশুদের চেষ্টা করতে হবে বিশুদ্ধ পানীয় জল হিসেবে গরম জল ফুটিয়ে পান করানো, অল্প অল্প করে বারবার সহজপাচ্য ঘরে তৈরি খাবার রান্না করবার অব্যবহিত পরেই যাতে ব্যবহার করতে পারে। যারা মায়ের বুকের দুধ খেয়ে থাকেন, সেই ছোট বয়সী বাচ্চাদের মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাদ্যবস্তু না দেয়াই ভালো। এবং সমস্ত মানুষের ক্ষেত্রেই ঘরে তৈরি টাটকা খাবার এবং আমাদের বাজারে যে সমস্ত খোলা খাবার, কাটা ফল, মূল ইত্যাদি বিক্রি হয় সেগুলো থেকে দূরে থাকা, যত্রতত্র জলপান না করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাড়ি ঘরদোর পরিষ্কার রাখা, জামা কাপড় আন্ডার গার্মেন্টস নিয়মিত পরিবর্তন করা, যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে উজ্জ্বল রোদের আলোতে শুকিয়ে নিয়ে ব্যবহার করাটা কিন্তু অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে আমাদের শরীর যত ভিজে স্যাঁতসেঁতে থাকবে তত কিন্তু রোগ সৃষ্টিকারী জীবাণু, বিশেষ করে ভাইরাস এবং ফাঙ্গাস বা ছত্রাক আমাদের শরীরে দানা বাঁধবে। তা কখনো চামড়া বা ত্বকে ম্যানিফেস্টেশন হবে, কখনো কিন্তু মুখ বা নাক বা অন্যান্য জায়গা দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে। শুধুমাত্র কলেরা, ডিসেন্ট্রি, ডায়রিয়া জাতীয় পেট খারাপের অসুখ না, হেপাটাইটিস এ এবং ই, তৎসহ লেপ্টোস্পাইরোসিস, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি মারাত্মক অসুখের সৃষ্টি করতে পারে। এক কথায় সব বয়সী মানুষের সাবধানতার ক্ষেত্রে কোন রকমের কোন গাফিলতি রাখা যেমন উচিত হবে না। শিশু, কিশোর, গর্ভবতী মা, স্তন্যদায়ী মা এবং বয়স্ক প্রবীণ নাগরিক, তাদের ক্ষেত্রে এই সাবধানতা, সতর্কতা এবং সচেতনতাই একমাত্র হাতিয়ার। কিছু কিছু সংক্রামক ব্যাধির ক্ষেত্রে প্রতিরোধ করবার জন্য ভ্যাকসিনের ব্যবহার চালু হয়েছে। যিনি যে ভ্যাকসিনের উপযুক্ত তাকে সেই ভ্যাকসিন নিলে কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা অবশ্যই বহুগুণ বাড়ে, কখনো কখনো সুনিশ্চিত করা সম্ভব হয়।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর বণিক, নমস্কার।
0: নমস্কার।
2: বর্ষাকালের অসুখ বিসুখ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়।

0: আজ গান্ধী চর্চাতে শুনবেন কথিকা, গান্ধীজির ভাবনায় আত্মনির্ভরতা। বলছেন কল্পনা ঘোষ।
1: রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন। যার আত্মা বড় তিনি মহাত্মা। মহাত্মা তিনি যিনি সকলের সুখ দুঃখ আপনার করে নিয়েছেন। আমাদের শাস্ত্রে ঈশ্বরকে বলে মহাত্মা। মর্ত্যলোকে সেই দিব্য ভালোবাসা, সেই প্রেমের ঐশ্বর্য দৈবাৎ মেলে।

গান্ধীজি নৃশংস হত্যার পর আইনস্টাইন শোক জ্ঞাপন করে বলেছিলেন, রক্তমাংসে গড়া এমন এক ব্যক্তি এই পৃথিবীতে পদচারণা করেছিলেন। 1893 সালে আইন উপদেষ্টা হিসেবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার ডারবান অর্থাৎ পোর্ট নাটালে পৌঁছলে আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির মালিক আবদুল্লাহ শেঠ গান্ধীজিকে অভ্যর্থনা

স্বামীজিকেও বলা হতো কুলি ব্যারিস্টার। তিনি ডারবান আদালতে হাজির হলে শ্বেতাঙ্গ বিচারক চোখ পাকিয়ে তার পাগড়ি খুলে ফেলতে বললেন। পাগড়ি খুলতে অস্বীকার করে তিনি আদালত কক্ষ পরিত্যাগ করলেন। প্রিটোরিয়া যাবার পথে কনকনে শীতে রাতে বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে ধাক্কা মেরে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো। ঘোড়ার গাড়ির কোচের ভিতর ঢুকতে না দিয়ে তাকে গাড়ির পাদানির উপর বসতে বলল। অপমানিত ও ক্ষুব্ধ গান্ধীজি এর প্রতিবাদ করলেন এবং গান্ধীজি যেখানে বসেছিলেন সেখানেই বসে থাকলেন। এইভাবে নানা অপমানের মধ্যে দিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার গান্ধীজি বর্ণবিদ্বেষের আগুনে দগ্ধ হতে থাকেন। তিনি প্রবাসী ভারতীয়দের সভা আহ্বান করে জীবনের প্রথম ভাষণ দেন। তাঁর ভাষণে তিক্ততা বা বিদ্বেষ ছিল না। শ্বেতাঙ্গদের বর্ণবিদ্বেষকে আক্রমণ না করে ভারতীয়দের দায়িত্ব ও কর্তব্যের উপর তার বক্তব্য কেন্দ্রীভূত করেন। সত্য ও অহিংসার মাধ্যমে গান্ধীজির নেতৃত্বে স্থানীয় ভারতবাসীগণের যে ঐতিহাসিক অভ্যুত্থান, সেই ঘটনাই দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহ নামে বিখ্যাত হয়েছে। কয়েক বছরের মধ্যে গান্ধীজির নাম দক্ষিণ আফ্রিকা চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি জন রাস্কিনের আনটু দিস লাস্ট বইখানি পড়ে বুঝতে পারেন রাস্কিন তত্ত্বের মধ্যে তার জীবনের গভীর প্রত্যয় প্রতিফলিত হয়েছে। রাস্কিন যুক্তি দিয়েছেন, সমষ্টির সম্পদ হল তার প্রতিটি সদস্যের ভালো থাকা। সমস্ত কাজের মূল্যই সমান। নাপিতের কাজ উকিলের কাছ থেকে কম মূল্য নয়। যারা হাত দিয়ে জমিতে কাজ করে অথবা হস্তশিল্পে নিযুক্ত, তাদের জীবন প্রকৃত অর্থে মূল্যবান। গান্ধীজি এই বক্তব্যের ভিতরেই দেখতে পেয়েছিলেন তার জীবনের আগামী দিনগুলির কর্মসূচি। গান্ধীজি এই আদর্শকে বাস্তবে রূপদান করতে মনস্থ করলেন। তিনি 100 একর জমির উপর কিছু ফলের গাছ সহ একটি ভাঙা চোরা খামার বাড়ি কিনলেন। তিনি তার বন্ধু অ্যালবার্ট ওয়েস্টের সাহায্যে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার অফিসে এখানে একটা চালাঘর তৈরি করে স্থানান্তরিত করলেন। বাসিন্দাদের সবার পরিবারকে এখানে আনা হলো। প্রকৃত কর্মী গোষ্ঠী গড়ে উঠল, যাদের আদর্শ হলো সমস্ত কাজই সম্মানজনক। আবাল বৃদ্ধ বনিতা আনন্দের সাথে কাজের ভিতর দিয়ে শিক্ষা গ্রহণ করত। গান্ধীজি তার শিক্ষাদান বিশেষ পদ্ধতিতে শুরু করেছিলেন, যা কয়েক বছর পরে টলস্টয় খামারে গিয়ে পরিমার্জিত রূপ নেয়। গান্ধীজির সত্যাগ্রহের পটভূমি সামনে রেখে ট্রান্সভাল প্রদেশে জোহানেসবার্গের থেকে 22 মাইল দূরে কালেনবাক নামক জনৈক জার্মান বন্ধুর প্রদত্ত 1100 একর জমিতে টলস্টয় ফার্মের প্রতিষ্ঠা করেন। সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণকারীরা যাতে এখানে সপরিবারে থাকতে পারে, সেজন্য কালেনবাক তার খামার বাড়িটি দেওয়ার প্রস্তাব দিলেন। বসবাসকারীরা নিজেদের কাজ নিজেরাই করতেন। এই সময় সরকারের সঙ্গে তার সংঘর্ষ তীব্র চেহারা নেয়। এই সংঘর্ষের সূত্রেই কর্মপদ্ধতি হিসাবে গান্ধীজি সত্যাগ্রহের মূল নীতি নির্বাচন করেন, যার মূল কথা হচ্ছে সমাজে কোনো অন্যায়ের প্রতিকার কল্পে একদিকে আদর্শ জীবনযাপনের চেষ্টা, অপরদিকে অন্যায়ের সঙ্গে অসহযোগ। অন্যায়কারীকে আঘাত না করে নিজে সত্যপথে থেকে অপরের আঘাত অত্যাচার মাথা পেতে নেব, নিজে মরব কিন্তু অত্যাচারীকে মারব না, এই করেই অহিংসার পথে সত্যকে জয়ী করব, এবং এটাই ছিল তার নীতি। এর ফলে বিরুদ্ধবাদীদের মনে বিস্ময় এবং সম্ভ্রম জাগিয়ে তাকে জয় করা যেতে পারে। তখন উভয় পক্ষের মধ্যে একটা মীমাংসা সূত্র খুঁজে পাওয়া সম্ভব হয়। এই পদ্ধতিকেই গান্ধীজি সত্যাগ্রহ আখ্যা দেন। গান্ধীজি ভারতের মানসিক এবং আর্থিক বুনিয়াদ শক্ত করার দিকে নজর দিয়েছিলেন। তিনি বললেন, চরকা, অস্পৃশ্যতা দূরীকরণ এবং হিন্দু মুসলমান ঐক্যের মধ্যে নিহিত আছে ব্রিটিশ রাজত্ব অবসানের চাবিকাঠি। 1924 থেকে 1927 সাল পর্যন্ত ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি খাদির জনপ্রিয়তা সম্পর্কে নিয়মিত খবরাখবর প্রকাশ করতেন। ব্রিটিশ শাসনে তাঁত শিল্প ধ্বংসের সঙ্গে দারিদ্র্যকে যুক্ত করে গান্ধীজি 1909 সালে

0: বুদ্ধিজীবীদের কাছে আবেদন জানিয়েছিলেন খাদিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে। 1915 সালে আশ্রম তৈরির পর বাস্তব প্রয়োজন থেকে তিনি চরকার ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। গান্ধীজি এবং তার অনুগামীরা সিদ্ধান্ত নিলেন কেবল ভারতীয় সুতোয় বোনা হাতে তৈরি কাপড়ই তারা পরবেন এবং নিজেদের প্রয়োজনীয় কাপড় তারাই তৈরি করে নেবেন। কিছু হ্যান্ডলুম বসানো হলো এবং মগনলাল ও আরও কয়েকজন তাঁত বোনা শিখে নিলেন। মিল মালিকরা আশ্রমবাসীদের সুতো দেবেন না। তখন সন্ধান পড়ল চরকার, যা ঘুরিয়ে সুতো বোনা যাবে। অবশেষে 1917 সালে গোধরা সম্মেলনে বিজাপুরে চরকার সন্ধান পাওয়া গেল। সবরমতী আশ্রম থেকে চরকার প্রচার শুরু হলো। এইভাবে কেবল হাতে বোনা সুতো দিয়ে তৈরি হলো খদ্দর অথবা খাদি বস্ত্র, স্ত্রী পুরুষ উভয়ের জন্য। খাদি হচ্ছে ভারতীয় মানবতার একাত্মতার প্রতীক। 1930 সালে 10ই মার্চ গান্ধীজির ডান্ডি অভিযানের ঐতিহাসিক পদযাত্রা শুরু হয়। সবরমতী তীরে সহস্র সহস্র লোক সমাগম। 6ই এপ্রিল প্রত্যুষে ডান্ডি সমুদ্র তীরে এক মুঠো লবণ কুড়িয়ে লবণ আইন ভঙ্গ করেন। জাতি দেহে যেন বিদ্যুৎ সঞ্চার হলো, সারা ভারত দুলে উঠল, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত টলে গেল। গান্ধীজির জীবনের ইতিহাস বড় দুঃখের। দুঃখ অপমান ভোগ করেছেন কেবল ভারতবর্ষে নয়, দক্ষিণ আফ্রিকায় কত অত্যাচার তাঁকে সহ্য করতে হয়েছে। তার দুঃখ নিজের বিষয় সুখের জন্যে নয়, স্বার্থের জন্যও নয়, সকলের ভালোর জন্য। সমস্ত আঘাত মাথা পেতে নিয়েছেন। শত্রুরা আশ্চর্য হয়ে গেছে তার ধৈর্য ও মহত্ব দেখে। তিনি ত্যাগের দ্বারা, দুঃখের দ্বারা, তপস্যার দ্বারা জয়ী হয়েছেন।
1: গান্ধীজির ভাবনায় আত্মনির্ভরতা কথিকাটি শুনলেন, বললেন কল্পনা ঘোষ। আজ গান্ধীচর্চা এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সরোদ, রাগ ভৈরবী, বাজিয়েছেন প্রমন্থ মোহন ঠাকুর, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। সরোদে রাগ ভৈরবী।

শরদে শুনলেন রাগ ভৈরবী, বাজিয়েছেন প্রমন্থ মোহন ঠাকুর, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুরজিৎ সাহা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গানে গানে দক্ষ যোগ্য ছবির গান। প্রথমে নির্মলা মিশ্র।

0: তাও অ্যাপ থেকে বা
1: উল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: গানে গানে শুনছেন দক্ষযোগ্য ছবির গান। এবারে অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া আরও একটি গান।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: আনন্দে জাগ পুরবাসী, জাগ আনন্দে জাগ পুরবাসী, শুভদিন।

0: फुला के नाचे नाचे दे नाचे दे झरना फुला के।
1: দুঃখ যোগ্য ছবির গান শুনছিলেন। গানে গানে এই পর্যন্তই। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানা ঝিন্দে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট UG পরীক্ষার ফল প্রকাশ করেছে। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দ স্টেশন থেকে ঝিন্দ ও শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত সেটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কোচ রয়েছে। শ্রী মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64 স্টেশন চিহ্নিত হয়েছে, যার মধ্যে 6 ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে বিহারের শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2 রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। এগুলি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। কেরালায় নবনির্মিত এবং আধুনিকীকরণ করা 6 অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। এই স্টেশনগুলি হল চালাকুড়ি, অঙ্গামালি, তিরুর, থালাসেরি, পারাপ্পানগাড়ি এবং নীলাম্বুর রোড। প্রধানমন্ত্রী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকার বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় স্টেশনের পুনরুদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। BSF এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গে 2 BSF ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে গঠিত এলাকার একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, BSF আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা বৈঠকে যোগ দেবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টা নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে এই অধিবেশনে। নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। এবার 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পঞ্চল বানসল 720-র মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। এবার উত্তীর্ণ পরীক্ষার্থীরা MBBS, BDS, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালাল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য তেহরান বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 প্রাণ হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অতিবাম সন্ত্রাসবাদীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কাশ্মীরি প্রবাসীরা গত বুধবার ব্রিটেনের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জাকের ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান তারা। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ সকাল 9:30 পুনরায় শুরু হচ্ছে। গতকাল সন্ধে নেমে আসে রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া স্থগিত রাখা হয়। নির্ধারিত সময় অনুযায়ী আজ ফের রথ টানার কাজ শুরু হবে। এদিকে রথযাত্রা উপলক্ষে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশের বহু পুণ্যার্থী ঐতিহ্যবাহী শোভাযাত্রা প্রত্যক্ষ করতে পুরীতে উপস্থিত হয়েছেন। গুজরাটে সন্ত্রাস

জানিয়েছেন চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জাইশ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম জানা যায়। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস উদযাপন করা হচ্ছে। ন্যায় বিচারের সমর্থন, ভুক্তভোগীদের অধিকারের প্রসার এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ করাই এই দিনটির মূল উদ্দেশ্য। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং ওড়িশার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং বিদর্ভেও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির আয়োজিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে এই 2 কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিমন্ত্রী রাকসা, নিখিল খারসে সহ একাধিক আধিকারিক উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ম্যাচের আগে মার্কিন রাষ্ট্রপতি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করেছে, ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা সমীক্ষা, আজকের শিরোনাম রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। লিখেছেন অনুপম মোদক। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ভক্তজনের এমনই বিশ্বাস। এই বিশ্বাসকে হৃদয়ে নিয়েই পুণ্যার্থীরা আজও মেতে থাকেন নদিয়ার রথযাত্রায়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নদিয়ায় এই পবিত্র ভূমিতে রথযাত্রা শুধুমাত্র উৎসব নয়, ভক্তির এক মহাসম্মেলন। রথযাত্রা তো দেখা যায় এক আধ্যাত্মিক আবহ। এখানে রথের রশি ধরে টেনে নিয়ে যাওয়ার সময় হরিনাম সংকীর্তনে এক অনন্য রূপ পেয়ে থাকে। নদিয়া জেলায় অজস্র রথ হয়, দিন দিন রথের সংখ্যা বেড়েই চলেছে। জেলার প্রাচীন রথের কথা বললেই প্রথমেই উঠে আসবে চাকদহের যশোরার রথ। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ সখার অন্যতম জগদীশ পণ্ডিত নিজে কাঁধে করে কাপড়ে বেঁধে দণ্ডে ঝুলিয়ে পুরী থেকে বিগ্রহ এনেছিলেন। মহাপ্রভু সপরিবারে যখন নীলাচলে ছিলেন সেই সময় জগন্নাথ দেবের নবকলেবর হয়েছিল। জগদীশ পণ্ডিত সেই পুরনো দারু বিগ্রহ নিয়ে নবদ্বীপে ফিরতে চান। পথিমধ্যে চাকদহের যশোরায় তিনি মূর্তিটি রেখে স্নান করতে নামেন। পরে ওই দারু মূর্তিটি আর সেখান থেকে নিয়ে যেতে পারেননি নবদ্বীপে। মূর্তিটি ভারী হয়ে যায়, আর তাকে তোলা যায় না। অবশেষে সেখানেই জগন্নাথ দেবের পুজো শুরু হয়। কৃষ্ণনগরের রাজপরিবারের পক্ষ থেকে রাজা কৃষ্ণচন্দ্র রায় যশোরার মন্দির করে দেন। বৈষ্ণবদের কাছে এটি একটি বৈষ্ণবীয় পট হিসেবে খ্যাত। আজও রথযাত্রা উপলক্ষে সেখানে বহু মানুষ ভিড় জমান। শান্তিপুরের রাধারমণ সেবা সমিতির রথ কয়েক শতাব্দী প্রাচীন। এখানকার রথেও অসংখ্য ভক্ত বৈষ্ণবীয় ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেন। রথের দিন হাজার হাজার পুণ্যার্থী রথের রশি স্পর্শ করে শান্তি পান। নদিয়ার শান্তিপুরেও অসংখ্য রথ হয়, প্রাচীন মায়াপুরের রথের খ্যাতি আছে। কৃষ্ণনগরের নতুন বাজারের রথও বেশ প্রাচীন। জেলায় রথের সবথেকে জাঁকজমকপূর্ণ আয়োজন হয় ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে। রথযাত্রার কয়েক মাস আগে থেকে এখানে প্রস্তুতি শুরু হয়।
এখানকার

0: উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যোগ দেন। ইস্কনের জগন্নাথ মন্দির রাজাপুরে সেই সূত্রে তিনটি সুসজ্জিত রথ যাত্রা শুরু করে ইস্কনের প্রধান কেন্দ্রের উদ্দেশ্যে। ইস্কনে করা হয় অস্থায়ী গুন্ডিচা মন্দির। এখানকার রথের শোভাযাত্রায় থাকে বর্ণাঢ্য সাংস্কৃতিক আনন্দ ঘন পরিবেশ, যা সবার নজর কাড়ে। 5 কিলোমিটার ব্যাপী এই পথে এবারে অন্তত 10টি শিবির খোলা হচ্ছে। শিবির থেকে পুণ্যার্থীদের পানীয় জল প্রসাদ বিতরণ করা হবে। এই পথে কয়েকটি স্থানে রথ দাঁড়াবে, ভক্তরা পুজো দেবেন। 23 তারিখ পর্যন্ত জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী ইস্কনের অস্থায়ী গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে জগন্নাথ দেবকে প্রতিদিন দেওয়া হয় 56 পদের ভোগ। এছাড়াও ইস্কনের আয়োজিত হবে বিভিন্ন ভাষায় জগন্নাথ লীলা কথা, দীপদান, জগন্নাথ অষ্টকম স্তোত্রপাঠ, ভজন কীর্তন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রথযাত্রার জন্য মায়াপুর সহ আশপাশের এলাকার বহু মানুষ বছরভর অপেক্ষা করে থাকেন। এদিকে রথ উপলক্ষে রাজাপুরে বাড়িতে বাড়িতে অতিথিদের ভিড় উপচে পড়ে। সপ্তাহ জুড়ে মন্দির সংলগ্ন এলাকায় বিতরণ করা হয় ভোগ প্রসাদ। এছাড়াও 56 পদের ভোগ পেতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে থাকেন। এবার 19 জুলাই রবিবার সকালে অনূর্ধ্ব 8 বছর বয়সী শিশুদের সনাতনী সংস্কৃতিতে আকৃষ্ট করতে চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে ছোট্ট রথযাত্রার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ছোটদের এই রথযাত্রা শিশুদের আকৃষ্ট করবে বলেই অনেকে মনে করছেন। রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকার এই প্রথম সহায়তা বাবদ 5 লক্ষ টাকা দেওয়ায় রথে উৎসবে উৎসাহিত হয়েছেন সনাতনীরা। আগের থেকে উৎসবের প্রস্তুতিতে গতি এসেছে। উদ্যোক্তাদের মধ্যে ভীষণ উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিকে মায়াপুর ইস্কনেও এবার বিপুল আয়োজন করা হয়েছে। উৎসবে 2 দিন আগে থেকে আলোকমালায় সেজে উঠেছে গোটা ইস্কন মন্দির। চতুর্দিকে সাজু সাজু রব, মন্দির আঙিনায় রং বেরঙের আলপনায় ধরা দিচ্ছে উৎসবের মেজাজ। দর্শনার্থীদের জন্য ইস্কনের পক্ষ থেকে পর্যাপ্ত পানীয় জল ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন। মায়াপুরে রথের রশি স্পর্শ করবার জন্য দেশ বিদেশের হাজার হাজার মানুষ রথের অনেক আগে ইস্কনে ভিড় জমিয়েছেন। প্রত্যেকেই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত করতে চান আকাশ পাতাস। মায়াপুর ধামের পথ ধরে এগিয়ে চলে রথ, আর তাদের মনে বয়ে যায় ভক্তিস্রোত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম মোদক।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আকাশবাণী কলকাতা পডকাস্ট।

0: আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। আমরা এই পডকাস্টে সেই সব মানুষের কথা শোনাই যারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইন্সপায়ার করে চলেন, ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী করান। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যার গলা শুনলে আপনারা কতটা চিনতে পারবেন জানি না, কিন্তু যাকে পর্দায় দেখলে কখনো না কখনো একটু রাগ তো হয়েছেই। তার অভিনীত চরিত্রদের দেখলে কিছু ক্ষেত্রে তার অভিনীত চরিত্ররা আমাদের মধ্যেকার যে একটা রেগে যাওয়া বিরক্তিকর অনুভূতি তৈরি করে দিয়েছে তার কথাই আমরা শুনব না। এই অনুষ্ঠানে তিনি আমাদের মোটেই রাগিয়ে দেবেন না, বরং তার জীবন, তার কাজ, তার কর্মদর্শন এসব নিয়েই কথা বলবেন এবং আশা করব আমাদের আনন্দই দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়।
1: নমস্কার, অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণের জন্য। এবং আপনি গোড়ায় যে কথাটা বললেন যে আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা, এইটা মানে শোনার পরেই আমি দেখলাম যে আমি একটা কথা বলে উঠতে পারবো কি, আমার পাশে এরকম একটা মানে পাশ থেকে এরকম একজন বলে উঠছেন, রেডিও থেকে শোনা একরকম, তো সব মিলিয়ে আমার কাছে এই কথাটা এরকম পাশে বসে শোনা একটা চমকপ্রদ অভিজ্ঞতা। এবং আমার আপনি আশা করছেন যে আমি রাগিয়ে দেবো না, আমি বিশ্বাস করছি যে আমি রাগিয়ে দেবো না।
0: নিশ্চয়ই থিয়েটার দিয়ে কাজ শুরু, তারপরে ওটিটি, তারপর সিনেমা, নাকি আগে সিনেমা তারপর ওটিটি?
1: হ্যাঁ, আমার জীবনে প্রথম অভিনয় করা একটি ছবিতে খুবই স্বল্প পরিসরে, কিন্তু ওটিটি দিয়ে শুরু। এটা এটাই মানে শুরু, অর্থাৎ একটু বড় পাঠ ওটিটিতেই আমার শুরু।
0: আচ্ছা, আপনাকে যদি এখন বাঁচতে বলা হয় কোনটা প্রিয় বেশি,
1: মানে ওটিটি
0: বা থিয়েটার দুটোর মধ্যে?
1: দেখুন, প্রিয় বেশি এইটা বলা মুশকিল, এই কারণে সেটা হচ্ছে যে দুটো ক্ষেত্রেই অভিনয় করতে গেলে আমার একটা উত্তেজনা কাজ করে। আমার আমার যে যে বাস্তব, চারপাশের যে বাস্তব, যে মানে সেই সেই বাস্তবটা রঙিন হয়ে ওঠে আমি যখন অভিনয় করার চেষ্টা করি। তো সেইটা দুটো ক্ষেত্রেই হয়, কিন্তু একটা কথা ঠিক, যেহেতু থিয়েটারে এর চর্চা বা চেষ্টা আমার একটু আগে থেকে, ফলে থিয়েটারে অভিনয় করলে টেকনিক্যালি এর থেকে আমি হয়তো একটু বেশি, আমার আমার মানে যাকে বলে রবীন্দ্রনাথের ভাষায় ডানা চঞ্চল হয়ে ওঠে বোধ হয় আমি যখন থিয়েটার অভিনয় করি, মঞ্চে বোধ হয় সেটা হয়তো বেশি হয়। কিন্তু এইটা সর্বৈব সত্যও নয়, কোনো কোনো সময় ক্যামেরার সামনেও কোনো একটা মুহূর্তে কোনো একটা শটে আমার মনে হয় আহ কী অপূর্ব ঘটলো, এমনটা তো আমি ভাবিনি। তো সেটা দুটো ক্ষেত্রেই সত্যি, কিন্তু বেশি সময়ের কারণেই থিয়েটারে এই অভিজ্ঞতা আমার বেশি হয়েছে ক্যামেরার থেকে।
0: বেশ, এই যে আপনি বললেন যে ক্যামেরার সামনে একটা শট দেওয়ার মুহূর্তেও যে আবেগটা কাজ করে, আবার থিয়েটারের কোনো একটা কাজের সময়ও এই একই আবেগ কাজ করেছে, কখনো কি এটা মনে হয়েছে যে থিয়েটার মানে তো অনেক মানুষ সরাসরি আপনাকে দেখছে, আর ক্যামেরা মানে হচ্ছে মানুষ দেখছে কিন্তু সেটা আপনি জানতে পারছেন না, তো সুতরাং সে যদি সমালোচনা করে বা প্রশংসা করে, দুটো যে কোনো একটা, সেটা আপনি জানতে পারবেন না বা পরে হয়তো জানতে পারবেন, সেই মুহূর্তের কোনো প্রতিক্রিয়া আপনি পাচ্ছেন না, কিন্তু থিয়েটারের ক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তের প্রতিক্রিয়াটা আপনি পেতে পারেন, অন্তত খানিকক্ষণ বাদে তো পেতে পারেনি। তো কোথাও এটা থিয়েটারের কাজের ক্ষেত্রে কি আপনাকে বেশি সচেতন করে তোলে?
1: না, বিষয়টা হচ্ছে কি, এই এই প্রতিক্রিয়াটা আমার কাজটাকে কিন্তু খুব নিয়ন্ত্রণ করছে না। মানে এই ধরা যাক দর্শকের তুমুল করতালিতে যে মানে মুখরিত হয়ে উঠল প্রেক্ষাগৃহ, এইসব যে দীর্ঘকালীন বাংলা থিয়েটারে চলে আসা যে সমস্ত কথা, বা আগে আগে ছিল গিরিশবাবুর সময় থেকে যে ধারা কটা ক্ল্যাপ পেল, এটা এটা দিয়ে বিনোদিনী কটা ক্ল্যাপ পেলেন, তারা সুন্দরী কটা ক্ল্যাপ পেলেন, এটা দিয়ে তাদের মধ্যে একটা একটা যুদ্ধ তৈরি হতো, তিনি তত দরও অভিনেতা হিসেবে। কিন্তু সেটা ধীরে ধীরে ধীরে ধীরে বুঝতে পারা যাচ্ছে যে ওই করতালির জন্য আমি, সময়টাও বদলেছে, অভিনেতাদের থেকে চাওয়াও বদলেছে, বা থিয়েটারের থেকে নাটকের থেকে চাওয়াও মানুষের অবশ্যই বদলেছে। ওটা একটা শুধু এন্টারটেনমেন্ট ছিল এর আগে, হ্যাঁ, এবং যে নাটকগুলো নির্বাচন করা হতো সেগুলোও ছিল মূলত গা গরম করে দেওয়া পৌরাণিক বা ঐতিহাসিক নাটক, যাতে জগঝম্প আছে। তো সেইখানে উচ্ছ্বাস প্রকাশের মাদারিকা খেল, আমি খাটো করছি না, আমি মাদারিকা খেলকেও খাটো করছি, আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ শিল্প, যাই হোক, এখন সেইটা তো নয়। এখন ধরুন গোড়ায় একটা এরকম মনে হতো, আপনি যে কথাটা বললেন যে একটা বেশ হাততালি পেলে আহ, কিন্তু পরবর্তীকালে বোঝা গেছে যে সেইটা না ওটা হচ্ছে অনুসারী শিল্পের মতো, তো ফলে সেই বৃহৎ শিল্পটাই হচ্ছে অভিনয়, মানে মঞ্চে যেটা ঘটছে, আর তার পাশ থেকে আসা যে উৎসাহ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন দর্শক, সেইটা যদি আমাকে খুব বেশি আবেগতাড়িত করে তাহলে আমি আমার যা আমি প্রকাশ করতে চাই আমার চরিত্র দিয়ে সেখান থেকে চ্যুত হব। মানে আমার ধরা যাক একটা আমার একটা দীর্ঘ হাসিতে কংস, আমি কংস সত্যি সত্যি একটি চরিত্র করি সেটা কংস, তা যদিও কংসের নির্মাণটা আমি আর সেটা ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু সেই কংস এই সময়ের ফ্যাসিস্টের রূপ, তা আমার কোনো অত্যাচারে যদি দর্শক উত্তেজিত হন, হাততালি দেন, হাসেন, কাঁদেন, তাহলে আমি সেটা কি বারবার দেবো, বারবার করবো, আরেকটু হাসবেন, এই এর এর থেকে বেরিয়ে আসা আমার ভালো লাগতে পারে যে বাহ পারলাম, কিন্তু কিন্তু সেইটা আমাকে খুব একটা নিয়ন্ত্রণ করে না, এটা এক নিয়ন্ত্রণ করে না মানে একেবারেই আমি মোহমায়াহীন তথাগত তা আমি বলছি না, নিশ্চয়ই করে, কিন্তু সেটা আমি চেষ্টা করি যাতে ওইটা আমাকে ততটা ইয়ে না হয়, বা হাততালি না পেলে মন মরা যাতে আমি না হই। মোদ্দা কথা যেটা আমি বলতে চাইছি এত কথা বলে, সেটা হচ্ছে যে আমার যেহেতু মানে লাইভ অডিয়েন্স নিয়েই আমার অভিনয়টা শুরু, ফলে আমি যখন এমনি অভিনয় করি ক্যামেরার সামনে, সেখানেও একজন গুরুত্বপূর্ণ দর্শক থাকেন, তার নাম ডিরেক্টর, হ্যাঁ আমার প্রথম দর্শক, থিয়েটারের ক্ষেত্রেও কিন্তু তাই, রিহার্সালে একজন দর্শক থাকেন, তিনি নির্দেশক, তো সেইটা তো আমার প্রাণিত করে, আমি তো জিজ্ঞাসা করি যে কি হচ্ছে, বা আমি তার মুখ দেখলে বুঝতে পারি যেভাবে এই মায়া আলো থেকে ওই অন্ধকার থেকে আমি দেখলে মানে বুঝতে পারি যে কমিউনিকেট করতে পারছি কিনা, সেই সেই দুটো ঘটনা একসাথেই চলতে থাকে বলে আমার মনে হয়।
0: বেশ,
1: আমি কি জটিল করে ফেললাম না বোঝাতে পারলাম?
0: না না, নিশ্চয়ই, আমরা আশা করছি আমাদের শ্রোতারাও বুঝতে পেরেছেন, বিষয়টা বুঝতে পেরেছি যে হয়তো ওই আবেগটা আপনার মানে থিয়েটার হোক বা ক্যামেরার পিছনে মানে সিনেমা হোক, ওটিটি হোক, যেটাই হোক না কেন, মাধ্যম যেই হোক না কেন, আপনার ক্ষেত্রে বিষয়টা অভিনয়ই, এবার কিছু ক্ষেত্রে হয়তো একটু ওঠানামা আবেগের হতেই পারে,
1: এবং দুটো ক্ষেত্রেই একটা জীবন্ত সংযোগের চেষ্টা আমি করি, সেটা একজনের সঙ্গে ওখানে হয়তো পাঁচ ছজনের সঙ্গে।
0: ঠিক, আপনি যেহেতু থিয়েটার এবং সিনেমা বা ওটিটি দুটো এখন তো রিসেন্ট এই প্ল্যাটফর্মটা ভীষণ জনপ্রিয় বা মানুষ সেখানে কাজ করছে, কাজ হচ্ছে, ভালো কাজও কিছু হচ্ছে, সেখানে কখনো কি মনে হয় যে যত এই প্ল্যাটফর্মগুলো উঠবে বা তৈরি হবে থিয়েটারের প্রয়োজনটা মানুষের কমে যাবে, এমনটা কি মনে হয় আপনার?
1: ঠিক উল্টোটা মনে হয়, তার কারণ হচ্ছে জীবন্ত সংযোগ। থিয়েটারই একমাত্র ঘটনা যেখানে মানে ধরুন একটা নাটমন্দিরে, ফাঁকা একটা নাটমন্দির, সেখানে একজন অভিনেতা তিনি উঠে দাঁড়ালেন, তাই থিয়েটারটা কি শুরু হলো? হলো না, একজন দর্শক লাগবে, এই থিয়েটারটা শুরু হলো, অর্থাৎ দুজন জীবন্ত মানুষ লাগবে হচ্ছে এই ঘটনাটা করতে গেলে, সেটা থিয়েটার ছাড়া কোথাও সম্ভব না, সেটা কোনোভাবেই সিনেমাতে সম্ভব না, অন্যভাবে সংযোগ সম্ভব, তার বাস্তবতা অন্য, থিয়েটারের বাস্তবতা অন্য, ফলে লাইভ মানে সংযোগ, হ্যাঁ এই মানে মুহূর্তকালীন যে সংযোগ সেটা থিয়েটার ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, ফলে থিয়েটার তার প্রয়োজনীয়তা কোনোভাবেই হারাবে না, যা আমরা যত চেষ্টা করে খারাপ থিয়েটার নির্মাণ করলেও হারাবে না।
0: ঠিক আচ্ছা, এবার একটু ছোটবেলার কথায় আসি, ছোট থেকেই কি অভিনয় করার ইচ্ছে ছিল?
1: না না, ছোটবেলা মানে আপনি বলতে চাইছেন যে যাকে বলে চাইল্ড অ্যাক্টর বা ওই ওই ওই সময়ের যে অভিনেতার,
0: যে সময় থেকে মানুষ ভাবতে শেখে, ওই আমরা যেটা বাচ্চাদের বলি বলো বাবা কি হতে চাও, সেরকম গোছের নয়,
1: তার একটু পর থেকে,
0: একটু পর থেকে মানুষ যখন ভাবতে শেখে যে আমি কি করতে চাই, কি কাজ করতে চাই, সেই সময় কি কখনো মনে হয় যে অভিনেতাই হতে চান?
1: না, ক্রিকেটার হতে চাইতাম।
0: আচ্ছা, তো ক্রিকেটার থেকে অভিনেতা এই এই মাছ এই পথটা কিভাবে হলো?
1: ক্রিকেটার হতে চাওয়াটা অনেকটাই না স্বপ্নের মতো ছিল আমার কাছে, যার বাস্তবিক কোনো প্রয়োগ ছিল না। আমি ক্রিকেটার হতে চাইলেই চাই বললেই কি আর হওয়া যাবে, তবে না মানে সেটা ক্লাবে খেলতে হবে, সেখান থেকে অনূর্ধ্ব হয়তো 15 খেললাম,
0: তারপর অনূর্ধ্ব
1: 19 খেললাম, অনূর্ধ্ব 21 খেললাম, করতে করতে রঞ্জি ট্রফি, এই আমি স্বপ্নের কথাই বলছি, ভেবেছিলাম একদিন যে আমার এটা ঘটে যাবে আর কি, যাই হোক সেটা ঘটেনি, আমি পাড়াতেই মূলত খেলতাম, খুবই আনন্দ পেতাম, আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দ পাই আমি এটা ভাবলেও, অভিনয়ের থেকেও বেশি আনন্দ পাই এইটাতে, আমি কখনো কখনো এটা ভাবি, চোখ বুঝে ভাবি যে একটা সবুজ মাঠ, আমি ব্যাট হাতে দাঁড়িয়ে আছি, উল্টো দিক থেকে বোলার আসছেন, ওই যে মুহূর্তটা, ওই যে দমবন্ধকর মুহূর্তটাই সব থেকে আনন্দ দেয়, তখনও দিত এখনও দেয়, তো তখন সেই সময় আমি চাইতাম যে ক্রিকেটার হব, তার পরবর্তীতে সেটা আর হয়ে ওঠা হয়নি, তারপরে না আমার মামা আমার আমি ছেলেবেলা থেকেই দেখছি মামা গ্রুপ থিয়েটারে অভিনয় করছে, মামা চুপ কথায় অভিনয় করতেন অসিত মুখোপাধ্যায়ের দল, আমার থিয়েটার দেখতে যেতাম চন্দননগরে। আমার বাড়ি আসলে বৈদ্যবাটি,
0: আচ্ছা,
1: তো চন্দননগর ওখান থেকে কাছে, এবং সবচেয়ে সাংস্কৃতিক মফস্বল আমাদের কাছে সাংস্কৃতিক মফস্বলই হচ্ছে চন্দননগর। তো সেইখানে রবীন্দ্রভবনে দেখছি, হ্যাঁ, জন্মদিন, আকরিক, অসিতবাবুর অভিনয় দেখে ফেলছি, বুঝতে পারছি না যে কি ঘটনা ঘটছে আমার চোখের সামনে, যেটা পরবর্তীকালে আমার থিয়েটারের বড়রা বলবেন যে ওই অভিজ্ঞতা যেটা আমার আর স্মৃতি নেই সেই অর্থে। তো যাই হোক, সেইখান থেকেই বোধহয় ধীরে ধীরে দানা বেঁধে ওঠে, এবং মামা আমাকে খুবই ঠেলে দিয়েছিলেন যে অভিনয়ের দিকে। তো সেইটা আমার মনে হলো যে বাহ, হলে তো বেশ হয়, ভালোই হয়তো। সেইখান থেকে আমার অভিনয়ের, এবং সেটাও মাধ্যমিকের পর থেকেই মোটামুটি স্থির হয়ে গেছিলো যে আমি অভিনয়ই করব।
0: তো তার জন্য তো নিজের, যেহেতু এটা মানে শুরুর পরিকল্পনা হিসেবে ছিল না, যেমন কেউ ক্রিকেটার বা অন্য যে কোনো ক্ষেত্রেই আমরা যাই হতে চাই না কেন, যেটাই করতে চাই না কেন, তার একটা পূর্ব পরিকল্পনা থাকে, তার কিছু প্রস্তুতি থাকে যে আমি এটার পরে এখানে ভর্তি হব, এই কোর্স করব, সেই ধরনের পরিকল্পনাও তো আপনার সেইভাবে ছিল না। তো তারপর কি মাধ্যমিকের পর থেকে সেই প্রস্তুতিটাই চলল?
1: না, আমি জীবনে প্রথম অভিনয় করেছি একাডেমি অফ ফাইন আর্টসে, এটা কোনো শ্লাঘার কথা না, আমি বলছি এটা ঘটেছে আমার জীবনে। আমি কোনোদিন পাড়ায় অভিনয় করিনি, একটি নাটকে আমার রিহার্সাল হয়েছিল, খুবই খারাপ নাটক, হয়নি, ভালো হয়েছে, পাড়ায় বদনামই হতো, সেটা শো হয়নি, কি একটা কারণে যেন তারা শো হয়নি কালী পুজোর দিন। তো যাই হোক, তো ওটাই আমার একমাত্র রিহার্সালের স্মৃতি। তারপরে রিহার্সালটাই হচ্ছে কলকাতা শহরে আনসাম্বলে শ্রীমতী সোহাগ সেনের দল। তো সেক্ষণ তার কোনো প্রস্তুতি ছিল না। আমি ওই কলকাতায় উচ্চ মাধ্যমিকের পর কলকাতায় চলে এলাম এবং আনসাম্বলের ওয়ার্কশপে আমি যোগদান করলাম। তারপর সেখান থেকে তারা আমায় দলে কাজ করতে বললেন, আমি আবেদন জানালাম যে আমি কাজ করতে চাই, তারা দলে প্রাথমিকভাবে গ্রহণ করলেন, তারপর সদস্য। সেখান থেকে 7 বছর বা 6 বছর আনসাম্বলে আমার টানা কাজের অভিজ্ঞতা, সেখান থেকে গাড়ি গড়িয়ে গেছে।
0: বেশ, মানে সবটাই মানে হ্যাপেন্স আর কি, হয়ে গেছে খানিকটা হলেও। আচ্ছা, আকাশবাড়িতে এটা নিয়ে, এই নিয়ে আপনার দ্বিতীয়বার আসার, তো আপনি বোধহয় 1.5-2 বছর আগে এসেছিলেন। সেই সময়কার অনুজয় চট্টোপাধ্যায় আর এই সময়ের অনুজয় চট্টোপাধ্যায়ের মধ্যে যে তফাত, সেটা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কি তফাত মনে হয়?
1: আমি দেখিনি, এই দেখতে শুরু করলাম আপনি বললেন তাই, আমি সঙ্গে সঙ্গে হিসাব করছিলাম সালটা কত, এখন মনে হচ্ছে ওটা 2024 বা 2023-এর শেষে হবে, এরকম একটা সময়। দুটো হয়, একটা হচ্ছে ব্যক্তি আমি, আমার অমুক তমুক, আর হচ্ছে আমার পারিপার্শ্ব, সেটা কিভাবে বদলেছে, সেটাও তো আমাকে নিয়ন্ত্রণ করছে। তো অবশ্যই বদলেছি, হ্যাঁ, মানুষ হিসেবে অনেকটা বদলেছি। সেই বদলটা হচ্ছে, সেই বদলটা কি আমি বলবো, মানে কিরকম বদলেছি? আচ্ছা, সেই বদলটা হচ্ছে যে আমার না মানে অনেক অনেক সংশয়, অনেক ইনসিকিউরিটি, অনেক তাদের প্রভাব গোড়ার দিকে তো অনেক বেশি ছিল, ওই ওই যে সময়টা বলছেন সে সময় ধীরে ধীরে ধীরে ধীরে কমছে। আর আমি বুঝতে পারছি যে মানুষ হিসেবে আমি আরেকটু ওপেন হচ্ছি, আরেকটু হাওয়ার মতো, জলের মতো হওয়ার চেষ্টা করছি। অকারণ অভিমান কমে আসছে আমার, এইগুলো আমার ধীরে ধীরে মানুষ হিসেবে আমি বলছি অনেক সহজ হচ্ছি, শব্দটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক সহজ হওয়ার চেষ্টা করেছি অন্তত, সেইটা আমার এইটা মনে হয়। আর পারিপার্শ্ব যা ছিল সেটা বোধ হয় আরো গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে মনে হয় আমার।
0: এবার একটু আপনার কাজের প্রসঙ্গে আসি, অনুজয় চট্টোপাধ্যায়কে আজ অনুজয় চট্টোপাধ্যায় হিসেবে মানুষ যতটা চিনেছে, আপনার কি একটা তো বিষয় থাকে যে থিয়েটার কিন্তু আজও একটা নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট শতাংশের মানুষই দেখে, সেখান থেকে আজকে আপনি যে জায়গায় এসেছেন সেই জায়গায় পৌঁছতে ওটিটি কিন্তু আপনাকে একটা বড় মানে জায়গা দিয়েছে, একটা প্ল্যাটফর্ম আপনাকে একটা বড় মানে হাত ধরে এগিয়ে দিয়েছে। এর মতো নিঃসন্দেহে আপনি আপনার বেস্ট অভিনয়টা দিয়েছেন, কিন্তু তারপরেও সেখানে আপনি নিজের কোন কাজটার কথা বলতে চাইবেন? আমরা তো বলবোই যে কাজগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আপনি নিজের কোন কাজটার কথা বলতে চাইবেন যেটা আপনাকে হাত ধরে ওই জায়গাটায় পৌঁছে দিয়েছে?
1: প্রথম আমি থিয়েটারের কথাই বলবো, সেটা হচ্ছে যে কোজাগরি বলে একটি থিয়েটার, যেটা আমাদেরই দল অভিমুখের প্রথম প্রযোজনা, কৌশিক চট্টোপাধ্যায়ের নির্দেশনা, হাওয়ার্ড ফার্স্টে সাইলাস টিম্বারম্যান থেকে একটি নাটক কৌশিকদারি মানে ভাষান্তর এবং এই সময়ের করে গড়ে তোলা, সেইটা আমাকে প্রথম পরিচিতি দেয় এবং একাডেমির সামনে অচেনা মানুষ আমায় বলেন এই আপনি ওটা তো অভিনয় করেছিলেন না, সেইটা আমার প্রথম আমার ফুসফুসে একটা বাড়তি হাওয়া দেয়, বাহ হরিদারটা আরও ভাল লাগতে শুরু করে আমার, হচ্ছে সেইটা প্রথম। আর ওটিটির ক্ষেত্রে আমার লজ্জা আমাকে একটা ব্যাপক অর্থে পরিচিতি
0: ঠিক
1: দেয় বলেই আমার মনে হয়। সেটা আমার এখনো অনেকে মানুষই বলেন, এবং আমি ট্রেনে এরকম অনেক সময় শুনেছি লজ্জার লোকটা, এটা আমার খুব মজা লাগে, এই শব্দ বন্ধটা আমাকে খুব প্রবল আমোদ দেয়, লজ্জার লোকটা।
0: লজ্জার লোকটা বা মানে সেই লোকজন, মানে আপনার চরিত্রটা ওখানে এমনই ছিল যে ওই লোকটাকে দেখলেই একটা দাঁত কিরবির করে উঠে, এই লোকটা, এই লোকটাই ছিল, মানে যেহেতু ওখানে কোনো ধূসর জায়গা ছিল না, একদম সাদা বা কালো, এবং কালোটা এত কালো ছিল যে মানে লোকটাকে দেখলেই মনে হতো ইস এই লোকটা, এই লোকটা এত এত অত্যাচারী, মানে সেই জায়গাটা তো, সেইটা কোথাও একটা তো আপনাকে নিঃসন্দেহে একটা গতি দিয়েছে কাজের ক্ষেত্রে।
1: হ্যাঁ, গতি দিয়েছে, অবশ্যই অবশ্যই গতি দিয়েছে। আর আমি না, জানেন তো, যখন আমি প্রথম এই লজ্জাতে অভিনয় করব বলে ওই ঘরটা মনেও আছে, একটা ঘরে বসে আছি, অদিতিদি বসে আছেন, কার্যনির্বাহী প্রযোজনা করেছিলেন সেরাদি, সেরাদি বসে আছেন, তারা বলছেন চরিত্রটা নিয়ে, আর আমি ভাবছি যে যে যে মানুষ কটু কথা বলেন অনর্গল, তিনি কত স্বাভাবিকভাবেই কথাটা বলতে পারবেন, তখন কিন্তু আমি এগুলো ভাবিনি যে এইটা লজ্জার লোকটা হিসেবে আমায় অভিহিত করা হবে। বা মানুষ, দুটো যে ঘটনা ঘটলো, একটা হচ্ছে যে মানুষ চিনতে পারলেন আমাকে, সেটা একটা ব্যক্তিগত আনন্দ বা আমার মায়ের আনন্দ, এই দেখো ছেলেকে চিনছে। কিন্তু যেটা ঘটনাটা ঘটলো, যেটা আমি স্ক্রিপ্ট পড়ে বুঝতে পারিনি, যে বহু মানুষ বা বহু, মূলত আরও পরিষ্কার করে বলতে গেলে বহু নারী, তারা এ কথা সমাজ মাধ্যমে লিখলেন, বললেন, জানালেন যে তাদের চারপাশে বা হয়তো তিনি নিজেও এই রকম আক্রমণের শিকার, যেটা আমার ধারণায় ছিল না।
0: ভার্বাল অ্যাবিউস নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেটার বোধহয় অনেকটাই ক্রেডিট লজ্জা ওটিটি বা এই ওয়েব সিরিজটাকে যায়, কারণ সত্যি ভার্বাল অ্যাবিউস বিষয়টা নিয়ে তেমন কথা হতো না, মানে এবং কটু কথা বলাটা যে একটা অপরাধ, এই অপরাধ, এটাকে অপরাধের ক্যাটাগরিতেই ফেলা হতো না, সেটাও বোধহয় একটা বাড়তি প্রাপ্তি আমার মনে হয় অন্তত।
1: একদম একদম, এবং সেইটা ওই আমার স্ত্রী করেছিলেন প্রিয়াঙ্কা, ওই চরিত্রটাও এটা জানতো না যে এটা একটা অপরাধ বা এটার এটার বিরুদ্ধে কথা বলা যায় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, সেইটা আমার মনে হয় সেইটাও অনেক মানুষের হয়তো যাকে বলে চোখ খুলেছে যে এইটা।
0: আর একটা বিষয় জানতে চাইবো কাজের ক্ষেত্রে, আপনার বেশ কিছু সিনেমায় বা ওটিটিতে রোল হচ্ছে পুলিশ অফিসার, তো কোথাও কি টাইপ কাস্ট হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে?
1: এই আপনি বললেন বেশ কিছু, আমি তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারি দুটো, একটা হচ্ছে কালরাত্রি আর একটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, যদি আমি কিছু মিস না, এইগুলো সবটাই বলছি আমার রিলিজড কাজ হিসেবে।
0: কুহেলিতেও আপনার পুলিশ অফিসারের চরিত্র রয়েছে,
1: চরিত্রটা
0: একই, ঠিক,
1: চরিত্র দুটোই না, কিন্তু টাইপড হয়ে তো যাওয়া যাবে না, প্রথম কথা, যেটা অভিনেতা হিসেবেই সর্বপ্রথম আমাকে আটকাতে হবে। কিন্তু আসলে কি জানেন তো, আমি এই চরিত্র প্রথমত যখন আমার কাছে কালরাত্রির ইয়ে আসে, তখন অভিনেতা হিসেবে আমি যে অবস্থানে ছিলাম, সবসময় তো নির্বাচন করার অবস্থানে থাকে না, ওই বড় পাঠটা আমাকে আকর্ষণ করেছিল, এবং স্ক্রিপ্টটা পড়ে আমি দেখেছিলাম যে পুলিশ তার পেশাটা এখানে গৌণ, আমার আমি যেভাবে পাঠটাকে দেখেছিলাম, মুখ্য হচ্ছে তার আশ্চর্য মন, সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল, যে কারণে আমি আবার উত্তেজিত হয়েছি কুহেলিতে, আমি আবার ওই মনটা ছুঁতে পারবো, তাই ওই মনটা আমার সঙ্গে আছে, আমি কুহেলিতে পাঠ করতে গিয়ে বুঝলাম, ওই যে ওই ভদ্রলোকের যে আশ্চর্য মজা, এবং এই ছেলেটির কিন্তু ক্রাইসিস আছে, মানে ছিল অনেক, কালরাত্রি প্রথম ফার্স্ট সিজন যারা দেখেছেন তারা জানতে পারেন বা মানে জানেন বা পরবর্তীকালে দেখলেও বুঝতে পারবেন যে সেই ক্রাইসিসগুলো ছিল, সেইটা কিন্তু আমাকে মানে পুলিশ অফিসার বললেই যে সিংহাম বা দাবাংয়ের কথা যে লৌহ পুরুষ ভেসে ওঠে, সেটা এটা নয়, এবং যাহা বলিব সত্যর ক্ষেত্রেও কিন্তু সেটা নয়। কিন্তু আমি জানি না কেন আমি আমায় পুলিশটা বোধহয় একটু জনপ্রিয় হয়ে গেছে কিনা বুঝতে পারছি না, দেখা যাক, যদি সেরকম হয় অত পুলিশ তো করা যাবে না। আর আসলে কিন্তু উল্টোটাই সত্যি, আমি পুলিশ ছাড়া অনেক চরিত্রই, অন্য চরিত্রই বেশি করেছি, হ্যাঁ, বিজয়নগরের হিরেতেই আমি আমার সদ্য রিলিজ করেছে যে ছবিটি, তাতেই আমি একজন মানে দক্ষিণ ভারতীয় মানুষ, যা আরো স্পেসিফিক্যালি বলতে হয় কন্নড়, একজন কন্নড় ভাষী, ভালো লোক নয় তা বলছি না, কিন্তু আমি বলছি যে সেটা পুলিশ নয়, বরং উল্টো দিকে দাঁড়িয়ে আছে, ক্রিমিনাল।
0: এই যে আপনি বলছেন ভালো লোক নয়, তো এই যে নেগেটিভ চরিত্রে মানুষ আপনাকে কি দেখতে বেশি পছন্দ করে বলে মনে হয়?
1: আমি নিজেও করি, আমার ভালো লাগে।
0: আচ্ছা,
1: ভালো লাগে এই জন্য, ভালো লাগে কেউই নেগেটিভ নয় ওরম ভাবে, তো আমি কোনো চরিত্রই দেখি না। লজ্জার লোকটাকেও আমি দেখিনি আসলে, পার্থ তার নাম,
0: পারিবারিক জায়গা থেকে ওই শিক্ষাটাই পেয়েছে যে এটাই স্বাভাবিক, এটার মধ্যে কোনো, এটা যে ভুল এটা কোনো ব্যাপারই নয়।
1: ধরুন আমার এই মুহূর্তে আপনার কথা ভালো লাগলো না কোনো একটা কথা, আমি তো চিৎকার করে উঠে বলতে পারি না, বলতে পারি না মানে সেটা পারি না, অর্থাৎ সামাজিক এই এর বন্ধনটা যদি আমি আমি না ভাবি, আমার অবস্থান আমি না ভাবি, এর পরেও একজন মানুষ হিসেবে মানুষের ক্ষেত্রে ওই রকমভাবে রূঢ় প্রকাশ করা যে যায় না, সমাজবদ্ধ জীব হিসেবেই যায় না, সেইটা সেটা যখন চোখের সামনে কোনো শিশু বা সন্তান দেখেন, সেটা তার কাছে তো গাঢ় বেদনা। মা মায়ের গায়ে হাত তোলা হচ্ছে বা মাকে কটু কথা শোনানো হচ্ছে, সেইটা তো খুবই বেদনার জায়গা যে কোনো সন্তানের কাছেই। তো আমার কাছে বেদনা বেদনাই মুখ্য ছিল, ওইটা তো একটা বহিঃপ্রকাশ মাত্র।
0: ঠিক। এছাড়াও যে ধরনের কাজ আপনি করেছেন বা করছেন বা আগামী দিনেও করবেন, এছাড়া এমন কোনো, ওই যে আপনি বলছিলেন না যে ক্রিকেটার হওয়ার আপনার একটা স্বপ্ন আছে, আপনি মাঝে মাঝেই চোখ বন্ধ করে ভাবেন যে একটা সবুজ মাঠ যেখানে আপনি ব্যাট করছেন, তো সেরকম কোনো চরিত্রের ক্ষেত্রেও এমন কি আছে যে এই চরিত্রটা বা এই ধরনের চরিত্রটা আপনি করতে চান চোখ বন্ধ করে স্বপ্নের মতো?
1: না, প্রথমত হচ্ছে যে কোনো চরিত্রই আমি করতে চাই, মানে প্রথম আমার একটা মনে হয়, কেন মনে হয় জানেন তো, আমি যখন ভেবেছিলাম অভিনয় করতে আসবো, মানুষজন একটা বেশ তালেবর হিসেবে আমাকে চিনবেন, হ্যাঁ সেটা ছিল, এটা মিথ্যে কথা বলে লাভ নেই, আমার একটা সেটা বোধ হয় আমার আমার মধ্যবিত্ত বেড়ে ওঠা ছোট শহর সেখান থেকে আসা, তখন জেদটা মূলত ছিল যে অভিনেতা হিসেবে আমি বিখ্যাত হব। তারপর অভিনয় করতে করতে আমি বুঝেছি বিখ্যাতটা

0: মানে বিখ্যাত হওয়ার জন্য অভিনয় করা যায় না, অভিনয় ভালো করলে বিখ্যাত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ফলে যেটা আমার মনে হয় যে ওই জন্য ওই আকাঙ্ক্ষাটা আমার কাছে খুব তীব্র, যে তখন তো ভাবিনি যে কেউ ডেকে বলবেন যে অমুক চরিত্রটা তোমার জন্য ভেবেছি, সেটাতেই আমার একটা প্রাথমিক আনন্দ হয়। তো সেইটা আমার মনে হয়। যে ধরনের চরিত্র বলতে ধরুন আমার না একটা খুব মনে, আমার খুব প্রিয় পরিচালক হচ্ছেন অনুরাগ কাশ্যপ। তো ফলে তার যে মানুষকে যেভাবে দেখা, সেটা ধরুন গ্যাংস অফ ওয়াসিপুর হোক, সদ্য বন্দর বলে যে ছবিটা বেরোবে তার ট্রেলারটাও দেখছিলাম, ওই মানুষের ওই রনেসটা আমাকে খুব আকর্ষণ করে। আমার মনে হয় যে আমাদের পারিপার্শ্ব একটা অকারণ শালীনতার চাদর জোর করে টেনে দিচ্ছে, যেটা অতটা শালীন মানুষ, মানুষ না, শালীন শব্দটা আসলে মানে শালীনও নয়, আমি বলতে চাইছি যে মানুষকে, মানুষের যে স্বাভাবিক মত প্রকাশের যে যে ইচ্ছে বা যে যে যে বাসনা, সেইটাকে জোর করে একটা অন্য আমি, আরও শালীন, আরও অন্য রকম, আরও একরকম, পৃথিবীর সমস্ত শহর যেমন একরকম দেখতে করে দেওয়া হচ্ছে আরও বড় পুঁজির কারণে, সেরকমভাবে মানুষকে না, মানুষের চরিত্র একরকম হয়ে যাচ্ছে, সমস্ত মানুষকে, সমস্ত পুরুষ একই রকম চেহারার আকাঙ্ক্ষা করে একই রকম ওয়েট তুলে ফেলছে। হ্যাঁ, সমস্ত নারীরা সাজছেন একরকম করে, ব্যাঙ্গালোরের মানুষকে যেমন দেখতে আমার শহরের নারীকেও সেরকম দেখতে হলে তো খুব বিপদ। তো সেই জন্য আমার মনে হয় যে ওই ওই ওই রনেসটা আমাকে খুব আকর্ষণ করে।
1: আমাদের মধ্যে একটা, আসলে মানুষ তো ঠিক একটা মানুষ হয় না, অনেকগুলো মানুষ বা অনেকগুলো সত্তা থাকে আমাদের, তো কোনো একটা তাকেই হয়তো প্রকাশ করা যাবে। এই যে একটা অলিখিত বার্তা বা অলিখিত নির্ধারণ, এই এই জায়গাটা
0: এবং এই সময় ছোট্ট একটা কথা বলি, এই যে শালীনতার যে মাপকাঠি নির্ধারিত হয়েছে, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না বলতে গিয়ে, সেইটা খুব গণ্ডগোলের আমার কাছে। ধরুন এক একটা সম্প্রদায়ের কাছে এক এক রকমভাবে শালীনতা, চাষের মাঠে নারীদের ভূমিকা তো বৃহৎ, এটা কোথাও আলোচিত হয় না। চাষি বললেই বাচ্চারা আঁকেও লাঙল হাতে একজন পুরুষ, কিন্তু নারীদের যে ভূমিকা, ধরুন ধরুন শালীন বলতে তারা যে পোশাক পরে মাঠে কাজ করেন, সেটা কি আমার মানে শহুরে দৃষ্টিতে কি বলবে যে এটা অশালীন? সেটা কি অশালীন
1: না কখনো?
0: ফলে ফলে সেই জায়গাগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জন্য আমাকে রনেস খুব আকর্ষণ করে। তো সেই জন্য যে এত কথা বললাম কি চরিত্র করতে চাই, এই জন্য যার যে মত প্রকাশে অস্বচ্ছন্দ নয়, যে মত প্রকাশে কালা পাহাড়ের মতো, সেই রকম চরিত্র হলে ভালো। এই কথাটা বলছি গ্যাংস অফ ওয়াসিপুরের মনোজ বাজপেয়ীর চরিত্রটা আমার মতে সর্দার খান ওরা ঘুরছে, আর আমি ভাবছি ওরম একটা পাঠ যদি আমি পাই দারুণ হয়।
1: ঠিক, মানে যেটার সঙ্গে একেবারে মাটির সরাসরি
0: যোগ আছে। ঠিক,
1: বেশ। আর আপনি যদিও পরিচালক হিসেবে অনুরাগ কাশ্যপের নাম বলেছেন, তাও যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, আর কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে, সেটা বলিউড হতে পারে বা টলিউড হতে পারে, যেটা আপনার মনে হয়?
0: বেরিয়ে যাই, তারেন্তিনোর কথাই বলে ফেলি, যখন স্বপ্নের কথাই হচ্ছে। আর যদি একটু বাস্তবিক কথা বলি, তাহলে সেক্ষেত্রে শ্রী কৌশিক গাঙ্গুলি আমি খুবই অপেক্ষা করে আছি। আর আমার খুব, আমার খুবই বন্ধু মানুষ চন্দ্রাশিস রায়, যার সঙ্গে আমি দুটো কাজ করেছি, একটি সিরিজ এবং একটি ছবি, এবং যার প্রথম ছবি, সেইটা আমার মনে হয় যে ওই রকম ছবি, যে যে কাব্যিক ছবি চন্দ্রশিস বানাতে জানে। বন্ধু বলে একটু বাড়তি বলে রাখছি যে আমি খুবই দাবি জানাই, যা আমার আমরা পাঠ দাও না, সেখানে অত কথা নেই। যে রনেসের কথা বললাম, তার উল্টো দিকে কথা বলে না কোনো একজন মানুষ যার মনের মধ্যে আলোড়ন হয়, এমন চরিত্র যদি হয় সেইটা আমার মনে হয়। এইরকমই তো মনে পড়ছে।
1: বেশ, আকাশবাণী যদিও আমরা পডকাস্টে আপনার প্রথম আকাশবাণী আসার অভিজ্ঞতা থেকে বঞ্চিত, কারণ প্রথমের অভিজ্ঞতা তো আর দ্বিতীয়বারে সেটা হয় না, কিন্তু আপনার প্রথম কাজের স্মৃতি যদি খুব বিশেষ হয়, সেটা যে কোনো বিশেষ স্মৃতি, মানে প্রথম কাজ করা, সেটা সিনেমা হতে পারে, মানে ওটিটি হতে পারে বা থিয়েটার হতে পারে, প্রথম যে কাজটার স্মৃতি আপনাকে একটা খুব মিষ্টি আমেজ দেয় বা যাই হোক, যেটা আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা যদি বলেন।
0: প্রথম কাজের অভিজ্ঞতা বললে এক্ষুনি আমার মনে পড়লো একটি একজন তরুণের কথা, যে সাদা জামা, একটা টেরিকটের প্যান্ট আর একটা চটি পরে একাডেমির উইংয়ে অপেক্ষা করছি অন্ধকারটায়, কিউ আসলেই আলোতে ঢুকবে, এক লাইনের একটা সংলাপ বলে সে বেরিয়ে যাবে। এবং আমাদের ওই ওয়ার্কশপ প্রোডাকশন বলে আমি বুঝতে পারিনি একাডেমিতে উঠে দাঁড়িয়ে সংলাপ বলা সেটা কতটা ভয়ের। বড় হয়ে তখন বুঝিনি বলে না অতটা কিছু ভাবিও নি, পট করে কিউএসএ ঢুকে পড়ে কথা বলে বেরিয়ে গেছি। তো সেইটা আমার হচ্ছে সবচেয়ে মধুর স্মৃতি আর কি। আর বড় পাঠের ক্ষেত্রে আমার জাহাবুলিপুর কথাই মনে পড়ছে, প্রথম দিনের প্রথম শট বড় পাঠ ছিল সিরিজে। তো এই দুটো স্মৃতি আমাকে মধুর যদি বলেন সেইটা খুবই মধুর।
1: বেশ।

0: আমাদের অনুষ্ঠান আমরা শেষ করে এনেছি, আরো আড্ডা আরো কথা যদিও বাকি রয়ে গেল, পরে আবার কখনো নিশ্চয়ই হবে। কিন্তু তাও শেষ মুহূর্তে আপনি আমাদের শ্রোতাদের জন্য কিছু একটা বলুন।
1: শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারাও আপনাদের মনে হওয়াগুলো বলুন, যা মনে হয় সেটা বলুন, আমরা খুব কথা বলতে ভুলে যাচ্ছি, আমরা যেন কথা বলি, আমাদের মনে হওয়া যেন আমরা বলি, এবং আপনারা ভালো থাকুন, গরমে গাছ পুতুন, এটাই আমি বলতে পারি।
0: অনেক ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য।
1: এটা আমিও বলছি যে আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আকাশবাণীতে আমি আরেকবার আসতে পারলাম, এইটা আমার খুব আনন্দ। আস্তে আস্তে মাকে ফোন করছিলাম, বেরিয়ে আবার ফোন করে বলবো।
0: ধন্যবাদ। আপনারা শুনছিলেন আকাশবাণী কলকাতা পডকাস্ট, আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। আজ আকাশবাণী কলকাতা পডকাস্ট এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে গানের ভেলা।

আকাশে ঘন কালো মেঘের আনাগোনা, প্রকৃতি বিরহী রাধার মতো চাতকের মতো চেয়ে আছে আকাশের দিকে। কালোর মধ্যে থেকে হঠাৎ হঠাৎ আলোর ঝলকানি, শহরের বুকে যেটুকু সবুজ বেঁচে আছে তারাও চমকে উঠে চোখ মেলেছে। এই বুঝি তাদের আরও সবুজ হয়ে ওঠার দিন এলো। সকাল থেকেই বৃষ্টি, স্কুল কলেজ বন্ধ, অফিস যাওয়াও হল না। বাড়িতে গোবিন্দভোগ চালের খিচুড়ির গন্ধে মম, আর বাইরে সুদা ভেজা গন্ধে ভরে গেছে চারদিক। মনের দোরগোড়ায় যেন শৈশব কড়া নাড়ে। অনেক অপেক্ষার পর যখন সে আসে গ্রামগঞ্জ, শহরের কোণে কোণে বেজে ওঠে এক আনন্দের সুর, আর সেই সব বৃষ্টিমাখা গান সোঁদামাটির সুরে সুরে আমরা কিছুক্ষণ ভেসে বেড়াব গানের ভেলায়। আপনাদের সঙ্গে আমিও আছি, সঞ্চিতা মিত্র।

বসন্তকে যদি ঋতুরাজ বলা যায়, তবে বর্ষাকে আমরা ঋতুরানী বলতেই পারি। শহরের ধুলোয় মোড়া সবুজ গাছপালা যেন হঠাৎই প্রাণ পেয়ে জেগে ওঠে। ইঁট কাঠ কংক্রিটের দেওয়ালেও যেন লাগে প্রাণের স্পন্দন। তীব্র গরমের পর বৃষ্টি যেন নিয়ে আসে নতুন জীবন। আমাদের দেশে যত সাহিত্য, যত সঙ্গীত রচনা করা হয়েছে, তার বেশিরভাগই বর্ষার অনুপ্রেরণায়। সেকালের কালিদাসের মেঘতোতাম থেকে একালের কবির মেঘপালিকা। শিল্পী উৎপলা সেন।

বৃষ্টি আসবে, প্রকৃতি বর্ষণ সিক্ত হবে, আর আমাদের মনে প্রেমের পরশ লাগবে না, তা কি হয়? বৃষ্টির সঙ্গে ভালো লাগার এক অদ্ভুত সম্পর্ক আছে। কোনো এক বৃষ্টিধারার বিকেলে কিংবা সদ্য স্নাত প্রকৃতির মাঝে হঠাৎ কারোর চোখে চোখ পড়ে যাওয়া কিংবা বর্ষণমুখর রাতে প্রিয় মানুষের চলে যাওয়া, এসবই স্মৃতিপটে ভেসে ওঠে। শুধু প্রেম বা ভালোবাসা নয়, বর্ষা মানে একটা নস্টালজিয়া। বৃষ্টি কখনো ভাসিয়ে নিয়ে যায়, কখনো আবার ভরিয়ে দিয়ে যায়। আমি জানি আপনাদের স্মৃতিপটেও ভেসে উঠছে এমন নানান ছবি। আসুন না আমাদের সঙ্গে কথা বলতে, আপনার কি মনে হচ্ছে প্রবল বর্ষণে আপনার কেমন অনুভূতি হয়? আমাদের নম্বর 0332231342। আরেকবার বলি, 0332231342। এই নম্বরে আপনিও আসুন আপনার বর্ষার অভিজ্ঞতার কিছু কথা নিয়ে। আর ততক্ষণ, তালাত মাহমুদ।

0: দূরভাষে এক বন্ধু চলে এসেছেন।
1: হ্যালো,
0: নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত।
1: বহরমপুর কাশিম বাজার পালপা থেকে মানুষ বলছি।
0: হ্যাঁ, আপনার রেডিও সেটটা একটু দূরে রাখুন, একটা ফিডব্যাক আসছে।
1: বর্ষা বলতে প্রতীক বইয়ের গানটি মনে পড়ে যায়, বৃষ্টি এলো বৃষ্টি, লতা মঙ্গেশকরের কাঁসার আওয়াজ গলার। বর্ষা এলেই এই গানটা সবারই মনে পড়ে, শুধু আমার একা না। ভালো থাকবেন, নমস্কার জানিয়ে এইটুকুই বললাম,
0: ধন্যবাদ।

0: বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার, আমি কাকদ্বীপ মাধবনগর থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মাধবনগর থেকে আমি অমিত বর কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আর আমার বয়স এখন 65 বছর বয়স। আমি এই জন্য বললাম যে আমরা ছোটবেলাতে যখন এই আকাশবাণী সমস্ত বৃষ্টির আঙ্গিকে যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো, মানে সেখানে তো বৃষ্টির গানগুলো হতো, সে গানগুলো নিজেকে খুব আপ্লুত করে আর কি। সে গানগুলোর মধ্যে অনেক গান আছে, এমন অনেক গান আছে যেগুলো মানে বৃষ্টির আবহাওয়া তৈরি করে। গানটা শুনলেই যেন মনে হয় যে বৃষ্টির আবহাওয়া তৈরি হচ্ছে, এরকম অনেক গান আছে। যেমন রানু ভাবের একটা গান আছে, হ্যাঁ, এই সকাল থেকে বৃষ্টি দিন দিন দিন
0: অজস্র গান আছে।
1: অজস্র গান আছে, মানে আমরা খুব সত্যি কথা বলতে কি, মানে আকাশবাণী ভবন ছাড়া এরকম আমরা আকাশবাণী থেকে ছাড়া এরকম গান আমরা কোনো শুনতে পাই না, ইচ্ছে মতো শুনলেও শুনতে পাই না। আপনাদের খুব মানে ধন্যবাদ জানাই।
0: বৃষ্টির অনুসঙ্গে আপনার কোন স্মৃতি মনে পড়ছে, যেটা বলা যায় কোন মধুর স্মৃতি?
1: তখন প্রচুর বৃষ্টি হতো, ঘরে বসে বসে গান শুনতাম। তখন রেডিওটা এতটা শোয়ার বাড়িতে ছিল না, কিন্তু তবুও বাড়িতে বসে বসে সমস্ত গান শুনতাম। আর একটা জিনিস কি আমার মনে হয় যে মানুষের মন কিন্তু, মনকে কিন্তু ভাবায়, হ্যাঁ, এত বড় হয়েও, এত বয়স হয়েও যেন সেই জায়গায় ফিরে যেতে ইচ্ছে করে। সেই যে দিন দিন দিন দিন করে বৃষ্টি হতো, আমরা ঘরের মধ্যে গান শুনতাম, সেই আবহাওয়াটা যেন এখনো মনের মধ্যে স্মৃতি হয়ে আছে আর কি।
0: বেশ, ধন্যবাদ।

হ্যাঁ, বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে কিনা আমি জানি না, আমি স্টুডিওর মধ্যে রয়েছি, তবে আকাশও মেঘ করেছিল। গতকালও কিছু কিছু জায়গা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, হবে নাই বা কেন, আষাঢ় প্রায় শেষ হয়ে গেল। আর এই বৃষ্টিতে যেটা হয়, হ্যাঁ, কাজ ভুলে তো থাকা সম্ভব নয় আমাদের, আজকে ভরপুর কাজের দিন, কাজের মধ্যে থেকেই আমাদের সেই আবেশটা লাগে বৃষ্টির কানে কানে। মৃণাল চক্রবর্তী।

0: না বর্ষা না হবার তো কোনো সম্ভাবনাই নেই। বন্ধু চলে এসেছেন। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
1: খন্ডকর থানা বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি। আজকে অল্প বৃষ্টি হয়েছে, কয়েকদিন ধরেই ভালো বৃষ্টি হচ্ছে। চাষির মুখে হাসি, আমি একজন চাষি, এই বৃষ্টিটা খুব উপকার হচ্ছে। এর থেকে বেশি বৃষ্টি হলে আমার মন খারাপ হয়ে যাবে, কারণ বীজতলায় বীজগুলো যদি ডুবে যায় জলেতে তাহলে আর রোপণ হবে না। আর আপনি যা গানগুলো শোনাচ্ছেন তাতে খুব খুব ভালো লাগছে। পঁচিশ মিনিট গান শুনলাম, বৃষ্টির দিনে বৃষ্টিও পড়ছে, সেই জন্য বৃষ্টির গানগুলো খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: যদি আলসে মুখার্জি গন্ডে কোনো গান থাকে তা চেষ্টা করবেন শোনাতে।
0: নিশ্চয়ই।
1: অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, সারিয়েছেন খুব ভালো করে।
0: ধন্যবাদ। হ্যাঁ এটাই, যতটুকু হবার ততটুকু হলেই ভালো লাগে, বেশি হলে আবার অন্যরকম। বৃষ্টিকে নিয়ে বাঙালির রোম্যান্টিসিজমের তো শেষ নেই, গল্প কবিতায় গানে বারবার তা ধরা দিয়েছে। একবার মান্না দে নতুন গান রেকর্ড করবেন, আর গজল যে তাঁর খুব প্রিয় এ তো সর্বজন বিদিত। গৌরীপ্রসন্ন মজুমদার এসেছেন মান্নাদের কাছে নতুন গানের ব্যাপারে কিছু কথা বলতে। মান্নাদে তাঁর গজল নিয়ে কথা বললেন এবং তাঁর একটা খুব প্রিয় একটা গজলের কথাও বললেন, গানটা গেয়েও শোনালেন। আর সেই গান থেকেই জন্ম নিল এক কালজয়ী রোম্যান্টিক গান। এখন আমরা শুনে নেব সেই গানটি মান্নাদের কণ্ঠে।

কালিদাসের মেঘ, আম্রকূটের পর্বতকুঞ্জে কিরাত কিরাতের মিলন দেখেছে, দেখেছে রেবা নদীর হৃদয় বঞ্চনা। রামায়ণে বিরহী রাম নীল মেঘের অন্তরাল থেকে বিদ্যুৎ দেখে ভাবছেন, কৃষ্ণকায় রাক্ষস রাবণের কাছ থেকে নেমে আসার জন্য ছটফট করছেন সীতা। রামায়ণে এই অনুষঙ্গে বর্ষা আরম্ভ হচ্ছে, কবি লেখক মাত্রেই বিভিন্ন অনুষঙ্গে তারা লেখায় বর্ষা নামাতে পারেন। কিন্তু আমরা তো গৃহী, আমাদের কাছে বর্ষা মানে খিচুড়ি, ইলিশ মাছ। আকাশে জলভরা মেঘ দেখলে আমাদের পেয়ারা মন কাছে পেতে চায় প্রিয় মানুষের স্পর্শ, কিন্তু তা হবে কি করে? আপনি তো জলবন্দী আর সে তো ঘরবন্দী। এরকম মুহূর্তগুলোয় আমাদের মনে পড়ে যায় নীল খামে রাখা মলিন হয়ে যাওয়া কোনো চিঠি, কিংবা পুরনো কাঠের বাক্সে রাখা কবেকার সেই সুগন্ধি, আজও তার সৌরভ ভেসে আসে। হঠাৎ করেই যেন গ্রামোফোনে বেজে ওঠে বর্ষার জল তরঙ্গ।

রে বর্ষা এলো রাজার মতো, জলকণায় পরিপূর্ণ মেঘ, তার মত্ত হাতি, বিদ্যুৎ তার পতাকা, বজ্রধ্বনি তার মাদল, তার বেশ উজ্জ্বল, সারা আকাশ মেঘে ঢাকা। সে মেঘের শোভা গাঢ় নীলপদ্মের পাতার মতো, কোথাও পুঞ্জীভূত দলিত কাজলের মতো, কোথাও গর্ভবতী রমণী স্তনের মতো। তৃষ্ণায় আকুল চাতক পাখির দল মেঘের কাছে জল চায়, সে মেঘ জলের ভারে অবনত, অজস্র জলের ধারা বর্ষণ করে ও শ্রুতিমধুর শব্দ করতে করতে ধীরে ধীরে ভেসে চলে মেঘ। মেঘেরা ধারণ করে ইন্দ্রধনু, বিদ্যুৎ তার ধনুর গুণ, বজ্রপাতের শব্দ তাদের মাদল, সুতীক্ষ্ণ সারা ধারাপাতের তীব্র স্বরাঘাতে প্রবাসী মানুষের চিত্ত বড় ব্যথিত করে। মেঘের মনোরম গর্জনে সবসময় ময়ূর ময়ূরীর দল আনন্দে নৃত্য করে। এইভাবেই বর্ষা আসে। শিল্পী সুমন কল্যাণপুর।

উগু ভেসে চলা মেঘ, উগু আকাশে সাঁতরে চলা মেঘ, তোমার পাখায় বয়ে নিয়ে যাও আমার প্রাণের বাণী, আমার প্রিয়ার উদ্দেশ্যে। আজ গানের ভেলায় বৃষ্টি ভেজা কিছু গান নিয়ে আমরা বসেছি। এরপর পরপর দুটি গান শুনব, ধনঞ্জয় ভট্টাচার্য এবং সবিতা চৌধুরীর কণ্ঠে।

অনন্ত বিস্তৃত দিগন্তের ওপর দিয়ে কেমন করে বৃষ্টি ধেয়ে আসে সে দৃশ্য দেখার সৌভাগ্য হয়তো আমাদের অনেকেরই হয়নি। কিন্তু যে শহুরে মেয়েটি ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ আনমনা হয়ে জানলার বাইরে বৃষ্টি ছড়া দেখতে থাকে, কিংবা অফিস থেকে ফেরার পথে সুপুরুষ যুবক বহুমূল্য গাড়ি থেকে নেমে হঠাৎ করেই বৃষ্টিতে ভিজতে চায়, কিংবা গ্রামের সেই দিদি শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখে ভাইয়ের মাথায় যাতে বৃষ্টি না পড়ে, বা বৃষ্টির জলে যে শিশুরা কাগজের নৌকো ভাসায়, বৃষ্টির ব্যাকড্রপে এদের সকলের মনেই যেন একটা ভালো লাগার সুর রিন রিন করে বেজে ওঠে। আর এই সমস্ত কিছুর জন্যই বোধহয় বৃষ্টি এত প্রিয় কবি সাহিত্যিকদের, এমনকি আমাদের কাছেও।

বৃষ্টি দেখতে দেখতে অনেক সময় মন উদাস হয়ে যায়, মনে পড়ে যায় অনেক কিছু, আমাদের স্মৃতিপটে ভেসে আসে সেই সমস্ত দৃশ্য। শুনব সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

মাঝে মাঝে মনে হয় এখনো কি ছোট শিশুরা রঙিন কাগজে নৌকো ভাসাতে পারে জলে, কিংবা ঠাকুমা দিদিমাদের কাছে সেই রাত, গল্প শোনার রাত, ভূতের গল্প, ভয়ের গল্প, সেই রকম সময় কি আমাদের কাছে আছে এখন? হয়তো নেই, হয়তো বা আছে। এই সমস্ত কিছু নিয়ে বৃষ্টি ভেজা গান শুনতে শুনতে আজকের গানের ভেলা থেকে বিদায় নেব আমি সঞ্চিতা মিত্র। শুনতে থাকব হৈমন্তী শুক্লা।

0: শুনলেন গানের ভেলা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, একটু পরেই যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান মগজ মেটার। উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্ণব চক্রবর্তী।

0: একদিকে ফুটবল ফিভার ইজ অন, আর একদিকে বলছে বৃষ্টি আমি অন। বৃষ্টি অন থাকলে আমাদের মুড অনেক সময় অন থাকে, কিন্তু যখন জল কাদা পেরোতে হয় তখন মুডটা একটু অফ হয়ে যায়।
1: ঠিক ঠিক,
0: কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে কি, আজকে মুড অফ করার বিষয় নয়, আজকে মুড যেমন থাকবে অন তেমন থাকবে ফোন লাইনটা অন, তেমন থাকবে ফেসবুক লাইভ অন, তেমন থাকবে ফেসবুকের কমেন্ট বক্স অন,
1: সবকিছু অন থাকবে।
0: তার কারণ আজকে শুক্রবার অ্যান্ড দ্য ডে ফর মগজ মিটার।
1: আর আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আর আমাদের সঙ্গে রয়েছে
0: আমি অর্ণব। এবার জানো মগজ মিটার মানে বিষয়টা খুব সিম্পল, কিন্তু খুব সিম্পল নয়, কারণ খুব সিম্পল হওয়া থেকে আমরা একটু একটু আটকাবো, একটু একটু বাধা দেবো। তার কারণ আমরা কয়েকটা প্রশ্ন করব, কয়েকটা রাউন্ড থাকবে যেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। ভেরি ইজি, তোমরা সবটা জানো, তাও একবার ছোট্ট করে বুঝিয়ে দিই যে রাউন্ডগুলোর যে প্রশ্নগুলো আমরা করব সেগুলো উত্তর তোমরা দেবে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 03221313342, পোস্টারেও জলজল করছে নাম্বারটা
1: একদম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা, সেখানে কিন্তু তোমরা চটপট করে উত্তর সমস্ত কিছু জানাতে পারো।
0: একেবারেই তাই, সেখানে তোমরা কমেন্ট করতে পারো আমাদের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে। সো আজকে অর্ণব এন্ড ঋত্বিক ইজ ওয়েলকামিং ইউ টু মগজ মিটার। এবার একদম সময় নষ্ট করা যাবে না বন্ধুরা, না হলে আমাকে খুব খুব রাগ করবে, রাগ করে অনেক কথা শোনাবে, সেই সুযোগ তাদের দেবো না। চলে যাবো প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডের নাম কি তোমরা জানো? আমি কে, আমি কে তোমরা জানো? সে বিষয়ে নতুন করে বলার কিছু নেই, এই সম্পর্ক অনেকদিন হলো। কিন্তু এই আমি কে রাউন্ডে যেটা থাকে সেটা হচ্ছে কোনো একজন মানুষ বা কোনো একটি বিষয় আমরা বলে দিই না, সেটি কে বা সেটা কে সেটা বলবে তোমরাই, কিন্তু আমরা সেই বলার জন্য মানে ওই উত্তর পর্যন্ত পৌঁছানোর জন্য
1: একটু দিশা দেখিয়ে দেবো,
0: হ্যাঁ কয়েকটা ক্লু দেবো, যাকে বলে ক্লু আর কি। তো এই ক্লুটা দেবো আমরা, কিন্তু তোমাদেরকে বলতে হবে।
1: তো প্রথম ক্লুটা কি এখন দিয়ে দেবো?
0: নিশ্চয়ই প্রথম ক্লুটা দিয়ে দিই।
1: প্রথম ক্লুটা হচ্ছে আমি একজন বিশ্ববিখ্যাত প্রাক্তন ফুটবলার, ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলে আমি দশকের পর দশক ধরে বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের মাতিয়ে রেখেছি।
0: হ্যাঁ কি দারুণ ক্লু দিল, অসাধারণ একটা ক্লু দিল, যেখান থেকে একটা নয় দুটো নয় একশো নয় দুশো নয় হাজার হাজার উত্তর আসতে পারে।
1: হাজার হাজার উত্তর নিয়ে তোমরা চলে আসো, সেখান থেকেই আমরা না হয় দেখবো কে সঠিক উত্তর বলছো, অনেক সুযোগ রয়েছে।
0: কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে হাজার হাজার উত্তর আসবে, দেখবো যে কার গেস করার ক্ষমতা, আর ওই ওয়াইল্ড গেস করার ক্ষমতা একদম টপ নচ,
1: একদম ওয়াইল্ড গেস। মানে তুমি যে কোনো নাম নিয়ে নাও, তুমি মেসি, রোনাল্ডো, এমবাপ্পে সবার নাম নিয়ে নাও, ঠিক আছে?
0: এই তিনটে সম্ভাব্য উত্তর বলে দিল ঋত্বিক, কিন্তু এর বাইরে অনেক কিছু আছে, সেগুলো বলে যেও না
1: একদম।
0: চলে এসো ঝটপট করে আমাদের ফোন লাইন 03322131342 নম্বরে। বন্ধুরা একটু সাবধানী, তাই এখনই উত্তর দিচ্ছেন না। ওকে লেটস সি, উত্তর আসবে, আমরা উত্তরের জন্য তোমাদের সময় দেবো উত্তর দেওয়ার জন্য, তবে সেই সময়টা যাতে এই ওয়াইল্ড গেস করার থেকে আর একটু সহজ হয় বিষয়টা, সেই সুযোগ তোমাদের করে দেব, কারণ আমরা সেকেন্ড ক্লুটা দিয়ে আর একটু সময় দেব তোমাদের ভাবার জন্য। সেকেন্ড ক্লু ইজ, মাত্র 16 বছর বয়সে আমি আন্তর্জাতিক ফুটবলে সিনিয়র দলে প্রথম ম্যাচ খেলি। ইয়েস, আরেকবার বলি, আমি মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে সিনিয়র দলে প্রথম ম্যাচ খেলি।
1: আরেকটু সহজ হয়ে গেল এইবার, এখানে কিন্তু তুমি আরো উত্তর পেয়ে যেতে পারো, মেসি, ইয়ামার, এমবাপ্পে।
0: ঠিক আছে, ঋত্বিক ক্লু বলেছি, অপশন বলিনি, আমরা অপশন তৈরি করব না,
1: দিশা দেখিয়ে দিচ্ছি,
0: দিশা আমরা দেখাবো, কিন্তু দিশা দেখানো মানে উত্তর বলে দেওয়া নয়। তো তুমি উত্তর বলে দিও না।
1: ওকে,
0: ছি, তোমাদের উত্তর বলিনি কিন্তু এখনো,
1: এখনো বলে দিও
0: না,
1: তো উত্তর তোমাদেরই বলতে হবে। আর সেই সঙ্গে তোমরা কিন্তু আমাদের ফোন কল করে নাও, আমাদের ফোন নাম্বার হচ্ছে 03322131342 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতার আজকের পোস্টার কমেন্ট বক্সে তোমরা চটপট করে জানাও তোমার উত্তর।
0: একদম নিশ্চয়ই আমরা জানবো উত্তর, তবে তার আগে একটা সুন্দর গান শুনবো, কার কণ্ঠে শুনবো? অঙ্কিতা ভট্টাচার্য এবং স্নিগ্ধজিতের কণ্ঠে, কি বলতো, টাইটেল ট্র্যাক ফ্রম দ্য ফিল্ম প্রজাপতি। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড ঋত্বিক।

0: মগজ মিটার। ফিরে এলাম আবারও আড্ডায়। আজকে মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড ঋত্বিক, এবং যেমনটা কথা দিয়েছিলাম যে অনেক কিছু থাকবে অন,
1: আজকে একদম অন থাকবে। সেই সঙ্গে কিন্তু এখন আমরা ফেসবুক লাইভেও অন চলে এসেছি,
0: ওখানেও তোমরা দেখতে পাবে জলজল করছে দুটি মুখ, যেখানে একজন নীল সাদা জার্সি পরে বসে রয়েছে
1: আর একজন লাল জামা পরে বসে রয়েছে। আর এটা একটা আগাম সিগন্যাল দিয়ে দিচ্ছে এই রবিবারের, এই রবিবারে যা হতে চলেছে।
0: হ্যাঁ, তো যাই হোক, সে কথা নিশ্চয়ই পরে আসবো, সে কথা নিয়ে অন্যদিন আড্ডা নিশ্চয়ই হবে। তবে যেটা বলার, মগজ
1: আমি একজন বিশ্ববিখ্যাত প্রাক্তন ফুটবলার, ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলে আমি দশকের পর দশক ধরে বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের মাতিয়ে রেখেছি। আর দ্বিতীয় ক্লুটা হচ্ছে, মাত্র 16 বছর বয়সে আমি আন্তর্জাতিক ফুটবলে সিনিয়র দলে প্রথম ম্যাচ খেলি। একদম সহজ, এই দুটোতে আশা করি অ্যান্সার পেয়ে যাবে। মুনিরা খাতুন ফেসবুক লাইভে দিচ্ছেন, দ্য অ্যান্সার ইজ লামিন ইয়ামাল।
0: একটা
1: উত্তর এসছে, 16 বছরে এমবাপেও খেলেছে, মেসিও খেলেছে।
0: ঠিক আছে, আমি এই যে ঋত্বিক বলছি না, অপশন নয় ক্লু। এবং বন্ধুরা, 16 শুনে কি মনে হলো লামিন ইয়ামাল? কিন্তু আর একটু ভেবে দেখো, 16 থেকে আরো কেউ ছিল।
1: পিউপা ঘোষ লিখছেন মারাদোনা,
0: এবং রিমো মুখার্জি বলছেন গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং তো হয়েছেই, এন্ড দ্য মর্নিং উইল বি, ইয়েস এন্ড দ্য মর্নিং উইল বি বেটার যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো।
1: একদম, তো
0: ঝটপট করে উত্তর দাও। আমরা যেটা করব, আমরা পরে ক্লুটাও দিয়ে দেবো, যাতে আরেকটু সহজ হয়ে যায় তোমাদের জন্য। পরে ক্লু থাকছে, বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ফুটবলের একাধিক ট্রফি রয়েছে আমার ঝুলিতে। আবার বলি, বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ফুটবলের একাধিক ট্রফি রয়েছে আমার ঝুলিতে।
1: আরো সহজ হয়ে যাচ্ছে, ক্রমশ তোমার জন্য পথটা ছোট হয়ে যাচ্ছে, তুমি খুব সহজে অ্যান্সারটা পিক আপ করতে পারবে।
0: হ্যাঁ, তো আমাদের ফোন নাম্বারটা একবার মনে করিয়ে দিই, 0332131342। এই নম্বরে কিন্তু তোমরা এসে ফোন করে আমাদেরকে উত্তর বলতে পারো। এবং দেখতে পাচ্ছি আমাদের
1: বাবাই চক্রবর্তী লিখছেন ফেসবুক লাইভে মারাদোনা।
0: ইয়েস, বাবাই চক্রবর্তী বলছে মারাদোনা। উত্তর কোনটা সঠিক সেটা আমরা নিশ্চয়ই বলবো,
1: তবে আরও একটু তোমরা উত্তর দিতে থাকো।
0: হ্যাঁ, আর একটু সময় দিচ্ছি, এবং ততক্ষণে একবার চোখ রাখবো পোস্টারে, কমেন্ট বক্সে কি কি উত্তর এসছে সেদিকে। লাইভে তো উত্তর পাচ্ছি, সেগুলো নেবো নিশ্চয়ই।
1: আমি আরও একবার ততক্ষণ তৃতীয় ক্লুটা দিয়ে দিই, রিপিট করে দিচ্ছি, বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ফুটবলের একাধিক ট্রফি রয়েছে আমার ঝুলিতে
0: একেবারেই। এবং অলরেডি কমেন্ট বক্স ফ্লাডেড, যেখানে দেখতে পাচ্ছি সুজাতা শেঠ বলছে পেলে, মানসী দাসেন বলছেন মেসি, পার্থ দে বিশ্বাস বলছে ডিয়েগো মারাদোনা, এবং ওডেগার্ড দুজনের নাম বলেছেন। সৌভিক সরকার ওবি বলছে ডিয়েগো মারাদোনা প্রথম আর্জেন্টিনা সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন 16 বছর বয়সে, এবং আরও অনেক হিস্ট্রি লিখে পাঠিয়েছে, আমি সবটা পড়লাম না। এছাড়া সুজাতা শেঠ তো আবারও বলেছেন পেলে। এছাড়া দেখতে পাচ্ছি উৎসব আড্ড বলছেন এডসন অ্যারেন্টেস ডো নাসিমেন্তো। আচ্ছা, উত্তর হবে আমি নিজে, রাজীব দত্ত বলছে, রাজীব দত্ত আপনি নিজে, ওকে কংগ্রেচুলেশনস আপনার জন্য। পিপা ঘোষ বলছে মারাদোনা, প্রশান্ত ধক বলছে পেলে, এছাড়া দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চৌধুরী বলছে মারাদোনা এবং বেকহ্যাম। কিন্তু বলে দিই, উত্তর কিন্তু একটাই আমরা নেব,
1: একদম
0: উত্তর একজনের কথাই বলতে হবে। কি
1: আরেকটু সহজ করে দিই, আরো একটা ক্লু তোমাদের দিয়ে দিচ্ছি,
0: দিয়ে দাও।
1: একদমই, আমার জন্ম 1960 সালে আর্জেন্টিনার ল্যানাস শহরে।
0: এই রে,
1: আর এইটা তো একদম সহজ হয়ে যাবে তোমার, মানে ক্লুটার পরে আশা করি। আরো একবার ক্লুটা দিয়ে দিচ্ছি, আমার জন্ম 1960 সালে আর্জেন্টিনার ল্যানাস শহরে।
0: একেবারেই, মানে এবার তো সহজ হবেই হবে।
1: বাবাই চক্রবর্তী কিন্তু লিখছেন মেসি।
0: ওকে, আসলে সবার মনে, সবার হৃদয়ে, যেখানেই বলি, এবং মস্তিষ্কেও
1: এখন তো মেসি ময়,
0: একটা নামই ঘুরছে, মেসি মেসি এবং মেসি।
1: হ্যাঁ,
0: কিন্তু উত্তর কি মেসি হবে? আর একটু ভেবে দেখো, রিসার্চ করতে হলে সেটা উত্তরের পর করো, এখন আপাতত রিসার্চটা মনের ভেতরে বা ওই মস্তিষ্কের ভেতরে চলো,
1: মাথাটা খাটাও, মাথাটা খাটিয়ে উত্তরটা দাও।
0: হ্যাঁ, ব্রাউজারটা নিশ্চয়ই তোমার হেল্প করবে, সেই হেল্পটা পরে নেওয়া যেতে পারে।
1: একদম একদম,
0: উত্তর আরো পাচ্ছি, দেখতে পাচ্ছি বাবাই চক্রবর্তী, কিন্তু আমাদের বাবাই চক্রবর্তী এবং অলোকা নাগ দুজনে কিন্তু আমাদের আমাদের পোস্টারে কমেন্ট বক্সে বলছে মারাদোনা, প্রশান্ত ধকও বলছে মারাদোনা, এবং বাবাই চক্রবর্তী মেসি বলছেন অবশ্যই লাইভেও এবং পোস্টারে, দু জায়গাতেই। এবার আমরা সহজ করি, আরো সহজ করি, সহজ থেকে সহজতর হলো,
1: একদম সহজ।
0: এবার সহজতম আনসারের দিকে আমরা এগোচ্ছি, তার কারণ পরের ক্লু, আমার জন্ম 1960 সালে আর্জেন্টিনার ল্যানাস শহরে, যেমন বলে দিয়েছে ঋত্বিক। এন্ড দ্য ফাইনাল ক্লু ইজ, আমার করা একটি গোল যেটি
1: বিশ্ববিখ্যাত,
0: বিশ্ববিখ্যাত কেউ বলে কুখ্যাত, কিন্তু আলটিমেটলি সেই গোলটিকে সমস্ত লোকে জানেন, গোলটি সম্বন্ধে
1: ফেমাস গোল, ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল,
0: ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল, যে গোলটির নাম হ্যান্ড অফ গড। এবং এই একই ম্যাচে আমার করা আরেকটি গোল যেটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল বলে ভূষিত করা হয়েছিল যে গোলকে। এবার সঠিক উত্তর আসবে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। এবং মুনিরা খাতুন বলছে মারাদোনা, এবং আমি শিওর শুধু মুনিরা খাতুন নয়, আরও অনেকে অনেকে উত্তর দেবে। ঝটপট করে দেখি উত্তরগুলো। ইয়েস, নিবেদিতা চক্রবর্তী বলছে মারাদোনা, বাপি মণ্ডল বলছে মারাদোনা। সো এবার সঠিক উত্তর কিনা সেটা বলে দেওয়ার সময় এসে গেছে।
1: একদম,
0: তোমরা যারা বলছো মারাদোনা, তোমাদেরকে এটা কি বলতে পারি যে তোমাদেরকে এটা বলবো না যে সঠিক উত্তর এটা নয়?
1: উৎসব লিখছেন দিয়েগো মারাদোনা, ফুল নেম পুরো লিখছেন উৎসব।
0: হ্যাঁ, তো যারা বলছো মারাদোনা, ডিয়েগো মারাদোনা, তাদের সবার জন্য একটা জোরে হাততালি দিয়ে বলবো, প্রত্যেকে দিয়েছো সঠিক উত্তর। দ্য রাইট আনসার ইজ ডিয়েগো মারাদোনা। ওয়েল ডান, ওয়েল ডান,
1: একদম ভেরি গুড। প্রথমেই কিন্তু সঠিকভাবে খেলে নিয়েছো, আর এইবার কিন্তু পরের দিকে এগোনোর সময় চলে এসেছে।
0: পরের রাউন্ড, আমিকের পরের রাউন্ড হচ্ছে, যেটা জানো চলছে ফুটবল ফিভার,
1: এখন পুরো জ্বরে সবাই জ্বরে পড়ে গেছে,
0: ফুটবল জ্বরে আক্রান্ত যাকে আমরা বলি। সো ফুটবল জ্বরে যখন আক্রান্ত, পরের রাউন্ড মাস্ট বি ফুটবল ফিভার। না, ফুটবল ফিভারে কি থাকবে? অবশ্যই ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে তোমাদের জন্য, যেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে ফোন লাইনে 0332231342 নম্বরে। এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, ফোনে না পেলে, যদি না পাও, নেটওয়ার্ক গ্লিচ হতে পারে, বৃষ্টি ঝড় বাদলার দিন হতেই পারে, তখন কিন্তু আমাদের লাইভ খোলা রয়েছে, এবং অবশ্যই আমাদের পোস্টারের কমেন্ট বক্স খোলা রয়েছে। সো প্লিজ জয়েন আস, অ্যান্ড রাইট আনসারটা কিন্তু দিতে হবে। প্রথম প্রশ্নটা রেখে দিই তোমাদের জন্য, তারপর নিশ্চয়ই একটু ভাবার সময় তোমাদেরকে দেব, অবশ্যই দেব। প্রথম প্রশ্ন ফুটবল ফিভার রাউন্ডের কি থাকছে ঋত্বিক?
1: প্রথম প্রশ্ন হচ্ছে, একমাত্র ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড কার রয়েছে?
0: ইয়েস,
1: একমাত্র ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড কার রয়েছে? তোমাদের বলতে হবে এই প্রশ্নটার উত্তর। আর আমাদের একদম ফেসবুক লাইভে রয়েছি, ফেসবুক লাইভে তোমরা উত্তর দিয়ে দাও, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে আজকে পোস্টারের নিচে কমেন্ট বক্সে তোমরা উত্তর জানাও। আর সেছাড়াও আমাদের ফোন নাম্বার 0332231342 নাম্বারটা রয়েছে, সেখানেও ফোন করে তোমরা তোমাদের উত্তর জানাতে পারো।
0: একেবারেই তাই, ঝটপট করে উত্তর দাও। আর যেটা বললাম, ভাবার জন্য সময় তো একটু থাকবে, বস সেই সময়টা ভেবে নাও, কিন্তু ভাবার সময়কে শুধু ভাবতে দেব, একটু এনজয় তো করতে হবে। তো এনজয় করার জন্য থাকছে চন্দ্রবিন্দুর পক্ষ থেকে ভেবা চাকা, ফিরছি এক্ষুনি, ভেবা চাকা না খেয়ে ফিরে আসতে হবে অর্ণব এবং ঋত্বিকের সঙ্গে মগজ মিটারের আড্ডায়। নাও এনজয় দ্য সং ফ্রম চন্দ্রবিন্দু।

0: মগজ মিটার। ফিরলাম আবারও আড্ডায়। আজকে মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছে অর্ণব অ্যান্ড ঋত্বিক, যেটা তোমরা অলরেডি জানো। আর যেটা জানো সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে প্রশ্ন ছুড়ে রেখে গেছিলাম
1: একদম ফুটবল ফিভারের। এখন যেই প্রশ্নটা ছিল আরো একবার রিপিট করে দিচ্ছি, যে একমাত্র ফুটবলার হিসেবে তিনটে বিশ্বকাপ জয়ের রেকর্ড কার রয়েছে?
0: ইয়েস, কার ঝুলিতে রয়েছে সে রেকর্ড? উত্তর

0: একবার পড়ে নিই। দেখতে পাচ্ছি শ্রেয়া সেন, প্রবাল মহাপাত্র, এরা প্রত্যেকেই বলছে পেলে। এবং পোস্টারের কমেন্ট বক্সে যদি তাকাই, পোস্টারে কিন্তু উত্তর এসছে অনেকগুলো, সেখানেও দেখতে পাচ্ছি পেলে বলছে যারা, তার আধিক্যই বড্ড বেশি। ঝটপট করে দেখে নেওয়া যাক। আর দেবলীনা চক্রবর্তী বলছে পেলে, কৃষ্ণেন্দু দাস বলছে পেলে, সুজাতা শেঠ বলছে পেলে, এছাড়া দেখতে পাচ্ছি পার্থ দে বিশ্বাস, প্রসেনজিৎ চৌধুরী, নিবেদিতা চক্রবর্তী বলছেন মারাদোনা, বাপি মণ্ডল, নিবেদিতা চক্রবর্তী আবারও, সুজাতা শেঠ, মানসী দাস সেন, শুভদীপ মাইতি, এরা প্রত্যেকে বলছে পেলে। আচ্ছা বেশ, উত্তর আসলো অনেকগুলো, উত্তরগুলো ঠিক না ভুল,
1: আরো কয়েকটা তোমরা উত্তর দিতে থাকো, আমরা উত্তর নিচ্ছি।
0: আচ্ছা এবার না, এবার খুব বেশিক্ষণ তো দেওয়া যাবে না একটা প্রশ্নের পেছনে, তোমরা জানো আমরা খুব বেশি সময় দিতে পারি না। এবার সঠিক উত্তর কিনা সেটা বলতে হবে। তো ঋত্বিক, হোয়াটস ইওর সে, কি মনে হচ্ছে?
1: যারা যারা পেলে বলেছো তাদের জন্য জোরে হাততালি।
0: একেবারেই সঠিক উত্তর দিয়েছো পেলে, একটা বিগ ক্লাপিংস ফর ইউ, ওয়েল ডান, ওয়েল ডান। আমরা খুব বেশি সময় নেব না, কারণ আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। চলে যাবো পরের প্রশ্নে, ফুটবল ফিভারের অফকোর্স পরের প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে বলতে হবে যে কোন দুটি দেশ ফুটবল বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছে। অলরেডি আর্জেন্টিনা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপ ফাইনালে, আর্জেন্টিনা এবং স্পেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন দুটো দল সবচেয়ে বেশিবার
1: ফাইনালে মুখোমুখি হয়েছে, মানে জোড়ায় জোড়ায় উত্তরটা আসবে। ঠিক আছে,
0: জোড়ায় জোড়ায় উত্তরটা আসবে, ঋত্বিক ঠিক বলেছো, জোড়ায় জোড়ায় উত্তরটা আসবে,
1: একদম জোড়ায় জোড়ায় তোমরা উত্তর দাও আমাদের কমেন্ট বক্সে। আর
0: তো দেখি উত্তরটা কোথায় আসে, কমেন্ট বক্সে, মানে আমাদের পোস্টারের কমেন্ট বক্সে কিংবা লাইভের কমেন্ট বক্সে, দু জায়গাতে উত্তর আসতে পারে এবং দু জায়গাতে কিন্তু আমরা উত্তরগুলো চেক করব।
1: প্রসেনজিৎ চৌধুরী কমেন্ট করে দিয়েছেন লাইভে, ব্রাজিল, জার্মানি। ওকে
0: ওকে বেশ, উত্তর আরও আসবে, আমরা চেক করব আমাদের পোস্টারের কমেন্ট বক্স। যদি আবারও বলছি, ফোন লাইনে যারা চেষ্টা করছো, হয়তো কানেকশন পাওয়া যাচ্ছে না বা কিছু হচ্ছে, কোনো গ্লিচেস হচ্ছে, হতেই পারে, তো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু আমাদের পোস্টারের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো এবং উত্তর দিতে পারো। সেখানে উত্তর আসছে, সেখানে এখনও পর্যন্ত কিন্তু নতুন উত্তর দেখছি না। হ্যাঁ, এসছে নতুন উত্তর, দেবলীনা চক্রবর্তী এবং প্রশান্ত ধক বলছে আর্জেন্টিনা ও জার্মানি।
1: না, দেবলীনা লিখেছেন আর্জেন্টিনা এন্ড ব্রাজিল।
0: ইয়েস, দেবলীনা চক্রবর্তী বলছে আর্জেন্টিনা এন্ড ব্রাজিল। সুমিতা রায় লাইভে বলছে আর্জেন্টিনা এন্ড ব্রাজিল, উচ্ছবাড্য।
1: বাবাই চক্রবর্তী লিখছেন ব্রাজিল এন্ড জার্মানি।
0: উচ্ছবাড্য বলছে আর্জেন্টিনা জার্মানি, এবং প্রসেনজিৎ চৌধুরী বলছে ওয়েস্ট জার্মানি এন্ড নেদারল্যান্ডস।
1: ওকে,
0: সুভাষ ঘোষ বলছে আর্জেন্টিনা এবং জার্মানি, কিউবা ঘোষ বলছে আর্জেন্টিনা এবং জার্মানি। একই উত্তর দিচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি সৌভিক সরকার
1: লিখছেন জার্মানি ও আর্জেন্টিনা তিনবার।
0: বেশ, এটা সঠিক কিনা আমরা বলবো নিশ্চয়ই, তবে আরো
1: আরো তোমরা উত্তর দিতে থাকো, আরো কয়েকটা উত্তর দাও।
0: দেখতে পাচ্ছি পোস্টারে কমেন্ট এসেছে, সনত কুমার লাহা বলছে ব্রাজিল এন্ড জার্মানি, কৃষ্ণেন্দু দাস বলছে জার্মানি ইনক্লুডিং ওয়েস্ট জার্মানি এন্ড আর্জেন্টিনা, এবং দেবাঞ্জলি পানিগ্রাহী বলছে জার্মানি ও ব্রাজিল, নিবেদিতা চক্রবর্তী বলছে ব্রাজিল এন্ড জার্মানি, প্রশান্ত ধক বলছে আর্জেন্টিনা ও জার্মানি। বাকিদের উত্তর তো অলরেডি পড়েছি লাইভে, আরও উত্তর আসছে। এনাক্ষি দাস বলছে ব্রাজিল এন্ড ফ্রান্স, এছাড়া প্রবাল মহাপাত্র বলছে ব্রাজিল এন্ড জার্মানি,
1: কৃষ্ণেন্দু লিখছেন জার্মানি ইনক্লুডিং ওয়েস্ট জার্মানি এন্ড আর্জেন্টিনা।
0: ইয়েস, সেই সেটা জাস্ট আমি পড়লাম।
1: আচ্ছা,
0: এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা এবং জার্মানদের মধ্যে মোট তিনবার হয়েছে, এটা বলছে আরও এক বন্ধু সুহাস ঘোষ। এবং আমাদের ফোন লাইনে আরও এক বন্ধু 0332131342 নম্বরে, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে, কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নদিয়া থেকে গোপাল চ্যাটার্জি বলছিলাম।
0: হ্যাঁ, উত্তরটা শেষ ফোন কল এই প্রশ্নের জন্য।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো, আর্জেন্টিনা জার্মানি হবে, দুর্গাপুর থেকে বলছি, সুখেন্দু সরকার।
0: সুখেন্দু সরকার দুর্গাপুর থেকে বলছেন আর্জেন্টিনা এন্ড জার্মানি, এবং লাইভে আরো উত্তর, মানসী দাস সেন বলছে ব্রাজিল ও জার্মানি,
1: এবং আর্জেন্টিনা ভার্সেস জার্মানি।
0: ইয়েস, এবং পোস্টারে কমেন্ট বক্সেও আরো আরো উত্তর আসছে, সেদিকে একবার তো চোখ রাখতেই হবে বস, না হলে কি করে চলবে। সেই কমেন্ট বক্সে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো যে আরো উত্তর এসছে, যে উত্তরগুলো দিচ্ছেন পার্থ দে বিশ্বাস বলছে জার্মানি এন্ড আর্জেন্টিনা, বাপি মণ্ডল এবং অলোকনাক বলছে, এবং সনত কুমার লাহা বলছেন ব্রাজিল এবং জার্মানি, কৃষ্ণ দাস বলছে জার্মানি এবং আর্জেন্টিনা। সো এবার তো সঠিক উত্তর বলতে হবে। সঠিক উত্তর অবশ্যই যারা বলেছো, আমাদের প্রিয়, আমার প্রিয়।

0: The Nils are the La Alba Celeste, Argentina, Bonham, Germany, Tara Diacho, Oshoi Shorty Guttor, and a Jure Hatali Shawajono.
1: Well done, well done. আর একটা জিনিস দেখছো, যখনই আর্জেন্টিনার নাম আসছে অর্ণব তো পুরো আবেগে মানে আত্মহারা হয়ে যাচ্ছে।
0: খুব স্বাভাবিক, এটা আমাদের জন্য ঠিক বলেছি কিনা বলো, যারা আর্জেন্টিনার ফ্যান আছো এখানে তারা কমেন্ট বক্সে জানাও।
1: আর্জেন্টিনার গোল্ডেন এজ চলছে,
0: হ্যাঁ সত্যিই তাই, মানে কাশ এটা চলতেই থাকুক,
1: কাশ এটা চলতেই থাকুক, এটা সমস্ত ফুটবল প্রেমীদেরই এখন প্রে করবে। কারণ মেসি সারা জীবন চাই, আমরা সবাই চাই যে ফুটবল খেলতেই থাকুক, এর পরেরটাও যেন ওর লাস্ট ওয়ার্ল্ড কাপ।
0: মানে মানুষটার বয়স 39, এটা তার 90 মিনিট খেলা দেখে কেউ বলবে
1: না? কেউ বলবে না, মাঠে যেইভাবে সে খেলছে
0: আহা, হৃদয় জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায় তোমার পানে চেয়ে, চাই আর কি চাই বলো। ওকে, তবে এবার যেটা চাই পরের প্রশ্নের সঠিক উত্তর,
1: পরের প্রশ্ন হচ্ছে যে কোন ফুটবলার দুই ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছে।
0: ইন্টারেস্টিং প্রশ্ন,
1: একদম। কোন ফুটবলার দুটো দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে?
0: একদম উত্তর নেব, তবে তার আগে পড়বো যে সুনীতা রায় বলছেন একদমই ঠিক, ঠিক বলেছি না? আচ্ছা, এই একদমই ঠিক বললে বলে মনে পড়লো যে তোমাদের কেমন লাগছে আজকের অনুষ্ঠান, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমাদের পোস্টারে কমেন্ট বক্সে, কিংবা সরাসরি আমাদের মেল করতে পারো। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com মেল করতে পারো। অ্যান্ড সায়ন্তন কুন্ডু বন্ধু বলছে একদম একদম আর্জেন্টিনা, হাই ফাইভ ব্রো,
1: নীল সাদা হার্ট সঙ্গে
0: একদমই। তবে প্রশ্নটা মনে করাই আর একবার, প্রশ্নটা হচ্ছে কোন ফুটবলার দুটো ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, উত্তর দাও 0332231342 নম্বরে, কিংবা
1: আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক লাইভে যুবাণী কলকাতা, সেখানে চটপট করে তোমরা কমেন্ট করে জানাও
0: একদম। এবং বলতে বলতে ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করছে, শুনবো হুজ দের কে রয়েছে আমাদের সঙ্গে।
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বহরমপুর কাশিম বাজার পালপা থেকে মানুষ বলছি।
0: বেশ, উত্তরটা
2: এই বৃষ্টি হওয়ার জন্য আপনাদের খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ থাকলো আমার বাড়িতে।
0: নিশ্চয়ই খিচুড়ি খেতে গেলে ফাইনাল দেখবো, কিন্তু উত্তরটা বলবেন না আপনি, তা বলে উত্তরটা তো শুনতে হবে
1: একদম।
0: আচ্ছা, আপনার নিমন্ত্রণ রাখলাম, আমরা চেষ্টা করবো যদি ফাইনাল লেট লাইট ডিনার হবে, অবশ্য অনেকটা লেট নাইট হবে যদি খিচুড়ি খেতে খেতে ফাইনাল দেখতে হয়, কিন্তু একটু খিচুড়ি বেগুন ভাজার বাইরে বেরিয়ে যদি উত্তরটাও দেওয়া যায় আমরা আরো বেশি খুশি হবো, খিচুড়ি তো খুশি হবো কিন্তু আরেকটু বেশি খুশি হবো ওটাতে।
1: অ্যাডভান্স দিয়েই যাচ্ছে অর্ণব,
0: এবং দেখতে পাচ্ছি লুইস মন্টি উৎসবাদ্য বলছে,
1: চৌধুরী লিখছেন লুইস মন্টি,
0: সৌভিক সরকার অভি বলছে, হ্যাঁ সৌভিক সরকার অভি বলছে আলফেডো ডে স্টেফানো, এবং দেখতে পাচ্ছি পুস্কাসের কথাও বলছেন, পুস্কাসের কথা প্রসেনজিৎ চৌধুরী বলছে লুইস মন্টি ইতালি এন্ড আর্জেন্টিনা,
1: মুনিরা লিখছেন লুইস মন্টি,
0: লুইস মন্টি
1: বেশ বেশ উত্তর দিতে থাকো। মানসী সেন লিখছেন দারুণ অনুষ্ঠান হচ্ছে একদম, থ্যাংক
0: ইউ সো মাচ। এটা আমাদের পোস্টারে কমেন্ট বক্স কিংবা মেল আইডিতে ঝটপট করে মেল করে ফেলো,
1: একদম
0: মেলে দাও মনের কথা। এবং মেলে দিয়েছে সায়ন্তন কুন্ডু, উত্তর বলছে লুইস মন্টি, দেবাঞ্জলি পানিগ্রাহী বলছে লুইস মন্টি, দেবলিনাও বলছে লুইস মন্টি,
1: পিউপাও লিখছেন লুইস মন্টি,
0: সবাই বলছে লুইস মন্টি,
1: মন্টি
0: মন্টি। আমার বন্ধুরা কি ঠিক উত্তর দিচ্ছে সেটা একটু, মন্টি তো নিজে বলতে পারবে না, এখন বলতে পারবো আমরা। সনৎ কুমার লাহা, পার্থ দে বিশ্বাস, দেবলীনা চক্রবর্তী, প্রশান্ত ধক, রিমো আগের উত্তর দিয়েছে, অবশ্য
1: আরেকজন বন্ধু ফোন কলে চলে এসেছে,
0: এরা প্রত্যেকে বলছে লুইস মন্টি। ফোন লাইনে কে রয়েছে?
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার,
0: বেশ লুইস মন্টি ইতালি এবং আর্জেন্টিনার হয়ে। ওকে, উত্তর দিয়েছে উইথ ইনফরমেশন সুভাষ ঘোষ। এছাড়া সুমিতা রায়
1: রায়ও লিখছেন লুইস মন্টি, প্রশান্ত ধক বলছেন লুইস মন্টি,
0: বেশ বেশ বেশ। এবং একদম শেষে চোখ রাখবো যেখানে বাবাই চক্রবর্তী বলছে লুইস মন্টি আমাদের পোস্টারে কমেন্ট বক্সে,
1: তাহলে
0: এবং শ্রেয়া সেন শেষে অ্যাড করেছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই পরিশ্রম, যদি ভালো লাগে সেটাই আমাদের প্রাপ্তি।
1: এইবার এটা কি সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর?
0: কোনটা সঠিক উত্তর তোমরাই বলো, আরো একবার বলো, যেটা বলছে তোমাদের মন এবং যেটা বলছে আমার মনটি সেটা উত্তর একেবারেই ঠিক, লুইস মন্টি।
1: জোরে হাততালি,
0: সঠিক উত্তর লুইস মন্টি, কারণ লুইস মন্টি 1930 সালে আর্জেন্টিনার হয়ে আবার 1934 সালে ইতালির হয়ে, মানে এদিকেও আছে ওদিকেও আছে,
1: দুই জায়গাতেই ফাইনাল খেলে নিয়েছেন,
0: একটাই কমন তার প্রিয়, সেটা হচ্ছে

0: নীল ছেড়ে যাননি তিনি কিন্তু আর্জেন্টিনা এবং ইতালি দুটোর হয়ে খেলেছেন। অবশ্যই তাকে কংগ্রাচুলেট করতে পারছি না, তোমাদেরকেই করলাম কংগ্রাচুলেশন জানাচ্ছি দেওয়ার জন্য। একদমই থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা মানুষই বলছে দারুণ অনুষ্ঠান হচ্ছে, দেবাঞ্জলি প্রামাণিক বলছে, দেবাঞ্জলি পানিগ্রাহী বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পোস্টারে কমেন্ট বক্সে জানাও এবং আমাদের মেল আইডিতে জানাও,
1: একদম
0: এখানে অন্য আড্ডাও চলতে পারে। আমরা চলে যাব
1: কোন খেলোয়াড় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করেছে, কোন প্লেয়ার ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সব থেকে ফাস্টেস্ট গোল করেছে,
0: সবচেয়ে ফাস্ট গোল করেছে মাঠে নেমে গোল করে দিয়েছে,
1: একদম ত্রিং করে বিদ্যুতের গতিতে গোল করেছে। তোমাদেরও উত্তরটা দিতে হবে বিদ্যুতের গতিতে, দিয়ে দাও একদম ঝটপট করে আমাদের উত্তরটা আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কিংবা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে, আমাদের যুবাণী কলকাতা আমাদের ফেসবুক পেজ চটপট করে কমেন্ট দাও
0: একদম। এবং আমাদের ফোন লাইন 0332131342 নম্বরে তোমরা কল করতে পারো এবং জানাতে পারো সঠিক উত্তরটা কি। আই রিপিট প্রশ্নটা ওয়ান্স অ্যাগেইন, কোন খেলোয়াড় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করেছেন, উত্তর দাও ঝটপট করে উত্তর দাও, এবং এই উত্তরটা দেওয়ার জন্য তোমাদেরকে আরো একবার একটু সময় দেব। এবং যে বন্ধু আমাকে একটা সুন্দর অফার করলেন যে বৃষ্টি ভেজা দিনে আমাকে খিচুড়ি খাওয়াবেন, তাকে ডেডিকেট করে, না না তোমাদের সবাইকে ডেডিকেট করে, এমন বৃষ্টি ভেজা দিনে টাপুর টুপুর রইল অর্ণব দত্তর কণ্ঠে, ইয়েস মাই নেম সেক অর্ণব দত্তর কণ্ঠে টাপুর টুপুর রইল তোমাদের জন্য। ফিরবো এক্ষুনি, অর্ণব অ্যান্ড ঋত্বিক রয়েছি তোমাদের থেকে সঠিক উত্তর পাওয়ার আশায়।

0: আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড ঋত্বিক, আর তার সঙ্গে চলছে ফুটবল ফিভার নিয়ে প্রশ্ন, আর সেখানে উত্তর নেব। উত্তরের আগে লাস্ট কমেন্টটা পড়ি লাইভে। বন্ধু ভামোস আর্জেন্টিনা লিখছেন, সায়ন্তন কুণ্ডু ভামোস। এবং হ্যাঁ, এবার সঠিক উত্তরের দিকে আসা যাক। প্রশ্ন ছিল যেটা, যে
1: ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কোন প্লেয়ার সবথেকে দ্রুততম গোল করেছেন, সবচেয়ে দ্রুততম গোল কোন প্লেয়ার করেছেন।
0: এবং যাদের নাম লাইভে এইমাত্র পড়লাম, দেখতে পাচ্ছি হাসান সুহাস ঘোষ, দেবাঞ্জলি পানিগ্রাহী, সুমিতা ঘোষ বলছে পেলে, সৌভিক সরকার, অভি উৎসবাঢ্য, সায়ন্তন কুণ্ডু, এরা প্রত্যেকে বলছে যে হাকান সুকুর।
1: এবার এটা সঠিক কিনা বেঠিক ফোন কলে জানি।
0: হ্যাঁ, ফোন কলে জানি।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না বন্ধু, তার ফোনে একটা সুন্দর নোটিফিকেশন সাউন্ড শুনি আমাদেরকে বিদায় জানিয়েছে। ওকে, আর একটা ফোন কল নেব এই প্রশ্নের জন্য। কে রয়েছে আমাদের সঙ্গে?
2: নমস্কার, আমি রাজু গোস্বামী বলছিলাম নদিয়া থেকে।
0: হ্যাঁ, উত্তরটা?
2: হ্যাঁ, উত্তরটা হবে এমবাপে।
1: এখান
0: থেকে অনুপ্রাণিত হয়েও না, যেটা সঠিক উত্তর সেটা খোঁজো না, নিজের মস্তিষ্কে খোঁজো, গুগল কে বলছি না, নিজের মস্তিষ্কে খোঁজো এবং উত্তর দাও। এবং ফোন লাইনে আরো একজন বন্ধু
1: শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: নমস্কার,
1: নমস্কার,
0: না
1: উত্তরটা
0: পেলাম না,
1: পেলাম না।
0: বন্ধু ফোন করেও কোনো কারণে কথা বলল না। ঠিক আছে,
1: কোনো সমস্যা নেই।
0: আমার কি মনে হয় জানো তো বন্ধু, এই বন্ধু কিন্তু মানে ওই এমবাপেই বলতে চাইছিল, আমি বলার পর ভাবলো না না আর বলা,
1: সেকেন্ড থট এলো, সেকেন্ড থট এসে পজ নিল, ঠিক আছে ছেড়ে দিয়ে এটাকে।
0: এবং দেখতে পাচ্ছি হাকান সুকুর বলছে, মুনিরা খাতুন উচ্চবাড্য তো আগেই বলেছে।
1: লাস্ট ফোন কল নিয়ে নি বন্ধু, কি বলছো?
0: চলো তোমার কথা শুনে
1: একদম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি কিছুক্ষণ আগে করেছিলাম, দুর্গাপুর থেকে বলছি সুখেন্দু সরকার, হাকান সুকুর তুরস্ক।
1: বেশ, শুনতে থাকুন।
0: এই যে আপনি বললেন আমি কিছুক্ষণ আগেই করেছিলাম, আপনার মনে একবার খটকাটা লাগলো তো, যে আরেকবার ফোন করবো কিনা, এইটা গুড, ইটস এ গুড সাইন, কিন্তু এখনো পুরোপুরি ঠিক করেননি। যেটা উচিত সেটা হচ্ছে একবার ফোন লাইনে পেয়ে গেলে এই ফোনের যে ট্রাফিক জ্যামটা সেটা একটু কমিয়ে দিয়ে কমেন্ট বক্সে চলে আসা,
1: একদম,
0: যাতে বাকিরাও একটু একটু করে সুযোগ পায় ফোন লাইনে আসার। এবং আমরা উত্তর পেয়েছি, সবাই বলছে মোরালেস হাকান সুকুর, মাঝে মধ্যে দু একজন পেলে বলেছে,
1: পেলে
0: একজন এমবাপে বলেছে, কিন্তু সঠিক উত্তর আপনারা পেলে বলুন বা না বলুন, আমরা পেয়ে গেছি
1: সঠিক উত্তর, পেয়ে গেছি
0: সঠিক উত্তর, অবশ্যই নান আদার দেন হাকান সুকুর। আর জোরে জোরে জোরে হাততালি হয়ে গেল তোমাদের জন্য। এবং যেটা বলার সেটা হচ্ছে গিয়ে হাকান সুকুর 2002 সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তুরস্কে, অবশ্যই তুরস্কের হয়ে,
1: মাত্র 11 সেকেন্ডে গোল করেছে, মানে কিক অফ হই স্প্রিন্ট দিয়ে গোল হয়ে গেছে জাস্ট রাও।
0: এবং একটি একজন বন্ধু আমাদের বলেছিল 2 সেকেন্ডে,
1: 2 সেকেন্ডে, হাউ ইজ ইট পসিবল, বলে পা দিতে দিতেই খেলা মানে
0: সত্যি সেই ওয়া মোমেন্টটা হয়নি বটে, কিন্তু ওয়া মোমেন্ট ছিল এই 11 সেকেন্ডের গোলে,
1: একদম।
0: এন্ড নাও ইটস টাইম ফর দ্য নেক্সট রাউন্ড, এন্ড আই উড সে মোস্ট অওয়েটিং রাউন্ড অফ মগজ মিটার, তোমরা যেটার জন্য অবশ্যই অপেক্ষা করো, আমরা জানি সে রাউন্ডটার দিকে যাব। সে রাউন্ডটা কি? সে রাউন্ডটা হচ্ছে অডিও রাউন্ড। অডিও রাউন্ডের নিয়ম খুব সহজ, যা তোমরা জানো, সেটা হচ্ছে গিয়ে কিছু অডিও ক্লিপিংস থাকবে এবং তারপরে কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নের সঠিক উত্তর তোমাদের দিতে হবে। দেবে কোথাও জানো, সেটা আরেকবার মনে করিয়ে দিই, 0332131342 এই হচ্ছে নম্বর যেখানে এসে সঠিক উত্তর দিতে পারো। এছাড়া
1: কি আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের যুববাণী কলকাতা, সেখানে এখন আমরা লাইভেও রয়েছি, লাইভেও তোমরা কমেন্ট করতে পারো, কিংবা আমাদের পোস্টারের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো।
0: একদমই। সো চলে যাই প্রথম প্রশ্নে, অর্থাৎ প্রথম অডিও ক্লিপিংসে। না, প্রশ্ন করছি না এখনই,
1: আগে মন শোনো,
0: মন দিয়ে শোনো, তারপর আসছি, তারপর আসছি প্রশ্নে, শুনো না আগে।
4: মানে উস টাইম পে এসা ক্যা কাহা থা কি হামারে লিয়ে তো ও 50 ওভার ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ জেসা হ্যায়, বাট ইসমে কোই কমি নেই হ্যায়, ইয়ে ভি, আরে আপ মুঝে পুছো ক্যা কিতনা ও লাগতা হ্যায় ইয়ে জিতনে কে লিয়ে।
0: এই যে ও ইয়ে, এটা ছিল ক্লু,
1: তো বলতে হবে এটা কে,
0: একদম মানে একজন বিখ্যাত তারকা তো বটেই, কে এটি কে? আমি আমি আমি আর একবার তোমাদেরকে শোনানোর চেষ্টা করব,
1: আরো
0: যদি সহজ করা যায়।

0: কিন্তু মানে আমি ইচ্ছা করে এই স্পিচটাকে বেছে নিয়ে এসেছি, এটা হচ্ছে সিগনেচার সিগনেচার স্টাইল সেই বিখ্যাত মানুষটার। ছোট করে শুনে নাও তার একবার।
1: মানে উস টাইম পে এসা ক্যা কাহা থা কি হামারে লিয়ে তো ও 50 ওভার ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ জেসা হ্যায় বাট ইসমে কোই কমি নহীঁ হ্যায় ইয়ে ভি আরে আপ মুঝে পুছো ক্যা কিতনা ও লাগতা হ্যায় ইয়ে জিতনে কে লিয়ে।
0: আরে আপ তো আবি আনসার দো কিতনা ইয়ে লাগতা ইয়ে দেনে কে লিয়ে।
2: ইয়ে হচ্ছে এখন সবার মাথাতে ইয়ে ইয়ে হবে এটা কি।
0: আরে মানে আমার এখন মনে হচ্ছে তোমাদের কতটা ওইটা দরকার এটা দিতে গেলে।
2: আরে
0: মানে কতটা সময় দরকার উত্তর দিতে গেলে।
2: ওইটাই লিখে দাও না যেটা তুমি ভাবছো, লিখে দাও কমেন্ট করে বা আমাদের ফোন করে ইয়ে করে দাও, ফোন কলে চলে এসেছে শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: ইয়ে ছাড়া
2: ইয়ে ছাড়া
0: উত্তর আসবে? কে রয়েছে আমাদের সঙ্গে?
3: হ্যালো,
0: হ্যাঁ উত্তরটা নমস্কার,
2: কে বলছেন, কোথা থেকে বলছেন? বেশ উত্তরটা বেশ বেশ বেশ বেশ।
0: তোমার নামটা কি বললে? ফুল। ফুলের মতো মিষ্টি তোমার কণ্ঠ, উত্তর দিলে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাইভে উত্তর আসছে।
2: বাবাই লিখছেন রোহিত শর্মা,
0: বাবাই বলছেন রোহিত শর্মা, দেবাঞ্জলি বলছে রোহিত শর্মা, সুহাস ঘোষ বলছে ক্রঙ্ক, ওকে মুনিয়া বলছে রোহিত শর্মা,
2: সনদ লিখছেন রোহিত শর্মা, সৌভিক লিখছেন রোহিত শর্মা,
0: প্রবাল মহাপাত্র বলছেন রোহিত শর্মা।
2: আমাদের প্রিয় ক্যাপ্টেনের নামই সবাই লিখছেন, প্রশান্তও লিখছেন রোহিত শর্মা
0: একেবারে। এবং আমাদের যদি কমেন্ট বক্সে দেখি সেখানে দেবলীনা চক্রবর্তী, বাপি মন্ডল, সনাত কুমার লাহা, হিটম্যান রোহিত শর্মার উত্তর দিচ্ছেন, এছাড়াও দিচ্ছেন সুজাতা শেঠ, প্রশান্ত ধক, প্রত্যেকেই বলছেন রোহিত গুরুনাথ শর্মা। সো সঠিক উত্তর কি এটা? সঠিক উত্তর এটা কিনা বলবো,
2: লাস্ট ফোন কল শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আশিস সতপতি বলছি, পূর্ব মেদিনীপুর থেকে বলছি আশিস সতপতি।
2: বেশ উত্তরটা?
4: আচ্ছা উত্তরটা হবে সৌরভ গাঙ্গুলি।
0: সৌরভ গাঙ্গুলি, ওকে
2: ওকে,
0: একটা অড অড ওয়ান আউট পেলাম, অড ওয়ান আউট। এবং একটা ইন্টারেস্টিং কথা বলি, সৌরভ গঙ্গোপাধ্যায় অসাধারণ বক্তাও বটে, মানে খুব মানে খুব পার্টিকুলারলি যদি বলি যে খুব ইন্টেলেকচুয়াল, খুব ভালো একজন বক্তা কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়।
2: হ্যাঁ সেটা আমরা দেখি,
0: ভালো অ্যাডমিনিস্ট্রেটরও
2: একদম,
0: ভালো ক্যাপ্টেন। আমি ক্যাপ্টেন হিসেবে যদি বলি যে খুব ভালো স্পিচ দিতেন সৌরভ গঙ্গোপাধ্যায়,
2: ভালো গঙ্গোপাধ্যায় আবেগ প্রবণ ক্যাপ্টেন।
0: হ্যাঁ তো সৌরভ গঙ্গোপাধ্যায় কি ইয়ে ও এতটা করবেন? আমার একটু ডাউট আছে।
2: এই ও করে লাস্ট ফোন কলে শুনে নি বন্ধু কি বলছে, ইয়ে না ও।
0: আচ্ছা আরো ফোন কল দেখি।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: নমস্কার, আমি তন্ময় রায় বলছিলাম বাঁকুড়া থেকে। উত্তরটা হবে শর্মা রোহিত।
0: উত্তরটা হবে শর্মা রোহিত। শর্মা রোহিত না রোহিত শর্মা, যেটাই বলো, তোমাদেরকে সঠিক উত্তর না এটা বলে আমি তো পারি না, কারণ এটা অবশ্যই অবশ্যই সঠিক উত্তর। যারা দিলে সঠিক উত্তর, রোহিত গুরুনাথ শর্মা দা হিটম্যান, তাদের সবার জন্য একটা জোরে হাততালি। ওয়েল ডান ব্রো, ওয়েল ডান, থ্যাংক ইউ।
2: একদম সবাই কিন্তু জমিয়ে খেলছো, মন দিয়ে শুনছো, ইয়ে ও করছো না, এই স্পিরিটটাই তো দরকার।
0: এবং এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন
2: ইন্টারেস্টিং প্রশ্ন না, শুনে নাও আগে তোমরা।
0: পরের প্রশ্ন মানে পরের অডিও ক্লিপিংস, অফ কোর্স
2: শুনে নাও,
0: আগে শুনে নাও অডিও ক্লিপিংসটা, তারপর আসছি প্রশ্নটা নিয়ে।

0: কি শুনলে তো? না না, দূরে থাকার কথা গানে শুনতে পারি, তোমাদের তো বলতে পারি না। কাছে এসো, ফোন লাইনে কাছে এসো, কিংবা কমেন্ট বক্সে কাছে এসো, এবং
1: আস্তে করে উত্তরটা দিয়ে দাও।
0: প্রশ্নটা যেটা, পরিচিত কণ্ঠস্বর নিশ্চয়ই গেস করে ফেলেছো,
1: একদম
0: বলতে হবে কার কণ্ঠে গানটা শুনলে। এবং অ্যাডেড একটা বোনাস পয়েন্ট পাবে যদি বলতে পারো কোন ছবির গান।

0: তো ঝটপট করে উত্তর দাও 0332213134 নম্বরে, কিংবা আমাদের পোস্টারে কমেন্ট বক্সে অর আমাদের ফেসবুক লাইভে এসে।
1: একদম চলে এসো তোমরা,
0: এসে গেছে বন্ধু। মুনিরা খাতুন বলছে ইমন চক্রবর্তী, তার আগে ফোন লাইনে শুনবো।
1: ঋষি দাসও লিখছেন ইমন চক্রবর্তী, ফোন কলে কি বলছেন বন্ধু শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ, উত্তরটা
2: উত্তরটা হচ্ছে আজ আবার অর্ধাঙ্গিন ছবি গান কম্পোজার পুনরায় ফিঙ্গার
0: প্রত্যেকে বলছেন ইমন চক্রবর্তী। এবং আমাদের পোস্টারের দিকে যদি চোখ রাখি একবার দেখতে পাবো, সেখানেও কিন্তু উত্তর এসছে। সেখানেও অলকা নাগ বলছে ইমন চক্রবর্তী, সুরজিৎ দেবনাথ, নিবেদিতা চক্রবর্তী, মৌসুমী চট্টোপাধ্যায় বলছেন ইমন চক্রবর্তী, এবং
1: ভানুদেবও লিখছেন ইমন চক্রবর্তী।
0: একদমই তাই, এবং ছবির নাম এবং ডিরেক্টরের নাম এবং কম্পোজারের নাম
1: সমস্ত কিছু লিখে দিয়েছেন,
0: গীতিকারের নাম সবটা লিখে দিয়েছেন ভানুদেব চক্রবর্তী। এবং পিউপা ঘোষ লাস্ট আনসার দেখতে পাচ্ছি, দেবাঞ্জলি, পিউপা ঘোষ, উৎসব আড্ড, সুমিতা রায়, প্রত্যেকে আমাদের লাইভে এসে বলছেন ইমন চক্রবর্তী। যারা বলছে ইমন চক্রবর্তী, এবং বিশেষ করে স্পেশালি ভানুদেব চক্রবর্তী, যিনি উনিও চক্রবর্তী, তিনি তো সমস্ত কিছু বলে দিয়েছেন।
1: একদম,
0: তো সবার জন্য একটা জোরে হাততালি, কারণ সঠিক উত্তর অবশ্যই ইমন চক্রবর্তী। ওয়েল ডান বস, ওয়েল ডান, অ্যান্ড দিস ইজ দ্য র‍্যাপ ফর দ্য অডিও রাউন্ড। থ্যাংক ইউ সো মাচ, তোমরা দারুণ দারুণ পারফর্ম করেছো এই রাউন্ডে। তবে এইবার যেটা বলছিলাম, ফুটবল ফিভার নিয়ে আমরা প্রশ্ন করেছি, ফুটবল ফিভার চলছে, অ্যান্ড এখন দুটোই খেলা বাকি। থার্ড পজিশন যেটা খুব একটা ভ্যালু রাখে না, কিন্তু তার সঙ্গে বাকি ফাইনাল,
1: যেটার জন্য সারা বিশ্ব তাকিয়ে রয়েছে,
0: যেখানে এরকম নীল সাদা এবং লালের লড়াই হতে চলেছে। তো সেদিকে তাকিয়ে থাকবো, কিন্তু এবার কান থাকবে দ্য স্পেশাল সেগমেন্ট ফ্রম আস, যুববাণীর বিশেষ নিবেদন। তোমরা শুনছো প্রত্যেক দিন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আজকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের সঙ্গে রয়েছে কিংসুক। তবে আজকে ফাইনালের গল্প নয়, সেমিফাইনালেরও গল্প নয়, কিংবা থার্ড প্লেসের ম্যাচ নিয়েও গল্প নয়।
1: আজ গল্প
0: একটু অন্যরকম, একটু অন্যরকম। যাদেরকে বলি আনসাং হিরো, যাদেরকে আমরা বলে থাকি যে যাদেরকে হিরো হিসেবে আমরা হয়তো ওই পুজোটা করি না, কিন্তু তবুও অদেখা জায়গাতে তারা কোথাও লুকিয়ে থাকে।
1: আর এই বিশ্বকাপের মঞ্চে কিভাবে তারা উঠে এসেছে
0: তাদের কথাই বলছে কিংসুক। তো শুনে নি কিংসুকের থেকে আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের দুটো ফাইনালিস্ট দল, স্পেন এবং আর্জেন্টিনাকে। বাকি রয়েছে আর দুটো ম্যাচ, থার্ড পজিশনের জন্য একটা ম্যাচ, আর অবশ্যই বহু প্রতীক্ষিত ফাইনাল। আমি তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক আজকে এসেছি তোমাদেরকে একটা অন্য গল্প বলতে। বিশ্বকাপ মানেই শুধু লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, ল্যামি ইয়ামালের মতো বিশ্ববিখ্যাত তারকাদের লড়াই কিন্তু নয়। প্রতিটি বিশ্বকাপেই আমাদের নতুন কিছু নাম উপহার পাই আমরা, এমন কিছু ফুটবলার যাদের হয়তো টুর্নামেন্ট শুরুর আগে সাধারণ ফুটবল প্রেমী খুব একটা বেশি চিনতেন না, কিন্তু বিশ্বকাপের বড় মঞ্চে নিজেদের পারফরমেন্স দিয়ে তারা হয়ে উঠেছেন নতুন নায়ক। 2026-এর বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। এবারের আসরেও বেশ কয়েকজন ফুটবলার নিজেদের পারফরমেন্স দিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছেন। তেমনই একটি নাম হলো বোঝিনহা। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা ছোট্ট একটা দেশ, কেপভার্দের গোলরক্ষক বোঝিনহা। বিশ্বকাপ শুরুর আগে বিশ্বের অধিকাংশ ফুটবল প্রেমীর কাছেই হয়তো তার নাম খুব একটা পরিচিত ছিল না, কিন্তু গোলপোস্টের নিচে তার পারফরমেন্স কেপভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানকে স্মরণীয় করে রেখেছে। বিশেষ করে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে তার গোলকিপিং নজর কেড়েছিল ফুটবল বিশ্বের। এরপর আর্জেন্টিনার বিরুদ্ধেও কঠিন ম্যাচে তার পারফরমেন্স প্রশংসা পায়। এই বিশ্বকাপে তার এতটাই আলোচনা হয়েছে যে স্পেনের একজন জীববিজ্ঞানী নতুন আবিষ্কার করেছেন একটি সামুদ্রিক শামুকের প্রজাতি, এবং তার নাম রেখেছেন তার সম্মানে অ্যালডিসা বোঝিনহা। বিশ্বকাপের আগে তুলনামূলকভাবে অচেনা একটি নাম, আর বিশ্বকাপের পর তার নামে একটি নতুন প্রজাতির নামকরণ, এটাই হয়তো এই বিশ্বকাপের সবচেয়ে সুন্দর গল্পগুলির মধ্যে একটি। এরপরে আসা যাক স্পেনের পেড্রো পোরোর কথা। ক্লাব ফুটবলের নিয়মিত দর্শক

0: লোকদের কাছে পেদ্রো পোরো অবশ্যই একটি পরিচিত নাম, কিন্তু স্পেন জাতীয় দলের প্রথম পছন্দের রাইট ব্যাক হিসেবে তার জায়গা বিশ্বকাপের আগে থেকে নিশ্চিত ছিল না। এই বিশ্বকাপেই সুযোগ কাজে লাগিয়ে তিনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তার পারফরমেন্স ছিল অসাধারণ। একদিকে কিলিয়ান এমবাপেদের মতো তারকাদের বিরুদ্ধে রক্ষণ সামলানো, অন্যদিকে নিজেই দুর্দান্ত একটি গোল, সব মিলিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন পেদ্রো পোরো। বিশ্বকাপের এক ম্যাচ থেকে আরেক ম্যাচে নিজের পারফরমেন্স উন্নত করে স্পেনের রাইট ব্যাক পজিশনটি কার্যত নিজের করে নিয়েছেন তিনি। আর এবারের বিশ্বকাপের নতুন নায়কদের কথা বলতে গেলে শুধু ব্যক্তিগত ফুটবলার নয়, কেপ ভার্দের গোটা দলের কথা বলতে হয়। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই তারা দেখিয়ে দিয়েছে ফুটবলে দেশের আকার কিংবা অতীতের সাফল্য সবসময় শেষ কথা বলে না। সাহস, সংগঠিত ফুটবল আর লড়াই করার মানসিকতা দিয়েই তারা বিশ্বের ফুটবল প্রেমীদের মন জয় করেছে। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও তাদের লড়াই এবারের বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গল্প হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও কেপ ভার্দেকে এই বিশ্বকাপের নতুন নায়কদের অন্যতম হিসেবে তুলে ধরেছে। এই বিশ্বকাপ আমাদের আবারও মনে করিয়ে দিল বড় তারকারা বিশ্বকাপে আসেন ইতিহাস আরও সমৃদ্ধ করতে, কিন্তু নতুন তারকাদেরও জন্ম হয় এই মঞ্চে। কেউ গোল করে আলোচনায় আসেন, কেউ অসাধারণ সেভ করে নিজের দেশকে বাঁচান, আবার কেউ বিশ্বের সেরা ফুটবলারদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করেন নাম নয়, মাঠের 90 মিনিটের পারফরমেন্সই আসল পরিচয়। বোজিনহা থেকে পেদ্রো পোরো কিংবা বিশ্বকাপের মঞ্চে সাহস দেখানো কেপ ভার্দের ফুটবলাররা, এই নামগুলোই হয়তো প্রমাণ করে যে বিশ্বকাপ শুধু একটি ট্রফি জেতার প্রতিযোগিতা নয়, একটি নতুন নায়ক খুঁজে পাওয়ারও বিশাল বড় মঞ্চ। আজ যাদের নাম আমরা প্রথমবার জানতে পারছি, হয়তো আগামী কয়েক বছরে তাদেরই দেখতে পাবো বিশ্বের বড় বড় ক্লাবের জার্সিতে। আর তখন ফিরে তাকালে হয়তো বলা হবে যে এই 2026 বিশ্বকাপই ছিল তাদের বিশ্বমঞ্চের পরিচিত হয়ে ওঠার আসল মুহূর্ত। তাহলে আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এইটুকুনি। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, তোমাদের যুবাণীর বন্ধু কিংসু।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনে ফিরলাম, হাতে একদম সময় কম, যেমনটা কথা দিয়েছিলাম এবং লাইভে বারবার কথা দিচ্ছি,
2: মানে যে ধরে রেখেছিল তোমাদের লাস্টে যে স্পেশাল কি আছে,
1: একটা প্রশ্ন আমিও জানি না। স্পেশাল প্রশ্নটা হচ্ছে একটা স্পেশাল রাউন্ড যার নাম ভেবা চাকা। তোমরা জানো ভেবা চাকা রাউন্ডে থাকে কিছু ধাঁধা, আজকে একটাই স্পেশাল ধাঁধা, একটি মাত্র ধাঁধা। উত্তর দেওয়ার জন্য মাত্র 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড সময় দেবো, দেখবো কারা উত্তর দিতে পারে। একমাত্র ধাঁধা আজকের, যেটা হচ্ছে শুধু সংখ্যায় চেনা দায়, মন দিয়ে শুনবে, শুধু সংখ্যায় চেনা দায় তবু আঙুল গুনে চিনি, কথায় কাটলে সরগরম চেনেন রাঁধুনি। আই রিপিট, শুধু সংখ্যায় চেনা দায় তবু আঙুল গুনে চিনি, কথায় কাটলে সরগরম চেনেন রাঁধুনি। উত্তরটা কি হবে ঝটপট করে উত্তর দাও 0332131342 নম্বরে। ফোন লাইন কিন্তু করছে ব্লিঙ্ক। কে রয়েছে আমাদের সঙ্গে শুনবো?
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি সৌমিক চ্যাটার্জি বললাম। উত্তরটা হবে চিনি।
1: উত্তরটা হবে চিনি, হাতে হাতে গুনি চিনি। ওকে ওকে, মুনিরা খাতুন বলছেন ফোরন। ওকে, আর লাস্ট ফোন কল, কে রয়েছে আমাদের সঙ্গে?
2: নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন?
1: সময় থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আজকের আশা করি এই মগজ মিটারের এপিসোডটা তোমরা এনজয় করলে, এনজয় করতে থেকো, আমাদের সঙ্গে থেকো, আর অবশ্যই যেটা বলি প্রত্যেক দিন সঙ্গে রেখো আমাদেরকে এরকম বৃষ্টি ভেজা দিনে এবং এই ফুটবল মুখর এই সপ্তাহে, আনন্দে থেকো, ফুটবলকে সঙ্গে রেখো, সঙ্গে রেখো আমাদেরকেও, তোমার প্রিয় যুববাণীকে।
2: একদম,
1: আজকের মতো টাটা, আবার কথা হবে অন্য কোনো দিন।
2: একদম,
1: রইল অনুপম রায়ের কণ্ঠে এই গানটা শুধু তোমাদের জন্য।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান মগজ মেটার, উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্ণব চক্রবর্তী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লঘু সঙ্গীতের সুরে বেহালা, শিল্পী সজল দাশ।

0: শুনলেন লঘু সঙ্গীতের সুরে বেহালা, শিল্পী সজল দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী গুণধর শাসমল। প্রথম গানটির কথা ভবা পাগলা, দ্বিতীয় গানটির কথা যদুবিন্দু দাস।

0: শুনলেন লোকগীতে শিল্পী গুণধর শাসমল, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিয়ার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,00,000 টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000,00,000 টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ফের মামলা রুজু করেছে মুর্শিদাবাদের রেজিনগর থানা। বিহারের মুজাফ্ফরপুরের এক বাসিন্দা মোহাম্মদ পারভেজ সিদ্দিকি পুলিশের কাছে একটি ভিডিও কথোপকথনের প্রমাণ জমা দিয়ে অভিযোগ করেছেন, রাজ্যে বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটারদের প্রভাবিত করতে 1,000,00,000 টাকা চেয়েছিলেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহাসিক গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের লেখা পর্যটন সচিব সৌমিত্র মোহনের চিঠিতে এই মেলা ভারতের অন্যতম প্রাচীন, বৃহত্তম এবং ধর্মীয় সমাবেশের একটি বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রের প্রসাদ প্রকল্পের আওতায় গঙ্গাসাগরকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আবেদন জানিয়ে পর্যটন মন্ত্রকে একটি পৃথক চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরিবেশ সংরক্ষণ, মাটির উর্বরতা রক্ষা এবং সুষম ও নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে জৈব কৃষির ওপর জোর দেওয়া প্রয়োজন বলে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মন্তব্য করেছেন। কৃষি পরিষেবাকে আরও সহজলভ্য করতে গতকাল বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে তিনি একটি কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করেন। সরকারি ভর্তুকিতে কৃষিকাজের প্রয়োজনীয় যন্ত্র কৃষকদের হাতে তুলে দিতে জিও ট্যাগিং বিষয়ক এক কর্মসূচিরও আয়োজন করা হয়। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণ সুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে পুলকারে ট্রেনের ধাক্কায় 3 পড়ুয়াসহ 4 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 4 পড়ুয়া ও গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে 7টা নাগাদ নিমতেতা কাটোয়া লোকাল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পুলকার লাইনের ওপর এসে পড়ে। সে সময় লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। প্রচণ্ড অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় পুলকারটি। এই দুর্ঘটনায় গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন, ফলে আপডাউন দুদিকেই ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। এদিকে নিহতদের পরিবারকে 10,00,000 টাকা এবং আহতদের 2,50,000 টাকা করে সাহায্যের ঘোষণা করেছে রেল। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এই জেলাগুলির 2টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির কোনো কোনো অংশে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার ওপর দিয়েই। শুনলেন পশ্চিমবঙ্গের কৃষক।

0: বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উনজমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয় বর্জ্য জলে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের চাষ। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন চিরঞ্জীব অধিকারী, প্রশিক্ষণ অধীক্ষক তথা জেলা মৎস্য আধিকারিক, উত্তর চব্বিশ পরগনা, মৎস্যচাষী উন্নয়ন সংস্থা বারাসত, এবং বর্ধমানের খাজা আনোয়ার বেড় থেকে এসেছেন স্বপন দত্ত। চিরঞ্জীববাবু, আপনাকে স্বাগত জানাই।
2: হ্যাঁ নমস্কার।
1: স্বপনবাবু, আপনি এসেছেন, খুব ভালো লাগছে।
3: হ্যাঁ নমস্কার।
1: আচ্ছা, প্রথমেই আমাদের যে আজকে আলোচনার বিষয়, যে বর্জ্য জলে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের চাষ, সেজন্য আমরা প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেব যে বর্জ্য জল কি, এই বিষয়ে আপনি একটু আমাদের বলবেন।
2: হ্যাঁ, বর্জ্য জল হলো শহরাঞ্চলের, বিশেষ করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকার কলকারখানার গৃহস্থালি ব্যবহৃত জল, যা নালা নর্দমা দ্বারা বয়ে বিভিন্ন জায়গায় জমা হয় বা পুকুরে পড়ে। এই জলের মধ্যে অনেক দূষিত পদার্থ থাকে, আবর্জনা থাকে, রাসায়নিক পদার্থ মিশে থাকে। যদি এই জল নর্দমার মাধ্যমে বয়ে খালের মধ্যে পড়ে এবং তারপর নদীতে পড়ে, তবে নদীর জল আরও দূষিত হয়। এবং আমরা সবাই জানি যে বর্তমানে দূষণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা।
1: তাহলে বর্জ্য জল সম্পর্কে আমরা জেনে নিলাম, এবং তারপরে এই যে বর্জ্য জল, একে কিভাবে শোধন করব সেই উপায় সম্পর্কেও আপনার কাছ থেকে জানব।
2: হ্যাঁ, এই বর্জ্য জল শোধন করবার জন্য সরকারিভাবে গঙ্গা অ্যাকশন প্ল্যানের অন্তর্গত বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকায় ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। কিন্তু সব জায়গায় এই ট্রিটমেন্ট প্ল্যান্ট পাওয়া যাবে না, তাই প্রাকৃতিক উপায়ে এই জল শোধন করার সবচেয়ে সহজ উপায় হলো মাছ চাষের মাধ্যমে জলটাকে শোধন করা। অর্থাৎ সেই জন্যই আমরা এই বর্জ্য জলে মাছ চাষের কথা বলি, এবং এই মাছ চাষ আরও বেশি করে উৎপাদন করার জন্য আমরা পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের চাষের কথা বলবো।
1: আর কিভাবে মাছ চাষের কাজে লাগানো যায় এই জলকে?
2: হ্যাঁ, এই জলটা যখন কোনো নালা বা নর্দমার দ্বারা এসে জলাশয়ে পড়ে, তখন সেই জলাশয়ের মুখে কিছু কচুরিপানা বেঁধে দিতে হবে, এবং সেখানে একটা বাঁশের পাটা এমনভাবে বাঁধতে হবে যে জলটা সেখানে একটা ছাকনির মাধ্যমে জলাশয়ের মধ্যে পড়ছে। এই যে কচুরিপানা, এরা প্রাকৃতিক উপায়ে ওই দূষিত জল, বর্জ্য জলের যে বিভিন্ন রাসায়নিক যে মিশ্রণ, সেগুলোকে শোষণ করে নেয়, এবং যে জলটা জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে সেটা অনেকটাই দূষণ কম থাকে।
1: আচ্ছা, এই বিষয়ে প্রশ্ন এসে যাচ্ছে যে এই জলে কি সব রকম ধরনের মাছই চাষ করলে ভালো হবে?
2: হ্যাঁ, বর্জ্য জলে সব ধরনের মাছের চাষ করা যাবে, কিন্তু যেহেতু আমরা অধিক ফলনের জন্য চাষের কথা বলছি, তাই সাধারণত যে মাছ চাষ আমরা পছন্দ করি, রুই, কাতলা, মৃগেল, সেটা এই জলে খুব একটা ভালো হবে না। তার কারণ এই জলে যে অক্সিজেন কম থাকে এবং অম্লতা এবং ক্ষারত্বের যে মাত্রা সেটা কম থাকে, অর্থাৎ পিএইচ বলে একটা শব্দ আছে যেটা অম্লতাকে বোঝায়। এই পিএইচ যদি 7.5 থেকে 8.5 না হয় তবে চাষ করা মুশকিল। তো এই বর্জ্য জলে সাধারণভাবে পিএইচটা 6.5 বা 7 মধ্যেই থাকে। সেই জন্য এই জলে চাষের আগে একবার চুন প্রয়োগ করতে হয়। এই চুনটা কেজি প্রতি, এই বিঘা প্রতি 30 থেকে 40 কিলো হিসেবে দিতে হয় মাসে একবার।
1: বিঘা প্রতি 30 থেকে 40 কিলো
2: দিতে হয় মাসে একবার, প্রয়োগ করলে যথেষ্ট। এই চুন দেওয়ার পরে মাছের চারাপোনা ছেড়ে দিলে মাছ সেখানে এই যে বর্জ্য জলের যে বিভিন্ন জৈব পদার্থ, সেখান থেকে তাদের আহার নিজেরা সংগ্রহ করে নেবে, এবং এই জলে চাষ করার জন্য বাইরের থেকে কোনো খাদ্য প্রয়োগ করার প্রয়োজন পড়ে না।
1: স্বপনবাবু, আপনার নিশ্চয়ই জিজ্ঞাসা রয়েছে চিরঞ্জীববাবুকে।
3: চিরঞ্জীববাবু, এই বর্জ্য জলটা, এই জলটাতে মধ্যে শুধুমাত্র প্যাঙাস আর তেলাপিয়া মাছ, যেটা পাঙাস বলছে, তেলাপিয়া মাছ যেটা বাংলা ভাষায় তেলাপিয়া বলে, কিন্তু একটা অ্যাকচুয়ালি তেলাপিয়া, তাই তো?
2: তেলাপিয়া।
3: তো এই মাছগুলোর কথা, চাষের কথা বলা হচ্ছে কেন? এছাড়া অন্য মাছগুলোর চাষের কথা বলা হচ্ছে না কেন?
2: হ্যাঁ, এটা ইতিমধ্যে আমি একবার উল্লেখ করেছি, তো আবার বলছি যে পাঙাস এবং তেলাপিয়া মাছ, এরা দূষিত জলে ও যেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে সেই জলেও বেঁচে থাকতে পারে। তারপর বর্জ্য জলে জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে।

0: আয় এই ধরনের মাছ চাষে বাইরে থেকে খাবার না দিলেও চলে।
1: কীরকম?
0: এতে বর্জ্য জলে যে জৈব পদার্থ থাকে, যে শ্যাওলা থাকে,
1: আচ্ছা,
0: সেইগুলোই এই মাছেরা খাবার হিসেবে গ্রহণ করে।
1: ও, তার মানে চাষিদের মাছের জন্য আলাদা করে খাবার কিনতে হচ্ছে না,
0: কম হচ্ছে।
1: তাহলে তো এটা একটা খুব ভালো সুবিধা পাওয়া যাচ্ছে যে মাছের জন্য আলাদা করে খাবার না কিনে প্রকৃতি থেকে খাবারটা পাওয়া যাচ্ছে।
0: হ্যাঁ, ঠিক বলেছ।
1: আচ্ছা,
0: এই ধরনের মাছেদের সহ্য ক্ষমতা অন্য মাছেদের থেকে অনেক বেশি।
1: আচ্ছা,
0: এবং জলের প্রতিকূল রাসায়নিক অবস্থাতেও এরা বেঁচে থাকতে পারে।
1: আচ্ছা,
0: যেটা রুই কাতলা মৃগেলের ক্ষেত্রে সবসময় হয় না। তারা একটু যদি জলের তাপমাত্রা বেড়ে যায়, জলের অক্সিজেন যদি কমে যায়, জলের অম্লতা বেড়ে যায়, তাহলে তারা উপরে ভেসে যায়, তাদের মড়ক হতে পারে। কিন্তু এই পাঙাশ এবং তিলাপিয়া এরা কিন্তু এই জলটাকে সহ্য করতে পারে।
1: এই যে এই মাছ পাঙাশ এবং তিলাপিয়া, এই মাছ দুটো বিশেষত্ব কি?
0: হ্যাঁ, এই মাছ দুটো, এই যে বলছি আমরা যে পাঙাশ মাছের চাষের কথা আলোচনা করছি, সেটি নদীর মাছ হলেও পুকুরে এর চাষ করা যায়, এবং এর বৈজ্ঞানিক নাম পাঙাশিয়াস সুচি।
1: আচ্ছা,
0: এটা এক ধরনের ক্যাটফিশ।
1: আচ্ছা,
0: এই এটা পচা জলের জৈব পদার্থে ভরপুর কম্পোস্ট সার, শ্যাওলা ও উদ্ভিদ খেয়ে দূষিত পুকুরের জল ভালো করে তোলে। তাই বর্জ্য জল জমা হয় এমন জায়গায় এই চাষ মাছের চারাপোনা ছেড়ে খুব অল্প সময়েই এই জল থেকে বেশি মাছ আমরা পেতে পারি। এছাড়া তিলাপিয়া মাছ, যার চাহিদা বাজারে আগের থেকে অনেক গুণ বেড়েছে, এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন।
1: এই যে পাঙাশ মাছের কথা আপনি বললেন, এই মাছটি কোথাকার? আমার একটু দেশীয় মাছ নয়।
0: না, এটা বাইরের থেকে এসেছে, এটা নদীর মাছ হলেও এটা পুকুরে এরা চাষ করা যায়। মূলত থাইল্যান্ড, ভিয়েতনাম এদিকে এই মাছের চাষটা খুব চল।
1: আচ্ছা,
0: এবং এই তিলাপিয়া, এটাও আপনারা জানেন যে এখন বর্তমানে বাজারে এর খুব চাহিদা বেড়েছে, এবং এর স্বাদটাও খুব ভালো। সেই জন্য এর বৈজ্ঞানিক নাম ওরিওক্রোমিস তিলাপিয়া। এরা খুব শক্ত ধরনের মাছ, এবং বর্জ্য জলে এরা নিজেরাই ডিম পাড়ে। তাই কিছু তিলাপিয়া মাছ যদি আমরা বর্জ্য জলে ছেড়ে দিতে পারি, তাহলে কি হবে, একসঙ্গে তারা বৃদ্ধি হচ্ছে, আবার যেহেতু তারা বাচ্চা দিচ্ছে, আমার বছর বছর বা প্রতি মাসে নতুন চারাপোনা তিলাপিয়া চারাপোনা ছাড়ার প্রয়োজন পড়ছে না।
1: আচ্ছা, মানে ফলনটা ভালোভাবে বেড়ে যাচ্ছে।
0: বেড়ে যাচ্ছে।
1: এই বর্জ্য জলকে কাজে লাগিয়ে কোথায় এই ধরনের মাছ চাষ হয় বলতে পারবেন একটু বুঝিয়ে বলেন?
0: আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা সংলগ্ন পূর্ব কলিকাতায় এই বর্জ্য জল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: আপনারা যারা দেখেছেন বানতালের দিকে গেছেন, সেইখানে
1: আচ্ছা আমরা শুনেছিলাম নাকি যে খুব কালো জল, যেটা নর্দমা ড্রেনের বা কারখানার জলটা, রংটা খুব কালো হয়। তো এই যে কালো জলটা আসছে, এই কালো জলটাকে শোধন করে কতটা পরিমাণ শোধন করা যেতে পারে, এবং শোধন করে কীভাবে কাজে লাগানো যেতে পারে?
0: আপনি ঠিক বলেছেন, ওই লক্ষ্য করেছেন যে বানতলার ওখানে ওই কুলটি নদী, ওর জলটা কেমন কালো।
1: হ্যাঁ, একদম কালো রঙের।
0: চাষিরা কিন্তু ওই জলটাকে কালো সোনা বলে।
1: কালো সোনা?
0: কালো সোনা। সোনার যেমন মূল্য, আমাদের মাছ চাষেও এটা সেই একই রকম মূল্য। তার কারণ এই পূর্ব কলিকাতার এই যে জলাশয়, এটা আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছে রামসার সাইট হিসেবে, আন্তর্জাতিক খ্যাতি। এবং এতে প্রায় 2000 হেক্টরের উপরে এই জলাশয় রয়েছে, যেখানে এই বর্জ্য জলকে কাজে লাগিয়ে মাছ চাষ করেন, এবং প্রায় 40,000 মৎস্যজীবী, মৎস্যজীবী এই পেশার সঙ্গে যুক্ত আছেন।
1: আচ্ছা, তারা এইভাবে জীবিকা
0: নির্বাহ করছেন। আমাদের কলকাতা লাগোয়া মুদিয়ালি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, নলবন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, বাইপাসের কাছে ক্যাপ্টেন ভেরি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, 4 নম্বর ভেরি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, বনহুগলি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, এরা বিভিন্ন জলাশয় লিজ নিয়ে,
1: আচ্ছা,
0: যেখানে বর্জ্য জল প্রবেশ করে সেই জলাশয় লিজ নিয়ে এরা মাছ চাষ করছে, এবং ভারতবর্ষের যে মৎস্য উৎপাদন, তাতে তারা একটা জায়গা করে নিয়েছে।
1: আচ্ছা,
0: এবং ভারত সরকারের যে উৎপাদকতা পুরস্কার, তাতে এই সমিতিগুলো কিন্তু বারবার করে পেয়েছে। এই এই চাষ করে তারা একদিকে যেমন পরিবেশকে রক্ষা করছেন, জলটাকে শোধন করে বের করছেন, এবং একই সাথে সহজলভ্য প্রোটিনের চাহিদা তারা যোগান দিচ্ছে।
1: তার মানে এখন যে পরিবেশ সম্বন্ধে সচেতনতা, মানুষকে সচেতন করে তোলা হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে মৎস্যজীবীদেরও একটা বিরাট ভূমিকা রয়েছে।
0: অবশ্যই,
1: পরিবেশ তো দূষণ হয়ে পড়ছে, তো মানুষের জীবনের মধ্যে চলার পথে অনেক ক্ষতি এসে যাচ্ছে, তো মৎস্যজীবীরাও এটা একটা বড় ভূমিকা অবলম্বন করছেন বর্জ্য জলে মৎস্য চাষ।
0: অবশ্যই।
1: তো এই যে মৎস্য চাষ করছেন, এটা একটা বিরাট ব্যয় সাপেক্ষ। সরকারিভাবে এই চাষের জন্য কী কীভাবে সহায়তা পেয়েছেন বা পাওয়াতে পারে?
0: হ্যাঁ, সরকারি সাহায্যের জন্য মৎস্যচাষীরা প্রতিটা ব্লকেই আমাদের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক আছেন।
1: আচ্ছা,

0: অনেকেই ফিশারি এক্সটেনশন অফিসার বলে চেনেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাদের কাছে কারিগরি সহায়তাটা পাওয়া যাবে। এবং সরকারি যে বিভিন্ন প্রকল্পের যে সহায়তাটা, তাদের মাধ্যমে সেটা মৎস্যচাষী ভাইরা গ্রহণ করতে পারেন। এছাড়া প্রতিটি জেলাতে আমাদের মৎস্য দপ্তর থেকে মিন ভবন তৈরি করা হয়েছে, যেখানে মৎস্য আধিকারিকরা বসেন এবং মৎস্যচাষী ভাইরা যদি মনে করেন যে তারা সরাসরি মিন ভবন থেকে সাহায্য পেতে চান, সেটাও পেতে পারেন। এছাড়া ব্যাংকের ঋণ এবং সরকারি অনুদান পাওয়ার জন্য আমাদের মৎস্য চাষী উন্নয়ন সংস্থা বলে সংস্থাটা তৈরি হয়েছে প্রতিটি জেলাতে। মিন ভবনে এতেই গেলে এই অফিসটা পাওয়া যাবে এবং এখানের মাধ্যমে মৎস্যচাষী ভাইরা যদি কোনো প্রকল্প গ্রহণ করেন, FFDA প্রকল্প বলেই পরিচিত এটা, তাহলে তারা তার ব্যাংকের মাধ্যমে ঋণ এবং সরকারি অনুদান পেতে পারেন।
1: এই সাধু জলে বা নোনা জলে যারা মাছ চাষ করেন, তা তাদের তো প্রত্যেকের একটা পরিচয়পত্র থাকে, তো এই বর্জ্য জলে যারা মাছ চাষ শুরু করেছেন, তা এদের পরিচয়পত্র কীভাবে হবে?
0: পরিচয়পত্র মৎস্যজীবী হিসেবে আমাদের দেওয়া হয়।
1: আচ্ছা,
0: মৎস্যজীবী হিসেবে দেওয়া হয়, সেটা সাধু জলের মৎস্যজীবী বা নোনা জলের মৎস্যজীবী অথবা বর্জ্য জলের মৎস্যজীবী বলে কোনো উল্লেখ থাকে না,
1: একটাই থাকে।
0: অর্থাৎ তার সে মৎস্যজীবী, তার পেশা, সে যে পেশার সঙ্গে যে জলের সঙ্গে থাকুক, সাধু বলুন, নোনা বলুন অথবা বর্জ্য জলের বলুন, সে একই রকম
1: আঞ্চলিক আধিকারিক উনি ওটা ঠিক করবেন,
0: ঠিক করে সে পাবেন।
1: এই যে বর্জ্য জলে আমরা মাছ খাচ্ছি, মানুষ যে খাবে মাছটা খাদ্য হিসেবে গ্রহণ করবে, এর মানুষের শরীরে কি কোনো বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, আপনার কি ধারণা?
0: দেখুন, আমি আপনাকে একটু আগেই বলেছি যে প্রায় 2000 হেক্টর পূর্ব কলিকাতার জলাশয় যেখানে রোজ এই মাছ ধরা হয় এবং রোজ বাজারে এই মাছ আসে।
1: আচ্ছা,
0: এখনো পর্যন্ত এরকম কোনো রিপোর্টিং হয়নি যে এখানকার মাছ খেয়ে কোনো ব্যক্তি বা কোনো লোকেরা অসুস্থ হয়ে পড়েছেন। এবং এছাড়াও এর পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে যে আমরা যে এই মাছটা খাচ্ছি, সেই মাছের দেহে কোনো রকম হেভি মেটালস বা অন্য কোনো তার সংক্রমণ হয় এরকম কোনো কিছু পাওয়া যায়নি।
1: আচ্ছা, অন্য মাছে যেমন একটা রোগ হয় শুনেছি, রোগগ্রস্ত হয়ে পড়ে, এই মাছের কি সেরকম কোনো সিজনালাইজ কিছু হয়?
0: হ্যাঁ, দেখুন, রোগ সব ধরনের মাছেরই হতে পারে। যখন জলার বা জলের বিভিন্ন রাসায়নিক যে গুণগুলো বজায় থাকা দরকার, যে মাটির যে গুণগুলো বজায় থাকা দরকার, সেগুলো যখন হেরফের ঘটে তখনই মাছের রোগ দেখা দেয়। রোগ তো ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন কারণে হতে পারে। আবার ধরুন যে খুব গরম পড়েছে, গরম জল, জলের জলটা গরম হয়ে পড়েছে, তখনও দেখবেন, খেয়াল করবেন যে মাছেরা থাকতে পারছে না, ছটফট করছে, মাছ মরে যাচ্ছে, তো বিভিন্ন কারণে মরক হয়, রোগও হয়। তো এই জন্য আমরা আগে বলেছি যে ওই যে জলের মধ্যে যে চুন প্রয়োগ করা, সেই চুনটা দেওয়ার মানে আমার এই রোগ প্রতিরোধের।
1: কি চুন দিচ্ছেন?
0: কলিচুন।
1: কলিচুন, আচ্ছা,
0: কলিচুনটাই সবচেয়ে ভালো।
1: আচ্ছা,
0: কলিচুন যদি আমরা প্রয়োগ করি নিয়মিতভাবে, তাহলে জলটা যেমন শোধন হয়, এর অক্সিজেনের মাত্রা ঠিক বজায় থাকে, জলের pH-এর মাত্রাও বজায় থাকে এবং রোগ জীবাণু থেকে মাছেরা দূরে থাকে।
1: এবারে আপনাকে একটা কথা আমি জানতে চাইছি, এই যে মৎস্যচাষীরা মাছ চাষ করছেন, তো মাছটা চাষ করলেই তো হবে না, মাছটাকে ব্যবসার ক্ষেত্রে নিয়ে যেতে হবে, তো ওনারা কি করে এটা বিপণন ব্যবস্থা বা ব্যবসার কাজে লাগাতে পারেন?
0: হ্যাঁ, আমি ইতিপূর্বেই বলেছি যে আমাদের এই জলাশয়গুলো বেশিরভাগই হয় মৎস্যজীবী সমবায় সমিতি অথবা কোনো গ্রুপ এরা চাষ করছেন।
1: আচ্ছা, মানে ব্যক্তিগতভাবে কোনো গ্রুপ তৈরি করছেন?
0: হ্যাঁ, 4 থেকে 10 মিলেও গ্রুপ তৈরি করা যায়।
1: আচ্ছা,
0: সেভাবে গ্রুপ তৈরি করে চাষ করছেন।
1: আচ্ছা,
0: আবার আনরেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি এরকম সল্টেকেল এলাকাতে প্রচুর আছে।
1: আচ্ছা,
0: যারা এই চাষ করছেন এবং এরা প্রতিদিন এই মাছ ধরেন ভোরবেলাতে এবং আড়তে পাঠিয়ে দেন এবং আড়ত থেকে যারা পাইকাররা মাছ কিনে বাজারে নিয়ে আসে। তো এই যে একটা বিপণন যে প্রক্রিয়া, অর্থাৎ প্রতিদিন যারা সমিতিগুলো আছে তারা মাছ তুলছেন, তুলে আড়তে পাঠাচ্ছেন, আড়ত থেকে চলে যাচ্ছে পাইকারদের কাছে এবং পাইকাররা বাজারে নিয়ে যাচ্ছেন। তো এই যে একটা যে চেইন, এই চেইনটা কিন্তু আমাদের এই শহরাঞ্চলে এবং কলকাতার আশেপাশে খুব ভালোভাবে আছে এবং এই মার্কেটিং সিস্টেম নিয়ে কোনো অসুবিধা নেই।
1: তার ব্যবসার ক্ষেত্রে বা বিক্রিয়াতে কোনো অসুবিধা হয়
0: না? কোনো অসুবিধা নেই।
1: আচ্ছা, আমি আবার একটা জিনিস জানতে চাইছি, সাধু জলে যে মাছের দাম, তো এই বর্জ্য জলের মাছের দামের সঙ্গে তফাৎটা কি, মানে এটা কিভাবে চাষিরা এখানে লাভ করতে পারবে?
0: হ্যাঁ, দেখুন,
1: সুবিধা আছে কি?
0: হ্যাঁ, অবশ্যই আছে। আমরা 1 বিঘে জলাতে রুই কাতলা মৃগেলের থেকে যা উৎপাদন পাবো, সেটা বিক্রি করে যে টাকা পাবো, 6 মাসের মধ্যে এই পাঙাশ এবং তিলাপিয়া চাষ করে তার থেকে দ্বিগুণেরও বেশি পাবো 6 মাসের মধ্যে।
1: এত ফলন?
0: অর্থাৎ এই মাছেদের বৃদ্ধি।

0: খুব ত্বরান্বিত ভাবে হয়।
1: তাছাড়া এই মাছ চাষে আপনি যেটা বলছেন যে কোনো খাবার দিতে হয় না,
0: হ্যাঁ অর্থাৎ চাষের খরচটা এখানে অনেক কম, চাষের খরচটা এখানে অনেক কম, এবং এই
1: যেহেতু প্রকৃতি
0: থেকে পাচ্ছে এবং এই চাষটা করে আমরা পরিবেশকে যেমন সুস্থ রাখছি এবং সহজলভ্য প্রোটিনেরও আপনার যোগান করে দিচ্ছি, সুতরাং এই বর্জ্য জলটাকে আমরা ভবিষ্যতে আরও কীভাবে আরও বেশি করে আমরা কাজে লাগাতে পারি সেটা নিশ্চয়ই আমাদের মাথায় রাখতে হবে।
1: আচ্ছা, বর্জ্য জলে যে জায়গাটা সেটা ঠিক করবেন কী করে চাষিরা, বা তারা পাবেন কী করে জায়গাটা, তার যে তিনি চাষ করবেন তাকে অধিকারটা দেওয়া হবে কী করে, এটা সম্বন্ধে যদি একটু বলেন।
0: আপনি ঠিক প্রশ্ন করেছেন। এই বিভিন্ন নালা নর্দমা দিয়ে যে জলগুলো এসে যে সমস্ত জলাশয়ের মধ্যে পড়ছে বা ঝিলে পড়ছে, দেখা গেছে যে এই জলাশয় বা ঝিলগুলো কোনো না কোনো সরকারি দপ্তরের অন্তর্গত, যেমন রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন দপ্তর হতে পারে বা এলআর হতে পারে, যে কোনো দপ্তরের হতে পারে, আবার পৌরসভার হতে পারে, পঞ্চায়েতেরও হতে পারে। তো তাদের সঙ্গে যোগাযোগ করে এগুলোকে লিজ নেওয়ার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে ব্যক্তিগতভাবে নয় সমষ্টিগতভাবে গ্রুপ তৈরি করে বা সমবায় তৈরি করে যদি আমরা এই জলাগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সাথে সাথে যেমন দেশের বেকার সমস্যা সেটাও অনেকটা মেটাতে পারবো, আবার এই জলাগুলোতে শুধু যদি মাছ চাষ না হতো তাহলে শুধু দূষিত জল পড়তো এবং দূষণ ক্রমশ আরো বাড়তো, সেটাকেও আমরা কন্ট্রোলে রাখতে পারছি, পরিবেশটাকে সুস্থ রাখতে পারছি,
1: জীবিকা
0: নির্বাহ করতে পারছে,
1: তাদের রোজগার করছেন, সংসার চালাতে পারছেন,
0: অবশ্যই, এবং সাথে সাথে আমাদের প্রোটিনের যে চাহিদা সেটা আমরা যোগান দিতে পারছি।
1: আপনি যে এতদিন ধরে যুক্ত এবং বহু মানুষকে এই কাজের সঙ্গে যুক্ত করেছেন, আপনার কি মনে হয় এই চাষ, বর্জ্য জলের চাষ, মৎস্য চাষ একদিন মানে বিপুল তার প্রসার হবে বা প্রচারিত হবে, মানুষ এটাকে গ্রহণ করবে?
0: অবশ্যই গ্রহণ করবে এবং করেছে। এই যে আমি ব্যক্তিগতভাবে আমি দুটো সমবায় সমিতির সঙ্গে যুক্ত আছি, সেখানে আমি দীর্ঘদিন কাজ করছি এই বর্জ্য জলের উপরে চাষ নিয়ে, এবং এই বর্জ্য জলে চাষ করে সমবায় সমিতি দুটো জাতীয় স্তর পুরস্কার পেয়েছে, এবং বর্তমানে কলকাতার এলাকার মধ্যে এটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে খ্যাতি পেয়েছে, ইকো ট্যুরিজম। এই বর্জ্য জলের এখানে আমরা যেমন মাছ চাষ করছি, সাথে সাথে এই পাড়ে আমরা যেমন এগ্রিকালচারও করছি আবার ইকো ট্যুরিজমও করছি। হ্যাঁ, সুতরাং এই এর একটা ভবিষ্যৎ আছে। আমরা বিভিন্ন জায়গায় যে শহরাঞ্চলে যে সমস্ত জলাশয়গুলো এইভাবে পতিত পড়ে আছে,
1: যেগুলো পড়ে আছে, যেগুলো এখনো ব্যবহার হচ্ছে না,
0: সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি।
1: আমরা দেখি যে রেল লাইনে ধারে ধারে অনেক জায়গা পড়ে আছে, জল নষ্ট হয়ে যাচ্ছে, পুকুচুরি পানা পড়ে বা বিভিন্ন পাতা পড়ে,
0: অবশ্যই
1: বড় বড় দল দাম এরকম ঘাস জাতীয় হয়ে কচি জিনিস নষ্ট হচ্ছে এবং দুর্গন্ধ ছাড়ছে।
0: সমস্ত জলাশয়গুলোকেই আমাদের মাছ চাষের আওতায় আনতে হবে, আনলে কি হবে, পরিবেশ দূষণটা রক্ষা করা যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদের যে জীবিকা সেটাও একটা নির্বাহ করা যাবে, এবং একই সাথে আমাদের যে দৈনন্দিন চাহিদা সহজলভ্য প্রোটিনের সেটাও আমরা এর থেকে মেটাতে পারবো।
1: আচ্ছা চিরঞ্জীবাবু, আমি একটা কথা বলছি, আপনি শহরকে নিয়ে যেমন ভাবছেন, গ্রামকে নিয়ে তো একটু ভাবা যায়?
0: হ্যাঁ, গ্রামের ক্ষেত্রে বর্জ্য জল ধরুন খুব একটা সহজলভ্য নয়, যেহেতু গ্রামে কলকারখানাটা কম, তো গ্রামের থেকে যেখানে নালা নর্দমা থেকে জল এসে যে কোনো পুকুরে পড়ে সেই পুকুরেও একই পদ্ধতিতে চাষ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, গ্রামেও এটা হতে পারে, কিন্তু যেহেতু এটা শহর অঞ্চলে এই বর্জ্য জলটা বেশি দেখা যায়, তাই আমরা শহর অঞ্চলের কথাটাই বেশিভাবে উল্লেখ করলাম।
1: আর কী কী সাহায্য পেলে, মানে আপনি তো অনেকভাবে এটাকে নিয়ে পরীক্ষা করেছেন এবং মানুষকে কাজে লাগিয়েছেন, সরকারি বেসরকারি বা বিভিন্ন, আর কী কী সাহায্য পেলে আপনি এটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবেন শহর গ্রামের মধ্যে? বর্জ্য জলের আপনি যেটা পাঙাশ ও তিলাপিয়া মাছের চাষ বলছেন, এই পাঙাশ ও তিলাপিয়া মাছ আপনার যে বিক্রি হয় সেরকম কয়েকটা ভেরির নাম যদি বলেন।
0: হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম এই যে চিংড়িঘাটার কাছে বাইপাসে ক্যাপ্টেন ভেরি মৎস্যজীবী সমবায় সমিতি, 4 নম্বর ভেরি মৎস্যজীবী সমবায় সমিতি, মুদিয়ালি ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, বনহুগলি মৎস্যজীবী সমবায় সমিতি, এরা সব এই এই ধরনের চাষে খুব একটা জাতীয় স্তরে জায়গা করে নিয়েছেন এবং এরা এই চাষ করছেন এবং এরা যে বিপণনও করছেন সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে।
1: আপনি এই চাষের সঙ্গে মানে এই যে প্রক্রিয়া বা পদ্ধতি আপনি তৈরি করেছেন, এর কতদিন ধরে যুক্ত আছেন?
0: আমি 25 বছর ধরে যুক্ত আছি।
1: এবং আপনার কাছে মোটামুটি কতজন এই কাজে যুক্ত?
0: এই কাজের সঙ্গে

0: তো মানে আমাদের সরকারি হিসেবের বাইরে সরকারি প্রকল্পের সঙ্গে নয়, এরকম প্রায় 40,000 মৎস্যজীবী আছেন, কিন্তু আমাদের সরকারি এই সমবায় সমিতিগুলোর মাধ্যমেই চাষ করেন এরকম প্রায় রয়েছেন আপনার 10 থেকে 12 হাজার।
1: 10 থেকে 12 হাজার।
2: আজকে আমাদের আলোচনার বিষয় ছিল বর্জ্য জলে পাঙ্গাস ও তিলাপিয়া মাছের চাষ। এ বিষয়ে আমাদের বললেন চিরঞ্জীব অধিকারী, প্রশিক্ষণ অধীক্ষক তথা জেলা মীন আধিকারিক, উত্তর চব্বিশ পরগনা মৎস্যচাষী উন্নয়ন সংস্থা বারাসত। এবং তার সঙ্গে কথা বললেন বর্ধমানের খাজা আনোয়ার বেড থেকে আসা স্বপন দত্ত। ধন্যবাদ আপনাদেরকে।
0: হ্যাঁ, ধন্যবাদ।
2: ধন্যবাদ স্বপনবাবু।
1: ধন্যবাদ।
2: তাহলে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।
3: জমির দুনো ফসল আজ এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব। শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে

0: কোন দল কেমন খেললো,
1: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
2: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন
4: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে, গাছ লাগান আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
7: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন শুরু হচ্ছে গীতিকা। আজ একজন শিল্পীর কণ্ঠে শুনব বিভিন্ন আধুনিক গান। আজকের শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। প্রথম গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সতীনাথ মুখোপাধ্যায়, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

শুনছেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। পরের গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর দ্বিজেন মুখোপাধ্যায়।

শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। পরের গানটির কথা আনন্দ মুখোপাধ্যায়, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

গীতিকায় আজ শুনছেন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন গান। পরের গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ।

শুনলেন গীতিকা আজকের শিল্পী ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশবান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
1: ভবিষ্যৎ মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। মে আপ সবি কো পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে ইস বড়ে কদম কে লিয়ে বহুত বহুত বধাই দেতা।
0: পরিবেশবান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে।
2: इसका सबसे बड़ा बेनिफिट ये होगा कि इस टेक्नोलॉजी को अब और दूसरे सेक्टर्स में भी यूज किया जा सकता है। फॉर एग्जांपल ट्रक इन कार्स, इन स्मॉल फिशिंग बोट्स, इट कैन बी यूज्ड इन लार्ज माइनिंग ट्रक्स, माइनिंग इक्विपमेंट, इट कैन बी यूज्ड इन डिफेंस आल्सो। सो एक बार ये टेक्नोलॉजी भारत में बन गई, आईपी राइट्स अपने पास, भारत में आईपीआर अपना है, सो नाउ वी कैन बेसिकली यूज दिस टेक्नोलॉजी इन मल्टीपल सेक्टर्स विदाउट डिपेंडिंग अपॉन एनीबॉडी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে এই স্টেশনগুলিকে আধুনিক ও যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের শিবনারায়ণপুর স্টেশনটি আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন দুটিও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় 74টি পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। 20 জুলাই রাষ্ট্রপতি মলডোভায় পৌঁছবেন এবং সেদেশের প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ওই দিনই তিনি মলডোভার আইনসভার প্রধান ইগর গ্রোসুর সঙ্গে বৈঠক করবেন এবং মলডোভা ভারত সংসদীয় মৈত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হবেন। এছাড়াও তিনি এক বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তব্য রাখবেন এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি সেদেশে যাচ্ছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু 21 তারিখে উত্তর ম্যাসিডোনিয়া সফর করবেন। সেদেশের প্রেসিডেন্ট গোরদানা সেলজানোভস্কা ডাফকোভা ও প্রধানমন্ত্রী রস্টিয়ান মিগজোকসির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেদেশের আইনসভাতেও তিনি ভাষণ দেবেন। এছাড়াও রাষ্ট্রপতি ভারত উত্তর ম্যাসিডোনিয়া বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তৃতা দেবেন। সফরের তৃতীয় পর্যায়ে 23 তারিখে প্রেসিডেন্ট মুর্মু রোমানিয়া সফর করবেন এবং সফরে

সেদেশের প্রেসিডেন্ট নিগুজোর ডান এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইলিয়ে বলোজানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারত রোমানিয়া সংসদীয় মৈত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। অন্যদিকে ভারত রোমানিয়া বাণিজ্য ফোরামের বৈঠকেও তিনি ভাষণ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিটের নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। আন্তর্জাতিক বিচার দিবস উপলক্ষে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমান সুযোগ, ন্যায্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাসম্পন্ন এক সমাজ গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান। মেঘাওয়াল বলেন, প্রতিটি নাগরিকের কাছে বিচার সহজলভ্য করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফ এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। অস্ট্রেলিয়ায় এক আন্তর্জাতিক বিমান মহড়ায় পিচ ব্ল্যাক 2026 অংশগ্রহণের জন্য ভারতের 4টি রাফাল জঙ্গি বিমান এবং C-17 পরিবহন বিমান সেদেশে পৌঁছেছে। ক্যানবেরায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের জন্য ব্যাপক প্রচার চালিয়েছে এবং তাকে ছোট দেখানোর লক্ষ্যে কোটি কোটি মার্কিন ভোটারের তথ্য চুরি করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরেও তা গোপন রাখতে সক্ষম হয়েছে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা নথি প্রকাশ করার ঘোষণা করেন। এই নথিতে আমেরিকার নির্বাচনী কাঠামোর গুরুতর দুর্বলতা এবং চীনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা উন্মোচিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনী তথ্যের সর্বাধিক অপব্যবহার বলেও প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের সেদেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসী ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হবে। পেনসিলভেনিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ ট্রাক চালকদের বদলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের বাণিজ্যিক লাইসেন্স দিয়ে নতুন বৈধ ট্রাক চালক হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই 2 কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। বিশ্ব দাবা নিয়ামক ফিডে সংস্থা ফিডে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত দাবাড়ুদের নামের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর থেকেই পুরস্কার দেওয়া শুরু করেছে ফিডে। পুরুষ দাবাড়ুদের তালিকায় ভারত থেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, দেশের 1 নম্বর দাবাড়ু অর্জুন এরিগেসাই এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ স্থান পেয়েছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন।

প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফর শুরু করবেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে যায়। আগামী সোমবার থেকে বিভিন্ন দপ্তরের বাজেটের ওপরে আলোচনা শুরু হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো, এর ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা যেমন শক্তিশালী হবে তেমনি পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণ সুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পুলকারটি খোলা রেলগেট দিয়ে পার হচ্ছিল, সে সময় লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 স্কুল পড়ুয়া ও 1 স্থানীয় বাসিন্দার। গাড়িতে মোট 10 জন পড়ুয়া ছিল বলে জানা গেছে। এই ঘটনায় রেলের ভূমিকা ও গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গেটম্যানের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের তদন্তকারী দল। এদিকে হাসপাতালে জখমদের দেখতে যান রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের জেলা শাসক আর অর্জুন, জেলা পুলিশ সুপার সচিন মাক্কার সহ আধিকারিকেরা। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পের প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে 3 দিনের সফরে আজ রাজ্যে আসছেন। আজ রাত 9টা নাগাদ তার বাগডোরা বিমানবন্দরে পৌঁছানোর কথা। আগামীকাল উত্তরবঙ্গের 2টি BSF ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকোনাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামী রবিবার শ্রী শাহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় সপ্তদশ সিটিজেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, বিগত সরকারের আমলে বাংলা সহায়তা কেন্দ্রগুলির মাধ্যমে ভুয়ো পরিচয়পত্র নথি তৈরির মতো নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছিল। এই পরিষেবা ব্যবস্থাকে আরও সুরক্ষিত স্বচ্ছ করতে বর্তমান সরকার এই কেন্দ্রগুলিকে সরাসরি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক অনুমোদিত সিটিজেন সার্ভিস সেন্টারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
1: सीएससी का उपयोगिता बहुत बढ़ गई है। गांव में विशेष करके जनता को चक्कर लगाना पड़ता था वोटर कार्ड के लिए, आधार कार्ड के लिए, रेशन कार्ड के लिए। इसलिए बंगाल में इसको बढ़ाना और सुचारू रूप से चलाना एक हमारे लिए अभी जरूरी है। हम चाहते हैं कि केंद्र का जो सीएससी है उसके साथ बांग्ला सहायता केंद्र को मार्च करा के पुराना केंद्र को हम बंद करेंगे और केंद्र सरकार की जो योजना है, जो केंद्र है, उसको चालू करेंगे।
0: নির্বাচনী প্রক্রিয়ায় সংবাদ মাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে আজ নতুন দিল্লির দ্বারকার IIDMA ও নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন 2026-এর আয়োজন করা হয়েছে। দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনের লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনকে উৎসাহ দেওয়া, ভুয়ো তথ্য রোধ করা এবং কমিশন ও সংবাদ মাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করা। রাজ্যের নতুন গুন্ডা দমন

0: চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার নথিতে ত্রুটি থাকায় মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে মৃদু ভর্ৎসনা করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আদালত এই ত্রুটি সংশোধন করে নতুন করে মামলা দায়ের করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন এই আইনটি কার্যকর করা নিয়ে প্রশাসন যে বিজ্ঞপ্তি জারি করেছে তা আদালতে পেশ করার জন্য রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ফের মামলা রুজু করেছে মুর্শিদাবাদের রেজিনগর থানা। বিহারের মুজফ্ফরপুরের এক বাসিন্দা পুলিশের কাছে একটি ভিডিও কথোপকথনের প্রমাণ জমা দিয়ে অভিযোগ করেছেন, রাজ্যে বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটারদের প্রভাবিত করতে তিনি 1,000 কোটি টাকা চেয়েছিলেন। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ নিজেদের মাঠে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং প্রতিপক্ষ এডিয়ান ক্লাব। খেলা শুরু হবে দুপুর 3টে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम दमदम नागिर बाजार। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
4: ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: ভ্যাপসা গরমের থেকে মুক্তি পাওয়ার জন্য অলরেডি আমরা পা রেখেছি বর্ষাকালে। যদিও বৃষ্টির সাথে গরমের সেরকম এখনো আড়ি হয়নি, মানে বৃষ্টি এবং গরম দুজনে খুব ভালো বন্ধুত্ব রেখেছে। আসলে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ সময় তো গরম আবহাওয়াই থাকে আমরা জানি, তাই বলে কি আমরা ফ্যাশন করব না? তা তো হতে পারে না, নাকি কোনো অনুষ্ঠানে যাব না। তাই আজকে কাজের খোঁজে অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয় ফ্যাশন ডিজাইনার মৌমিতা সরকারকে। নমস্কার।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত।
1: তোমাদেরকেও সঙ্গে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে।
0: আজকে মেয়েদের ফ্যাশন নিয়ে বেশি কথা বলবো, তবে ছেলেদেরকেও আমরা আজকে অতটা বাধ দেব না। আর এই যে বললাম মৌমিতাদি, যে গরম ঠান্ডা বৃষ্টি কাদা, মানে সবসময় একটা এরকম একটা আবহাওয়া চলছে, তো

0: রকম পরিস্থিতিতে নিজেরা কিভাবে একটু সুন্দরভাবে আমরা পরিপাটি করে নিজেদেরকে রাখতে পারি, একটু সাজগোজ করতে পারি? আমরা তো যারা ভীষণভাবে সাজ পছন্দ করি বা মনে করি যে না একটু স্টাইল করব, স্পেশালি মেয়েরা, তো সেক্ষেত্রে নিজেরা যে সময়ই আসুক না কেন, যে ওয়েদারই চলুক না কেন, আমরা কিন্তু নিজেদেরকে সেইভাবে একটু যত্নে রাখতে চাই। তো আজকেও যেহেতু আপনি আছেন, মানে বোঝাই যাচ্ছে যে আজকে কথা বলবো ঠিক এই বর্ষার ফ্যাশন নিয়ে। প্রথমে পয়েন্ট করে যদি যাই, মানে প্রতিদিনে প্রথমেই যাদের বের হতে হচ্ছে তারা হচ্ছে অফিস যাত্রী, তাদের প্রতিদিন অফিসে যেতে হচ্ছে, যারা অফিসে যাচ্ছেন আর কি। যারা মেয়েরা রয়েছেন তারা ভাবছেন যে না, যতই তাড়াহুড়ো করে একদম কোন রকমে একটুখানি ব্রেকফাস্ট করেই দৌড় দিতে হবে, তবুও একটু হলো একটা ভালো পোশাক পরা, তার সঙ্গে একটু ভালো জুতো পরা, যাতে এই যে বৃষ্টি জল কাদা না লেগে যায় বা জিন্সটা যাতে ভিজে না যায়, তারা কিভাবে ফ্যাশন করতে পারে। এমনকি আমি চুলটার দিকেও এদিকে আপনাকে বলবো খেয়াল রাখতে, যে অনেক সময় সকালবেলায় খুব তাড়াতাড়ি করে একদম ভিজে চুলেই কোন রকমের বেঁধে হোক বা ছেড়ে হোক বেরিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন?
1: এখন সত্যি কথা বলতে মেয়েরা আমরা সবাই চেষ্টা করি অনেকে নিজেদেরকে ব্যস্ত রাখতে, কাজের মধ্যে রাখতে, তো সেই জন্য এখন যে যুগ চলছে এখনকার মেয়েরা কিন্তু বাইরে বেরোতেই হয়তো সবাই নয়, বাট অন্তত 70 জন, মানে 100-এর মধ্যে 70 জন মহিলাই হয়তো কাজটাকে বেছে নিয়েছেন নিজের দৈনন্দিন জীবনে।
0: একদম
1: তার কথা মাথায় রেখে এবার তো 6টা ঋতু তো আসবেই পালা করে, সেই কথা মাথায় রেখে আজকে আমাদের বিষয়বস্তু যখন বর্ষার ফ্যাশন, তো তখন আমাদের এটা মাথায় রাখতে হয় যে, কারণ আমরা মেয়েরা তো চট করে একটা জামা কাপড় গুলিয়ে বেরোতে পারবোই না, তো
0: একদমই তাই,
1: সেক্ষেত্রে ফ্যাশন করব অথচ সেটা কোনোভাবেই বর্ষার প্যাচ প্যাচে জলে বা নষ্ট না হয় সেটার কথা মাথায় রেখে আমি বলবো, এমন কিছু ফ্যাব্রিক আমরা বেছে নেব। আমরা পছন্দ করি মেনলি কটন, কারণ যেহেতু গরমকালটাও কিন্তু একটা ভ্যাপসা গরম থেকে থাকে,
0: অবশ্যই,
1: কিন্তু কটনটা হতে হবে একটু কটন ব্লেন্ড। এখন নতুন নতুন আমাদের অনেক ম্যানমেড মেটেরিয়াল যেগুলোকে আমরা বলি, তো সেরকম মেটেরিয়াল বেরিয়েছে,
0: মানে কটনের সাথে কি কিছু
1: কটনের সাথে সিল্কের মিশ্রণ তৈরি করে একটা আরো ওটা হালকা হয় কটনের থেকে, এই কটন সিল্ক ব্লেন্ডের কাপড় কিন্তু অনেক হালকা হয় যেটা খুব চটজলদি শুকিয়ে যায়, আর কাদা লাগলে অনেক সময় দেখবে যে আমাদের দাগ পড়ে বা কাদাটা উঠতে চায় না, দাগটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায়। তো এরকম ফেব্রিক যেগুলো হচ্ছে জর্জেট বা এই যে কটন ব্লেন্ড যেটা বলছি, ভিসকোজ, রেয়ন, এগুলোতে কিন্তু কাদার দাগ খুব একটা থাকে না, তো এরকমই ফেব্রিক বেছে নেবো যাতে আমরা দৈনন্দিন জীবনে পরে ফ্যাশনে করতে পারবো, আবার সেগুলো চটজলদি নষ্ট হবে না।
0: হ্যাঁ একদমই তাই। আর এই যে ড্রেসের কথা আপনি বললেন, তার পাশাপাশি জুতো এবং ওই যে বললাম চুল, এটাও কিন্তু স্টাইলের একটা ব্যাপার রয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই একদমই। জুতো বলতে আমরা চেষ্টা করব একটু রাবারের জুতো, যেটা জলে ভিজলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এরকম কিছু জুতো, ব্লক হিল, এখন হচ্ছে ফ্যাশনে ক্রক্সটা খুব ইন হয়েছে,
0: একদম একদম,
1: তো ক্রক্সটা হচ্ছে যদিও সেটা 12 মাসেরই একটা জুতো এখন সবাই পরে, শীতকালটা আমি ধরছি না, কিন্তু বর্ষাকালের জন্য কিন্তু ক্রক্সটা খুব ইম্পর্টেন্ট, তো ওটা এখন ফ্যাশনে যেহেতু নতুন ইন তাই আমি আলোচনার মধ্যে তুলে ধরলাম, না হলে ব্লক হিল বা রাবারের জুতো বা এরকমই কিছু কাপড়ের জুতোটা অন্তত এখন মানে এই বর্ষার সময়টা অ্যাভয়েড করাটাই যুক্তিযুক্ত।
0: আচ্ছা, এটা আমাদের পাও ভালো থাকবে,
1: পাও ভালো থাকবে শুকিয়ে যাওয়ার, কারণ আমাদের পা তো ভিজবেই, জল আমাদের
0: পাড়াতেই হবে,
1: তো সেক্ষেত্রে যাতে জুতোটা শুকিয়ে যায় সেরকম চেষ্টা করতে হবে, তো আমি বলবো কাপড়ের জুতোটা যতটা সম্ভব অ্যাভয়েড করে যান, আর চেষ্টা করুন রাবারের জুতো পরতে, ক্রক্স যেটা বললাম বা ব্লক হিলের কিছু পরতে, এরকম কিছু জুতো বেছে নিতে পারেন। চুল বলতে আমি বলবো এখন চুল একটু নট করে রাখাটাই ভালো, কারণ চুল ছেড়ে তো ফ্যাশন করাটা এই গরমে সত্যি ইম্পসিবল, চুলটা নট করে রাখা বেটার, যদি যদি কেউ বিনুনি করতে অভ্যস্ত থাকে তো ওরকম একটা চুল বেঁধে রাখাটা ভালো, আর কখনো সকনো যদি রেনকোট পরতে হয়, বর্ষাকালে অনেকেই যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন তাদের তো রেনকোট পরতে হয়, সেক্ষেত্রে বেরুনি বা আমরা যেটা একদম মা ঠাকুমার আমলে যেরকম ভাবে বেনুনি করা হতো সেইভাবে বেনুনি করা থাকলে আমরা কিন্তু আমাদের ওই রেনকোট পরতে খুব সুবিধা হবে, আর চুলটাও ভিজবে না, চুলটাও ভালো থাকবে।
0: একদমই তাই। আর ছেলেদের ক্ষেত্রে কি এক্ষেত্রে কোনো আলাদাভাবে কোনো আছে ফ্যাশন তারা করবে?
1: আমি যখন এই ফিল্ডে কাজ করছি দেখছি যে ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই, ছেলেরাও কিন্তু ফ্যাশন সম্বন্ধে তারা অনেকটা
0: সচেতন,
1: অনেক বেশি সচেতন। হ্যাঁ, তারা হয়তো মেকআপের দিকটা যাবেন না, কিন্তু তারা কিন্তু এখন পোশাক নিয়ে অনেক বেশি সচেতন আমি দেখেছি মেয়েদের মতোই ওনাদের, কারণ আমরা মেন্স ওয়্যার নিয়েও কাজ করছি, মানে ছেলেদের পোশাক নিয়েও কাজ করছি। তো তারাও এরকম হালকা রেয়নের এখন শার্ট মানে জামা বেরিয়েছে, ছেলেদের রেয়নের জামা পরতে পারেন। শিফনটা আমি পার্টি ওয়্যারের ক্ষেত্রে শিফনটা ঠিক আছে, বাট হালকা ওরকম কটন ব্লেন্ডেড জামা পাওয়াই যায় ছেলেদেরও, তো তারা ওরকম পোশাক পরে কিন্তু নিজেদের ভালো রাখতে পারেন বর্ষায়।
0: আচ্ছা, তো আমরা তো জানলাম যে শুনলাম যে যারা প্রতিদিন বের হচ্ছে অফিস যাচ্ছেন তাদের কথা, তো বর্ষাকালেও কিন্তু বিয়ে বাড়ি আছে, আর জন্মদিন বাড়ি তো আমাদের যে কোনো সময়ই থাকতে পারে, বা যে রকম যে কোনো রকমের পার্টির কথাই আমি বলবো, বন্ধুদের সঙ্গে কোনো রকম একটা পার্টি করলো, ব্যাচেলার পার্টি হোক বা বাড়ি গেট টুগেদার সবাই একসঙ্গে মিলিত হওয়া, সেখানে অনুষ্ঠান হতে পারে। তো এই যে এবার অনুষ্ঠানের দিকে আসি, মানে একটু ভাগ ভাগ করে যদি অনুষ্ঠানগুলো নিয়ে আপনি বলেন, মানে জন্মদিন বাড়ি, আবার এইটাও বলবো যে দুপুর বেলার অনুষ্ঠান এবং রাতের বেলার পার্টি, মানে দুটো তো একটু আলাদা, একদম একেবারেই আলাদা রকমের ফ্যাশন হবে, তো এই বিষয়টা নিয়ে এবার বিশদে আপনার সঙ্গে আলোচনা করব।
1: বিয়ে বাড়িতে আসি, বর্ষায় তো এই শ্রাবণ মাসে বিয়ে লেগেই থাকে। বিয়ে বাড়ির দিকে সকালে আমাদের একটা পোশাক নির্বাচন করতেই হয়, সেক্ষেত্রে আমি তো কালারের দিকটা বললে তোমরা যদি কালার যাই, যেহেতু সকালে বাঙালির বিয়ে মানে হচ্ছে গায়ে হলুদ, তো গায়ে হলুদে আমরা একটা মাস্টার্ড ইয়েলো কালারের শাড়ি পরলাম, তার সাথে ম্যাচ করে কিছু অলিভের কিছু টাচ রাখলাম, তাতে যেমন ব্লাউজটা পরতে পারি, বা ছেলেরা হয়তো অলিভ কালারের পাঞ্জাবি পরলো, তার সাথে একটু বেজ কালারের ধুতি পরলো, সকালের দিকটা বলছি, এইভাবে ফ্যাশন করতে পারে। সকালে হ্যান্ডলুম শাড়ি মেয়েরা পরলো, তার সাথে এখন অনেক ফ্যাশনেবল শাড়ি বেরিয়েছে হাতের কাজ করা শাড়ি, হালকা ফুলকা সুতির ওপর এরকম কিছু পরতে পারে, যেহেতু বর্ষা ভিজে যাওয়ার একটা সবসময় চিন্তা মাথায় থেকেই থাকে। আর রাত্রে দেখে যদি আমরা আলোচনা করি যে রাত্রে কি পরবে, এ তো গেল সকালের দিকে, রাত্রে যদি বলা হয় তাহলে
0: বিয়ে বাড়ির ক্ষেত্রে
1: রাত্রে মেয়েরা অর্গ্যানজার ওপর এখন অনেক বেনারসি বেরিয়েছে, অর্গ্যানজার ওপর হাতের কাজ করা হ্যান্ড এমব্রয়ডারি যে শাড়ি বেরিয়েছে সেগুলো পরা যায়, চিনন সিল্ক পরা যায়, এখন শিফন বেনারসি বেরিয়েছে যেগুলো বর্ষাকালে ভিজে যাওয়ার পরও কিন্তু ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আবার খারাপ হওয়ার ভয়টাও কম থাকবে, তো এরকম শিফনের ওপর বেনারসি বা শিফনের ওপর হাতের কাজ করা কিছু শাড়ি, জর্জেটের কোনো শাড়ি। আবার ছেলেদের ক্ষেত্রে সেম জিনিস, ছেলেরা হয়তো পাঞ্জাবি পরলো কিছু, শিফনের ওপর হ্যান্ডওয়ার্ক করা কোনো পাঞ্জাবি পরতে পারে, তসর পরতে পারে ছেলেরা, তো এরকম পোশাক বেছে নিতেই পারে, তার সাথে একটু হালকা মেকআপ। খুব বেশি জমকালো পোশাক পরতে আমরা এই সময় অ্যাভয়েড করতেই বলি,
0: মানে রাতের বেলাতেও।
1: হ্যাঁ, রাতের বেলা তো খুব জমকালো পোশাক পরার দরকার নেই, যেহেতু কালটা বর্ষা, ছকমকে পোশাক পরলে একটু দেখতেও মনে হয় ভালো লাগে না
0: একদম।
1: হ্যাঁ, যেহেতু বর্ষার একটা মনমরা ভাব থাকে সবসময় ওয়েদার, কখনো মেঘলা, কখনো গুরু গম্ভীর বৃষ্টি, মেঘের ডাক, তো এরকম একটা গম্ভীর ওয়েদারে সাজটা একটু মিনিমাল হলে মনে হয় ভালোই লাগবে
0: একদমই তাই। তো এটা তো হলো বিয়ে বাড়ির কথা, এবার জন্মদিন বাড়ি, মানে কোথাও একটুখানি হলেও সচেতন হওয়া প্রয়োজন যে জন্মদিন বাড়ি এবং বিয়ে বাড়ির সাজ আলাদা হবে। আর এছাড়াও আমি যে পার্টির কথাগুলো বললাম, পার্টি বা গেট টুগেদার, তো সেইগুলো নিয়ে যদি আপনি কিছু বলেন।
1: যারা শাড়িতে পছন্দ বা স্বচ্ছন্দ বোধ করেন তাদের কথা যদি আমি বাদ দিয়ে, যারা একটু ড্রেস মানে ইন্দো ওয়েস্টার্ন পড়তে যারা ভালোবাসেন, তারা হালকা কোন স্কার্ট বেছে নিতে পারেন, অর্গ্যানজার স্কার্ট এখন খুব সুন্দর সুন্দর হয়, তার সাথে শিফনের একটা কোনো বা স্যাটিনের কোনো জামা পরলেন হালকা করে, পরে তার সাথে পার্লের কোনো ইয়ারিংস বা হালকা কোনো গহনা যেগুলো মুক্ত তৈরি হয়, তো সেরকম গহনা দিয়ে আমরা পেয়ার আপ করতেই পারি,
0: মানে জন্মদিন বাড়ির জন্য।
1: হ্যাঁ, তো অর্গ্যানজার হয়, ড্রেস হয়, চিননের তো হয়, আর তার সাথে খুব হালকা কাজ করব, আর একটু প্যাস্টেল শেড বেছে নেব।
0: আচ্ছা,
1: মানে যেহেতু জন্মদিন বাড়ি তো সাজটা খুব মিনিমাম রাখতে হবে, সেক্ষেত্রে একটু প্যাস্টেল শেড যদি আমরা পছন্দ করি, যেমন হচ্ছে পিচ শেড যেটাকে বলি আমরা, পিচ, কখনো কখনো পাউডার ব্লু, বা আর যদি একটু ডিপ রং যারা পছন্দ করে তারা কিন্তু টিল ব্লুটা পরতে পারে, টিল ব্লু এর সঙ্গে মাস্টার্ডের কম্বিনেশন খুবই সুন্দর লাগে।
0: আচ্ছা, তা আর এই সঙ্গে আমাদের যে মুখের যে মেকআপ এবং সেটা কতটা আমাদের ওটা ওই দিকে একটু নজর দেওয়া উচিত?
1: খুব ভারী মেকআপ করতে আমরা এই সময় একটু অ্যাভয়েড করতেই বলি, কারণ যেহেতু ওই যে একই কারণ বর্ষা বৃষ্টি, তো সেক্ষেত্রে খুব হালকা মেকআপ রাখবো, যাতে যদি কোনোভাবে আমরা বৃষ্টি জল পড়ে বা কিছু যেন মেকআপটা কোনোভাবে নষ্ট না হয়। তো সেরকম কিছু একদম হালকা মেকআপ করতে বলবো, খুব হেভি মেকআপ না। লেয়ারিং জামা কাপড় এই সময় একটু আমরা অ্যাভয়েড করতে বলি, বা ভেলভেট, ভেলভেট একদমই অ্যাভয়েড করা উচিত।

0: বর্ষাকালটা, কারণ ওই একই ব্যাপার, ভেজা মানে ভিজে গেলে আর শুকোনোর যে সমস্যাটা থেকে থাকে।
1: এক্ষেত্রে ছেলেদের কথাও বলবো, তারা কি সেই একই রকম ভাবে ব্লেজার?
0: না, ব্লেজারটা একেবারেই অ্যাভয়েড করা উচিত এই সময়টা আমি মনে করি। সেক্ষেত্রে এখন ছেলেদেরও কিন্তু অনেক আমরা ফেব্রিক নিয়ে কাজ করছি, নিত্য নতুন ভিস্কোজ রেয়ন তো আছেই, ভিস্কোজ রেয়ন অর্গ্যানজার শার্টও কিন্তু ছেলেরা পরে। খুব ফর্মাল ছাড়া যদি কোনো অনুষ্ঠান বাড়ি হয়, তাহলে আমি বলবো যে কোনো ফ্যাশন ডিজাইনার কাছে গিয়ে নিজেদের চয়েস মতো ফ্যাব্রিক চুজ করে নিজেদের মতো বানিয়ে নিন।
1: আচ্ছা, সেক্ষেত্রে তাকে কোন কালার ভালো লাগবে বা কিরকম ড্রেস ভালো লাগবে সেটা মানে আপনারাই তখন বলে দেবে?
0: হ্যাঁ হ্যাঁ, একদমই, সেটা তার স্কিন টোন আর অ্যাপিয়ারেন্স দেখে আমরা বলি, তো যে সেরকম সে কিরকম ক্যারি করতে
1: পারবে।
0: সব থেকে বড় কথা হলো আত্মবিশ্বাসের সাথে চাই পরো না,
1: একদমই তাই, একদমই,
0: যেটা আমরা বলি যে কনফিডেন্স,
1: একদম,
0: কোন ড্রেস পরে সেটাকে কনফিডেন্টলি ক্যারি করতে হবে,
1: একদম, সেটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, এবার যেহেতু বড়দের কথা শুনছি এবং সেখানে ছেলে মেয়ে রয়েছে, তো তাদের বাচ্চাদের কথা একটু শুনতে হবে। মানে অনেক সময় হয় না, মায়েরা খুব সাজগোজ করছে বা সুন্দর করে তারা ফ্যাশন করছেন, বাবারাও করছেন, এবং তখন ভাবছে যে আমার বাচ্চাটাকেও আমি একটু সুন্দর করে সাজাবো। তো সেক্ষেত্রে মেয়েদেরও তো এখন, ছেলে হোক বা মেয়ে হোক, সেই বাচ্চাটি, তাদেরও তো নানান ধরনের সুন্দর সুন্দর পোশাক রয়েছে। কিরকম ধরনের পোশাক?
0: বাচ্চা মেয়েদের তো পোশাকের অনেক মানে অনেক
1: রকম ভ্যারাইটিস,
0: একদম ওরকম কোন আলাদা, মানে ফ্রকেরও কিন্তু অনেক রকম, যেমন ফ্লোরাল প্রিন্টেড যেটাকে আমরা বলি, বাচ্চাদের ফ্লোরাল প্রিন্টেড কিছু ড্রেস পরিয়ে দেওয়াই যায়। শর্ট স্কার্ট, বাচ্চাদের শর্ট স্কার্ট এই সময় পরালে খুবই ভালো লাগে,
1: খুবই ভালো লাগে।
0: জিন্সটা আমি অ্যাভয়েড করতে বলবো, একই কারণ, বর্ষা এবং বর্ষাকালে বৃষ্টিটা একটু ভিজে গেলে সেটা ভিজে থাকবে, তো বাচ্চাদের সেই দিকে শরীর খারাপ করতে পারে, ঠান্ডা লাগার যে প্রবণতাটা তো সেটা থেকে থাকে। তো চেষ্টা করবেন বাচ্চাদের জন্য হালকা ফুল, মানে যেরকম নিজেদের জন্য ফ্যাব্রিক চুজ করছেন হালকা, বাচ্চার জন্য সেম ফ্যাব্রিক কিন্তু চুজ করা যায় হালকা কোনো, যেহেতু বাচ্চার স্কিন আমরা জানি যে খুব সেন্সিটিভ হয়,
1: একদম,
0: সেক্ষেত্রে আপনারা কটন ব্লেন্ড কিন্তু বাচ্চাদের দিতে পারেন, যেটা একেবারেই আমরা বলবো স্কিন ফ্রেন্ডলি একটা মেটেরিয়াল। আবার রেয়ন পরাতে পারেন বাচ্চাদের, আবার অর্গ্যানজা, ভালো একটু দামি অর্গ্যানজা যেগুলো, সেগুলো কিন্তু নিঃসন্দেহে চোখ বুঝে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন।
1: একদম, যদি কালার হিসেবে বলি, মানে একটু আপনি বলুন একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে, যে একটা কালার টপ এবং নিচে অন্য কালারের জিন্স, একটু যদি বলেন যে কিরকম ভালো লাগবে কালার ডিফারেন্সটা?
0: কালার ডিফারেন্স কখনো কখনো সেজ গ্রিনের সাথে বেজের একটা কম্বিনেশন থাকে, যেটা এই কালার সেজ গ্রিন বলতে মানে গ্রিনের এগুলো এক একটা
1: মানে টপ হোক বা শার্ট হোক এবং
0: তার সাথে বেজ কালারের একটা প্যান্ট ক্যারি করলো।
1: আচ্ছা,
0: এখন কোয়ার্ট সেট যেগুলো হয় আর কি, তো ওরকম টাকিন করে আর কি ওরকম বেজ কালারের প্যান্ট পরে নিলেন, উপরে একটা সেজ গ্রিন টপ, বা কখনো যদি মনে হয় একটু ডার্ক কালারের প্যান্ট পরবেন, কারণ ওই যে কাদা একটা ভয় থেকে থাকে, তো সেক্ষেত্রে একটু ব্রাউন শেডের কোন প্যান্ট পরলেন, তার সাথে একটা পিচ কালারের টপ, এই কম্বিনেশন গুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। সবুজ, ওই যে বললাম গ্রিন, অলিভের সাথে মাস্টার্ড ইয়েলো খুবই ভালো লাগে, টিল ব্লু এর সাথে,
1: এটা কি ছেলে মেয়ে
0: বোথ? আচ্ছা, এরা দুজনেই এরকম কালার কম্বিনেশন পড়তে পারে, সেক্ষেত্রে ছেলেরা হয়তো অলিভ কালারের পাঞ্জাবি বা শার্ট যাই হোক কিছু একটা পরলো, দেন প্যান্টটা একটুখানি ইয়েলোটা, সেটা টোন হিসেবে চুজ করতে হয়, ইয়েলোতে অনেক অনেক শেড লাইটার,
1: যেটা ভালো লাগবে,
0: হ্যাঁ যেটা ভালো লাগবে সেরকম ভাবে চুজ করে নিতে পারেন। আবার অ্যাকোয়ার্ড ব্লু হয়, তার সাথে টিল ব্লু এর একটা কম্বিনেশন হয়, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে এই সময়টা।
1: আচ্ছা, আর শাড়ির সঙ্গে ব্লাউজ এই টাইমে,
0: এটা তো
1: বর্ষাকালে, মানে একই ধরনের শাড়ি এবং সেই শাড়িরই ব্লাউজ পিস এখন আমরা কেউ পরি না,
0: না না,
1: তো সেটা একটু জানানো
0: না, এখন তো শাড়ি আলাদা হয় আর ব্লাউজ
1: একদম আলাদা,
0: ডিফারেন্ট, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাস্ট কালার এখন খুব,
1: হ্যাঁ খুব কন্ট্রাস্ট করে আমরা পরি।
0: যদি আমরা কখনো মনে হয় যে একটু লাইট পিঙ্ক কালারের শাড়িটা পরবো, তার সঙ্গে আমরা একটু বেজ কালারের ব্লাউজ চুজ করতে পারি। আবার যদি কখনো মনে হয় যারা একটু লাইট শেড পছন্দ করে, তারা কিন্তু প্যাস্টেল শেড পরতেই পারে, সবসময় যে ডিপ ডিপ পরতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি কখনো মনে হয় একটু প্যাস্টেল শেড পরবো, তাহলে ওই সি গ্রিনের সঙ্গে লাইট যে পিচ কালার হয় তার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর লাগে।
1: আচ্ছা,
0: সেটা অল্টারনেট করে পরাই যায়, যদি সি গ্রিন শাড়ি হয় তার সঙ্গে পিচ কালারের ব্লাউজ পরলাম, তো এইভাবে কিন্তু অল্টারনেট করে আমরা পরতে পারি।
1: আচ্ছা, এবার জিজ্ঞাসা করবো গয়নার উপর আসি, যে গলাতে এখন তো কেউ সেই খুব ভারী গয়না এরকম তো সাধারণত এখন আর পরে না, এবং সেটা খুব একটা ভালো দেখায়ও না, সেটা বিয়ে বাড়ি হোক বা অন্য কোনো পার্টিতেই হোক না কেন, তো সেক্ষেত্রে যদি বলি যে চুড়িদার, চুড়িদারের উপরে গলায় কিছু কি পরা যাবে নাকি অনলি কানটাই ভালো, মানে কানের দুলটাই,
0: শুধু কানের?
1: এবং

0: ঝোলা? হ্যাঁ, একদম ছোট যে ঝুমকো হয় বা কখনো স্টার্ট যেগুলোকে আমরা বলি বর্ষাকালের, যেটা স্টার্ট কানের পড়তে পারেন, যেটা খুব এখন ফ্যাশনে ইন।
1: আচ্ছা,
0: আবার একটু জিওমেট্রিক শেপের জুয়েলারিও পরা যায়, মানে জিওমেট্রিক কানের আর কি, জিওমেট্রিক শেপের কানের হয়।
1: আচ্ছা,
0: সেগুলো এই সময় পরা যায় এখন। তবে বর্ষাকালে যেগুলো একটু আমরা যেটা বলি অক্সিডাইজ হয়ে যায়, যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণটা অনেকটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে সেই কথা মাথায় রেখে কিন্তু যে গয়নাগুলো এই সময় একটু কালো হয়ে যায়, সেই সব গয়না একটু অ্যাভয়েড করে গেলে ভালো হয়, তাদের গয়নাগুলো ভালো থাকে।
1: আচ্ছা,
0: আরো যদি আমি বলি তাহলে বলবো সিলভারের, পিওর সিলভার বেরিয়েছে, তো পিওর সিলভারের জুয়েলারি ছোটখাটো ক্যারি করাই যায়।
1: বলি যে সাইডে কোনো ব্যাগ নেওয়া, তাহলে সেক্ষেত্রে সে কিভাবে ফ্যাশন করবে?
0: হ্যাঁ, ব্যাগ তাহলে দ্রুত শুকিয়ে যায় এরকম কোনো ব্যাগ।
1: অবশ্যই
0: এরকম ব্যাগ ক্যারি করাই যায়, হালকা ফুলকা একটা ছোটখাটো ব্যাগ থাকলো, তাতে একটা ছাতা তো থাকতেই হবে।
1: হ্যাঁ, ছাতা সেরকম থাকতেই হবে,
0: কারণ বর্ষাকালের ব্যাগটা অলওয়েজ বড়ই থাকে আমাদের সঙ্গে, যেহেতু ছাতাটা আমাদের সঙ্গী। তো এরকম একটা কালারফুল ছাতা আর কালারফুল বর্ষাতে নিয়ে কিন্তু বেরিয়ে পড়াই যাবে ব্যাগের সাথে। আর ব্যাগটা যেহেতু একটু একটু দ্রুত শুকিয়ে যায় এরকম কোন মেটেরিয়াল, যেমন ফক্স লেদার বলে, লেদারের ব্যাগটা এই সময় একটুখানি অ্যাভয়েড করে যাওয়াটা ভালো।
1: আচ্ছা,
0: ফক্স লেদার বা পিইউ লেদার বেরিয়ে অনেক সময়, এগুলো একটুখানি কৃত্রিম ভাবে তৈরি হয়, তো এই টাইপের ব্যাগ ইউজ করাই যায়।
1: যারা বাইরে বেড়াতে যেতে চায় এই বর্ষাকালেও, যারা ভাবছে যে আমি বেড়াতে যাব, বাইরে যাব, সেটা পাহাড় হোক বা সমুদ্র হোক, কোন জিনিসটা ট্রলি ব্যাগে তাদের থাকতেই হবে ফ্যাশনের জন্য?
0: আমি তো বলবো জুতো, এখন সবসময় বর্ষাকালে জুতোর দিকটা কিন্তু খুব খেয়াল রাখতে হয়, যেহেতু এই ভিজে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। জুতো, ছাতা, এগুলো ট্রলি ব্যাগে রাখতেই হয়, মানে এক্সট্রা জুতো। আর জামা কাপড় সবসময় কিন্তু একটু এক্সট্রা নেওয়া ভালো বর্ষাকালে, কারণ ওই একই ব্যাপার, ভিজে যাওয়ার ব্যাপারটা থাকে। তো অল্টারনেট কোনো জামা কাপড় যেগুলো একটু এক্সট্রা করে রেখে দেওয়া যায় তাহলে ভালোই হয়। আর ছাতাটা, রেনকোটটা আর জুতোটা তো সবসময় সঙ্গী এই বর্ষাকালে। তার সাথে যদি কেউ সমুদ্রে যায় বা কোনো পাহাড়ি জায়গা, বলতে এখন খুব মানে উঁচু উঁচু পাহাড়টা অ্যাভয়েড করে যাওয়াই ভালো, যেহেতু ধস নামার একটা প্রবণতা থাকে
1: এবং রাস্তা প্রচন্ড পিছল থাকতে পারে,
0: তো সেক্ষেত্রে পাহাড়টা অ্যাভয়েড করে ছোটখাটো যেসব টিলা জায়গা যেখানে ঝর্ণা থাকে সেসব জায়গা গেলে আমি বলবো একটু শর্টস জাতীয়, একটু শর্টস কিছু পরে যাওয়াটা ভালো, মানে যেটাকে আমরা হট প্যান্ট বলি বা শর্টস বলি, হাফ প্যান্ট বলি, তো ওরকম ছোটখাটো কিছু ড্রেস পরলে, বা যেগুলো নি লেংথের ড্রেস হয়, ইন্দো ওয়েস্টার্ন যে ড্রেস গুলো হয় সেগুলো ক্যারি করাটা বেটার।
1: আচ্ছা, একদম আমরা শেষে চলে এসেছি, জানতে ইচ্ছা করছে যেহেতু আপনি ফ্যাশন ডিজাইনার, সেহেতু আপনি কি মনে করেন যে এই বর্ষাকালে অনেকে ছাতা বা রেনকোট, রেনকোটটা ঠিক আছে আমাদের সেটা পোশাক গায়ে পরে নিচ্ছে, কিন্তু ছাতা অনেক সময় ভীষণ ফ্যাশনেবল ছাতা নিয়ে তারা বের হচ্ছে, হয়তো বর্ষাকাল থাকলেও তো ওই যে বললাম গরমটা মোটামুটি থাকে, বৃষ্টি না পড়লেই, শীতকাল বাদ দিলে বাকি সময়টা গরম লাগে, শীত এবং বসন্তটা যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে এমন হয়তো ছাতা নিলেও খুব ফ্যাশনের জন্য যে পুরো রোদ্দুরটাই চলে এলো,
0: সেটা শুধু ফটো তোলার ক্ষেত্রে অবধি সীমাবদ্ধ থাকলেই ভালো হয়, কারণ সেটা তো কোনো প্রোটেকশন দেবে না, উল্টে যেটা ট্যান পড়ার আমরা ভয় পাই সেটাও পড়বে। তো ছবি তোলার জন্য হলে ঠিক আছে, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, বাট যদি নিজেকে প্রোটেক্ট করতে চাও তাহলে যেগুলো চিরাচরিত কালো ছাতা সেটাই ব্যবহার করো। এখন ফটো তোলার জন্য অনেক ফ্যাশনেবল বেরিয়েছে, অনেক এখন হ্যান্ড এমব্রয়ডারি,
1: কিন্তু সেটা রেগুলার ইউজের জন্য মোটেও ঠিকঠাক
0: না, না একেবারেই না, শুধু সেটা শুধুমাত্র ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যাওয়াটাই মনে হয় ভালো। ছাতাতেও এখন কিন্তু অনেক বৈচিত্র্য এনেছে অনেকে, যারা ছোট ছোট যারা নিজেদের কাজকর্ম করে, যেমন হাতে আঁকা ছাতা,
1: একদম ভীষণ ভালো লাগে
0: হাতে আঁকা ছাতা, আবার এখন হাতে সেলাই করো, মানে হ্যান্ড এমব্রয়ডারি করা থাকে ছাতাতে, তাহলে দুটো ছাতা ক্যারি করো, এটাই আমি উপদেশ দেব,
1: মানে ব্যাগটাকে আরেকটু ভারী করে নিতে পারে। তো খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগছে, যেহেতু কখনো বৃষ্টি পড়ছে কখনো একেবারে রোদ্দুর আকাশ, তো সেই রকম একটা ওয়েদারে আজকে ফ্যাশন নিয়ে কথা বললাম আপনার সঙ্গে মৌমিতা দি, এবং অনেক কিছু জানতে পারলাম একেবারেই, আমাদের যেহেতু সময় খুবই সীমিত, হয়তো আরো অনেক বেশি জানার ইচ্ছা থাকলো আজকেই বর্ষা নিয়ে, বর্ষার ফ্যাশন নিয়ে আমাদেরকে অনেক কিছু জানালেন আপনি, আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
0: তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা রইল আমার তরফ থেকে, আর আবারও তোমাদের সাথে কাজ করার জন্য আমি আগ্রহী থাকব।
2: এতক্ষণ শুনলেন ফ্যাশন ডিজাইনার মৌমিতা সরকারের কথা।

বৃষ্টির দিন মানুষকে অনেক সময় অনেক রকম বিব্রত বোধ করায়, কিন্তু আবার যারা বৃষ্টি পছন্দ করে, ভালোবাসে, তাদের কাছে বৃষ্টি একটু আনন্দেরই। এবং কোথাও আমাদের প্রকৃতি আমাদের মনকে নানান রকমের সৃষ্টিতে হয়তো একটু সাহায্য করে, মানে এই বাইরে বেশ বৃষ্টি পড়ছে, তখন মনে অনেক কিছু লেখা, ভাবনা, চিন্তা অনেক কিছু আসে আর কি। তো ঠিক সেই রকমই আমার কলম এবং এক কলমে দুই নারী লেখা লিখে পাঠাতে বন্ধু আপনারাও আমাদেরকে ভুলবেন না। আপনাদের এই লেখার অপেক্ষায় তো আমরা মহিলা মহল থাকি। এবার জুলাই মাসের আমার কলমের বিষয় আরও একবার মনে করিয়ে দিচ্ছে, কারণ সময় প্রায় এগিয়ে আসছে, মানে চিঠি পাঠানোর যে শেষ সময়টা সেটা কিন্তু প্রায় চলেই আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাদেরকে চিঠি পাঠাবেন এবং মেল করবেন। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই

সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার আগে বা ব্যর্থতার পরে যে সব সময় নক্ষত্রের মতোই আমাদেরকে পথ দেখায়। যদি সে নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, মানে নিজেও তো হতে পারি। তো আপনার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamahol.air@gmail.com। আর আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই। এরপর বলবো এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে আমরা জানি, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরে উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু একদম একই, 23 জুলাই। আর মেল আইডিটা আরেকবার বলে দিয়েছি mohilamahol.air@gmail.com এবং চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধু, আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় আমরা সবসময় রয়েছি। আর যে সময় আসুক না কেন, আজকে তো আমরা ফ্যাশন নিয়ে কথা বললাম। যারা আমরা সাজতে গুছতে একটু বেশি ভালোবাসি, তারা সাজবো, আনন্দ করবো, হৈহুল্লোড় করবো এবং সবসময় নিজেকে যেভাবে পারবো আর কি ভালো রাখার চেষ্টা করবো, কারণ ভালো রাখাটা খুব জরুরি। তাই সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথা বলতে বলতেই আরেকটি গান শুনতে শুনতে আপনাদের সকলকে টাটা করবো। সকলে খুব ভালো থাকবেন।

হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের বেশিরভাগ জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। বৃষ্টি হয়েছে ফুলবেড়িয়া,

2 সেন্টিমিটার, হাসিমারা 2 সেন্টিমিটার, সাহার 4 সেন্টিমিটার, হাতাদিহি 21 সেন্টিমিটার, দেওগাঁও 11 সেন্টিমিটার, কোলাবিরা 11 সেন্টিমিটার, বোলানগির 8 সেন্টিমিটার, পাইকমল 8 সেন্টিমিটার, গোলামুন্ডা 7 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলাতে। উড়িষ্যা এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। আগামী দুদিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার হারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা দু একটি জায়গার ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমের দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। যারা পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, যা বেড়ে 55 কিলোমিটার হতে পারে। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তেমন কোনো সতর্কবার্তা না থাকলেও ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে, সেক্ষেত্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এবার জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। ক্রীড়াঙ্গন বিকেল পাঁচটায় শুনবেন উপস্থাপনায় নবনীতা রাহা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। পাঁচটা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণী জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র ও দুইজন শিক্ষার্থী। ছটা বেজে 5 মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সোমবারী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা নিয়ে বলবেন ডক্টর বিপ্লব টুডু। লোকগীতি চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে 38 মিনিটে শুনবেন কৃষি কথার আসর খরিফ ভুট্টার চাষ। সঞ্জয় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। আমাদের রাজ্যে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা ডক্টর সুশীল কোঠারি সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা বলবেন পিনাক পানি ঘোষ। 8:00 নাটক পিঞ্জর ভেঙে রচনা অমিতাভ বসু। বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

0: 抓住出事了，跟如果就不答应跟他相互，那这个如果就不都好一点，是吧？
1: 哎，这个就不答应跟
0: 他。哎，那你就你就跟那个嘛，就是那种的，我们可以你就把，那我好啊，你那拍，你记得就帮看的几个啊，就还就还那个在帮他们那，我们看在我们那弄到，都跟那口播播是吧？就那都，都，我不客气，我不客气。而且我们跟那的李亚鹏们那，而且我们这那个沈马主任那，那的那嘛。তো আর উকালেকানা আমা নোনা বাপদামা কুকুম উকালেকানা মেনা তামা তায়াম দালাম নোয়া
1: তায়াম দালাম দেই দ কুকুম মেনা দিয়ে গিদরাই পড়া কো যত গিদরা পড়া রে মেনা তি গটা দিশম যত আপন হড় গিদার পড়া গো কারণ আবো হড় রে আবিটা যে নিজস্বতা মেনা তাবনা ভাষা হাসা ধর্ম মঙ্গাবুল আরিচারি লাকচার কালচার নোয়া যদি আবো সন্তাড়ি লেখাতে বাবন পড়া তো নোয়া তো বাং বাঞ্চা তো নোয়া বাঞ্চাও করতে গেলে সানাম গিদরে আর সন্তাড়ি লেখা থেকে কিছু চে এক এখান সান্তাড় পাড়া অনকান দেওয়া ওনার সাথে যত ভাষাকে বাড়াই তবে কে মিটা জিনিস মিটা সমাজ সংস্কৃতি বাঁচাও বাঞ্চাও দাঁড়ে
0: সাঁওতা হোক অনকা কাতে গেলা হাই
1: দিয়া তবে কে লাহা বাকা বাবন আদো আব ওনাতে ইয়া উইহার মেনা যে শিক্ষাকে মূল হইব কেন আর শিক্ষা হপেন দিন মারাং যে ওনা শিক্ষা প্রচার মারাং যে
0: কমকে নোডে লিয়াবন মে নহয় যে হল পহন দে আবু সাঁওতা লাহা ইদিয়া নোয়া হ আমা আশা থানা আর আম হ নোয়া কুকুমকে আমা সেরিং তালাতে হ আমেম সাব রাখা বাকারা আদো নিত নোডে লিয়াবন মে আম বাবদতে কাটি বারে সানা আকানা যে আমা কারণ বাবদ কাটি দিলে
1: হ্যাঁ হ্যাঁ জানা মতো তো হয়েছে কেন অযোধ্যা বুরু চেতান তোমরা হপন বাদে কেউ তাই না বাবা তো জাহাজপুর আতরে তাই না ওনাদের জয়পুর থেকে পুরুলিয়া জেলাকে পড়া আর আলে তো মেনা লে পে বহা ইংরে মারা ইংকানি ইয়াকে নরে নাম কাজ নিতুম বাবার নিতুম হয়েছে কেন ফাগু হাসদা আয়রে নিতুম হয়েছে কেন নীলমণি হাসদা আচুড়ই তাই না হয়
0: ঘরচ গিদার পিদার হো মেনা করতিয়া বাহু হো মেনা হ্যাঁ
2: আদো ঘরেন সুদ একদম লৈ কিনা সানাম কো মেলা আকাত কোয়া আদো মাই বাবু তাকো তো তিনা গান
1: মাই বাবু ইংরে মাই মিটে বাবু
2: আচ্ছা নিতুম দা
1: মাই রে নিতুম ধরতি হাসদা বাবু রে দা মার্শাল হাসদা
2: আচ্ছা পাহা কানা কি
1: পাড়া কানা কি কিনা ন ন এইচএস ফাইনাল কি নিয়ম কত বনা হবে হ্যাঁ আদি মেনা কা কিনা পাড়া মেন যাহা তিনা পাড়া পাড়া দি কানা ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱤᱱ ᱵᱟᱧᱪᱟᱣ ᱱᱚ ᱵᱮᱥ ᱠᱟᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱜ ᱟᱠᱟ ᱤᱧ ᱢᱮᱱᱟᱜᱼᱟ
0: ᱟᱫᱚ ᱤᱧ ᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟ ᱫᱚ ᱠᱟᱹᱭ ᱠᱟᱹᱢᱤᱭᱟ ᱤᱧ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚᱧ ᱠᱩᱥᱤᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱜ ᱫᱚ ᱵᱟᱝ ᱜᱮᱧ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱷᱚᱲᱟ ᱛᱷᱚᱲᱤ ᱱᱚᱝᱠᱟᱧ ᱥᱮᱬᱟᱣ ᱠᱟᱫᱟ ᱟᱫᱚ ᱫᱟᱬᱟ ᱫᱟᱬᱟ ᱛᱮ ᱠᱤᱪᱷᱩᱧ ᱠᱟᱞᱪᱟᱨ ᱟᱠᱟᱫ ᱛᱮ ᱟᱹᱰᱤᱧ ᱚᱞ ᱵᱮᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮᱨᱮᱧ ᱵᱤᱧ ᱫᱤᱥᱟᱹ ᱟᱱᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱫᱟᱜᱤᱧ ᱧᱮᱞ ᱫᱚ ᱛᱚᱠᱷᱚᱱ ᱫᱚ ᱩᱥᱟᱹᱜ ᱠᱟᱛᱮᱧ ᱚᱰᱚᱠ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱ ᱛᱚ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱜᱮ ᱠᱩᱥᱤ ᱛᱟᱞᱮ ᱡᱚᱛᱚ ᱠᱚ ᱠᱩᱥᱤ ᱵᱷᱟᱜᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱚᱱᱟ ᱥᱟᱯᱚᱨᱴ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ
1: ᱦᱳᱭ ᱦᱳᱭ ᱟᱭᱳ ᱵᱟᱵᱟ ᱨᱮ ᱥᱟᱯᱚᱨᱴ
0: ᱛᱚ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮ ᱟᱬᱜᱚ ᱠᱟᱱᱟ ᱥᱟᱹᱨᱤ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱢ ᱥᱟᱨᱦᱟᱣᱟᱱᱟᱜ ᱜᱮ ᱠᱟᱱᱟ ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮ ᱥᱟᱞᱟᱜ ᱮᱢ ᱡᱚᱯᱲᱟᱣ ᱠᱟᱱᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱢ ᱥᱮᱪᱮᱫ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱠᱚᱣᱟ ᱡᱮ ᱥᱮᱪᱮᱫ ᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟᱱ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱟᱢ ᱩᱱᱠᱩ ᱦᱩᱫᱤᱥ ᱮᱢ ᱮᱢᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱵᱮᱜᱚᱨ ᱞᱟᱦᱟ ᱥᱮᱫ ᱫᱚ ᱟᱵᱚ ᱵᱟᱵᱚᱱ ᱞᱟᱦᱟ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮᱪᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱜᱚᱢᱠᱮ ᱜᱚᱢᱠᱮ ᱱᱤᱛᱚᱜ ᱱᱚᱰᱮ ᱞᱟᱹᱭᱟᱵᱚᱱ ᱢᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱢ ᱥᱮᱨᱮᱧ ᱟᱨ ᱱᱚᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱥᱟᱞᱟᱜ ᱟᱢ ᱡᱚᱯᱲᱟᱣ ᱮᱱᱟ ᱱᱚᱛᱮ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱢᱟ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱨᱮ ᱚᱠᱛᱚ ᱢᱩᱰᱩᱢᱟ
1: ᱛᱚ ᱫᱚ ᱵᱟᱹᱵᱩ ᱚᱠᱛᱚ ᱟᱹᱰᱤ ᱢᱩᱥᱠᱤᱞ ᱤᱧ ᱫᱚ ᱥᱤᱧ ᱧᱤᱫᱟᱹ 24 ᱜᱷᱚᱱᱴᱟ ᱵᱟᱝ ᱡᱟᱹᱯᱤᱫᱚᱜ ᱛᱤᱧᱟᱹ ᱟᱫᱚ ᱡᱚᱛᱚ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱦᱩᱭᱩᱜ ᱛᱤᱧᱟᱹ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱤᱫᱤ ᱡᱚᱠᱷᱚᱱ ᱛᱚᱠᱷᱚᱱ ᱧᱤᱫᱟᱹ ᱧᱩᱛᱟᱹᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱱᱩᱠᱩᱣᱟᱜ ᱡᱚᱢᱟᱜ ᱡᱚᱜᱟᱲ ᱦᱩᱭᱩᱜ ᱛᱤᱧᱟᱹ ᱱᱚᱜᱼᱚᱭ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱚᱞ ᱦᱩᱭᱩᱜ ᱛᱤᱧᱟᱹ ᱦᱚᱲ ᱯᱮᱲᱟ ᱠᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱯᱮ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱚᱛᱚ ᱠᱚ ᱴᱟᱭᱤᱢ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜ ᱛᱤᱧᱟᱹ ᱫᱟᱨᱟᱢ ᱱᱚᱣᱟ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮᱜᱮ ᱟᱫᱚ ᱚᱰᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱪᱚᱝ ᱚᱠᱛᱚ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱢᱮᱱᱮᱡᱽᱢᱮᱱᱴ ᱠᱟᱛᱮ ᱪᱟᱞᱟᱜ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ
0: ᱚᱱᱠᱟ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱠᱷᱚᱨᱚᱪ ᱠᱷᱚᱨᱪᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱰᱤ ᱞᱟᱹᱴᱩ ᱢᱟᱱᱮ ᱟᱭᱢᱟ ᱥᱟᱸᱜᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱠᱷᱚᱨᱚᱪ ᱱᱚᱰᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱪᱤᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱪᱚᱝ ᱪᱟᱞᱟᱜ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱠᱳᱱᱳ ᱱᱤᱭᱚᱢᱤᱛ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱤᱧᱟᱹ ᱯᱷᱟᱱᱰ ᱛᱟᱱ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱪᱟᱞᱟᱣ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱸᱜᱟᱼᱵᱩᱨᱩ ᱢᱟᱨᱟᱝᱼᱵᱩᱨᱩ ᱠᱚᱣᱟᱜ ᱫᱟᱲᱮ ᱛᱮ ᱟᱯᱮ ᱠᱚᱣᱟᱜ ᱜᱚᱲᱚ ᱟᱥᱤᱨᱵᱟᱫ ᱥᱚᱦᱚᱡᱳᱜᱤᱛᱟ ᱛᱮ ᱪᱟᱞᱟᱜ
2: ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱜᱚᱲᱚ ᱥᱚᱯᱚᱦᱚᱫ ᱥᱮᱪᱷᱟᱥᱮᱵᱤᱠ ᱥᱚᱝᱜᱚᱴᱷᱚᱱ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱱᱟᱜ
1: ᱦᱳᱭ ᱢᱤᱫᱴᱟᱜ ᱵᱟᱨᱭᱟ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱚᱱᱠᱟᱱ ᱠᱚ ᱠᱚᱢ ᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱜ ᱵᱟᱨᱭᱟ ᱢᱮᱱ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱧᱩᱛᱩᱢ ᱜᱮ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱱᱟ ᱟᱨᱛᱷᱤᱠ ᱫᱤᱠ ᱫᱤᱭᱮ ᱫᱚ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱯᱨᱚᱪᱟᱨ ᱫᱟ ᱫᱟᱬᱟᱱ ᱠᱟᱱᱤ ᱜᱟᱹᱰᱤ ᱛᱮ ᱮᱢᱟᱱ ᱛᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱚᱲᱟᱜ ᱵᱟᱨ ᱛᱟᱞᱟ ᱯᱮ ᱛᱟᱞᱟ ᱦᱩᱭ ᱠᱟᱱ ᱛᱮᱠᱚ ᱢᱮᱱᱫᱟ ᱟᱹᱰᱤ ᱫᱚᱢᱮ ᱯᱷᱟᱱᱰ ᱠᱟᱹᱣᱰᱤ ᱡᱮᱢᱮ ᱵᱟᱝ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱵᱩᱫᱽᱫᱷᱤ ᱠᱟᱛᱮᱧ ᱠᱟᱹᱢᱤᱭᱮᱫᱟ ᱠᱚᱭᱮ ᱵᱟᱢᱟ নিজেরা নিজেকে জোগাড় হয়ে তোমার।

0: তবে খাই কো বেনা একদম বেনা হচ্ছে কই বাবুন বেনা দাঁড়ে লকা আপু ন বাঁচা বাবু বাবুন তাহে না
1: আর নিত সেচেত বে কোন তো আম এটা সেচেত তো বাম লে রে
0: বা ইয়া কলম কে কেন অস্ত্র
1: একদম
0: হ কলম লাসের হই তবে খাই বাঁচা তাই কুরু মুটো ইদি দেখি ইনা গান দাঁড়ে
1: বা আমা ন যাহা কুরু মুটো সে আমা যাহা আগাম রেনা কুকুম কম নিয়াল কথা ওনাকো সারিকে সারিক তামা নোয়া দো আলে সন্তরি একটা পাট এখন আসতো তাহেন কান গিয়া আম তো নোডে আদি সেদা এখন নোয়া সালা জোপরা মেনা আসে নংকান আতো আতো দ্বারা কাদাম গিদরে কম নিয়াল কাত কোয়া চে লেখা অভাব অনটন সে উকালিকারে নোয়া কো সলহে গানো আর নোয়া রেনা উপৈক দো চে লেখাম আম চে
0: অভাব অনটন দো আইমাগে যে যাহা গিদরা নোডে মেনা কোয়া যাহা গিদরা নিয়ে ᱱᱮᱱᱟ ᱭᱟᱱᱩᱠᱩ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱚᱵᱷᱟᱵᱚᱱᱟ ᱛᱚᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱠᱟᱜᱚᱡᱽ ᱯᱚᱛᱨᱚ ᱵᱟᱝ ᱡᱚᱱᱢᱚ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱤᱠᱮᱴ ᱵᱟᱝ ᱪᱮᱫ ᱵᱟᱝ ᱮᱭ ᱵᱟᱝ ᱟᱹᱰᱤ ᱢᱚᱥᱠᱮ ᱛᱚ ᱚᱱᱟ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮᱜᱮ ᱠᱚᱨᱟᱣ ᱤᱫᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱥᱴᱚ ᱵᱮᱥᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱫᱚᱢᱮ ᱱᱚᱰᱮ ᱠᱟ ᱟᱭᱢᱟ ᱥᱟᱺᱜᱤᱧ ᱚᱯᱷᱤᱥᱤᱭᱟᱞ ᱠᱟᱹᱢᱤ ᱟᱞᱮ ᱥᱮᱭ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟ 35 ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱟᱯ ᱮᱱᱰ ᱰᱟᱣᱩᱱ 70 ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱯᱨᱟᱛᱷᱚᱢᱤᱠ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱢᱮᱱᱟᱜ 12 ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ 12 ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱫᱩ ᱟᱯ ᱮᱱᱰ ᱰᱟᱣᱩᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱝᱠᱟ ᱟᱹᱰᱤ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ
1: আমার এত হক্ত সেদিন তে আমি তো আমি নোয়া সালা মিশন সালা জপরা অপনাম পাহা হচ্ছে বানার কাম যে আম ওখাটা আম ঠেন খুশি আনা কেন বানার কে খুশি আনা কেন মেনকা ফেলতে রকম আম ঠেন তো ওখাটা ব্যস্ত
0: ইনকে তো খুশি তো নিয়ালবে ইনা তো যখন সেরেন কি দিন সামাজিক কি দিকে তে সামাজিক লক্ষ্য কত সেরেন কত আদো অনাতে ইনা সেরেন দ অনা অনা সামাজিক আবুয়া লাই লেকচার কামি লাগি কি সেরেন লেবে অন্যতে কাজে লাগাও কান দিয়ে নয় কামি তো আমার তো বানার কি তো মানে বানার কি খুশি মেলাতে খুশি তো ইয়া তো সামাজিক কামি কে খুশি কিন্তু সেরেং মাধ্যমে তো বাকি তো রাস্তা ডাহার বাই না ওনাতে ইয়া তো সেরেং
1: তাহলে আমার সেরেং যাহা কম কামানা কাদা যাহা খুশি না কাদা ওনা সেরেং কথা রেখে নয় পাশে কামি দে না কথা কে মেনা কাদা নিতো যাহা কামি তালাতে আমি পোর্টাল রাখা বুঝা
0: হয়
1: আজ না পাই তোমকে আচ্ছা আম তো সেরেং তেম এহ বকাদা তো আমার কিছু মনে বাং হই যাক না যে ইহো আকাশবাণী কলকাতারিয়া সান্তারিয়া কারে সেরেং রেং সেরেং অন্ডে খন
0: মনে তো হইলে তি ওনা পাঞ্জা কাতে গেল সরাম টুটু গমকে দি পাঞ্জা লতে ওনা নেতা গে ওনা যে পাঞ্জা পাঞ্জা তে গাতো নন্ডে গিন ওটা হই গমকে নন্ডে গিতা হে না আদ যোগাযোগ ভাঁজ দাঁড়িয়া দা কারে লো সরাম টুটু নেতা গে আদ ইনকে হে বাবু ওনডে তো ক সেরেং হচ্ছে আমা তবে সেয়া ᱟᱫᱚ ᱠᱚᱞᱠᱟᱛᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱚᱞᱠᱟᱛᱟ ᱟᱭᱢᱟ ᱥᱟᱺᱜᱤᱧ ᱧᱮᱞ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱠᱟᱥᱮᱡ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱩᱱᱤ ᱫᱚᱭ ᱢᱮᱱ ᱠᱮᱭᱟ ᱟᱫᱚ ᱩᱱᱤ ᱪᱟᱞᱟᱣ ᱠᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱥᱤᱱᱤᱭᱟᱨ ᱦᱚᱸ ᱟᱫᱚ ᱵᱟᱭ ᱩᱱᱤ ᱦᱚᱸ ᱤᱭᱟᱹ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱛᱤᱧ ᱫᱚ ᱤᱧ ᱫᱚ ᱪᱟᱱᱥ ᱤᱧ ᱧᱟᱢ ᱠᱟᱫᱟ ᱟᱫᱚ ᱚᱱᱠᱟ ᱠᱟᱛᱮ ᱟᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚᱱᱚ ᱤᱭᱟᱹ ᱜᱮ ᱵᱟᱹᱧ ᱧᱟᱢ ᱫᱟ
1: ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱦᱚᱸ
0: ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱮᱠᱫᱚᱢ ᱜᱮ ᱵᱟᱝ ᱚᱱᱟᱛᱮ ᱵᱟᱹᱧ ᱧᱟᱢ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱢᱟ ᱛᱚ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱟᱥᱵᱟᱱᱤ ᱨᱮ ᱥᱮᱨᱮᱧ ᱟᱹᱧ ᱠᱚᱞᱠᱟᱛᱟ ᱨᱮ ᱥᱮᱨᱮᱧ
1: ᱱᱤᱛᱚ ᱦᱚᱸ ᱩᱢᱮᱨ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮ ᱛᱟᱢᱟ ᱱᱤᱛᱚ ᱩᱢᱮᱨ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮ ᱛᱟᱢ
0: ᱦᱩᱭ ᱮᱱ ᱛᱤᱭᱟ ᱢᱚᱴᱟᱢᱩᱴᱤ 52-53 ᱵᱚᱪᱷᱚᱨ
1: 52-53 ᱵᱚᱪᱷᱚᱨ ᱱᱤᱛᱚ ᱦᱚᱸ ᱟᱢᱟᱜ যদি নয় কুকুম সারি হচ্ছয়া যে বা আকাশবাণী কলকাতা রে সান্ত সেরেং হ্যাঁ সেরেং দাঁড়িয়ে যাহা যখন অডিশন কো হয় সেরেং বাবদ ওনারে সেরেং দাম যাব
0: ঠিক
1: গমকে নিত লি আপন মে আম তো আইমা গান শিল্পা হম জাম কাদা তো ওনা শিল্প কো বাবদ কাটি
0: শিল্পা তো নয় শিল্পা জাম কেদা আন্তর্জাতিক শিল্পা কো লাই গা এম কাদিয়ে কো না জাম কাদা মিটা ই চালান না বাংলাদেশ বাংলাদেশ ওই নাম কাদা মিটা ওদিনা একাডেমি তো আসল এম একাডেমি ওদের আদো ওনা মিটা নাম কাদা পশ্চিমবঙ্গ রে পশ্চিম বাংলার ওনা সিধু কানু স্মৃতি পুরস্কার শিল্প মিটা

0: ধরাধিমত আমার অন্তরক্ষণ যাহা সেরিং আম গাবানা কাদা যাহা সেরিং নিত আম সেরিং এদা লাহার এম সেরিং আকাদা ওনা সেরিং গে নিত আমার কামি তালারে ওনাকে পটেনি রাখা বুক কাদা আর নোয়া কামি নৌকা গে আম লাহাই দিমে আলে খোঁজ আলে আমার যাহা কুকুম ওনা আহ সারি খন সারি উত্তরক মা আর মা সান্তরি আখড়া পাহাড়া খন আদি আদি সার হাম সার মাজ
1: আপে ক তিন আলে না সিধু কানু বিশন পেশে রাখনা আলে সিধু কানু বিশন পাহাড়া সেম কা আপে ক আইমা আইমা সাগুন সারা জোহার
2: আজম কে তাবন আপে সাঁওতা সুসারিয়া নরেন হাঁসদা সাঁও কুপুলি রপর কুকলি রাদো তাহে কানাই সীতারাম বাস্কে নোয়া কুপুলি রপর দো পুরুলিয়া জিলা খন রেকর্ডিং কাতে তুমল আগু আকাদাই কৃষ্ণ প্রসাদ মুরমু নোয়া সাঁওতেগে নিতুগা সাঁতারি আখড়া দো নরেগে মুচাদ হয়ে কানা আপেকো সাঁওতে তাহে কানাইন ইন আল্লাদি মুরমু আরহ নাপাম হয়ে আ সিঙ্গর বেড়ারিয়া সাঁতারি আখড়ারে

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:50 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত। কলকাতা লিগে খিদিরপুরের সঙ্গে ড্র করেছে মোহনবাগান। হকি ইন্ডিয়া আজ FIH মহিলা হকি বিশ্বকাপের জন্য 20 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। মিডফিল্ডার সালিমা তেতে এই দলের নেতৃত্ব দেবেন। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ, চলবে 15 থেকে 30 অগস্ট পর্যন্ত। কলকাতা 135তম ডুরান্ট কাপের ট্রফি ট্যুর গতকাল গুয়াহাটিতে পৌঁছেছে। আগামী টুর্নামেন্টটির টানা পঞ্চম আসরে আয়োজনের প্রাক্কালে শহরের 5-তারা হোটেলে ট্রফি প্রদর্শন এবং ট্রফি ট্যুর ছাড়াও সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। 25 জুলাই থেকে 23 অগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। কলকাতা, শিলং, গুয়াহাটি, ইম্ফল এবং রাঁচিতে হবে এবারের ডুরান্ট কাপ।

রমরমিয়ে চলছে বিশ্বকাপ ফুটবল, আর সেই বিশ্বকাপের খবরও কিন্তু থাকছে আপনাদের জন্য। এছাড়া বিশ্বকাপের রঙ্গমঞ্চে অবশ্যই থাকবে

0: চলে যাব এবার আতশ গাছের তলায়, অর্থাৎ চোখ রাখব আজকের বিস্তারিত খবরে।
1: আতশ গাছের তলায়
0: ব্যাটিং দেখে মনেই হয়েছিল এই ম্যাচ জেতা ভারতের পক্ষে অসম্ভব। তবু বোলাররা মাঝের কিছুটা সময় আশা জাগিয়েছিলেন, সেই আশা পূরণ হল না জো রুটের সৌজন্যে। লাল বলের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার দেখিয়ে দিলেন, সাদা বলের ক্রিকেটেও তিনি কম যান না। একাই অপরাজিত 99 রান করে কার্যত হারা ম্যাচ জিতিয়ে দিলেন ইংল্যান্ডকে জো রুট। দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে 44 ওভারে ভারত 233 রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ড জিতল 4 উইকেটে। বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ারের অর্ধশতরান কাজে এলো না। টসে জিতে হ্যারি ব্রুকের প্রথমে বল করার সিদ্ধান্তে ভুল ছিল না। ইংল্যান্ডের পেসারদের সামনে শুভমান গিল সাবলীলভাবে শুরু করলেও নড়বড় করছিলেন রোহিত শর্মা। শুভমান বেশ কয়েকটি বাউন্ডারি মেরে ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলার চেষ্টা করেন, কিন্তু রোহিতের কিছুতেই ব্যাটে বলে হচ্ছিল না। ফিল্ডিংয়ের ফাঁক খুঁজেই পাচ্ছিলেন না তিনি। তবে কোহলি নিজের স্বাভাবিক ছন্দে আসতে সময় নেননি। শুরুতেই জোফরা আর্চারকে স্ট্রেট ড্রাইভে 4 মারেন, এরপর ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারিতে ফেলে দেন তাকে। সামনের পায়ে তার একটি কভার ড্রাইভও দেখার মতো ছিল। আদিল রশিদ বোলিংয়ে আসার পর বিরাট কোহলিকে স্লগ সুইপ মারতে দেখা গিয়েছে, যা সচরাচর কিন্তু তাকে দেখা যায় না মারতে। তার স্বভাব বিরোধী শটই বলা যায়। 66 বলে 65 রানের ইনিংসে 8 দর্শনীয় 4 রয়েছে বিরাট কোহলির। তবে জোফরা আর্চারকে ব্যাক ড্রাইভে যে 4 তিনি মেরেছেন সেটি কিন্তু মনে থাকবে দীর্ঘদিন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি 10 ওভারে 60 রান যোগ করেন। তবে সোফিয়া গার্ডেন্সে যারাই খেলা দেখতে উপস্থিত ছিলেন তারা কিন্তু জানেন ব্যাপারটা মোটেও রো কো জুটির খেলা ছিল না। কো একদিকে যেমন চালিয়ে খেলছিলেন, রো কিন্তু কিছুতেই যেন সে খেলা একেবারেই খেলতে পারছিলেন না। প্রতিটি বলে রোহিত শর্মার ওপর চাপ বাড়ছিল, শেষ পর্যন্ত উইল জ্যাকস তাকে ফিরিয়ে দেন। রোহিতের ল্যাপ সুইপে সহজতম ক্যাচ ধরেন জস বাটলার। 47 বলে 26 রান করে বিদায় নেন রোহিত শর্মা। ঈশান কিশান ফিরে যাওয়ার পর বিরাট কোহলি জুটি করেন

শ্রেয়াস আয়ারের সঙ্গে। তাদের 67 রানের জুটি শেষ পর্যন্ত ভারতকে ভদ্রস্থ স্কোরে পৌঁছতে সাহায্য করে। শ্রেয়াস আয়ার 66 করেন। শেষ দিকে চালিয়ে খেলে যশপ্রীত বুমরা 13 বলে 20 রানে অপরাজিত থাকেন। জবাবে প্রথম বলেই বেন ডাকেটকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। কিছুক্ষণ পর ফেরেন জেকব বেথেলো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, জস বাটলাররাও রান পাননি। ইংল্যান্ড একসময় 125 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের সামনে তখন বাকি 5 উইকেট ফেলে দেওয়াটা অসম্ভব কিছু ছিল না। তখনই ইংল্যান্ডের পরিত্রাতা হয়ে দাঁড়ালেন রুট, সঙ্গে পেয়ে গেলেন প্রথমে জ্যাকস এবং পরে অ্যাটকিনসনকে। এদের সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে তবে ফিরলেন রুট। দুর্ভাগ্যবশত তিনি 100 রান পেলেন না, আটকে থাকতে হল অপরাজিত 99 রানেই। কলকাতা লিগে প্রথম ম্যাচে পাট চক্রকে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচেই আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হলো বাস্তব রায়ের ছেলেদের। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় খিদিরপুর। মোহনবাগান শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের 28 মিনিটে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন সন্দীপ মালিক। সেই গোলের সুবাদে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে অবশ্য দুর্দান্তভাবে ফিরে আসে খিদিরপুর। 48 মিনিটে সমতা ফেরায় তারা। গোল হজমের পর একাধিক আক্রমণ গড়ে তোলে মোহনবাগান, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ তারা ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত 1-1 ফলেই শেষ হয়ে যায় ম্যাচ। প্রথম ম্যাচে বড় জয়ের পর এই ড্র নিঃসন্দেহে কিছুটা হতাশাজনক মোহনবাগানের কাছে। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে 1 পয়েন্ট তুলে আত্মবিশ্বাস কিন্তু বেড়ে গেল খিদিরপুরের।

0: বন্ধুরা, রমরমিয়ে চলছে ফিফা বিশ্বকাপ এবং চলছে বলা ভুল, একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তো ফিফা বিশ্বকাপের সেই রঙ্গমঞ্চে বিভিন্ন কাণ্ডকারখানা তো হয়েই থাকে। তো আমরা সেই সব বিচিত্র কাণ্ডকারখানা নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে আনছি বিশ্বকাপের রঙ্গমঞ্চে। আসুন শুনি আজ বিশ্বকাপের রঙ্গমঞ্চে ঠিক কী কী আছে তার দিকে চোখ রাখি।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: ফিফা বিশ্বকাপ বিচিত্র ঘটনায় সমৃদ্ধ। 1958 সালে মাত্র 17 বছর বয়সে পেলের গোল করা থেকে শুরু করে বর্তমান টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসির অবস্থান সুদৃঢ় করার মতন ঘটনা কিন্তু এর মধ্যে রয়েছে। এই টুর্নামেন্ট জন্ম দিয়েছে অসংখ্য অবিশ্বাস্য এবং অনন্য গল্পের। যেমন ধরুন 1990 বিশ্বকাপের কথা, সেবার জুতো বদল আর হাতছাড়া হয়েছিল। 1990 সালের বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেনাল্টি পেয়েছিল। দলের তারকা খেলোয়াড় লোথার ম্যাথিউস আশ্চর্যজনকভাবে সেই পেনাল্টি কিকটি নেননি। পরে জানা যায় তার বুটের তলা ফেটে গিয়েছিল এবং তিনি এমন একজোড়া বিকল্প জুতো পরেছিলেন যা তার পায়ে ঠিকমতো ফিটই হচ্ছিল না। পরে অবশ্য সতীর্থ আন্দ্রেয়াস ব্রেমে এগিয়ে আসেন এবং সেই পেনাল্টি থেকেই জয়সূচক গোলটি কিন্তু করেন।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: তার থেকে বেশ কিছুদিন আগে, অর্থাৎ 1938 সালের ফ্রান্স বিশ্বকাপে খালি পায়ে খেলা পোল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ব্রাজিলের ফরওয়ার্ড লিওনিদাস দ্য ডি সিলভা সাময়িকভাবে তার বুট খুলে হঠাৎ বেয়ার ফুট বা খালি পায়ে খেলা শুরু করেছিলেন। সেই অবস্থায় একটি গোলও করেছিলেন, তবে রেফারি তাতে হস্তক্ষেপ করেন এবং তাকে আবার বুট পরেই খেলতে বাধ্য করেন। সে সময় ম্যাচটি ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গোল সমৃদ্ধ টুর্নামেন্ট ম্যাচ হিসেবে নথিবদ্ধ হয়েছিল। 6-5 গোলে ব্রাজিল ম্যাচটি জিতেছিল পোল্যান্ডের বিরুদ্ধে, আর লিওনিদাস ওই ম্যাচে হ্যাট্রিক করেছিলেন, একটি গোল খালি পায়ে এবং বাকি দুটি গোল তিনি জুতো পরেই করেছিলেন।

0: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
1: ১৯৩০ সালের বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর আগেই সিদ্ধান্ত হয়েছিল যে আর্জেন্টিনা এবং উরুগুয়ে নিজের নিজের বল দিয়ে সব ম্যাচ খেলবে, কিন্তু এরপর যখন তারা দু দলই ফাইনালে উঠেছিল তখন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বল বেছে নেওয়ার সময় দু দেশের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়। দু দলই নিজেদের বল দিয়ে খেলার দাবি করছিল। জটিলতা এতটাই বেড়ে যায় যে ফিফা সভাপতি জুলেরিমে হস্তক্ষেপ করতে বাধ্য হন এবং শর্ত দেন ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে দু দলই তাদের নিজস্ব বল ব্যবহার করবে। এই সিদ্ধান্তটি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছিল। স্কটল্যান্ড থেকে আনা বল ব্যবহার করে আর্জেন্টিনা প্রথমে 2-1 গোলে এগিয়েছিল। এরপর ইংল্যান্ড থেকে আনা বল ব্যবহার করে উরুগুয়ে ঘুরে দাঁড়ায় এবং 4-2 ব্যবধানে জিতে তারা বিশ্ব জয় করে নেয় 1930 সালে। বিশ্বকাপ রঙ্গমঞ্চের পরেবার আপনাদের একটা খবর দিয়ে দিই। বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন যেমন ছিল সোনালী ট্রফি আর গলায় ঝোলানো পদকে, এবার সেই স্মৃতি জায়গা করে নেবে আঙুলেও। অর্থাৎ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। ফিফা জানিয়েছে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করা হলো। যুক্তরাষ্ট্রের NBA, NFL কিংবা MLB-র মতো জনপ্রিয় লীগগুলির চ্যাম্পিয়নশিপে রিংয়ের কিন্তু ঐতিহ্য রয়েছে দীর্ঘদিনের। সেটি উত্তর আমেরিকায় আয়োজিত ফিফার সবচেয়ে বড় আসরের মধ্যে দিয়ে ফুটবলে প্রবেশ করল। ফিফা ওয়েবসাইটে চ্যাম্পিয়নশিপ রিংয়ের খবরে বলা হয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট 2026টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র 30টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য। বাকি 1996টি আংটি অফিসিয়াল লাইসেন্স প্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে। এটি কিন্তু এইবারের বিশ্বকাপের অভিনবত্ব। সে যাই হোক বন্ধুরা, এবার আমরা বিশ্বকাপের মঞ্চ থেকে একটু সরে আসব। সরে এসে আমরা এবার চলে যাব আজকের মাঠে ময়দানে অনুষ্ঠানে। আসলে মাঠে ময়দানে ঘুরে আমাদের কী ধরনের অভিজ্ঞতা হয় সেই নিয়েই আজকের বিশেষ অনুষ্ঠান মাঠে ময়দানে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: চলে যাব এবার মাঠে ময়দানে অনুষ্ঠানে।
3: মাঠে ময়দানে
4: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব সম্প্রতি কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ক্রীড়াঙ্গনে সমাপ্ত হওয়া জাতীয় স্তরের অ্যাথলিট সিলেকশন পর্ব থেকে সংগৃহীত একটি বেতার প্রতিবেদন।
5: নমস্কার শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাথলিট সংস্থার সম্পাদক শ্রী কমল মৈত্র। কমলবাবু, এই যে এত বড় একটা ইভেন্ট চলছে, এই ইভেন্ট সম্পর্কে কি বলবেন?
6: এটা অনেকদিন পরে ন্যাশনাল টাইপের স্পোর্টস আমি কলকাতায় করতে পারছি। এখানে আমাদের বিশেষ করে যার সাহায্য, আমার প্রেসিডেন্ট এবং জ্যোতির্ময় শিকদার এবং এখন নতুন যে স্পোর্টস মিনিস্টার হয়েছেন, তিনিও আমাদের আশ্বস্ত করেছেন আপনারা স্পোর্টস করুন, যে রকম যা সাহায্য লাগে আমি আছি। এখন আর পিছিয়ে থাকার কোনো স্কোপ নেই, এখন এগিয়ে যাওয়ার পথ আছে, আমাদের পরশুদিনও উনি বলেছেন আর কি। সুতরাং সেই ভরসাতে আমরা এই মাঠে করছি এবং ভালো মিট করছি এবং লাইভ স্ট্রিমিং হচ্ছে।

0: থেকে এটা সারা ভারতবর্ষ এই মিটটা দেখছে, যার জন্য আমরা গর্বিত। তবে পার্টিসিপেন্টের সংখ্যাটা আর একটু ভালো হলে আমরা খুব আনন্দিত হতাম, কারণ এই একটা সিরিজ চলছে, তো এটা 11 নম্বর সিরিজ আর কি, সেই জন্য একটু সংখ্যাটা কম। আগে অনেকগুলো জায়গায় সবাই পার্টিসিপেট করে ফেলেছে, তো তাও 300 মতো অ্যাথলিট এখানে এসেছে আর কি। এদের এখানে থাকা টাকার সমস্ত ব্যবস্থা করে দিতে হয়েছে আর কি। এটা পশ্চিমবঙ্গ সরকারকে আমাকে ধন্যবাদ দিতে হয়।
1: এর আগেও দেখা গেছে যে পশ্চিমবঙ্গ থেকে একটা অ্যাথলিটদের যোগান সারা ভারতবর্ষ জুড়ে বরাবরই চলেছে, তো এবারেও কিছু ইভেন্টে দেখা গেল যে 100 মিটার দৌড়ে 5 জন নেমেছে, তার মধ্যে 1/4 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরাই ছিল 100 মিটার ইভেন্টে। তো পশ্চিমবঙ্গের একজন অ্যাথলিট কর্মকর্তা হিসেবে কতটা খুশি?
0: আমি গর্বিত হই, কিন্তু আমি এদের কিছু দিতে পারি না, কারণ কি আমি কোনো মাঠ দিতে পারি না, কারণ একটাই যুব ভারতী ক্রীড়াঙ্গন আছে, যেটা আমি মন্ত্রীকে সেদিনও বলেছি। মন্ত্রী বললো আমি সমস্ত ব্যবস্থা করে দেবো, আগে যেগুলো আটকে গেছিলো সেগুলো আপনারা আমাকে নোটিশে আনবেন, আমি কীভাবে সলভ করতে হয় আমি নিশ্চয়ই আপনাদের করে দেবো, এবং আপনাদের পরামর্শটা আমার খুব জরুরি আর কি। এবং আমাদের জ্যোতির্ময় শিকদারকে মন্ত্রী বলেছেন, দিদি আপনি আসবেন, আমাকে ফোন করবেন, কী কী প্রয়োজন, কী কী দরকার বলবেন আমাকে, আমি নিশ্চয়ই এগিয়ে যাবো, আরও সাহায্য করবো।
2: অর্জুন এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত ভারতের প্রাক্তন কৃতি অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার আমাদের বললেন,
3: হ্যাঁ এই যে ইভেন্ট চলছে আজকে, আমাদের ফেডারেশনের থেকে ঠিক করা হয়েছে যে সারা ভারতবর্ষে এরকম ইভেন্ট হবে, সেই অনুযায়ী আমাদের ওয়েস্টবেঙ্গলকে আমাদেরকে দায়িত্ব দিয়েছিল এই মিটটা করানোর জন্য, এই মিটটা হচ্ছে। এর থেকে কি আমাদের যারা খেলোয়াড় আছে সারা ভারতবর্ষের, বেশি বেশি করে মিটের ওরা যারা সুযোগ পায় এবং তার থেকে বেরিয়ে আসবে ভালো পারফরমেন্স, ভালো খেলোয়াড়, এই উদ্দেশ্য নিয়ে ফেডারেশন বেশি বেশি করে সারা ভারতবর্ষের কম্পিটিশন নানা স্টেটে ছড়িয়ে দিয়েছে। আমাদের এটা মনে হয় 11 নম্বর হচ্ছে, তো আমি তো দেখছি যে আমাদের বাংলার ছেলেমেয়েরাও ভালো করছে, এবং আমিও চাইবো বাঙালি হিসাবে বাংলার ছেলেমেয়েরা ভালো করুন, এবং ভালো করে সামনে আমাদের এশিয়ান গেমস আছে, কমনওয়েলথ এর ডিম ডিক্লেয়ার হয়ে গেছে, যাতে বেশি বেশি করে আমাদের মেডেল আসে ইন্টারন্যাশনালে, এটাই চাই।
1: ম্যাডাম, দীর্ঘদিন এই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে আপনার যোগাযোগ, আপনার সময়ের যেভাবে আপনারা খেলাধুলা করেছেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আধুনিকতার দিক থেকে আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে,
3: বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, বেশি মেডেল আসছে অলিম্পিকে, আগে মেডেল আসতো না, এখন অলিম্পিকে মেডেল আসছে। আমরাও চাইবো, আমরা যারা পুরনো খেলোয়াড়, আমিও কখনো চাইবো না যে আমি যা ফ্যাসিলিটি পাইনি বাচ্চারা না পাক, আমি চাইবো তার থেকে বেশি করে, দিন উন্নত হচ্ছে, দেশ আগে বাড়ছে, কোথায় দুনিয়া চলে যাচ্ছে, তো ফ্যাসিলিটি তো দিতেই হবে। আমরা যেমন আগে ক্যাম্প হতো আমাদের পাটিয়ালা ব্যাঙ্গালোর এরকম, এখন ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে আমাদের ফেডারেশন, নানান জায়গায় ক্যাম্প হচ্ছে, নানান ফাউন্ডেশনও তারা কোচিং ক্যাম্প করছে, তো এর থেকে বাচ্চারা ফ্যাসিলিটি পাচ্ছে, অনেক উন্নত হয়েছে সব কিছু, ট্রেনিং উন্নত হয়েছে, আর হওয়াও প্রয়োজন। আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টও আমাদের অ্যাথলেটিক্সটাতে, আমি বলছি যে আমাদের যারা ভালো ভালো খেলোয়াড় আছে তাদেরকে বিদেশে ট্রেনিং করানো হচ্ছে, আমাদের ইন্ডিয়াতেও ফরেন কোচে ট্রেনিং করাচ্ছে, তো ফ্যাসিলিটি পেলে বাচ্চারা তো তবে উন্নত ট্রেনিং পেলেই ভালো পারফরমেন্স করবে, তো ফ্যাসিলিটি পাক এবং ইম্প্রুভ করুক, এটাই আমি চাই।
4: Tip number 190, E.R. Manuel Rimbai from Meghalaya.
1: যারা এখনো মাঠের মুখ দেখেনি, তরুণ প্রজন্ম যারা এখনো সেই পড়াশোনার মধ্যেই শুধুমাত্র নিজেদেরকে নিমজ্জিত রেখেছেন, তাদের এবং তাদের অভিভাবকদের জন্য কি বলবেন?
3: এখনো অনেক অভিভাবক আছে, তারা ভাবে যে খেলাধুলা করলে হয়তো লাইফ নেই, পড়াশোনা করলে একটা চাকরি পেয়ে যাবে, লাইফটা তৈরি হয়ে যাবে, কিন্তু এখন অনেক গার্জেনও চেঞ্জ হয়ে গেছে, তারা অনেক মাঠে নিয়ে আসছে বাচ্চাদেরকে, খেলার মাধ্যমেও মানুষ খেলোয়াড়রা লাইফ বানাতে পারে, মানুষ তো দেখছে নীরজ চোপড়া, পিভি সিন্ধু, সানিয়া মির্জা নানান ডিসিপ্লিনের, তো বাবা মায়েদেরকেও বলবো পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা না করলে তো হবে না, পড়াশোনার সাথে সাথে মাঠে নিয়ে আসুক না, শুধু তো মেডেল পাওয়াটা বড় কথা না, এই যে করোনা কালে অনেকে যারা ইয়ে ছিল মারা গেল, যাদের ইমিউনিটি পাওয়ার ছিল তারা বেঁচে গেছে, এই নয় যে খেলাধুলা করেই যে মেডেল আনতে হবে, মাঠে একটু সময় করে নিয়ে আসুক, শরীর মন সুস্থ থাকলেই সব দিকেই ঠিক হবে।
1: পুরুষদের 100 মিটার দৌড়ে প্রথম হয়ে তিপন দাস, তিপন নিজের ইভেন্ট সম্পর্কে কি বলবেন?
5: নিজের ইভেন্ট সম্বন্ধে এই কম্পিটিশনটার জন্য তৈরি ছিলাম না, আর আমার টার্গেট অন্য কিছু, যে এই কম্পিটিশন আগের থেকে তৈরি ছিলাম না, জন্য টাইমও খারাপ হয়েছে আমার ফার্স্ট হওয়া সত্ত্বেও।
1: মানে কতটা আশা করেছিলেন?
5: ভেবেছিলাম যে টাইম হাজির হয়েছে তার থেকে কিছু তো বেটার হতো, কিন্তু অতটা দিতে পারিনি আমি।
1: কিন্তু স্কোর বোর্ড দেখাচ্ছে প্রথমে নাম, অর্থাৎ কিনা প্রথম স্থান, তাহলেও কতটা খুশি?
5: চলে এটা প্রথমের জন্য ফ্যাক্টর না, এটা হচ্ছে অলরেডি টাইমের জন্য, মেন কম্পিটিশন পরে হবে।

0: ন্যাশনাল অন্য কিছু যেগুলো হয়, কিন্তু এইটা সিরিজ তো এটা টাইমটা ফ্যাক্টর।
1: আপনি কোথায় থাকেন?
0: আমি হচ্ছে নদিয়ার ছেলে, রানাঘাটে আমার বাড়ি।
1: নদিয়া থেকে সাইয়ের মাঠেতেই প্র্যাকটিস নিশ্চয়ই করেন?
0: এবং এখান থেকে যে ম্যাম আছে তার কাছে করি, তিনি আমাকে খুব হেল্প করে।
1: এখানকার সাহায্য কতটা পান?
0: সাহায্য আমি যার কাছে প্র্যাকটিস করি, অলিম্পিয়ান সোমা বিশ্বাস, তিনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, উচিত হেল্প করে। যার যা একটা খেলোয়াড়ের জন্য দরকার তিনি আমার জন্য করে।
1: তো এইরকম একজন বিখ্যাত মানুষ অলিম্পিয়ান সোমা বিশ্বাসের কাছে আপনি নিজে প্র্যাকটিস করেন, তার সম্পর্কে কি বলবেন?
0: তিনি এশিয়ায় গোল্ড মেডেলিস্ট এবং সিলভার মেডেলিস্ট অলিম্পিয়ান, তাছাড়া বিভিন্ন ন্যাশনালে তার রেকর্ডও ছিল। আমাদের ওখানটা নদিয়ার থেকেই উঠে এসছে ম্যাম।
1: মহিলাদের 100 মিটার বিভাগে প্রথম হয়ে অর্চিতা বন্দ্যোপাধ্যায়।
2: আমার অনেকদিন পর, আমি প্রায় আগের বছর জুনিয়র ফেডারেশনের পর প্রায় 10 মাস পর মতন, এটা আমার ফার্স্ট কম্পিটিশন ছিল। আর জুনিয়র ন্যাশনালের আগে আমার কোয়াড্রিসেপে ইঞ্জুরি চলে আসে, ইঞ্জুরিটা 3 বার রিপিট করেছে, 9 মাস বসেছিলাম। তারপর আমি 1 মাস ট্রেনিং করে আমার আজকের এই টাইমিংটা এসেছে। আমি খুব খুশি, অনেকদিন পরে আমি দৌড়াতে পেরেছি। মানে আমি যখনই আগে দৌড়াতে আসছিলাম আমার তখনই কোয়াড্রিসেপে ক্র্যাম্প আসছিল, তো আমি অনেক খুশি যে আমি এতদিন পর দৌড়াতে পেরেছি। আবার আমি পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব।
1: সামনের লক্ষ্য কী আছে?
2: সামনের লক্ষ্য আছে জুনিয়র ন্যাশনাল আছে, জুনিয়র ন্যাশনালে ভালো টাইম করার ইচ্ছা আছে।
1: এই ইভেন্টে পাশেই বন্ধু সেকেন্ড পজিশন পেয়েছে, কতটা খুশি?
2: অনেকটা খুশি হয়েছে যে ও আমার বন্ধু, আমরা একসাথে ট্রেনিং করি, একসাথে প্র্যাকটিস করি, আমাদের খুব ভালো বন্ধুত্ব। খুশি হয়েছে একসাথে দুজনে দৌড়েছে, ও সেকেন্ড হয়েছে, আমি ফার্স্ট হয়েছি।
1: আপনারা এখানেই প্র্যাকটিস করেন?
2: আমরা দুজনে একই কোচের কাছে ট্রেনিং করি, আমাদের কোচের নাম সঞ্জয় ঘোষ, আমি 3 বছর ধরে সাইয়ে আছি।
1: নিজের চেনা মাঠ এখানে কতটা সাহায্য পাচ্ছেন? মাঠে
2: অনেকটাই, নিজেদের হোম গ্রাউন্ড, একটা আলাদা কনফিডেন্স ছিল কি নিজেদের গ্রাউন্ড ভালো টাইম করতে হবে।
1: মহিলাদের 100 মিটার বিভাগে দ্বিতীয় হয়ে অনুষ্কা কর।
3: আমি অ্যাকচুয়ালি 1 সপ্তাহ ইঞ্জুরিতে থাকার পর ডাইরেক্ট কম্পিটিশনে নেমেছি, এটা আমার হোম গ্রাউন্ড, অবশ্যই হোম গ্রাউন্ডে করতে ভালো লেগেছে। আর নেক্সট বার থেকে একটু বেটার করতে হবে, টাইমটা অনেকটাই নিজের মন মতো হয়নি, টাইম আরও বেটার যদি করতে পারি আরও খুশি হব। নেক্সট আমার টার্গেট রাজস্থানে আন্ডার 23 কম্পিটিশন, সেইখানে আমি অনেক ভালো করার চেষ্টা।
1: নিজের কোচ সম্পর্কে কী বলবেন?
3: আমাদের কোচ সম্পর্কে, আমাদের এটা হোম গ্রাউন্ড, আমাদের কোচও এসেছিলেন, তিনিও সকাল থেকেই ছিলেন আমাদের সাথে যথাযথ, তিনি আমাদের সাপোর্ট মোটিভেশনের তিনিই আমাদের মেন কারণ, তার জন্যই এত দূরে আমরা আসতে পেরেছি। আশা করছি আগেও তার হাত ধরেই আমরা এগোবো।
1: 400 মিটার হার্ডলস এবং 400 মিটার স্প্রিন্টে মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এই মুহূর্তে আমাদের সঙ্গে অদিতি বন্দ্যোপাধ্যায়।
4: আর একটু ভালো হতো, কারণ আমার এই রিসেন্ট 3 মাস ধরে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হচ্ছে, যখন পারফরমেন্সটা উঠেছে তখন থেকে ইঞ্জুরিটা হয়েছে। তো আমি ভেবেছিলাম এখানে আর একটু বাজেই হবে, কারণ হ্যামস্ট্রিংয়ে প্রচণ্ড বাজে হচ্ছে, মানে ব্যথা প্রচুর। আমার ডেটও আছে MRI-এর কালকে, তো সেই তুলনায় ভালোই দৌড়েছি, যতটা খারাপ ভেবেছিলাম। স্টার্টিং আমি করতে পারিনি, স্টার্টিংটা করতে পারলে হয়তো 55 হয়ে যেত, কিন্তু করতে পারলাম না হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য।
1: এই যে চূড়ান্ত পর্বে এশিয়ান গেমসের যে সিলেকশন চলছে এবং তার পাশাপাশি জাতীয় স্তরের এই প্রতিযোগিতা, এই সব কিছু নিয়ে কি মতামত আপনার?
4: হ্যাঁ, FIA ভালোই জিনিস অর্গানাইজ করেছে, আগে যেমন এরকম নিয়মগুলো ছিল না, এতগুলো করে সিরিজ করে, মানে 3টা সিরিজ করে তারপরে আমাদের দেখা হচ্ছে যে ন্যাশনালে কে কে উপযুক্ত আর কি। নইলে সবার, যেহেতু অনেকদিন আগেকার পারফরমেন্স দেখিয়ে সবাই ন্যাশনাল করতে পারতো, এখন প্রত্যেকটা সিরিজে দেখছে কার কেমন পারফরমেন্স সেই অনুযায়ী করছে, তো জিনিসটা ভালোই করেছে। এবার আমাদের স্টেট মিটটা একটু লেট হচ্ছে, কিন্তু বাদবাকি সব ঠিকই আছে।
1: জ্যাভলিনে তৃতীয় স্থান অর্জন করে বিহার থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী মনীষ কুমার সিং।
5: কম্পিটিশন সহি থি স্যার, পর জ্যাভলিন রেঞ্জ ভালো নহীঁ থি তো থ্রো নহীঁ লগি আচ্ছে।
1: ইয়াহাঁ কলকাতা আনে কে বাদ ইয়াহাঁ কা এটমোসফিয়ার, ইয়াহাঁ কা এনভায়রনমেন্ট কে বারে মে ক্যা বোলেঙ্গে?
5: সারা চিজ সহি থা স্যার, ইয়াহাঁ পে সব সারা চিজ মুঝে বহুত আচ্ছা লাগা, বাস থোড়া জ্যাভলিন মে দিক্কত থা স্যার, জ্যাভলিন নহীঁ রেঞ্জ ভালো মিলি।
6: বেজ নাম্বার 216 চিনময় লাভ ফ্রম ওড়িশা।
7: শুনছিলাম মাঠে ময়দানে সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
8: বন্ধুরা, আপনারা শুনলেন মাঠে ময়দানে অনুষ্ঠান, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় হাজরা। আজ কিন্তু ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। তবে বলে রাখি, ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে সে কথা জানিয়ে আমাদের ইমেল করতে কিন্তু ভুলবেন না, AIRKolkatasports@gmail.com এই আইডিতে। এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজও ভিজিট করতে পারেন। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

কলকাতা গীতাঞ্জলি এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী রামচন্দ্র মহান্তি, ঠিকানা গ্রাম মিমানপুর, রামকৃষ্ণনগর, ডাকঘর বিবেকানন্দ পল্লী, থানা মহেশতলা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রীমতী মায়া মহান্তি গড়ন রোগাটি, বয়স ৫৬ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ১৩ জুন ২০২৬ তারিখ, লেকটাউন থানার অন্তর্গত।

67 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 30 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী লক্ষণ রাম মানসিক ভারসাম্যহীন, গড়ন মাঝারি, বয়স 75 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 20 জুন 2026 তারিখ, CN 12 193 আন্দুল রোড, গভর্নমেন্ট কোয়ার্টার 39, ডাকঘর দানিশ শেখ লেন, থানা AGC বোস, বোটানিক্যাল গার্ডেন, জেলা হাওড়া, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কিঙ্কর নস্কর, ঠিকানা গ্রাম উত্তর সোনাখালি, ডাকঘর নারায়ণতলা, থানা বাসন্তী, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী জয়শ্রী নস্কর গড়ন মাঝারি, বয়স 15 বছর, উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 9 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রীব্রহ্মদেব সাউ, ঠিকানা হাতিয়ারা সুভাষপল্লী, ডাকঘর হাতিয়ারা, থানা ইকো পার্ক, জেলা উত্তর 24 পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী কারু কুমার গড়ন রোগাটে, বয়স 37 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং হালকা বাদামি, মাতৃভাষা হিন্দি, গত 9 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর বায়োলজি বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন বেলেঘাটা দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র ও দুই শিক্ষার্থী।
1: আজকে আমার দুই ছাত্রকে নিয়ে এসেছি।
2: আমার নাম অভ্র মণ্ডল।
3: আমার নাম রাহুল হালদার।
1: আজকে আমি জীববিদ্যা প্রাণী রাজ্য পাঠদান করব একাদশ শ্রেণীর। পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে অনুকূল পরিবেশের জন্য বিভিন্ন রকমের প্রাণী এবং উদ্ভিদ এখানে রয়েছে, জীবজগতের অস্তিত্ব রয়েছে। সেই জীবজগতের যে বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যের উপরে ভিত্তি করে হোয়টেকার কি করেছেন না একটি অ্যানিমেলিয়া রাজ্য থেকে এই প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস করেছেন, যেটা পঞ্চ রাজ্য শ্রেণীবিন্যাস নামে পরিচিত। এবারে আমরা আজকে দেখে নেব যে সেই পঞ্চ রাজ্য শ্রেণীবিন্যাসের কি কি রয়েছে। অ্যানিমেলিয়াকে আমরা কর্ডাটা এবং অকর্ডাটা দুটো ভাগে ভাগ করব। এবারে কর্ডাটা পর্বের কি কি বৈশিষ্ট্য রয়েছে তোমরা আগেও জানো, সেই বৈশিষ্ট্যগুলো বলো দেখি।
2: কর্ডাটা পর্বের নোটোকট উপস্থিত এবং অকর্ডাটা পর্বের নোটোকট অনুপস্থিত। কর্ডাটা পর্বের নার্ভকট উপস্থিত এবং নন কর্ডাটা পর্বের নার্ভকট অনুপস্থিত। কর্ডাটা পর্বের গলবিলীয় ফুলকাছিদ্র উপস্থিত এবং নন কর্ডাটা পর্বের গলবিলীয় ফুলকাছিদ্র অনুপস্থিত। কর্ডাটা পর্বের সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির এবং নন কর্ডাটা পর্বের সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির বা অনুপস্থিত।
1: হ্যাঁ, ঠিকই বলেছো। এবারে আমরা অকর্ডাটা পর্বের যে প্রাণী রাজ্য রয়েছে তাকে আমরা কতকগুলো পর্বে ভাগ করব। যেমন পর্ব পরিফেরা, পর্ব নিডারিয়া, পর্ব টিনোফেরা, পর্ব প্লাটিহেলমেন্থিস, পর্ব অ্যাসকোহেলমেন্থিস, পর্ব অ্যানিলিডা, পর্ব আর্থ্রোপডা, পর্ব মলাস্কা, পর্ব একাইনোডারমাটা, পর্ব হেমিকর্ডাটা। এবারে পরিফেরা পর্বের তিনটি বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য বলো দেখি।
3: পরিফেরা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো

0: দেহ প্রতিসম বা সিলম এবং সিলম এবং ডিপ্লোব্লাস্টিক প্রাণী এবং দেহ নকশাবিহীন নকশা থাকে।
1: হ্যাঁ ঠিকই বলেছ, পরিফেরার দেহ নকশা কোষগুচ্ছ নকশা প্রকৃতির। আর ডিপ্লোব্লাস্টিক মানে কি একটু ব্যাখ্যা করো দেখি।
2: ডিপ্লোব্লাস্টিক দেহের কোষসমূহ দুটি স্তরে সজ্জিত থাকে, যথা পিনাকোডার্ম বা বহিঃস্তর এবং কোয়ানোডার্ম বা অন্তঃস্তর, তাই এদেরকে ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে।
1: হ্যাঁ ঠিকই বলেছ, এর দুটি কোষস্তরের মধ্যবর্তী স্থানে কি থাকে?
2: মেসেনকাইম নামক জেলি সদৃশ থাকে।
1: হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা এদের কি কোনো ছিদ্র থাকে?
2: হ্যাঁ, দেহগাত্রে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে বলে এদেরকে ছিদ্রাল প্রাণীও বলা হয়।
1: হ্যাঁ ঠিকই বলেছ, ছোট ছোট ছিদ্রগুলিকে কি বলে?
0: ছোট ছোট ছিদ্রগুলিকে অস্ট্রিয়া বলে।
1: আর সম্মুখ প্রান্তের বড় ছিদ্রকে কি বলে?
2: অস্কিউলাম বলে।
1: হ্যাঁ ঠিকই বলেছ। এদের কি ক্যানাল সিস্টেম পাওয়া যায়?
2: হ্যাঁ, এদের দেহে নালিকাতন্ত্র বর্তমান, যার মাধ্যমে সংবহন ক্রিয়া সম্পন্ন হয়, একেই ওয়াটার ক্যানাল সিস্টেম বলে।
1: হ্যাঁ ঠিকই বলেছ। এই ক্যানাল সিস্টেম তিন প্রকারের হয়, অ্যাসকন টাইপ, সাইকন টাইপ এবং লিউকন টাইপ। আচ্ছা এই যে এদের পুষ্টিটা কিভাবে হয়?
2: জলের স্রোত থেকে খাদ্যকণা কোয়ানোসাইকোস দ্বারা এদের দেহে সংগৃহীত হয়, পরিপাক পদ্ধতির অন্তঃকোষীয় প্রকৃতির।
1: হ্যাঁ ঠিকই বলেছ, এদের অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। এরপরে আমরা বলবো যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এদের অন্তঃকঙ্কাল।
0: এদের অন্তঃকঙ্কাল অসংখ্য জৈব তন্তু এবং পিউকিউল বা পিঞ্চ তন্তুর বর্তমান।
1: হ্যাঁ ঠিকই বলেছ, স্পিন নয় স্পঞ্জিন, স্পঞ্জিন তন্তু বর্তমান। স্পিকিউল প্রকৃতপক্ষে বালি বা চুন নির্মিত কণ্টক বিশেষ, স্পঞ্জিন তন্তু প্রোটিন অণু দ্বারা গঠিত। কোয়ানোসাইট, কোয়ানোসাইট থাকে?
0: হ্যাঁ, এর মধ্যে কোয়ানোসাইটও থাকে।
1: দেহগহ্বরগুলি কোয়ানোসাইট নামক বিশেষ প্রকারের ফ্ল্যাজেলাযুক্ত কোষ দ্বারা আচ্ছাদিত থাকে। আচ্ছা এদের লার্ভা দশা দেখা যায় কি?
0: হ্যাঁ, এদের লার্ভা দশা দেখা যায়। এদের জীবনচক্রে প্যারেনকাইমামুলা ও এমফিওব্লাস্টুলা লার্ভা দেখা যায়।
1: এমফিওব্লাস্টুলা লার্ভা দেখা যায়। হ্যাঁ, এদের কয়েকটা উদাহরণ এই পর্বের,
2: সাইকন, স্পঞ্জিল্লা, ইউপ্লেকটেলা, ইউস্পঞ্জিরিয়া ইত্যাদি ইত্যাদি।
1: হ্যাঁ ঠিকই বলেছ, সাইকন জিলাটিনোসাম, সাইন্টিফিক নেম সাইকনের। তারপরে আমরা নেক্সট যেটা আলোচনা করব, তোমাদের তো এইবারে পরীক্ষায় যে আসবে 35 মার্কসের MCQ, হ্যাঁ সেই MCQ এই অংশ থেকে কি কি আসতে পারে সেই ব্যাপারে তোমাদের একটু বলি। কোয়ানোসাইট কেবলমাত্র পাওয়া যায় কোন পর্বে?
0: পরিফেরাতে।
1: কোয়ানোসাইট কেবলমাত্র পাওয়া যায়
0: পরিফেরা,
1: রাইট। তারপরে দেহ গাত্রে অসংখ্য ছিদ্র থাকে বলে কোন পর্বের প্রাণীদেরকে ছিদ্রাল প্রাণী বলে?
0: পরিফেরা পর্বের প্রাণীদের,
1: রাইট। স্পঞ্জের প্যারাগ্যাস্ট্রিক গহ্বরটি হলো কি?
0: পেন্ডুলোসিল।
1: স্পঞ্জের প্রাণী প্রকৃতির নির্ধারণ করেন কোন বিজ্ঞানী?
2: জন এলিস।
1: ঠিক। শ্বসন রেচন সংবহনে অঙ্গবিহীন প্রাণী হলো কি? স্পঞ্জ। স্পঞ্জে নিম্নলিখিত কোনটি অনুপস্থিত? কোষীয় পৃথকীকরণ, দেহ নকশা, যৌন জনন, উপাঙ্গ?
0: উপাঙ্গ,
1: রাইট। এরপরে আমরা আসবো নিডারিয়া। নিডারিয়া পর্বের যে প্রাণী, সেই প্রাণী প্রধান তিনটি বৈশিষ্ট্য তুমি বল।
2: এদের দেহ অরীয়ভাবে প্রতিসম, কপিতায় সদস্যের দেহ দ্বিঅরীয়ভাবে প্রতিসম। এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক। এদের দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর থাকে। এদের দুই স্তরের মাঝখানে মেসোগ্লিয়া বর্তমান। এদের দেহ নকশা বদ্ধথলি নকশা প্রদর্শন করে,
1: রাইট। আর এদের সিলম কি থাকে?
2: না, এদের সিলম থাকে না, অ্যাসিলোমেট।
1: সিলেন্টেরন।
2: এদের দেহ একটিমাত্র প্রান্তীয় ছিদ্রযুক্ত কেন্দ্রীয় নালী থাকে, যা সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি নামে পরিচিত।
1: গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি,
2: গ্যাস্ট্রোভাস্কুলার,
1: সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। আচ্ছা এদের কি নিম্মাটোসিস্ট থাকে?
2: হ্যাঁ, এদের দেহে এক্টোডার্মে নিডোব্লাস্ট নামক দংশক কোষ থাকে। নিডোব্লাস্ট কোষের তিনটি অংশ যথা নিডোসিল, ওপারকিউলাম, নিম্মাটোসিস্ট থাকে। নিম্মাটোসিস্ট প্রকৃতপক্ষে বিষাক্ত তরলপূর্ণ থলি সদৃশ অংশ বিশেষ, যা প্রাণীর আত্মরক্ষা এবং শিকারে সাহায্য করে। নিডোব্লাস্ট কোষের উপস্থিতির কারণে এই পর্বের প্রাণীদের নিডারিয়া নামকরণ হয়েছে।
1: ঠিক বলেছ। আচ্ছা এদের কি কোষিকা থাকে?
2: মুখচ্ছিদ্রের চারিদিকে কোষিকা থাকে।
1: হ্যাঁ, এদের লার্ভা দশা কি নামে পরিচিত?
2: প্লানুলা লার্ভা এবং অ্যাক্টিনিউলা লার্ভা।
1: ঠিক বলেছ। এদেরকে পলিমরফিজম বলে কিছু দেখা যায়?
2: এরা কলোনি গঠন করে। কলোনিতে বসবাসকারী সদস্যরা বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য পলিপ এবং মেডুসা বিভিন্ন অবস্থায় অবস্থান করে, একে পলিমরফিজম বলে।
1: রাইট, মেটাজেনেসিস?
2: জীবনচক্রে এদের দুটি দশা রয়েছে, যথা পলিপ দশা, অযৌন দশা ও মেডুসা দশা, যা যৌন দশা। জীবনচক্রে যৌন দশা এবং

0: অযৌনদশার পর্যায়নুবৃত্তি ঘটে, একে মেটাজেনেসিস বলে।
1: এই পর্বের কতগুলো উদাহরণ,
0: যেমন জেলিফিস, ওবেলিয়া, হাইড্রা, সাগর কুসুম, প্রবাল বা কোরাল, সাগর কলম বা শিপেন ইত্যাদি ইত্যাদি।
1: রাইট, এরপরে হচ্ছে নিডারিয়া নামকরণ করেন কোন বিজ্ঞানী?
2: নিডারিয়া নামকরণ করেন সিমন পেলস।
1: কোন প্রাণীটি ডিপ্লোব্লাস্টিক? নিম্নলিখিত নিম্নের কোন প্রাণীটি ডিপ্লোব্লাস্টিক? ফেসিওলা, হাইড্রা, ফেরিটিমা, পেলিয়ম।
2: হাইড্রা।
1: রাইট, তারপরে যে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বর্তমান কোন প্রাণীতে?
2: নিডারিয়াতে।
1: নিডারিয়াতে। রাইট, জীবনচক্রে প্ল্যানুলা লার্ভা দশা পরিলক্ষিত হয় কোন পর্বে?
2: নিডারিয়াতে।
1: রাইট, দেহে একটি মাত্র নালী থাকে কোন পর্ব?
2: সিলেন্টেরন এবং গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি।
1: গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। রাইট, অ্যাসিলোমেট ডিপ্লোব্লাস্টিক প্রাণী পর্বটি কি?
0: নিডারিয়া। নিডারিয়া।
1: ঠিক, তাহলে তারপরে আমি শুরু করছি টিনোফোরা। টিনোফোরা পর্বের তিনটি প্রাণীর বৈশিষ্ট্য?
2: টিনোফোরা পর্বের তিনটি বৈশিষ্ট্য হলো, এদের দেহ চ্যাপ্টা, ডিম্বাকার, গোলাকার বা মোচাকৃতির হয় এবং এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী ও এদেরকে এন্ডোমর্ফের মাঝখানে মেসিগ্লিয়া বর্তমান যা শিথিল কোষযুক্ত, এ কারণে অনেক এদেরকে টিপ্রোব্লাস্টিক হিসেবেও অভিহিত করেন। এদের সিলম অনুপস্থিত অর্থাৎ অ্যাসিলোমেট।
1: রাইট, আচ্ছা এদের কমপ্লেট কি দেখা যায়?
2: এদের কমপ্লেট দেহে সমদূরত্বে চিরুনির নিদৃশ্য, আটটি কমপ্লেট লম্বালম্বি ভাবে অবস্থিত যা গমনাঙ্গ হিসাবে কাজ করে।
1: হ্যাঁ ঠিক, তুমি বলো এদের কি কলোব্লাস্ট বা লেসোকোষ থাকে?
0: হ্যাঁ, এদের কোষিকায় কলোব্লাস্ট বা লেসোকোষ থাকে, তবে নিমাটোসিস্ট থাকে না। এই কোষ এক ধরনের আঠালো পদার্থ উৎপন্ন করে যা শিকার ধরতে সাহায্য করে।
1: রাইট, আচ্ছা এদের হারমাফ্রোডাইট কি বলে?
0: হ্যাঁ, এদের হারমাফ্রোডাইট অর্থাৎ উভলিঙ্গ প্রাণী।
1: ঠিক, এরা উভলিঙ্গ। আচ্ছা, এদের লার্ভা দশায় কোন লার্ভা দেখা যায়?
0: এদের লার্ভা দশা সাইডিপিড লার্ভা দশার উপস্থিতি দেখা যায়।
1: রাইট, এই পর্বের কতগুলি প্রাণীর নাম বলো দেখি।
0: টিনোফোরা পর্বের কয়েকটি প্রাণীর উদাহরণ হচ্ছে হারমিফোরা, সেস্টাম, বেরো ইত্যাদি।
1: রাইট, আরো আছে প্লুরোব্রাঙ্কিয়া। আচ্ছা, এই পর্বের কতগুলো শর্ট কোশ্চেন, মানে যেগুলো আসবে এমসিকিউ টাইপ, সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিই। টিনোফোরার দেহ প্রতিসম্যতা সাধারণত কিরকম?
0: ডিওরিও।
1: ঠিক, আচ্ছা টিনোফোরা পর্বের প্রাণীরা কি প্রকৃতির?
0: টিনোফোরা পর্বের প্রাণীরা টিস্যু গ্রেড সহ ডিপ্লোব্লাস্টিক।
1: ঠিক, আচ্ছা টিনোফোরার কমপ্লেট কিরকম?
0: টিনোফোরার কমপ্লেট রয়েছে যা গমনের জন্য, এর নাম সিলিয়া।
1: ঠিক, এরপরে হচ্ছে নতুন পর্ব প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি তিনটি বৈশিষ্ট্য বলো।
0: এদের দেহ পৃষ্ঠীয়ভাবে পাতা বা ফিতার ন্যায় চ্যাপ্টা হয়ে থাকে এবং দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এদের দেহ অখণ্ডিত দেহ বা যথার্থ অর্থে দেহ খণ্ডিত নয়। দেহগহ্বর বা সিলোম অনুপস্থিত। এদের দেহে অঙ্গ এবং দেহ প্রাকরের মধ্যেকার স্থান মেসেনকাইম নামক বিশেষ প্রকারের যোগকলা দ্বারা পূর্ণ।
1: হ্যাঁ, এরপরে এদের রেচন কিরকম হয়?
0: এদের রেচন অঙ্গ প্রকৃতপক্ষে বিশেষ ধরনের ফ্লেম কোষ যা রেচনে সাহায্য করে।
1: ঠিক, এদের অসমোরেগুলেশন কিভাবে হয়?
0: রেচন অঙ্গ প্রকৃতপক্ষে বিশেষ ধরনের ফ্লেম কোষ যা রেচন এবং অসমোরেগুলেশনে সাহায্য করে।
1: ঠিক, আচ্ছা এদের শ্বসন কিভাবে হয়?
0: স্বাধীনজীবীরা দেহগাতের মাধ্যমে শ্বসন কার্য চালায় এবং পরজীবীরা অধিকাংশ ক্ষেত্রেই অবায়ুজীবী।
1: ঠিক, আচ্ছা এদের জ্ঞানেন্দ্রিয় আছে?
0: পরজীবীদের ক্ষেত্রে দেহের অগ্রপ্রান্তে একজোড়া আই স্পট বিদ্যমান যারা আলোর প্রতি সংবেদনশীল।
1: ঠিক, এদের লার্ভা দশা কি দেখা যায়?
0: একাধিক লার্ভা দশা, যেরকম মিরাসিডিয়া, সার্কোরিয়া, মেটাসার্কেরিয়া প্রভৃতি।
1: হ্যাঁ ঠিকই বলেছ, এদের কতগুলো উদাহরণ দাও।
0: মেসোসমাটা, যকৃত কৃমি, কুকুরের ফিতা কৃমি, একাইনোসমোটা ইত্যাদি।
1: হ্যাঁ, গরুর ফিতা কৃমি টিনিয়া সেজিনেটা আর শুকরের ফিতা কৃমি টিনিয়া সোলিয়াম, এই দুটো আমরা খুব পরিচিত। এরা আমাদের দেহে রোগ বিস্তার করে। আর এইখান থেকে যে সমস্ত শর্ট টাইপ কোশ্চেন আসবে, তো সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। বলো দেখি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচনঙ্গের নাম কি?
2: ফ্লেম কোষ।
1: হ্যাঁ, ফ্লেম কোষ বা শিখা কোষ। ঠিক, তারপরে হচ্ছে কুকুরের ফিতা কৃমির বিজ্ঞানসম্মত নাম? একাইনোকক্কাস গ্রেনুলোসাস। তারপরে প্লাটিহেলমিনথিসের দেহ প্রকার এবং ভিসেরার মধ্যবর্তী কলাকে কি বলে?
0: প্যারেনকাইমা বলে।
1: প্যারেনকাইমা। প্লাটিহেলমিনথিসের পরিপাক নালী কিরকম?
0: অসম্পূর্ণ।
1: অসম্পূর্ণ খাদ্যনালী দেখা যায় কোন পর্বে?
0: প্লাটিহেলমিনথিসে।
1: ঠিক, প্লাটিহেলমিনথিসে। এরপরে আসে যাক অ্যাসকো।

0: শক্ত কিউটিকল দ্বারা আবৃত, এতে অনুদৈর্ঘ্য পেশি থাকে, তবে বৃত্তাকার পেশি থাকে না।
1: দেহ গহ্বর কেমন?
0: এদের দেহ গহ্বর সিউডোসিলোমেট বা ছদ্মসিলোম অর্থাৎ এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে মেসোডার্ম বিচ্ছিন্ন ভাবে অবস্থান করে। সিউডোসিল সিউডোসিলোমকে তরল দ্বারা পূর্ণ করে।
1: ঠিক, এবারে তাদের রেচন কেমন হয়?
0: এদের রেচন বহু নিউক্লিয়াস যুক্ত এইচ আকৃতির রিনিটি কোষ দ্বারা রেচন তন্ত্র গঠিত।
1: ঠিক, এদের অক্সিটিক বৃদ্ধি, অক্সিটিক বৃদ্ধিটা কি একটু বলো দেখি।
0: এদের সারা জীবন ধরে কোষের এবং নিউক্লিয়াসের সংখ্যার পরিবর্তন ঘটে না, যাকে ইউটেলি বলে। কোষের সংখ্যা অপরিবর্তিত থাকায় এদের দেহের বৃদ্ধি ঘটে কোষের আয়তনের বৃদ্ধির মাধ্যমে। এই ধরনের বৃদ্ধিকে অক্সিটিক বৃদ্ধি বলে।
1: এদের কি লার্ভা দশা দেখা যায়?
0: এদের ফিলারিফর্ম, মাইক্রোফিলারি, র্যাবিডিটিফর্ম নামক লার্ভা উপস্থিতি পরিলক্ষিত হয়ে থাকে।
1: হ্যাঁ, এরপরে এদের কতগুলো উদাহরণ দাও দেখি।
0: হুকওয়ার্ম, গোকৃমি, গোল কৃমি, ট্রাইকিনিলা, চোখের কৃমি ইত্যাদি।
1: হ্যাঁ, এই এখানে আমরা এই যে হুকওয়ার্ম যে কৃমিটা, সেটা আমাদের পায়ের মাধ্যমে ঢুকে পড়ে আমাদের শরীরে রক্ত শূন্যতা, মানে যেটাকে বলে কি হিমোগ্লোবিন কমে যায়। ওরা প্রতিদিন প্রচুর পরিমাণে অন্ত্র থেকে রক্ত খেয়ে নেয়। এছাড়া গোল কৃমি আমাদের শরীরের মধ্যে প্রায়শই দেখা যায়। আমাদের যে স্টুল অর্থাৎ পায়খানা বেরোয় আর কি, পায়খানার মধ্যে এই কৃমিগুলো, ছোট ছোট কৃমি দেখতে পাওয়া যায়। আর এই কৃমি ঘটিত রোগে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে ভারতের মতো দেশগুলোতে। সেই কৃমিগুলোকে আমরা নাশ করার জন্য প্রায় ৬ মাস অন্তর অন্তর অ্যালবেন্ডাজল ট্যাবলেট খেতে হয়। তাছাড়া এই কৃমি থেকে রক্ষা যদি না পাওয়া যায়, আমাদের বেশিরভাগ পুষ্টি উপাদান ওই পরজীবী কৃমি খেয়ে নেয়। বুঝতে পেরেছো? বাচ্চারা বিভিন্ন জায়গায় হাত দেয় নোংরায়, তারপরে মুখে হাত দেয়, হ্যাঁ, গ্রামাঞ্চলে তো সেই ইনফেকশন তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এবারে আমরা এই অ্যাসকোহেলমেন্থিসের যে কতগুলো কোশ্চেন রয়েছে, সে কেমন কোশ্চেন আসবে সেগুলো একটু আলোচনা করে নিই। আচ্ছা, অ্যাসকোহেলমেন্থিস পর্বের প্রাণীরা, আমি অপশন দিচ্ছি, তোমরা অপশনগুলো শুনে তারপরে উত্তর দাও। পায়ুবিহীন সিলোমেট প্রাণী, সিউডোসিলোমেট প্রাণী, কণ্টকবিহীন প্রাণী।
2: সিউডোসিলোমেট প্রাণী,
1: রাইট। আচ্ছা, অ্যাসকোহেলমেন্থিসের পৌষ্টিক নালী সম্পূর্ণ, অসম্পূর্ণ, অনুপস্থিত, ক্ষয়প্রাপ্ত?
2: সম্পূর্ণ।
1: অ্যাসকোহেলমেন্থিসের সিউডোসিল অনুপস্থিত, এপিডার্মিস দ্বারা সীমিত, মেসোডার্ম দ্বারা সীমিত নয়, মেসোডার্ম দ্বারা সীমিত,
2: মেসোডার্ম দ্বারা সীমিত নয়।
1: ঠিক, রিনিটি কোষ সাহায্য করে শ্বসনে, রেচনে, জননে, পরিপাকে, কিসে সাহায্য করে? হ্যাঁ, রেচনে। ঠিক, এরপরে আমরা অ্যানিলিডা পর্বের সম্পর্কে একটু আলোচনা করে নেব। অ্যানিলিডা পর্বের প্রাণীর প্রধান তিনটি বৈশিষ্ট্য বলো।
0: এদের দেহ কোমল, লম্বা ও নলাকার আংটির মতন খণ্ডকে বিভক্ত, খণ্ডকগুলিকে মেটামিয়ার বলে। এদের দেহ গহ্বর দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং প্রকৃত সিলোমযুক্ত এবং সাইজোসিলিক প্রকৃতির, এবং সেপটা দ্বারা দুটি প্রকোষ্ঠে বিভক্ত। এদের গমনঙ্গ সিটি, কেঁচো বা প্যারাপোডিয়া নেরিসের।
1: হ্যাঁ, কেঁচোর গমনঙ্গ সিটি আর প্যারাপোডিয়া হচ্ছে নেরিসের। আচ্ছা, এদের রেচনঙ্গ কি?
0: এদের রেচনঙ্গ নেফ্রিডিয়া, যা রেচনে এবং অসমোরেগুলেশনে সাহায্য করে।
1: হ্যাঁ, এরপরে হচ্ছে এদের রঞ্জক, মানে এদের ব্লাডে পিগমেন্ট আছে, এদের প্লাজমাতে কি দ্রবীভূত থাকে?
0: রক্তরঞ্জক প্লাজমাতে দ্রবীভূত থাকে। অ্যানিলিডার রক্তে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোক্লোরিন নামক শ্বাসরঞ্জক বর্তমান।
1: হ্যাঁ, ঠিক বলেছ। এদের শ্বসনটা কেমন হয়? এদের ফুসফুস বা ফুলকা থাকে?
0: অধিকাংশ ক্ষেত্রেই ত্বকীয় শ্বসন ঘটে, কোনো কোনো ক্ষেত্রে ফুলকা বা পরিবর্তিত প্যারাপোডিয়ার মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে থাকে।
1: হ্যাঁ, এদের স্নায়ুতন্ত্র আছে?
0: হ্যাঁ, এদের মস্তিষ্ক বা সেরিব্রাল গ্যাংলিয়ন এবং খণ্ডিতভাবে গ্যাংলিয়নেডে দুটি অঙ্কীয় নার্ভ কর্ড দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত।
1: হ্যাঁ, এদের জনন কেমন হয়?
0: এরা একলিঙ্গ বা উভলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে, প্রধানত যৌন জনন পরিলক্ষিত হয়ে থাকে, তবে বিশেষ ক্ষেত্রে অযৌন জনন সংঘটিত হয়ে থাকে।
1: আচ্ছা, এদের কি লার্ভা দশা দেখা যায়?
0: পরোক্ষ ক্ষেত্রে লার্ভা দশা হলো
1: ট্রকোফোর লার্ভা দশা দেখা যায়। আচ্ছা, কয়েকটি উদাহরণ বলতে পারবে?
0: কেঁচো, জোক, লাংওয়ার্ম, নেরিস, সমুদ্র মুশিক ইত্যাদি।
1: হ্যাঁ ঠিকই বলেছো, এই কেঁচোকে কৃষকের বন্ধুও বলা হয়, তোমরা জানো নিশ্চিত, কারণ হচ্ছে যে এরা জলা জমি বা জায়গা যেখানে ভিজে আছে স্যাঁতসেঁতে

0: সেখানে খাবারগুলো অপেক্ষাকৃত জটিল যে মৃত জৈব পদার্থগুলো রয়েছে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে সরল একেবারে গ্রহণযোগ্য উদ্ভিদ গ্রহণ করতে পারে কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এইরকম ভাবে ওরা ভেঙে সরল উপাদানে পরিণত করে দেয়। ফলে ওটা ওই চাষের বন্ধু মানে চাষিরা ওই বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ জৈব পদার্থ দিতে হয় কিন্তু সেক্ষেত্রে কম দিলে পরেও কৃষিক্ষেত্রে ওই উদ্ভিদের প্রয়োজনীয়তা মিটে যায় আর কি। তো সেই তার পর্ব হচ্ছে কোন পর্বে না অ্যানিলিডা। এরপরে অ্যানিলিডা পর্বের আমরা কতগুলো উদাহরণ তোমরা বলো পারবে?
1: অ্যানিলিডা পর্বের কয়েকটি উদাহরণ কেঁচো যেমন লাংওয়ার্ম জোঁক নেরিস সমুদ্র মুশিক ইত্যাদি।
0: হ্যাঁ এবারে আমরা একটু উদাহরণ সেলফ অ্যাসেসমেন্ট করে নি কি পড়লাম আমরা এই অ্যানিলিডা পর্বের। অ্যানিলিডা নামকরণ করেন কোন বিজ্ঞানী? লেমার্ক হ্যাক্সটার স্টেইনার রোজেনবার্গ
1: লেমার্ক।
0: এরপরে হচ্ছে দেহে অসংখ্য অ্যান্টেনাই খন্ডক বা মেটামিয়ার থাকে তাই এদেরকে কি বলা হয়?
1: অঙ্গুরিমাল।
0: এদের গমনঙ্গ সিটি প্যারাপোডিয়া সিটি অথবা প্যারাপোডিয়া নালীপথ
1: সিটি অথবা প্যারাপোডিয়া
0: রাইট। অ্যানিলিডাতে শিলম থাকে মেসোডার্ম দ্বারা আচ্ছাদিত কিউটিকল দ্বারা আচ্ছাদিত স্ট্যাটোসিস যুক্ত ক্ষেত্র বিশেষে অনুপস্থিত
1: মেসোডার্ম দ্বারা আচ্ছাদিত
0: ঠিক। এরপরে আমরা সন্ধিপদ বা আর্থ্রোপডা পর্বের বিষয়ে আলোচনা করব। তোমরা আর্থ্রোপডার তিনটি বৈশিষ্ট্য আমাকে বলো তো প্রধান তিনটি বৈশিষ্ট্য।
1: আর্থ্রোপডার প্রতিটি দেহখণ্ডকে সাধারণত একজোড়া করে সন্ধিল উপাঙ্গ বর্তমান দেহ দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম তাই এদেরকে সন্ধিপদ বলে থাকে।
0: তারপরে
1: দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত দেহে তিনটি অংশ বিভেদিত যথা মস্তক বক্ষ এবং উদর আবার কোথাও কোথাও দুটি অংশে বিভেদিত যথা শিরোবক্ষ এবং উদর। সিলোম খুবই সংক্ষিপ্ত এবং লুপ্ত প্রায় এটি বহুলাংশে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর দ্বারা প্রতিস্থাপিত।
0: হ্যাঁ এদের বহিঃকঙ্কাল থাকে?
1: এদের বহিঃকঙ্কাল দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কালে অভ্যন্তরে আবদ্ধ থাকে।
0: হ্যাঁ দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কালে অভ্যন্তরে আবদ্ধ থাকে। এদের পরিপাকতন্ত্র কি রকম?
1: এটি সম্পূর্ণ এবং তিনটি অংশে বিভেদিত যথা স্টেমোডিয়াম মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম
0: ঠিক। এদের রেচনতন্ত্র?
1: এদের রেচনতন্ত্র খুবই উন্নত প্রধান রেচন অঙ্গ হল সবুজ গ্রন্থি যা চিংড়ি মাছের কক্সাল গ্রন্থি মাকড়সা ম্যালপিজিয়ার নালিকা পতঙ্গদের।
0: হ্যাঁ ম্যালপিজিয়ার নালিকা হচ্ছে পতঙ্গ যেমন পতঙ্গ আরশোলা তার হচ্ছে ম্যালপিজিয়ার নালিকা আর কক্সাল গ্রন্থি হচ্ছে মাকড়সায় থাকে ঠিক। এদের শ্বসন তন্ত্র মানে এরা শ্বাস নেয় কিভাবে?
1: এদের শ্বসন অঙ্গ গিল বুক গিল বুক লাং বা ট্রাকিয়াম সিস্টেম
0: ঠিক। এদের সংবহন তন্ত্র কি রকম?
1: এদের সংবহন তন্ত্র মুক্ত সংবহন তন্ত্র।
0: হ্যাঁ ঠিক বলেছো। এদের স্নায়ুতন্ত্র?
1: এদের স্নায়ুতন্ত্র তিনটি অংশে বিভেদিত যথা কেন্দ্রীয় প্রান্তীয় এবং সিম্প্যাথেটিক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক বা সাব ফ্যারিঞ্জিয়াল গ্যাংলিয়া সার্কাম ফ্যারিঞ্জিয়াল রিং এবং অঙ্কীয় গ্যাংলিওনেটেড নার্ভ কর্ড যুক্ত
0: ঠিক ঠিক বলেছ। এবারে এদের লিঙ্গ মানে এরা একলিঙ্গ না যৌন দ্বিরূপতা বিদ্যমান?
1: এরা একলিঙ্গ এবং যৌন দ্বিরূপতা বিদ্যমান।
0: এদের লার্ভা দশা কি দেখা যায়?
1: এদের গুরুত্বপূর্ণ লার্ভা দশা হল ক্যাটারপিলার নপ্লিয়াস মেটেনপ্লিয়াস জোইয়া মেটাজোইয়া ইত্যাদি।
0: এদের উদাহরণ দাও।
1: প্রজাপতি মাছি আরশোলা গলদা চিংড়ি কেন্ন ইত্যাদি।
0: রাজকাঁকড়া এটাও আর্থ্রোপডার মধ্যেই পড়ে। এবারে আর্থ্রোপডার কি কি প্রশ্ন আসতে পারে? অ্যানিমেলিয়া রাজ্যের বৃহত্তম পর্বটি হল পরিফেরা আর্থ্রোপডা অ্যানিলিডা স্পঞ্জি। কি উত্তর হবে?
1: আর্থ্রোপডা
0: রাইট। এক বা একাধিক প্রকোষ্ঠযুক্ত পাম্পিং হার্ট পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? এ হচ্ছে পরিফেরা বি হচ্ছে নিডারিয়া সি হচ্ছে টিনোফোরা ডি হচ্ছে আর্থ্রোপডা।
1: আর্থ্রোপডা
0: ঠিক। পুঞ্জাক্ষি বিশাল সংখ্যক দর্শন একক দ্বারা গঠিত এদেরকে বলে অটোডিয়া ওমাটিডিয়া ক্রোমাটিডিয়া কোনটি নয়?
1: ওমাটিডিয়া
0: রাইট। নিম্নের কোনটি আর্থ্রোপডা পর্বের প্রাণী? গোল্ডফিশ স্টারফিশ সিলভারফিশ কাটলফিশ।
1: সিলভারফিশ
0: ঠিক। আর্থ্রোপডার বহিঃকঙ্কাল গঠিত হয় বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড দ্বারা প্রধানত কাইটিন দ্বারা বা কোনটি নয়?
1: প্রধানত কাইটিন দ্বারা
0: ঠিক। এরপরে হচ্ছে মোলাস্কা। এই মোলাস্কা পর্বের প্রাণীরা তোমরা শামুক দেখেছো শামুক ঝিনুক ইত্যাদি এদের আন্তর্যন্ত্র ম্যান্টেল নামক একটা পর্দা দ্বারা আবৃত সেই

মেন্টাল পর্দার দ্বারা ভেতরে কেমন না মাংসল অংশ রয়েছে, সেই মাংসল অংশ পা হিসেবে তারা ব্যবহার করে। সেই মেন্টাল পর্দা কি দিয়ে তৈরি? না, এদের সেই মেন্টাল যে পর্দাটা রয়েছে তা একরকমের মাংসল অংশ, ভিসেরাল মাস এই নিয়ে গঠিত। এদের খোলক আছে, সেই যে মাংসল অংশটা রক্ষা করার জন্য একটা খোলক থাকে। সেই খোলক কিরকম? না, ক্যালসিয়াম জাতীয় পদার্থ দ্বারা গঠিত। কোনো কোনো ক্ষেত্রে খোলক আবার থাকে না, যেমন অক্টোপাস, অক্টোপাসে খোলক থাকে না, কিন্তু শামুক, ঝিনুক ইত্যাদিতে খোলক থাকে। পরিপাকতন্ত্র কেমন? না, এদের পরিপাকতন্ত্র অত্যন্ত উন্নত আর কি। বাক্কাল ক্যাভিটিতে জিহ্বা রয়েছে, সেই জিহ্বা সদৃশ্য কি থাকে? না, রেডুলা, রেডুলা বলে ওটাকে। আর রেচন তন্ত্র কেমন? এদের বৃক্ক বা নেফ্রিডিয়া বোজেনাস এর অঙ্গ রয়েছে। এদের প্রধান রেচন বস্তু হলো অ্যামোনিয়া। আর সেফালাইজেশন, হ্যাঁ, সেফালা পড়াতে মস্তক ফুটের সাথে মিলে আছে। এদের পরিপাক গ্রন্থি রয়েছে, স্যালাইভারি গ্ল্যান্ড বা হ্যাপাটো প্যাঙ্ক্রিয়াস। শ্বসনতন্ত্র রয়েছে, শ্বসনতন্ত্র জলজ সদস্যে ফুলকা আবার বা টিনিডিয়া, এবং স্থলজ যারা মানে মুক্ত বাতাস যারা পায় তাদের রয়েছে কি না পালমোনারি শেক। এই পালমোনারি শেকের মাধ্যমে এরা গ্যাসীয় আদান প্রদান ঘটাতে পারে, অক্সিজেন যেখানে পাবে, যেমন মুক্ত পরিবেশে, এই আমাদের বায়বীয় পরিবেশে আমরা যেমন ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ করি, তাদেরও সেই ফুসফুস সদৃশ্য যে অংশ রয়েছে তাদেরকে আমরা বলি টিনিডিয়া আর পালমোনারি শেক। আর জলজ যারা রয়েছে তাদের হচ্ছে ফুলকা বা টিনিডিয়া, জলে যারা থাকে। এরপরে এদের হৃৎপিণ্ড রয়েছে, সেই হৃৎপিণ্ড কেমন? এদের হৃৎপিণ্ডের মুক্ত প্রকৃতির সংবহন হয়, কারণ পৃষ্ঠীয় হৃৎপিণ্ড মানে দুটো অলিন্দ বা একটা অলিন্দ থাকে এবং নিলয় থাকে। এদের শ্বাসরঞ্জক থাকে, রক্তে রক্ত যে রয়েছে সেই রক্তে হিমোসায়নিন থাকে, আর হৃৎপিণ্ডটা হচ্ছে মায়োজেনিক প্রকৃতির। স্নায়ুতন্ত্র কেমন? এদের স্নায়ুতন্ত্র 3-4 জোড়া গ্যাংলিয়া দ্বারা গঠিত। এদের এগুলি হলো সেরিব্রাল, সেরিব্রাল, ফেডাল, ভিসেরাল এবং পিউরাল, এবং স্টেটোসিস্ট ইত্যাদি রয়েছে, দেহের ভারসাম্য রক্ষাকারী, এবং অসোফ্রেডিয়াম বা ভৌত রাসায়নিক সংবেদনশীল অঙ্গ রয়েছে। এদের লিঙ্গ কেমন? না, অধিকাংশই একলিঙ্গ এবং উভলিঙ্গ হয়ে থাকে। আর পরিস্ফুরণ কেমন? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের পরিস্ফুরণ দেখা যায়। এদের কি কি লার্ভা দশা দেখা যায়? না, ভেলিজার, ট্রোকোফোর, গ্লোসিডিয়াম ইত্যাদি এই লার্ভা দশাগুলো দেখা যায়। কতগুলো উদাহরণ হচ্ছে অক্টোপাস, থলজ শামুক, জলজ শামুক, ঝিনুক, মুক্ত ঝিনুক, এইগুলো হচ্ছে এদের উদাহরণ। এরপরে একাইনোডারমাটা, একাইনোডারমাটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী যারা অকডাটা, তাদের মধ্যে উন্নত প্রকৃতির। এদের দেহে দেহতল অরাল ও অ্যাবরাল তলে বিভেদিত, দেহত্বক কণ্টকযুক্ত। এদের দেহে কাঁটা দেখতে পাওয়া যায়। গমনাঙ্গ হচ্ছে নালীপদ বা পডিয়া। জল সংবহন তন্ত্র এদের থাকে, যা গমনে এবং খাদ্য শিকার বা পরিবহনে এবং শ্বসন কার্যে সাহায্য করে। সংবহন তন্ত্র কেমন? না, মুক্ত প্রকৃতির, হৃৎপিণ্ড অনুপস্থিত এবং রক্ত বর্ণহীন। রেচন তন্ত্র, সুনির্দিষ্ট রেচন অঙ্গ অনুপস্থিত। রেচন কার্য সম্পন্ন হয় আংশিকভাবে ব্যাপন প্রক্রিয়ায় দেহতলের মাধ্যমে, বা আংশিকভাবে সম্পন্ন হয় ত্বকীয় বা পেপুলির মাধ্যমে। যৌন জনন ঘটে এবং বহির্নিষেক পরিলক্ষিত হয়। কতিপয় সদস্যের মধ্যে অটোটমি এবং পুনরুৎপাদনের মাধ্যমে অযৌন জনন সংঘটিত হয়। লার্ভা দশা কেমন থাকে? না, ডাইপ্লিউরাল লার্ভা বা বাইপিনেরিয়া লার্ভা, ওরিকিউলেরিয়া লার্ভা, ওফিও প্রুটিয়াস লার্ভা, এই সমস্ত লার্ভা দশা দেখা যায়। এদের কতগুলো উদাহরণ হচ্ছে সমুদ্র শসা, সমুদ্র কেক, সমুদ্র সজারু, তারামাছ, রোজাস্টার, সমুদ্র লিলি, ব্রিটল স্টার ইত্যাদি। এইসব উদাহরণগুলো আমরা এই একাইনোডারমাটা পর্বে দেখতে পাই। এরপরে হেমিকডাটা, কিছু প্রাণী, এই পর্বের কিছু প্রাণী রয়েছে দেহ বিভাজন। দেহ বিভাজন কেমন? এদের 3 অংশে বিভক্ত। কি কি? প্রবোসিস, কলার এবং ট্রাঙ্ক বা দেহকাণ্ড। দেহ কেমন? না, এদের দেহ প্রকার শিলিয়াযুক্ত, একস্তরী, এপিডার্মিস থাকে যা মিউকাস গ্রন্থি এবং নার্ভ জালক সমৃদ্ধ। সিলম কেমন? সিলম এন্টারোশিয়াল প্রকৃতির, প্রোটোসিল, মেসোসিল, মেটাসিলে বিভক্ত। এদের গলবিলীয় ফুলকাছিদ্র বর্তমান। এই যে হেমিকডাটা, এই কডাটা এই পর্বে কিন্তু গলবিলীয় ফুলকাছিদ্র আছে। তারপরে লেজ, পায়ু পরবর্তী লেজ অনুপস্থিত। নার্ভ কর্ড, অঙ্কীয় নার্ভ

0: কোর্ডের পাশাপাশি একটি ক্ষুদ্র ফাঁপা পৃষ্ঠীয় নটোকোর্ড বর্তমান। নটোকোর্ড যা প্রকৃত নটোকোর্ড অনুপস্থিত, এদের প্রকৃত নটোকোর্ড থাকে না। খাদ্যনালী অসম্পূর্ণ, সোজা বা ইউ আকৃতির হতে পারে। এদের লার্ভা দশার জীবনচক্রে দেখা যায়। কি লার্ভা? না, টর্নেরিয়া লার্ভা। তো এই পর্বের কিছু প্রাণী রয়েছে যারা হচ্ছে বেলানোগ্লোসাস, সাইকোগ্লোসাস, প্রোটোগ্লোসাস, সাইজোকার্ডিয়াম, এই সমস্ত। তো আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করলাম সেটা হচ্ছে প্রাণীরাজ্য, তার অকোডাটার যে পর্বগুলো রয়েছে সেই পর্বের প্রত্যেকটা পর্ব সম্পর্কে আলোচনা করলাম এবং এই পাঠদান শেষ করলাম।
1: এতক্ষণ শুনছিলেন একাদশ শ্রেণীর বায়োলজি বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন বেলেঘাটা দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র ও দুই শিক্ষার্থী।
2: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৯৬% এবং সর্বনিম্ন পরিমাণ ৭৮%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৫ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে, যা বেড়ে হতে পারে ৫৫ কিলোমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল এবং উত্তর উড়িষ্যার সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এবারে জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা নিয়ে বলবেন ডক্টর বিপ্লব টুডু, লোকগীতি চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ৬:৩৮ কৃষি কথার আসরে শুনবেন খরিফ ভুট্টা চাষ, সঞ্জয় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। আমাদের রাজ্যে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা, ডক্টর সুশীল কোঠারি সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৭:৩০ শুনবেন সমীক্ষা, বলবেন পিনাক।

পানি ঘোষ আড্ডায় নাটক পিঞ্জর ভেঙে রচনা অমিতাভ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত সুজিত সাহা। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়। 9:45 নজরুল গীতি শিল্পী মৈত্রী সিংহ। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন পূর্বাশানন্দী। 10:45 লোকগীতি শিল্পী গুণধর শাসমল। 11:00 বেহালা সজল দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী ভাস্কর সেন।

শুনলেন আকাশবাণী। কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে এবারে জানিয়ে দিয়ে আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে 6:10 শুনবেন হিন্দি বার্তা উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:30 গুল গুলশান, 7:10 বেহালা শিল্পী সজল দাস, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা পনসাই মরেগেল তুরুই গেটুরে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উছেন তালমাখন এহবেনা সিঙ্গের বেড়ারিয়া সান্তাড়ি আখড়া সিঙ্গারবেড়ারিয়া সান্তাড়ি আখড়া দ এতহব হয়ে দং সেরিঞাতে সোমবারী মুরমু আর সাঁতেন কোয়া সেরিঞ্জ রেদমেনা কিনা সোমবারী মুরমু আর চিতমণি সরেন

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মুর্শিদাবাদে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সমগ্র পরিস্থিতির নজর রাখছেন তিনি। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আগেই জানানো হয়েছে, আজ সকালের আপ নবদ্বীপধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পড়ুয়া বোঝাই ফুলকাটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ও এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে তিনজনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানাকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পরপর বেশ কয়েকটি শিল্প কারখানা রাজ্যজুড়ে গড়ে উঠবে। শিল্পমন্ত্রী

0: আপোষরায় শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিয়েছেন। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর এক মিনিট নিরাপত্তা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে যায়। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া তিন আসনে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজ বিধানসভার সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ সিং বড়াইকের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। মালদার জালালপুরে ব্যক্তিগত জমিতে রথযাত্রা উপলক্ষে বসা মেলা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মেলার সমস্ত দোকানপাট যেন দ্রুত তুলে দেওয়া হয়। এদিকে নন্দীগ্রামের তেখালি বাজারে গতকাল রথযাত্রা চলাকালীন বিদ্যুতের হাইটেনশন তারে রথের চূড়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় কম করে 15 জন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে 10 জনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও 2 জনকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। দীঘার জগন্নাথ মন্দির চত্বরে গতকাল রথযাত্রার সময় কয়েকজন মহিলা সোনার হার ছিনতাইয়ের ঘটনায় 4 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত আজ তাদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের কাছ থেকে সোনার হার উদ্ধার হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলে এরপরের খবর সন্ধ্যে 7:35
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলারই বেশিরভাগ জায়গায়। আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার হারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার 2-1টি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার 2-1টি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই 2-1টি জায়গার উপর দিয়ে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, সচরাচর কৃষি কথার আসরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনে থাকেন, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত, কৃষিকাজে কীভাবে আপনারা উন্নতি করতে পারবেন সে ব্যাপারে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আজকে তেমনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা যদি দেখি, সেখানে কিন্তু এই ফসলটি খুব একটা চোখে পড়ে না, কিন্তু তার প্রয়োজনীয়তা রয়েছে, গুরুত্ব রয়েছে, সে চাষের ক্ষেত্রে হোক বা আমাদের খাদ্য তালিকার ক্ষেত্রে হোক। আমি কথা বলছি ভুট্টার। ভুট্টা চাষ যে আমাদের পশ্চিমবঙ্গে খুব হয় এমনটা কিন্তু দেখা যায় না, কিন্তু কেন হয় না নিশ্চয়ই তার কিছু প্রতিকূলতা রয়েছে। সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে বোধহয় কৃষিক্ষেত্রে একটা নতুন বিপ্লব আনতে পারে আমাদের রাজ্য। তাই আজকের আমরা আলোচনা করব খারিফ খন্দে ভুট্টা চাষ। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উপ কৃষি অধিকর্তা, কৃষি দপ্তর, সঞ্জয় ভট্টাচার্যকে। সঞ্জয়বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
4: নমস্কার, সবাইকে ধন্যবাদ।
3: নমস্কার। আপনাকে স্বাগত জানাই আবার। আজকের আমাদের যেহেতু আলোচনার বিষয় খারিফ খন্দে ভুট্টা চাষ, এবং আমি শুরুতে বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের জল আবহাওয়া

0: ভারতে বা যদি গ্রাম বাংলার বুকে দেখা যায়, ভুট্টা চাষ কিন্তু খুব একটা চোখে পড়ে না। তাহলে ভুট্টা চাষের উপরে আমরা জোর দেব কেন? বাড়ির গুরুত্ব প্রয়োজনীয়তা কি আছে?
1: প্রথমেই জানিয়ে রাখি, ধান বা গমের পরই দানাশস্য হিসাবে ভুট্টার একটা বড় স্থান রয়েছে এবং ভুট্টাকে শস্যের রানীও বলা হয় এই কারণেই। এবং আমরা যদি দেখি দিনকে দিন ভুট্টার কিন্তু নানা রকম ব্যবহার এবং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পোলট্রি শিল্পে এবং গোখাদ্য হিসেবে। এবং বর্তমানে আমরা খাদ্য তালিকায় ভুট্টাকে একটা ভালো স্থান দিয়েছি। আপনারা জানেন যে পপকর্ন বা বেবিকর্ন বা সুইটকর্ন এগুলো সবই ভুট্টাজাত। এছাড়াও ভুট্টার যে বীজ, সেই বীজের নানা রকম শিল্পে ব্যবহার হয় এবং গোখাদ্য হিসেবে তো ভুট্টার গুরুত্ব অনেক দিন আগেই আমরা জানি, এবং জৈব জ্বালানি হিসাবেও ভুট্টার বীজকে এখন ব্যবহার করা হচ্ছে। তবে আপনি যেটা প্রথমেই শুরু করলেন যে ভুট্টা চাষের এলাকা পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি, তাহলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভুট্টা চাষের এলাকা অনেকটাই বেশি। এবং উত্তরবঙ্গের দিনাজপুর, দুটো দিনাজপুরে, জলপাইগুড়িতে, মালদহ এই ধরনের জায়গা, জেলাগুলোতে ভুট্টা চাষের এলাকা কিন্তু অনেক বেশি বেড়েছে। এবং বিগত 4-5 বছরে যদি আমরা রাজ্যের ভুট্টা চাষের এলাকার কথা ভাবি, তাহলে এই এলাকাটা প্রায় 4-5 গুণ বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
0: মানে সেটা আমাদের দক্ষিণবঙ্গে নাকি উত্তরবঙ্গে?
1: এটা উত্তরবঙ্গে থেকেই মূলত বৃদ্ধিটা হচ্ছে।
0: আচ্ছা।
1: এবং এর এলাকা প্রায় 4 লক্ষ হেক্টরের মতন এখন আমাদের রাজ্যে রয়েছে, এবং আমরা যদি 10-12 বছর আগেও দেখি সেখানে 1 লক্ষ হেক্টরের কাছাকাছি এই এলাকাটা ছিল। কাজেই ভুট্টা চাষ যে খুবই জনপ্রিয় সেটা এতেই বোঝা যায়। এবং এই দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে ভুট্টা আমাদের শস্য পর্যায়ে একটা স্থান করে নিচ্ছে। ভুট্টার যে জনপ্রিয়তার কথা আমি বলছিলাম, এটা কিন্তু প্রাচীনকাল থেকেই আমরা এটা দেখি। যেমন হচ্ছে ভুট্টার আটার জনপ্রিয়তা, তারপরে কর্ন সিরাপ, মিষ্টি শরবত বিভিন্ন খাদ্যের সঙ্গে কিন্তু বহুকাল থেকেই ব্যবহার করা হয়। ভুট্টার তেলকে আবার এখন ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা আছে। শিল্পক্ষেত্রে ভুট্টাকে বর্তমানে কয়েকটা শিল্প, বিশেষ করে প্লাস্টিক শিল্প, আঠা তৈরি, অন্যান্য রাসায়নিক তৈরিতে এর কিন্তু ব্যাপক ব্যবহার শুরু হয়েছে।
0: আচ্ছা।
1: ভুট্টার যে ফল, কপ, ভেতরে যেটা সাদা দণ্ডের মতন ফলের মধ্যে আমরা পাই, সেটা আবার ফিল্টার হিসাবে ব্যবহার করা হয়। বিয়ার, মদ, যেগুলো খুবই বাণিজ্যিকভাবে পানীয় হিসাবে ব্যবহার হয়, সেগুলো ভুট্টার একটা বড় ভূমিকা রয়েছে। ভুট্টাই একমাত্র ফসল যেটা বিভিন্ন জলবায়ুতে এবং কম বৃষ্টিপাতযুক্ত এলাকায় চাষ করা সম্ভব। আবার দেখুন, যারা সুগার রোগী, এখন যাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু বেবিকর্ন খেতে বলা হয়, এটাও একটা তার হচ্ছে ব্যবহারের দিক। এবং ভুট্টার যে পুষ্প মঞ্জুরি আছে, যেটা সিল্কের মতন আমরা দেখি ভুট্টা ফলের মধ্যে, সেটা কিডনি, মূত্রনালীর নানা সমস্যায় ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও উচ্চ রক্তচাপ, লিভার, বাইলের সমস্যা, এগুলোতেও ভুট্টার ওষুধ হিসাবে ব্যবহার করতে আমরা দেখি। আবার ভুট্টার শেকড় থেকে নানা রকম ঔষধি তৈরি হয় যেগুলো রোগ প্রতিরোধ করতে পারে। দীর্ঘদিন ধরেই ভুট্টা ফসলের নির্যাস, পেটের ক্ষত, বমি, অন্যান্য ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়। তাহলে দেখুন, ভুট্টা যেমনি আমাদের খাদ্য হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রেও এর একটা বড় ভূমিকা, প্রতিরোধের বড় ভূমিকা পালন করে।
0: তার মানে আমরা যদি খুব চলতি কথায় বলি যে একই রঙে এত রূপ,
1: একদম,
0: মানে ভুট্টা শুধুমাত্র যে খাবার হিসেবে ব্যবহার করা যাবে তা নয়, তার মেডিসিনাল ভ্যালু প্রচুর।
1: একদম।
0: তাহলে কৃষক বন্ধুরা যারা আজকের আমাদের অনুষ্ঠান শুনছেন এবং যারা ভাবছেন যে ভুট্টা চাষ কিভাবে করব বা কেমন তার লাভজনক দিক রয়েছে, সঞ্জয়বাবু তো বললেন, আশা করছি আপনারা বুঝতে পারলেন ভুট্টার গুরুত্বটা কতটা অপরিসীম, আপনারা এগোতেই পারেন। এবার কিভাবে এগোবেন তার জন্য পরপর আমরা আসছি, সেটা আপনারা শুনতে থাকুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন আজকের অনুষ্ঠান থেকে। সঞ্জয়বাবু, তাহলে মোটামুটি গুরুত্ব অপরিসীম তো এটা তো আমরা বুঝতেই পারলাম। এবারে যারা চাষ করবেন বা যে সমস্ত বন্ধুরা চাষ করছেন,

0: তাদেরকে একটু আরও যদি উন্নতভাবে আমরা বলতে পারি যে কেমন করে মাটি তৈরি করবেন, তারপর কেমন আবহাওয়া, কী ধরনের পরিবেশ প্রয়োজন ভুট্টা চাষের ক্ষেত্রে, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করে।
1: আর ভুট্টা দেখুন মূলত গরমের ফসল এটা, তবে আমাদের রাজ্যে শীতকালেও ভুট্টা হয়। ভুট্টা তিনটে ঋতুতেই আমাদের রাজ্যে চাষ করতে পারি, একটা হচ্ছে প্রাক খরিফ, খরিফ এবং রবি। তবে বেশিরভাগটাই আমরা প্রাক খরিফেই আমাদের উত্তরবঙ্গেতে চাষ হয়ে থাকে। খরিফ খন্ডেও চাষ করা সম্ভব, যেখানে বৃষ্টিপাতটা একটু কম আছে, যে যে জায়গাগুলোতে পশ্চিমাঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে আমরা ভুট্টাকে আমাদের শস্য পর্যায়ে অন্যতম একটা খাদ্যশস্য হিসাবে সংযোজন করতে পারি। কাজেই ভুট্টার আবহাওয়ার জন্য মূলত 32-34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন। আর যদি মাটির কথা বলেন, তাহলে একটু জল দাঁড়ায় না এই ধরনের মাটি, উঁচু মাঝারি, বেলে দোআঁশ, এই ধরনের মাটি কিন্তু সবচেয়ে ভালো। আবার মাটির যে অম্লত্ব ক্ষারত্বের বিষয়টা রয়েছে, সেই দিক থেকে দেখলে ভুট্টা কিন্তু 5.5-7.5 এই যে পিএইচ, এই পিএইচ মাত্রায় ভালো হতে পারে। এবং ভুট্টা সাধারণত বৃষ্টিহীন জায়গায়, যেখানে বাৎসরিক বৃষ্টিপাত এমন যে 250-750 মিলিমিটার বৃষ্টি, মানে খুবই কম বৃষ্টিপাত, এই ধরনের জায়গাতেও ভুট্টা কিন্তু খুব ভালো হয়।
0: আচ্ছা, এই এই কারণে কি তাহলে আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে ভুট্টার পরিমাণটা বেশি ফলছে, সেটা কি তার অনুকূল পরিবেশ পাচ্ছে বলে?
1: হ্যাঁ, দেখুন ভুট্টার ওখানে নানা ধরনের আর্থসামাজিক কারণও রয়েছে এবং পরিবেশ তো অবশ্যই সহায়ক। ওখানে প্রাক খরিফে বেশি ভুট্টা চাষ হয়ে থাকে, ওই সময় সাধারণত সেচের জলটা ভালো পায়। এবং উত্তরবঙ্গে যে জেলাগুলোতে ভুট্টা চাষ সবচেয়ে বেশি হয়, সেখানে মাটির ভূপ্রকৃতি অনুকূল এবং জল একদম ওখানে দাঁড়ায় না, কারণ ভুট্টা তো জল সহ্য করতে পারে না। জল যদি দাঁড়িয়ে যায় তাহলে ওখানে ভুট্টা ঠিক মতন চাষ হবে না। নিকাশি ব্যবস্থাটা ভুট্টার জমিতে কিন্তু ভালো থাকা দরকার,
0: মানে জলটা প্রয়োজন কিন্তু কোনোভাবে যেন গাছের গোড়াতে জল না দেয়।
1: একদম একদম,
0: এই ব্যাপারটা খেয়াল
1: রাখতে হবে। এবং ভুট্টা চাষ দেখুন 21-30 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাটাই কিন্তু ভালো হবে, এটা খেয়াল রাখতে হবে। তবে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত যদি হয় তাতেও কোনো অসুবিধে নেই। কাজেই ভুট্টা বৃদ্ধির জন্য এইটা, এই যেমন তাপমাত্রা এবং মাটির দরকারের কথা বললাম, তার সঙ্গে ভালো সূর্যালোক প্রয়োজন।
0: আচ্ছা,
1: ছায়ায় ভুট্টা কিন্তু ভালো হবে না। আবার যদি বরফ হয়, বৃষ্টিপাত বেশি হয়, হ্যাঁ শিলাবৃষ্টি হয়, তাহলে ভুট্টার
0: সমস্যা হতে
1: ক্ষতি হবে।
0: বেশ, আচ্ছা, মোটামুটি কেমন আবহাওয়া, মাটি প্রয়োজন সেগুলো তো জানলাম। এবারে প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা ক্ষেত্রের আর কি শস্যের একটা উন্নত জাত যদি পাওয়া যায় তাহলে বোধহয় ফলনের দিক থেকে কৃষক বন্ধু অনেকটা লাভবান হবে, এমন কিছু উন্নত জাত বা বিভিন্ন জাত যদি নির্বাচন করা যায়।
1: আচ্ছা, এখানে বলি যে ভুট্টার নানা জাত নানা কারণের জন্য উদ্ভাবন হয়েছে। সাধারণত ভুট্টা কয়েক রকমভাবে আমরা ভুট্টাকে ভাগ করি, যেমন ডেন ভুট্টা, তারপরে ফিল্ড ভুট্টা, তারপর আটা তৈরি করার জন্য ভুট্টা, মিষ্টি ভুট্টার দানা যেটা আমরা সাধারণত তরকারিতে বা এমনি স্যালাড হিসাবে খেয়ে থাকি, পপকর্ন এটাও স্যালাড হিসাবে খেয়ে থাকি, হ্যাঁ ওয়াক্সি ভুট্টা, এই ধরনের কিছু ভুট্টা আমরা দেখতে পারি। কিন্তু জাত, উচ্চ ফলন, রোগ পোকা দমন সহনশীল, খাদ্যগুণ বৃদ্ধির উপযুক্ত করেও কিন্তু বিজ্ঞানীরা ভুট্টার নানা রকম জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে যেটা বলতেই হয় সেটা হচ্ছে কোয়ালিটি প্রোটিন মেজ, অর্থাৎ এই ভুট্টাতে প্রোটিনের মাত্রা বেশি থাকার জন্য এর কিন্তু বাজারে এবং মানুষের মধ্যে এর চাহিদা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার আমি বলি যে যে নির্দিষ্ট গুণের কতগুলো জাত যেটা খুব ফলন বেশি দেয়, মানে উচ্চ ফলনশীল যে জাতগুলো, তার মধ্যে কয়েকটা আমরা উল্লেখ করতে পারি, যেমন গঙ্গা হাইব্রিড 1, গঙ্গা হাইব্রিড 110, ডেকান হাইব্রিড, এগুলো খুব ফলন দেবে, আপনার ভালো ফলন দেবে। এগুলো বাজারে এই ধরনের বীজগুলো আপনি পেয়ে যাবেন, একে হাইব্রিড বা অতি উচ্চ ফলনশীল আমরা বলি। আরেকটা জাত হচ্ছে কম্পোজিট জাত, কম্পোজিট জাত মানে সাধারণ অবস্থায় যে ভুট্টা, সাধারণ ভুট্টা আমরা চাষ করি সেইগুলো, এগুলো কম্পোজিট আমরা বলি, যেমন কিষাণ কম্পোজিট, অম্বর, বিজয়, বিক্রম, এই নামে কিন্তু এগুলো পাওয়া যায়। আমি যেটা প্রথমে বললাম যে কোয়ালিটি প্রোটিন মেজ, অর্থাৎ

0: যে ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছি, যেটা পশু খাদ্য হিসাবে বা মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, এর মধ্যে লাইসিন এবং ট্রিপটোফেন জাতীয় দুটো অ্যামিনো অ্যাসিড আছে, প্রোটিন আছে, যেগুলো খুব উপকারী। সেগুলো আমাদের খুব জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এই জাতগুলোর মধ্যে আমরা দেখছি যে HQPM 145, বিবেক QPM, এই জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। বেবিকর্নের কথা বলেছি, বেবিকর্ন খুব ছোট অবস্থায় কেটে নেওয়া হয়, কুচি থাকে, কাঁচা খাওয়া যায়। আর পশু খাদ্যের জন্য আবার আরেক ধরনের ভুট্টা চাষ করা হয়, যেমন গবাদি পশু গরু খাওয়ার জন্য ইয়ে হয়। এইবার আমি যদি দিনের কথা, কত দিনের ফলন সেটা যদি আমি ভাগ করি, তাহলে তিন ভাগে আমরা পাই, একটা হচ্ছে জলদি জাতের, একটা মাঝারি জাতের, একটা নাভি জাতের। যেগুলো ধরুন 78 দিন থেকে 85 দিনের যে জাতগুলো, সেগুলো হচ্ছে জলদি জাত, যেমন ডেকান 109, প্রকাশ। আবার মাঝারি মেয়াদি যেগুলো 85 দিন থেকে 95 দিনের জাত, ডেকান 107, রঞ্জিত, গঙ্গা, সফেদ, এই জাতগুলো। আবার একটু দীর্ঘমেয়াদি যে জাতগুলো আছে সেগুলো হচ্ছে 95 থেকে 125 দিনের, এটা হচ্ছে প্যাক, PAC 740, ডি কোর্স 9018, এই ধরনের রাজকুমার কয়েকটি জাত আমরা খুব ভালো ফল পেয়েছি।
1: মানে মোটামুটি খাবারের ধরন অনুযায়ী, আবার তাদের ফলনের গড় আয়ু মানে কতদিনের, সেই অনুযায়ী আপনি অনেকগুলো জাতের কথা বললেন।
0: হ্যাঁ,
1: এবারে আমাদের কৃষক বন্ধুদেরকে বাছতে হবে যে তিনি কি জাত চাষ করতে চলেছেন, সেইভাবে জাত নির্বাচন করতে
0: উপযুক্ত হবে, উনি বেছে নিতে পারবেন।
1: ঠিক ঠিক। আচ্ছা, মোটামুটি আমরা তো বীজ একটা নির্বাচন করে ফেললাম, জাত একটা নির্বাচন করলাম, এবারে এই যে জাতগুলো নির্বাচন করলেন বা চারাগুলো তিনি বসাবেন, তার আগে তো একটা বীজ শোধনের বড় ভূমিকা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, সে যাই চাষ করি না কেন, এক্ষেত্রে বীজ শোধন করবেন কীভাবে?
0: দেখুন, যে কোনো ফসলেরই যেমন বিশোধনের একটা দরকার হয়, ভুট্টারও বিশোধন অবশ্যই করতে হবে। এবং তার আগে বলে নিই যে ভুট্টা যে লাগানোর সময়টা, খারিফ খন্দে যেহেতু আমরা রয়েছি এখন, খারিফ খন্দে আমরা জুন মাসের প্রথম থেকে জুলাই মাসের প্রথম, এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো খুব জলদি জাত, অল্প দিনে হয়ে যেতে পারে, সেগুলো আগস্ট পর্যন্ত আমরা আমাদের এই দক্ষিণবঙ্গে লাগাতে পারি।
1: আচ্ছা,
0: কাজেই যে জমি যেখানে আপনার প্রচলিত ফসল হচ্ছে না, ধান হচ্ছে না বা অন্যান্য ফসল করতে পারছেন না, জমি ফাঁকা পড়ে রয়েছে, সেই জমিতে কিন্তু আপনি ভুট্টাকে অবশ্যই চাষ করতে পারেন। এবার বিশোধনের ক্ষেত্রে আমরা নানা ধরনের রাসায়নিক বিশোধনের জন্য রয়েছে, তার মধ্যে ক্যাপ্টেন 75%, 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে শোধন করতে হবে, অথবা ভিটাভেক্স 2.5 গ্রাম ব্যবহার করতে পারেন। আর জৈবিকভাবে আপনি ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে পারেন, এবং একটি হাড়ির মধ্যে, মাটির হাড়ির মধ্যে 1 কেজি বীজ নিয়ে সেই বীজের মধ্যে ওই পাউডার জাতীয় যে ছত্রাকনাশক এবং শোধনের জন্য আমরা বলছি যে ঔষধগুলোর কথা, সেইগুলো ব্যবহার করতে হবে। এইভাবে আপনি
1: বীজটা শোধন করে দিতে পারবেন। এবারে যখন বীজ জমিতে এবার বুনবেন, বীজ শোধন করে ফেলেছেন, এবারে জমি তৈরির একটা ব্যাপার রয়েছে, সেই সঙ্গে গাছ কত দূরত্বে হবে বা কিভাবে চাষ করবেন, সেই ব্যাপারটা যদি একটু বলেন।
0: এটা খুবই একটা প্রাসঙ্গিক ব্যাপার যে জমি তৈরি করা কিভাবে, জমিতে প্রথমেই দেখতে হবে মাটি পরীক্ষা হয়েছে কিনা, যদি মাটি পরীক্ষা হয়ে থাকে তাহলে জমিতে কতটা সার দিতে হবে সেটা তার থেকে আপনি সয়েল হেলথ কার্ড যেটা আছে সেখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়া ভুট্টা জমি তৈরি করার সময় মাটির অম্লত্ব ক্ষারত্ব কী অবস্থা আছে জেনে নেবেন, কারণ ভুট্টা নোনা জমিতে একদম হতে পারে না, কাজেই যেখানে লবণাক্ত জমি সেখানে কিন্তু ভুট্টা চাষ করা যাবে না। আবার যেখানে বেশি অম্লত্ব আছে সেই অম্লত্ব একটু শোধন করে নিতে হবে, বিঘে প্রতি 60 কেজি কলি চুন ভালো করে ফুটিয়ে গুঁড়ো করে সেই পাউডারের মতন পুরো জমিতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, কোনো জায়গায় যাতে বেশি চুন না পড়ে, তাহলে এর যে মাটির যে অম্লত্ব ভাবটা সেটা কেটে যাবে। মানে আমাদের অম্বল হলে যেমন খাদ্য হজম হয় না, গাছেরও মাটির যদি অম্বল হয় গাছ খাদ্য সেখান থেকে নিতে পারে না, কাজে অম্লত্বটা আপনাকে ঠিক করে নিতে হবে। তারপর গভীরভাবে লাঙল দিয়ে চাষ করতে হবে, যেহেতু ভুট্টার শেকড় প্রায় 6 ইঞ্চির নিচে যায়, সেই জন্য এটা গভীরভাবে চাষ করার দরকার আছে, শেকড়টা যাতে চারি

0: চারিদিকে ছড়াতে পারে, মাটি ঝুরঝুরে হতে হবে, লেভেল হতে হবে। কোনো জায়গায় যদি জল দাঁড়িয়ে যায় না, তাহলে সেই জায়গায় ভুট্টা কিন্তু
1: হবে না,
0: মরে যাবে। এবং ভুট্টা চাষটা মূলত একটা আল তৈরি করে এবং ভ্যালি তৈরি করে এবং একটা নালা তৈরি করে, পরপর ভ্যালি নালা রিচ ফারো যেটা বলা হয়, সেইভাবে তৈরি করে যদি জমি তৈরি করা যায়, তাহলে আপনার ভুট্টা গাছের যে জলে জমে যাওয়ার সমস্যা থেকে যে মৃত্যু, সেটার হাত থেকে বাঁচবে আর কি।
1: এবং সারিতে সারিতেই বুনতে হবে,
0: সারিতে করে এটা ভুট্টা যদি আপনি ছিটিয়ে বোনেন, তাহলে এক জায়গায় বেশি বীজ পড়ে গেলে সেটা আবার তুলে সেখানে আবার যেখানে ফাঁকা হয়ে গেছে সেখানে আবার বীজ বোনে, এটা অসমান গাছ হবে এবং ফলন ভালো আসবে না। তাহলে ভুট্টা গাছের মেন ব্যাপারই জমি তৈরি করার সময় হচ্ছে লাইনে বুনতে হবে এবং সেটা ভ্যালি করে উঁচু আল তৈরি করে সেই আলের মধ্যে দিয়ে বীজ পরপর লাগিয়ে যেতে হবে।
1: আর দূরত্ব কিরকম হওয়া দরকার?
0: হ্যাঁ, দূরত্ব এটা বিভিন্ন যে জাতগুলো বললাম সেই জাত অনুসারে দূরত্ব হয়। সাধারণত গাছ থেকে গাছের যে দূরত্ব, সেই দূরত্ব 20 সেন্টিমিটার রাখতে হবে।
1: 20 সেন্টিমিটার?
0: হ্যাঁ। এবার ধরুন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব জাত অনুসারে পার্থক্য হয়, সেটা 45 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার বা 75 সেন্টিমিটার হয়। আবার অনেক সময় যেখানে ভালো কৃষক আছেন, তারা ট্রাক্টর চালিয়ে ওই ক্ষেতের ভেতর দিয়ে ট্রাক্টর চালিয়ে ওষুধ দেন বা অন্যান্য পরিচর্যা করেন, সেক্ষেত্রে কিন্তু 75 সেন্টিমিটার করে গ্যাপটা রাখতে হবে। এইভাবে করতে হবে। এবং আপনার দেখতে হবে যে প্রতি একরে আপনার 33,333 গাছ থাকতে হবে। এই সংখ্যায় যদি গাছ থাকে তাহলে আপনি
1: মানে প্রতি একরে 3 বিঘাতে 33,333
0: গাছ থাকতে হবে।
1: বাহ, এটা একটা দারুণ।
0: এইভাবে আপনার যদি করেন, সেটা হচ্ছে আপনার ওই 20 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার গাছ থেকে গাছের আর 60 সেন্টিমিটার
1: সারি থেকে সারি দূরত্ব,
0: 60-60।
1: খুব সুন্দর একটা পরিমাপ আপনি বললেন। যে সমস্ত কৃষক বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান বা যারা চাষ করছেন বা করবেন, এবার থেকে আপনারা একটু সচেতন হবেন এবং এই বিষয়গুলি মাথায় রাখবেন। আচ্ছা, মোটামুটি তো একটা বোনার পদ্ধতিটা বললেন, এক্ষেত্রে এবারে সার প্রয়োগের ব্যাপারটা কি হবে?
0: যেহেতু ভুট্টা, দেখুন ভুট্টা একটু বেশি সার টানে, জমিতে নাইট্রোজেন সার বেশি রয়েছে, জৈব সার বেশি রয়েছে, সেখানে ভুট্টাটা অটোমেটিক্যালি ভালো হয়। এবং এই সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এই তিনটে সারই দিতে হবে। প্রতি একরে 19 কেজি নাইট্রোজেন মূল সার হিসাবে জমি তৈরি করার সময় দিতে হবে, 28 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ সার দিতে হবে। আবার চাপান হিসাবে 45 দিনের মাথায়, এবং যেগুলো নাবিজাত সেগুলো একটু পরে 75 দিনের মাথায় একটু চাপান সার, নাইট্রোজেন মানে বিশেষ করে 19 কেজি আবার ইউরিয়া দিয়ে, নাইট্রোজেন 19 কেজি নাইট্রোজেন দেবেন যেটা ইউরিয়ার মাধ্যমে দিতে হবে, আবার 9 কেজি পটাশ যেটা আপনার মিউরেটা পটাশ হিসাবে দিতে হবে। এই দিলে মোটামুটি সারের ঘাটতি পূরণ হবে। এছাড়াও কতগুলো জৈব সার, যেটা জৈব সারটা জমি তৈরি করার সময় দিয়ে নিতে হবে। জৈব সার
1: সেটা যখন প্রথমে জমিটা তৈরি করছে,
0: হ্যাঁ, 2 টন মিনিমাম জৈব সার প্রতি একরে দিলে ভালো হয়। এতটা তো কৃষক জোগাড় করতে পারেন না, কিন্তু যতটা আপনি জোগাড় করতে পারবেন জৈব সার আপনাকে প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে যদি জীবাণু সার কিছু দেন, যেমন অ্যাজোস্পাইরিলাম একটা খুব গুরুত্বপূর্ণ জীবাণু সার, সেই জীবাণু সার যদি জৈব সারের সঙ্গে মিশিয়ে আপনি প্রয়োগ করেন, তাহলে গাছ প্রাকৃতিকভাবে কিছু নাইট্রোজেন খাবার পাবে। এছাড়া ট্রাইকোডার্মা ভিরিডি যদি দেন, তাহলে গোড়া পচা যে রোগ, সেই গোড়া পচা রোগের হাত থেকে কিন্তু আপনার ভুট্টাটা বাঁচবে। কাজে এই জৈব সারের সঙ্গে এগুলো মিশিয়ে যদি প্রয়োগ করেন তাহলে উপকার পাবেন। এছাড়া তরল সার হিসাবে যেটু গাছ বড় হলে তখন ব্যবহার করতে পারেন, এনপিকে 15-15 স্প্রে করতে পারেন, 2-5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি পায়।
1: আর অন্যান্য চাষের ক্ষেত্রে একটা অনুখাদ্যের কথা বলা হয়, এক্ষেত্রে অনুখাদ্যের গুরুত্বটা কত?
0: হ্যাঁ, অনুখাদ্য দেখুন আজকাল তো একই জমিতে অনেক ফসল উৎপাদন হচ্ছে, ফলে জমির যে স্বাভাবিক যে খাবার এবং অনুখাবার এগুলো একটা ঘাটতি থাকেই। সেই জন্য আপনাকে এই অনুখাবার বিশেষ করে জিঙ্ক এবং বোরন, মানে দস্তা এবং জিঙ্ক, এই দস্তা যেটা আর হচ্ছে বোরন বা সোহাগা, এইটা দিতে হবে। এই দুটো যদি প্রয়োগ করেন, জমি তৈরি করার সময় প্রয়োগ করা যায়, তাহলে আপনার এই ঘাটতিটা পূরণ হবে। যেমন জমি তৈরি করার সময় 10 কেজি জিঙ্ক সালফেট এবং 6 কেজি মতন সোহাগা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে

0: আপনার ঘাটতিটা পূরণ হবে। আর কিছু মানে অপ্রধান খাবার যেমন সালফার বা গন্ধক, এটাও দিতে হবে। সালফারটা আমি সিঙ্গেল সুপার ফসফেট দিলে ওখান থেকে আপনি সালফার পেয়ে যাবেন। আর ম্যাগনেশিয়াম একটা ঘাটতি দেখা যায় বর্তমানে, সেই ম্যাগনেশিয়াম সালফেট হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে বৃদ্ধির দশায় স্প্রে করতে হবে।
1: যখন সেটা কি কোনো দিন রয়েছে এরকম যে এতদিন পরে নাকি কোনো লক্ষণ দেখে? তখন
0: যদি আপনার গাছের লক্ষণ একটা পাতা হলুদ হয়ে যাবে, পাতার শিরাগুলো হলুদ হয়ে যাবে, পাতা কুকড়ে যাবে, গাছের বৃদ্ধি হবে না, গাছটা যখন হলদেটে ভাব হবে, তখনই ভাবতে হবে আপনার সালফার ম্যাগনেশিয়াম এই ধরনের কিছু খাবারের ঘাটতি রয়েছে। কাজেই এখন যারা ভুট্টা চাষ করবেন, সালফার বা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই অপ্রধান খাবারগুলো একটু ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
1: বেশ, আপনি তো শুরুর দিকেই বলেছেন, বারবার করে জোর দিয়েছেন যে সেচ ব্যবস্থাটা ভালো থাকতে হবে, নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে। সেই সঙ্গে আরেকটা যেটা দেখা যায় যে আগাছা ভুট্টা খেতে, এক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণে কোনো উপায় রয়েছে?
0: হ্যাঁ, আগাছা তো দুরকমভাবে আগাছা আমরা দেখি, একটা হচ্ছে আপনার চওড়া পাতা আর একটা হচ্ছে সরু ঘাস জাতীয় পাতা। তো দুটো আপনাকে দমন যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আগাছার সঙ্গে ভুট্টা গাছের যে একটা কম্পিটিশন হবে, যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাতে গাছের বৃদ্ধিটা কমে যাবে। আপনি যদি বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করেন, তাহলে অ্যাট্রাজিন বলে একটা আগাছা নাশক আছে, সেটা স্প্রে করতে পারেন, সেটা জমিতে প্রয়োগ করতে পারেন। লাগানোর আগেই এটা আপনাকে দিয়ে রাখতে হবে, অথবা 2,4-D বলে একটা আছে, 2,4-D সোডিয়াম সালফ লবণ, এটাও আপনি দিতে পারেন, যাতে আপনার ওই আগাছাগুলো নিয়ন্ত্রণে থাকে। তবে আমার মতামত যেটা, সেটা আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ওই হাতে করলে ভালো, যেহেতু আপনি লাইনে বলছেন, নিরানি দিয়ে করলে
1: যেহেতু জায়গাটা থাকছে খুব একটা ভেতরে ক্ষেতের মধ্যে প্রবেশ করা যাবে,
0: খুব একটা অসুবিধা হবে না। আর যারা অ্যাট্রাজিন দিতে চান, তাদের 800 গ্রাম লাগবে প্রতি একরে। আর ওই 2,4-D সোডিয়াম লবণ যেটা বললাম, সেটা 500 গ্রাম প্রতি একরে লাগবে। 200 লিটার জলে মিশিয়ে ভালো করে পাতায় স্প্রে করতে হবে।
1: বেশ,
0: হ্যাঁ, মানে চওড়া পাতাযুক্ত ইয়েতে।
1: আচ্ছা, আর অন্যান্য ক্ষেত্রে তো প্রতিটা চাষের ক্ষেত্রে একটা রোগ পোকার আক্রমণ দেখা দেয়, এক্ষেত্রে কী ধরনের রোগ পোকা হয় আর তার নিয়ন্ত্রণ কীভাবে করবেন?
0: হ্যাঁ, দেখুন, ভুট্টা বিশেষ করে নর্থ বেঙ্গলে যেখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে বা এখনও আমাদের এখানে চাষ হচ্ছে, এখানে লেদা পোকা একটা বড় সমস্যা। এবং বর্তমানে যে পোকাটা হচ্ছে ভয়ঙ্কর আকার ধারণ করছে, সেটা হচ্ছে আর্মি ফল ওয়ার্ম, মানে একটা লেদা জাতীয় পোকা, পাতা খেয়ে নিচ্ছে, কাণ্ড খেয়ে নিচ্ছে, এবং এরা একই সঙ্গে হাজার হাজার পোকা জমিতে আক্রমণ করে খুব তাড়াতাড়ি ফসলটা নষ্ট করে দেয়। এছাড়া ধরুন কাণ্ড ছিদ্রকারী পোকা আছে, কাটুই পোকা আছে, উই পোকা একটা বড় সমস্যা তৈরি করে ভুট্টা চাষে। তো এইগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে প্রথমেই আমি যেটা কৃষক বন্ধুদের বলবো, রাসায়নিকে না গিয়ে আপনারা নিম তেল, যেটা 10,000 PPM এর আছে, 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করবেন। স্প্রে বিকেলের দিকে করবেন, স্প্রে দুপুরে করবেন না, বিকেলের দিকে করবেন। স্প্রের সঙ্গে একটা আঠা জাতীয় কিছু দেবেন, বর্ষাকালে স্টিকার দেবেন। আর হচ্ছে অনুখাদ্য স্প্রের সঙ্গে কোনো মেশাবেন না, এবং বিঘে অবশ্যই 100 লিটার দ্রবণ ব্যবহার করবেন। তাহলে আপনার পোকা এবং রোগ যেখানে আছে সেখানে নিয়ন্ত্রণ হবে। আর আমি বলছিলাম যেটা, এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু কতগুলো রোগ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পাতা ধসা একটা রোগ, মরচে রোগ একটা, তারপরে খোলা ধসা, মানে খোলার মধ্যে পচে যায়, এই ধরনের ছত্রাকঘটিত রোগগুলো হলে প্রপা কণা জল, এগুলো হচ্ছে 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা টেট্রাকোনা জল স্প্রে করতে পারেন, ডাইথেনেম-45 স্প্রে করতে পারেন, অথবা ভ্যালিডামাইসিন স্প্রে করতে পারেন। হ্যাঁ, খোলা ধসা হলে ভ্যালিডামাইসিন খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যেভাবে বলা হলো সেইভাবে স্প্রে করবে।
1: বেশ, মোটামুটি এবং আশা করছি আমাদের কৃষক বন্ধুরা, পরপর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করার চেষ্টা করলাম, রোগ পোকা থেকে শুরু করে একেবারে আপনার জমি পরীক্ষা থেকে শুরু করে আর রোগ পোকা পর্যন্ত। এবার জানতে চাইবো যে কৃষক বন্ধু যারা চাষ করলেন, সেক্ষেত্রে তাদের ফলন কেমন হবে আর কখন কাটবেন?
0: হ্যাঁ, ফলনটা এবং ভুট্টা গাছ যখন বড় হয়ে যায়, যে সময়ের ভুট্টা চাষটা যে যত দিনের সেইভাবেই কাটার নিয়ম। তবে একটা চেনার উপায় আছে, যে ভুট্টার স্ত্রী স্তর

0: বা সিল্ক যেগুলো হয়, একদম সিল্কের মতন যে সুতো সুতো ঝুলতে থাকে, ওগুলো যখন হলুদ হয়ে যায় তখনই এটা কাটার উপযুক্ত হয়। আর ফলনের ক্ষেত্রে যদি বলেন, তাহলে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রতি বিঘেতে 10 থেকে 12 কুইন্টাল আমরা ফলন পেতে পারি,
1: 10 থেকে 12 কুইন্টাল
0: ফলন পেতে পারি। এবং যেটা বাজারে ভালোই দাম আছে, এবং ভুট্টার একটাই সুবিধে যে এটা আপনার কেটেই যে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করতে হবে তা নয়, কিছুদিন সংরক্ষণ করে ভালো করে শুকিয়ে যদি রাখা যায় এবং উপযুক্তভাবে ঘরের মধ্যে যদি ভালো করে ঝুলিয়ে আলো বাতাসযুক্ত জায়গায় রাখা যায়, তাহলে আমরা অনেক দিন ভুট্টাকে রাখতে পারি, বাজার যখন উঠবে তখন আমরা সেটাকে বিপণনে নিয়ে যেতে পারি।
1: এখন সত্যি বলতে যে ভুট্টার কিন্তু বাজারে বের হলে, বিশেষ করে এখন এই বিভিন্ন মলের দৌলতে ভুট্টার কিন্তু প্রচুর ডিমান্ড। আপনার সেই ছোটো থেকে শুরু করে আর একদম বড় ভুট্টা পর্যন্ত ভালোই ডিমান্ড রয়েছে এবং দামও যথেষ্ট। আপনার কাঁচা ভুট্টা হয়তো খুব একটা দাম না থাকলেও, যখন ভুট্টাটাকে সেই পুড়িয়ে যিনি দোকানদার দিচ্ছেন, এক একটা প্রায় 10-15 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা তো বেবিকর্ন পপকর্ন তো রয়েইছে।
0: হ্যাঁ, এখন আমরা কাঁচা ভুট্টা এবং বেবিকর্ন প্যাকেটে যে বিক্রি হচ্ছে, পপকর্ন, এগুলো তো পপকর্ন তো খুবই জনপ্রিয়
1: একদম। তাহলে আমাদের কৃষক বন্ধুরা, আপনারা ভুট্টার গুণাগুণ, তার গুরুত্ব এবং কতটা কি হতে পারে, ভুট্টা চাষ করে আপনি কতটা লাভবান হতে পারেন, কিভাবে চাষ করলে লাভবান হবেন, সে ব্যাপারে বিস্তারিতভাবে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন উপকৃষি অধিকর্তা সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে ভুট্টা চাষ সম্পর্কে আমাদের কৃষক বন্ধুদের, আমাদের শ্রোতা বন্ধুদেরকেও বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা আবার উপস্থিত হয়ে গিয়েছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে। কি বিষয়, সেই বিষয়ে যাওয়ার আগে দু চার কথা। আসলে আমরা সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ ধারাবাহিক চাষ বা প্রথাগত চাষেই বিশ্বাসী, আর সেই জায়গা থেকে এখনও বোধহয় আমরা খুব একটা সরে আসতে পারিনি। কিন্তু সময় তো ক্রমশ বদল হচ্ছে, এবং এই সময় বদলের সঙ্গে সঙ্গে অন্যান্য যে চাষের জিনিসপত্রগুলো রয়েছে বা যে সমস্ত অর্থকরী দিক এই চাষের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে, সেই দিকগুলো কিন্তু আমরা একটু ভেবে দেখতে পারি এবং তার কতটা কার্যকারিতা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা একটু নতুন করে দিশা তৈরি করতে পারি। এই কথা ভেবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ঠিক করলাম, এবং সেই কারণে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোম্যাটিক প্লান্টসের পূর্বতন বৈজ্ঞানিক, এবং সেই সঙ্গে বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন হিসাবে নিযুক্ত। আর কি নিয়ে কথা বলবো আমরা? আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষ, তার সুযোগ এবং সম্ভাবনা। তো প্রথমেই বন্ধুরা, আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই ডক্টর সুশীল কুমার কোঠারিকে। ডক্টর কোঠারি, আসলে আমাদের যে চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা রয়েছেন, তারা সাধারণত আমাদের যে প্রথাগত চাষবাস সেগুলো নিয়ে এখনো পর্যন্ত চাষাবাদ করতে অভ্যস্ত। তার বাইরে এই যে চারপাশের পরিমণ্ডলটা অনেক পরিবর্তিত হচ্ছে বিশ্বের নিরিখে বা ভারতবর্ষের নিরিখে, সেটা নিয়ে এখনো পর্যন্ত হয়তো জল্পনা কল্পনা ততটা মনে হয় না তারা করে উঠতে পারছেন। তো সেই কারণেই আজকে আমাদের এই বিষয় চয়ন। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে ঔষধি এবং সুগন্ধি গাছ সেগুলো কি কি, এবং এই যে এই চাষের কথা আমরা বলছি, ঔষধি বা সুগন্ধি গাছ চাষের কথা বলছি, তার তাৎপর্য কতটা সেটা একটু বলেন যদি।
3: ঔষধি ও সুগন্ধি গাছ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গাছ

0: মশলাগুলি তাদের ওষুধ গুণাবলী এবং সুগন্ধির জন্য বিস্তৃতভাবে ব্যবহৃত হয়। ঔষধি গাছগুলি থেকে প্রাপ্ত সক্রিয় যৌগসমূহ, যেগুলোকে আমরা বায়োঅ্যাক্টিভ মলিকিউলস বলি, আধুনিক ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়।
1: আচ্ছা,
0: উদাহরণস্বরূপ যেমন অশ্বগন্ধা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গাছ যার শিকড় থেকে আমরা উইথানোলাইড নামক একটা উপাদান পাই, যেটা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দ্বিতীয় উদাহরণ হিসাবে আমি তুলসীর কথা বলতে পারি, যেটা ঘরে ঘরে আমরা লাগাই, অসিমাম স্যাংটাম, যার কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে এবং শ্বাসতন্ত্রে বিভিন্ন সমস্যা সমাধানে এটা আমরা ব্যবহার করি অনেক পুরাতন কাল থেকে। সুগন্ধি গাছগুলো থেকে প্রাপ্ত অপরিহার্য তেল, যেটাকে আমরা এসেনশিয়াল অয়েল বলি ইংরেজিতে, সেটি পারফিউম, সাবান, কসমেটিক্স, খাদ্যশিল্পে ব্যবহৃত হয়। যার উদাহরণস্বরূপ সিট্রোনেল্লা, সিট্রোনেল্লা ঘাস থেকে আমরা যে তেলটা পাই সেটা মসকুইটো রেপেলেন্ট হিসাবে, মশা মাখির নিধনে ব্যবহৃত হয়। ঠিক তেমনি আরেকটা উদাহরণ হচ্ছে ভেটিভার। ভেটিভার গাছের শিকড় থেকে প্রাপ্ত তেল উচ্চমানের পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে এর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে।
1: আচ্ছা,
0: এই গাছগুলি অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওদের মতে এখনও 80% লোক মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য এই গাছগুলির উপরে নির্ভর। এবং ভারতবর্ষে আমাদের আয়ুর্বেদ, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই সিস্টেম অফ মেডিসিন যেগুলো রয়েছে, এগুলোতে প্রায় 8,000-এর বেশি মেডিসিনাল অ্যারোম্যাটিক বা ঔষধি সুগন্ধি গাছের আমরা ব্যবহার করে থাকি।
1: আচ্ছা,
0: এছাড়া পরিবেশগত দিক থেকে বিবেচনা করলে এই গাছগুলো মাটির ক্ষয় রোধ করে, জীব বৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: অর্থাৎ এই গাছগুলি চাষের সঙ্গে কিন্তু আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি, সেটা অনেক যুগ আগে থেকেই হচ্ছি, আমাদের মধ্যে হয়তো সেই অবগতির অভাব রয়েছে, তাই তো? তাহলে আমি পরের প্রশ্নে এটাই আপনার কাছে জানতে চাইব যে এই যে ভেষজ এবং সুগন্ধি চাষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তার যে ইতিহাস, সেই সম্পর্কে যদি একটু বলেন।
0: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গে ঔষধি ও সুগন্ধি গাছের চাষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। কারণ হচ্ছে এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। 1860 সালে আমাদের কলকাতাতে যে বটানিক্যাল গার্ডেন আছে, সেখানে কার্যরত বৈজ্ঞানিক ছিলেন ডক্টর থমসন অ্যান্ডারসন। উনি অফিসিয়ালি উনি এখানে রিসার্চ কার্য শুরু করেন মেডিসিনাল প্ল্যান্টসের উপরে ভারতবর্ষে। এটা হচ্ছে ভারতবর্ষে আধুনিক কালে একটা প্রথম আমরা প্রমাণ পাই যে আমরা অনেক আগে এই মেডিসিনাল প্ল্যান্টস এর উপরে রিসার্চ কার্য এখানে পশ্চিমবঙ্গলাতে আমরা শুরু করেছি।
1: মানে ভাবনা চিন্তাটা অনেকদিন
0: হয়েছে, এবং শুধু ভাবনা চিন্তা নয়, তার ইমিডিয়েটলি পরে 1861 সালে আমরা সিঙ্কোনা চাষও শুরু করে দিয়েছিলাম দার্জিলিং পাহাড়ে।
1: আচ্ছা,
0: এবং ওটা কেন করা হয়েছিল সিঙ্কোনা চাষ, কারণ তখন মানুষ ম্যালেরিয়া সংক্রান্ত প্রবলেম নিয়ে প্রচুর সাফার করছিলেন এবং ওষুধের জন্য তখন কোনো বিকল্প আমাদের সামনে ছিল না, যার জন্য এই যে প্ল্যান্টার আমরা চাষ করলাম সিঙ্কোনা, ওর বাকল থেকে আমরা কুইননাইন একটা উপাদান পেতাম যেটা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করবার ক্ষমতা যেটাতে রয়েছে।
1: ঠিক,
0: এবং যেহেতু চাষ শুরু হয়েছে তার ইমিডিয়েটলি পরে 1874 সালে আমরা কুইননাইন ফ্যাক্টরিও ওখানে এস্টাবলিশ করি মুংপু দার্জিলিংয়ে। তাহলে এই ইতিহাসটা অনেক পুরনো পশ্চিমবঙ্গের জন্য, যে অনেক আগে আমরা শুরু করেছি। ওর পরে আরও অনেক গাছ আমরা ওখানে লাগানো শুরু করি, তার মধ্যে ইপিক্যাক প্রধান হচ্ছে। ইপিকা গাছের যে রসায়নটা পাওয়া যায়

0: তার নাম এমিটিন, যেটি আমাশা রোগকে দূর করার জন্য আমরা ইউজ করে থাকি। এছাড়া আমরা ওখানে ট্যাক্সাস একটা বৃক্ষ আছে যেটার চাষও আমরা ওখানে শুরু করেছি এবং এটাও অনেক আগে শুরু হয়েছে। এটা অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড এখান থেকে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: তো অ্যান্টি ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এই ট্যাক্সাস থেকে আমরা লাভবান হচ্ছি। বিংশ শতাব্দীতে ভেষজ ও সুগন্ধি ফসল চাষের গবেষণা উৎপাদন আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, কারণ 1976 সালে আমরা কার্সিয়াংয়ে একটা রিসার্চ সেন্টার আমরা অফিসিয়ালি শুরু করি গবেষণার জন্য।
1: আচ্ছা,
0: ওখানে ডায়াসজনিন নামক একটা প্ল্যান্ট, সেটাও আমরা ওখানে কাল্টিভেশন শুরু করেছি, যেটি ইউজ হয় গর্ভনিরোধক বড়ি তৈরি করবার জন্য।
1: গাছও বেড়ে উঠছে, তার সাথে কিন্তু তার পাশাপাশি আগাছাও বেড়ে উঠছে এবং কীট পতঙ্গের আক্রমণও কিন্তু বাড়ছে, তো সেইটাকেও তো রোধ করা খুব দরকার।
0: আগাছা ভেষজ ও সুগন্ধি ফসল চাষের একটা খুবই বড় সমস্যা। এই সমস্যাটা খালি আমাদের সুগন্ধি এবং ওষুধি ফসলের জন্য নয়, এটা সব ফসলের জন্য, এবং চাষি ভাইয়েরা এটার এই সম্বন্ধে অলরেডি ওনারা জানেন যে এটা একটা বড় সমস্যা। কিন্তু ওটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তার মধ্যে কিছু জিনিস আমি চাষি ভাইদের বলতে চাই যেটা আপনারা করতে পারেন। এক হচ্ছে গ্রীষ্মকালীন জমি চাষ, যেটাকে আমরা সামার টিলেজ বলে থাকি, যা আগাছার বীজ ও কন্দ ধ্বংস করতে সাহায্য করে, মাটির মধ্যে যেগুলো থাকে। মালচিং আরেকটা পদ্ধতি আছে, যেখানে খড় বা প্লাস্টিক বা জৈব পদার্থ দিয়ে মাটিকে ঢেকে দেওয়া হয়, যা আগাছা বৃদ্ধি রোধ করে এবং মাটির আর্দ্রতা সংরক্ষণ করে। এটা ছাড়া হ্যান্ড উইটিং, হাত দিয়ে আগাছা পরিষ্কার করা, এটা আমাদের চাষি ভাইরা খুবই ভালো করে জানেন, ওটা আরেকটা প্রসেস আছে যেটা আমরা করে থাকি। আর বড় চাষিদের জন্য আমি বলবো হার্বিসাইড, যেটা প্রি ইমার্জেন্স পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড যেগুলো বাজারে অ্যাভেলেবল আছে, এগুলো আমাদের অ্যাগ্রোটেকনোলজি প্যাকেজে আমরা সমস্ত প্রত্যেক ক্রপের জন্য, ফসলের জন্য কোন হার্বিসাইড দিতে হবে, কি মাত্রাতে দিতে হবে, কখন দিতে হবে, এগুলো সবই আমরা অলরেডি ওখানে লিখে রেখেছি। তো সেগুলো নিয়ে আপনারা হার্বিসাইডকেও ইউজ করতে পারেন আগাছা নিয়ন্ত্রণের জন্য। এখন পোকামাকড়ের যে নিয়ন্ত্রণের আরেকটা আপনি যে কথা বললেন, ওটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে আমি সর্বপ্রথমে এটা বলতে চাই যে সাধারণ ফসলে পোকামাকড়ের যে উপদ্রব আমরা দেখতে পাই, তার তুলনায় ঔষধি এবং সুগন্ধি ফসলে উপদ্রবটা অনেক কম।
1: তো এটা তো খুব আশার খবর।
0: খুব, একদম আশার খবর। তার কারণ হচ্ছে এই গাছগুলিতে যে উপাদানগুলো রয়েছে সেগুলো একভাবে এই পোকামাকড়কে গাছের কাছে আসতে দেয় না।
1: বাহ।
0: ওটা ছাড়া কিছু জিনিস আমরা কিছু গাছে আমরা দেখেছি, যেমন হচ্ছে ছত্রাকজনিত রোগ, পাউডারি মিলডিউ যেটাকে বলে, বা হচ্ছে অ্যাফিড মাইট লিফ অফার, এই ধরনের ইনসেক্টস মানে পোকা, সেগুলোকেও আমরা কিছু জায়গাতে আমরা দেখতে পাই। তো তাদের নাশ আমরা করতে পারি যে রেকমেন্ডেড আমাদের যে পেস্টিসাইডগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে। কিন্তু আমরা এই মেডিসিনাল অ্যারোম্যাটিক প্ল্যান্টস বা সুগন্ধি ফসলের জন্য আমরা কিন্তু এটাকে রেকমেন্ড করি না যে এই ধরনের ওষুধগুলোকে ইউজ করা হোক। তার কারণ হচ্ছে এগুলো আমরা ওষুধ হিসাবে ইউজ করি এবং ওটাতে হয়তো কেমিক্যাল রেসিডিউ থাকতে পারে, তো সেই জন্য আমরা অর্গানিক কাল্টিভেশনের প্রসেসের হিসাবে আমরা চাষি ভাইদেরকে আমরা বলবো যে যত কম সম্ভব ওটাকে আপনারা ইউজ করুন। ওটা ছাড়া কিছু কিছু
1: দূরে থাকতে হবে,
0: হ্যাঁ, রাসায়নিক থেকে দূরে থাকতে হবে, এবং কিছু এমন জিনিস আমি বলছি যেগুলোকে প্রয়োগ করুন, করলে পারে আপনি ওর থেকে গাছপালাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন হচ্ছে নিম তেল, নিমের তেল আমরা জলের সঙ্গে মিশ্রণ করে আমরা স্প্রে করতে পারি ছত্রাকজনিত রোগ থেকে প্রতিরোধ করার জন্য। ঠিক তেমনি কিছু উপকারী পোকা আছে, যেটা আমরা লেডিবার্ড বিটল হিসাবে বলা হয়, সেইগুলোকে আমরা স্প্রে করে গাছের মধ্যে আমরা ছড়াতে পারি। তো সেগুলো কি করবে, সেগুলো যে পোকামাকড় যেগুলো আমাদেরকে নোকসান করছে বা গাছের ফলনটাকে কম করে দেয়, তাদের নিয়ন্ত্রণের জন্য সাহায্য করবে। এই ধরনের জিনিসগুলোকে আমরা করতে পারি। এছাড়া কিছু আরও আছে, যেমন মরিচের স্প্রে, ওটাও কিন্তু একটা কীটনাশক, ওটাকেও আমরা করতে পারি। তো এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা যদি ইউজ করি তাহলে পরে আমরা উচ্চ মূল্য পাব আমাদের ঔষধি বা আমরা সুগন্ধি ফসলটা যেটা আমরা বিক্রি করতে যাব।
1: তো বিক্রির কথাতেই এবার সরাসরি আসি, কারণ সময়টাও একদমই কমে এসেছে। আমাদের তো আসল উদ্দেশ্য থাকবে যে আমাদের চাষি ভাইরাও যাতে লাভবান হন, দিনের শেষে তাদের মুখে হাসি ফোটে। তো এই চাষ থেকে কতটা লাভবান তারা হতে পারবেন বা কি করে তারা বিপণনের সঙ্গে যুক্ত হতে পারবেন, সেটা যদি একটু সংক্ষেপে বলেন।
0: এটা একটা বিপণন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট চাষি ভাইদের জন্য। ভেষজ সুগন্ধি ফসলের বিপণন ব্যবস্থা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্গানাইজড আর একটা হচ্ছে আনঅর্গানাইজড। আনঅর্গানাইজড সেক্টরটা আগে বলি আমি, আনঅর্গানাইজড সেক্টর হচ্ছে মানে ভেষজ সংগ্রাহক কিছু আছে বা গাছপালা যারা বিক্রি করেন বা লোকাল ডিলার আছেন, লোকাল মান্ডি আছে যেগুলোকে হাটও আমরা বলি, হ্যাঁ সেখানে গিয়ে কৃষকরা সরাসরি উৎপাদনগুলো বিক্রি করেন, এটাকে আমরা বলি আনঅর্গানাইজড সেক্টর। এটা ছোট চাষিদের জন্য এটা উপযুক্ত এবং ওখানে গিয়ে ওরা এই জিনিসগুলোকে যেগুলো উৎপাদন করেছেন সেগুলোকে বিক্রি করতে পারেন। আর অর্গানাইজড সেক্টর বড় যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে বা আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন প্রস্তুতকারক এবং সুগন্ধি তেল প্রস্তুতকারক, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু অর্গানাইজড কাল্টিভেশনের হিসাবে যারা চাষ করেন তাদের থেকে ডাইরেক্টলি ওরা কিনে নেন ফসলটাকে, একটা নির্দিষ্ট মূল্য আগে থেকে নির্ধারণ করা হয় যেটাকে আমরা কন্ট্রাক্ট কাল্টিভেশন বলি। তো সেখানে চাষি ভাইদের মার্কেটিং সম্বন্ধে বিপণন সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না, কারণ আগে থেকেই চাষি ভাইরা জানবেন যে কি দামে আমি ফসলটা কাকে বিক্রি করব। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
1: এক্ষেত্রে সরকারি সহযোগিতা কিছু পাওয়া যাচ্ছে?
0: আপনি খুবই ভালো কথা বললেন, এখানে আমাদের CSIR এর একটা অ্যারোমা মিশন চলছে যেটা পশ্চিমবঙ্গেতেও চলছে, হ্যাঁ পুরো দেশে চলছে, ওটা ন্যাশনাল অ্যারোমা মিশন পুরো দেশে চলছে। তো CSIR এর যে অ্যারোমা মিশন আছে ওখানে ওরা বিপণনের জন্য চাষি ভাই যারা এই ধরনের ফসল চাষ করতে চান তাদেরকে ডাইরেক্টলি সাহায্য করছেন, এবং আমি জানি যে ওরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ওনারা ঘুরছেন এবং ও জেলা অধিকারী থেকে ওনারা চাষি ভাইদের কন্ট্যাক্ট করছেন যে কারা এই চাষ করবার জন্য ইন্টারেস্টেড, এবং তাদেরকে খালি বিপণনের ব্যাপারটা নয় আরও দুটো জিনিস দিয়ে ওনারা হেল্প করছেন। এক হচ্ছে বীজ এবং টেকনোলজি, মানে কিভাবে চাষ করতে হবে সেই জিনিসটা ওনারা দিচ্ছেন। সাইড বাই সাইড ওনারা আরেকটা জিনিস যেটা দিচ্ছেন সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য, যেটা আমরা প্রসেসিং বলি। তো যেমন ফসল থেকে তেল বের করা, এটা একটা প্রসেসিং এর সাবজেক্ট, ওনারা কিন্তু আর্থিক ওর জন্য সহযোগিতা দিচ্ছেন যে যদি চাষি ভাইরা চাষটা করতে চান তাহলে পারে ওই ন্যাশনাল অ্যারোমা মিশনের তরফ থেকে আমরা ওই প্রক্রিয়াকরণের জন্য যে সংসাধনটা দরকার সেটা আমরা উপলব্ধি করা যায়।
1: আচ্ছা, আমি শেষে শুধু আপনার কাছে এইটুকু একটা জানতে চাইছি যে এই যে উৎসাহী হবে চাষিরা সেটা কেন, সেইটুকু যদি একটু।
0: এটা খুবই ভালো প্রশ্ন। উৎসাহী চাষিদের এই জন্য হবেন, সাধারণ যে ফসলগুলো আমরা লাগাচ্ছি তার থেকে যে লাভ পাচ্ছি চাষি ভাইরা খুব একটা খুশি নন, কারণ লাভের মাত্রাটা আমরা জানি যে অনেক কম বা অনেক ক্ষেত্রে লাভ থাকেও না। ঔষধ বা সুগন্ধি ফসলের চাষ করে কিন্তু ভালো লাভ পাওয়া যেতে পারে, এটা সম্ভব এই কারণে যে আমরা যদি উচ্চমানের বীজ উচ্চমানের টেকনোলজি নিয়ে বড় ওষুধ কোম্পানিকে আমরা যদি এই যে ফসলগুলো আমরা উৎপাদন করছি সেগুলো যদি বিক্রি করতে পারি। আপনাকে উদাহরণস্বরূপ একটুখানি বলবো যে ঔষধি গাছ লাগিয়ে আমরা 10,000 থেকে 50,000 টাকা প্রতি হেক্টারে একটা চাষি 4-5 মাসের ফসল থেকে ইনকাম করতে পারে বছরে। আর প্যারালাল আমরা যদি সুগন্ধি ফসলের কথা বলি তাহলে পারে কিন্তু ওই লাভের মাত্রাটা অনেক বেশি, 50,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত প্রতি হেক্টর থেকে চাষি ভাইরা পেতে পারে।
1: অর্থাৎ যে বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান আজকে শুনলেন তারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু এই চাষের কথা পশ্চিমবঙ্গে অর্থাৎ সুগন্ধি বা ঔষধি গাছপালার যে চাষের কথা জানি আমরা এত কথা আজকে বললাম তার কথা কিন্তু আপনারা নিঃসন্দেহে ভাবতে পারেন, এবং সেই জন্য আপনাদের যা যা সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সহযোগিতা করার জন্য সরকার তো রয়েইছেন। আজকে আর বেশি একদম কথা বলা সম্ভব নয়, সময় একেবারে বলছে।

না এবার বন্ধ করতে হবে। বন্ধুরা, আমরা কথা বললাম পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা সমৃদ্ধ করলেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ

0: নিযুক্ত রয়েছেন। ডক্টর সুশীল কুমার কোঠারিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টি বুঝিয়ে বলার জন্য।
1: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চাষি ভাইদের।
0: নমস্কার বন্ধুরা, আমিও সেই সঙ্গে বিদায় নিচ্ছি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম ন্যায় বিচারের লক্ষ্যে, বলছেন পিনাকপানি ঘোষ।
1: আজ 17 জুলাই, আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। এই দিনটি আমাদের শুধু আদালত বা বিচার ব্যবস্থার কথা মনে করিয়ে দেয় না, বরং মনে করিয়ে দেয় ন্যায় বিচারের সেই মৌলিক আদর্শকে, যার উপর দাঁড়িয়ে থাকে একটা সভ্য সমাজ। ন্যায় বিচার মানে শুধু অপরাধীর শাস্তি নয়, ন্যায় বিচার মানে নিরপরাধের সুরক্ষা, আইনের সামনে সকলের সমান মর্যাদা এবং এমন একটি ব্যবস্থা যেখানে সত্য প্রতিষ্ঠার জন্য প্রত্যেক মানুষ সমান সুযোগ পায়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিচার ব্যবস্থার কাঠামো আলাদা হতে পারে, কোথাও কমন ল, কোথাও সিভিল ল, কোথাও আবার ভিন্ন আইনি ঐতিহ্য অনুসরণ করা হয়, কিন্তু একটি বিষয় সর্বত্র একই, আইনের শাসন বা রুল অফ ল। অর্থাৎ ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র সকলেই আইনের অধীন। বিশ্বের বহু দেশেই বিচার ব্যবস্থার সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কোথাও মামলার জট, কোথাও বিচার পেতে দীর্ঘ অপেক্ষা, কোথাও আইনি সহায়তার অভাব, আবার কোথাও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নতুন ধরনের অপরাধ মোকাবিলার প্রয়োজনীয়তা। একই সঙ্গে বহু দেশে বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজলভ্য এবং আধুনিক করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকের দিনে আন্তর্জাতিক পরিসরেও ন্যায় বিচারের গুরুত্ব ক্রমশ বেড়েছে। মানবাধিকার রক্ষা, যুদ্ধাপরাধের বিচার, আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা সীমান্ত পেরিয়ে সংগঠিত অপরাধের তদন্ত, এসব ক্ষেত্রেও আইনের শাসন, ন্যায় বিচারের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ গণতন্ত্রে বিচার ব্যবস্থা, আইনসভা এবং নির্বাহী, এই তিনটি প্রতিষ্ঠানের নিজস্ব সাংবিধানিক ভূমিকা রয়েছে। তাদের পারস্পরিক ভারসাম্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে। বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং আইনের প্রতি নাগরিকের আস্থা, এই দুটি বিষয়ই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচার শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার, এমন একটি অঙ্গীকার যেখানে প্রত্যেক মানুষের মর্যাদা, অধিকার এবং সমতার মূল্য স্বীকৃত হয়, এমন এক সমাজের স্বপ্ন দেখায় যেখানে আইনের শাসন, মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচারের প্রতি সম্মান প্রতিদিনের আচরণের অংশ হয়ে ওঠে। এই উপলক্ষ আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দেয়, ন্যায় বিচারের সংস্কৃতি গড়ে তোলা কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে ন্যায়, সততা ও পারস্পরিক শ্রদ্ধার চর্চাই ভবিষ্যতের সুশাসনের ভিত্তি তৈরি করে।

0: প্রযুক্তি নির্ভর এই যুগে তথ্যের অপব্যবহার, সাইবার অপরাধ এবং ভুয়ো তথ্যের বিস্তার নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তাই আইনের শাসনের পাশাপাশি আইনি সচেতনতা, ডিজিটাল দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশও সমানভাবে জরুরি। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস আমাদের সেই বার্তাই দেয়, একটি ন্যায়ভিত্তিক সমাজ তখনই গড়ে উঠবে যখন আইন কেবল আদালতের দেয়ালে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি নাগরিকের বিবেক, আচরণ এবং দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। ন্যায় বিচারের প্রতি সম্মান, সত্যের প্রতি অঙ্গীকার এবং সকলের সমান অধিকারের স্বীকৃতিই হতে পারে আরও একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। আজকের এই দিনে আমাদের প্রত্যেকের অঙ্গীকার হোক ন্যায়ের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকা এবং আইনের শাসনের প্রতি সম্মান বজায় রাখা। কারণ ন্যায় বিচার কেবল আদালতের রায়ে নয়, মানুষের বিবেক, দায়িত্ববোধ ও পারস্পরিক বিশ্বাসের মধ্য দিয়েই সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম ন্যায় বিচারের লক্ষ্যে, বললেন পিনাকপানি ঘোষ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যু। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা রেলের। সরকার জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। চণ্ডীগড়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 505 কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নত মা ও শিশু সুরক্ষা কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের ফলে চণ্ডীগড়ের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হলেও এ সুফল শহরের গণ্ডি ছাড়িয়ে হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে যাবে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী জানান।
1: ভবিষ্যৎ মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা, সোনিপত কা, হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। मैं आप सभी को, पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত এই ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে।
2: जींद में हाइड्रोजन बनाने का प्लांट लगाया गया है। उस हाइड्रोजन से बिजली बनती है और उस बिजली से ट्रेन चलती है। कोई धुआं नहीं, कोई पेट्रोल या डीजल की रिक्वायरमेंट नहीं,

0: साफ स्वच्छ और सिर्फ निकलता है पानी की बूंदे। मैं इस बड़ी उपलब्धि के लिए भारत के नेतृत्व को, माननीय प्रधानमंत्री जी को और भारत के इंजीनियर्स की टेक्निकल क्षमता को सल्यूट करता हूं।
1: প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। জলন্ধরে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতাই প্রতিফলিত হয়। অমৃত ভারত প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুল কারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়াসহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10,00,000 টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌরিগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। সেজন্য এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বাস্তবায়ন সংক্রান্ত দুদিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভায় মন্ত্রী একথা জানান। শ্রী যাদব উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভবিষ্যতের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল ভিত্তি স্থাপন করেছে এবং এর আওতায় 94 কোটিরও বেশি আভা নম্বর তৈরি করা হয়েছে এবং 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র বা রেকর্ড সংযুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে এটি একটি এককালীন বিরোধ নিষ্পত্তি প্রকল্প যা নিয়োগকর্তাদের স্বচ্ছ, সম্পূর্ণ ডিজিটাল এবং সময়ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মামলাগুলি নিষ্পত্তির সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই কর্মসূচি কার্যকর থাকবে। কর্মীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি স্বেচ্ছায় নিয়ম মেনে চলাকে উৎসাহিত করা, আইনি বিবাদ কমানো এবং জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বাস 2026 আওতায় 14 জুন 2024 আগের সময়কালের বকেয়া বা ত্রুটির জন্য প্রযোজ্য ক্ষতিপূরণ ও জরিমানা উল্লেখযোগ্যভাবে কম হারে পুনরায় গণনা করা হবে। এই হার হবে 2 মাস পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে মাসিক 0.25%, 2 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে 0.50% এবং 4 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে মাসিক 1%। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিঞ্জ রাপ্পু রামমোহন নাইডু এবং কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন বাদল অধিবেশনের জন্য কৌশল নির্ধারণ করেন। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে গিয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসে 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর।
2: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
1: ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফুয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন নাটক পিঞ্জর ভেঙে, রচনা অমিতাভ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য এবং প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 8:50 বিধানসভা পর্যালোচনা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত সুজিত সাহা। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়। 9:45 নজরুলগীতি শিল্পী মৈত্রেয়ী সিংহ। 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন শিল্পী পূর্বাশানন্দী। 10:45 লোকগীতি শিল্পী গুণধর শাসমল। 11টায় বেহালা সজল দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী ভাস্কর সেন। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

এবারে জানিয়ে দিই আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8টা বেজে 15 মিনিটে নানা রঙের গান, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুর উত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকারের দুই পড়ুয়া সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। গেটম্যান গ্রেপ্তার। মৃতদের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড ও হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় 15,000 কোটির বিনিয়োগে একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় শূন্য হওয়া 3টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ওই লাইনে বন্ধ থাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানান। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।
1: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস ভেরি পেন।
0: মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির ওপরও নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এদিকে পূর্ব রেলে জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পড়ুয়া বোঝাই পুলকারটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া সহ এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে তিনজনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটির বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানাকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পরপর বেশ কয়েকটি শিল্প কারখানা রাজ্য জুড়ে গড়ে উঠবে। 100 কোটি টাকার বেশি লগ্নির ক্ষেত্রে বিনিয়োগকারীদের পঞ্চায়েত বা পুরসভার কাছে যেতে হবে না বলে তিনি জানান।
1: ইনসেন্টিভ ইয়াস তুলে দিয়েছিল 5,000 কোটি টাকার প্রভিশন আমরা রেখেছি, আগামী দিনে আরো বাড়াবো। ইনসেন্টিভ ইয়াস তাদেরই দেব, কত টাকা ইনভেস্টমেন্ট করলেন বড় কথা নয়, কত কাজ দিলেন, এমপ্লয়মেন্ট দিলেন তার উপরে। 100 কোটি টাকার বেশি ইনভেস্টর কই মিউনিসিপালিটি পঞ্চায়েত মে লাইসেন্স ট্রেড লাইসেন্স এনওসি লেনে কে লিয়ে জানে কে লিয়ে জরুরতই নেই হয়।
0: শিল্পমন্ত্রী তাপস রায় শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য সরকার কাজ করবে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক প্রশাসনিক কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিট নিরাপত্তা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে যায়। এদিকে নিট কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে যন্ত্র মন্ত্রে অনশনে বসা সোনাম ওয়াংচুকের সমর্থনে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিধায়করা আজ বিধানসভায় ধর্ণা অবস্থানে বসেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তারা বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার তোলার আবেদন জানালে অধ্যক্ষতা খারিজ করে দেন। এরপরই বি আর আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেন কুণাল ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিধায়ক। দুদিন আগেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জোটে দেখতে পাওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকেও এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ আরও 1 মাস বাড়াল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। এদিকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ মামলার শুনানি শেষ হয়েছে। 2 বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া 3 আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজ বিধানসভায় সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক সুস্মিতা দেব সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। উল্লেখ্য, কিছুদিন আগে এরা 3 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এরপরই তাদের দলের তরফে প্রার্থী মনোনীত করা হয়। এদিকে বিজেপির তৃণমূলীকরণ সম্ভব নয় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা 3 প্রার্থীর রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসেবে জয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষের ওপর অত্যাচার করেছে, লুট সিন্ডিকেটে যুক্ত ছিল, তাদেরকে কোনোভাবেই বিজেপিতে যোগদান করানো হবে না।
2: বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। যারা দিনের পর দিন গণতান্ত্রিক ব্যবস্থা প্রক্রিয়াকে ধ্বংস করেছে, যারা চাকরি কিনেছে বিক্রি করেছে সিন্ডিকেটে অংশগ্রহণ করেছে, গোটা রাজ্যটাকে একটা লুটরাজে রূপান্তরিত করে সমাজটাকে খোলা বাজার বানিয়ে দিয়েছে, সে ধরনের চিহ্নিত কোনো দুর্বৃত্তকে আমরা দলে নেব না।
0: নির্বাচনী প্রক্রিয়া সংবাদ মাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে আজ নতুন দিল্লির দ্বারকার IIDEM নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন 2024 আয়োজন করা হয়। দেশের 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে BSF সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়, সেখানে রাজ্যের নতুন কার্যকর হওয়া পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন রূপায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় তিনি কলকাতা আসবেন। রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ স্কুলগুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন আনা এবং ব্যবহারের ওপর কঠোর নির্দেশিকা জারি করেছে। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ব্যতীত

0: স্কুলে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা চলবে না। অভিভাবকদেরও স্কুলে মোবাইল ফোন আনতে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। কোচবিহারের শীতলখুঁজের বড় কইমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সহসভাপতি ফুলকি বর্মনের স্বামী বুলু বর্মন আজ 80 জন উপভোক্তার হাতে 2,20,000 কাটমানির টাকা ফেরত দেন। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা থেকে গ্রামবাসীদের কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা তোলেন ওই তৃণমূল কংগ্রেস নেতা। বাসিন্দাদের চাপে তা ফেরত দিতে বাধ্য হলেন তারা। আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্র চালানোর দায়ে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগপত্রে শওকত মোল্লা, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারেরও নাম রয়েছে। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে 5 বছর ধরে কলকাতায় বেআইনিভাবে বসবাসের দায়ে জামিল খান নামে এক আফগান নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। 2021 সালের মে মাসে তার ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর জাল আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়ে সে এখানে বসবাস করছিল। সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন নিম্নচাপ হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আপাতত কম থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকারে 2 পড়ুয়া সহ 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। গেটম্যান গ্রেপ্তার। রেলের পক্ষ থেকে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় শূন্য হওয়া 3টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: শুরু হচ্ছে নাটক পিঞ্জর ভেঙে। কাহিনী অমিতাভ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক পিঞ্জর ভেঙে।

0: পিসি, পিসি শুনছো? শোভা, এই শোভা, তাই যে যায় সব, কাউকে যদি দরকারের সময় পাওয়া যায়। পিসি, আমার আমার এই টেলিফোনটা, এই টেলিফোনটা কি খারাপ হয়ে গেছে না কি বলো তো? কিছুতেই লাইন পাচ্ছি না। ওহ, শ্রীমতী এখন ঘুমোচ্ছে না? তাহলে থাক, তাহলে এখন আর ওকে ফোন করবো না, ঘুমোক ঘুমোক ঘুমোক। জানো পিসি, ঘুমিয়ে থাকলে শ্রীমতী খুব ভালো থাকে, আই মিন খুব শান্তিতে থাকে। বেশি
1: রাত 12:30 বেজে গেছে বাবা, এবার তুই একটু ঘুমো।
0: না না, কখনো না, কি করে 12:30 হবে? এই তো একটাকে সন্ধে হলো, রেডিওতে খবর হলো, নাটক হলো, তারপর তারপর ও হ্যাঁ হ্যাঁ, তারপর রবীন্দ্রসঙ্গীত হলো, আর অমনি 12:30 বেজে গেল। নো নো নো, ইটস ইম্পসিবল, কি করে হয়?
1: তুই নিজে ঘড়ির দিকে তাকিয়ে দেখ কত বেজেছে।
0: হ্যাঁ হ্যাঁ, 12:30 তো বেজেছে। ঠিক ঠিক ঠিক, তাহলে বেশি আর রাত জাগাটা বোধহয় ঠিক হবে না, আবার সকালেই তো ক্লাস নিতে হবে কলেজে। যাও যাও, তুমি যাও যাও, শুয়ে পড়ো কি পিসি।
1: তুইও চল বাবা, তোর ঘরে।
0: না না না না পিসি, না, এই লাইব্রেরি ছেড়ে আমার কোথাও যাওয়া চলবে না পিসি। ওই দেখো না, দেখো দেখো, শোভা বিছানা পেতে রেখেছে, আমি আমি ওইখানেই গড়িয়ে নেবো পিসি।
1: বাবা আর রাত জাগিস না, শরীর খারাপ হবে যে।
0: শরীর খারাপ হবে আমার? আমিও ঠিক আছি, আর যত রোগ সব এখান থেকে পালিয়ে গিয়ে দোতলায় উঠে সোজা একবারে শ্রীমতীকে জড়িয়ে ধরে ওর সঙ্গে বন্ধুত্ব পাতায়। হ্যাঁ, কি বলো পিসি? হ্যাঁ,

0: আচ্ছা আচ্ছা পিসি,
1: কেন বাবা?
0: শ্রীমতী কি কোনোদিন ভালো হবে না? দু দুটো বছর হলো বিছানায় শুয়ে আছে, একটু হাঁটতে চায় না, বেরোতে চায় না, বই পড়তে চায় না, গান শুনতে চায় না, কিচ্ছু না, কি করে পাঁচবে বলতে পারো পিসি?
1: আমার যে এবার বড্ড ঘুম পাচ্ছে।
0: ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি পিসি, তুমি যাও তুমি যাও।
1: আর তুই যদি সারা রাত জেগে কাটাবি? না না না, সে হবে না, আগে তুই শুয়ে পড়, তারপর আমি যাব।
0: কিন্তু কাল সকালে যে আমায় ক্লাস নিতে হবে পিসি, একটু বইপত্রগুলো দেখা দেখি করিনি? ছেলে মেয়েরা, আই মিন কলেজের ছাত্রছাত্রীরা হাজার রকম কোয়েশ্চেন করবে, ওদের সব প্রশ্নের জবাবগুলো তুই দিতে হবে।
1: আচ্ছা বেশ, তো কোন বইটা তোকে দেব বল, আমি এনে দিচ্ছি। তুই শুয়েছ, বইটা দেখ কেমন।
0: শুয়ে শুয়ে না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: দ্যাটস এ গুড আইডিয়া। তাহলে তুমি ওই যে দু নম্বর শেলফ, ওইখান থেকে ওই লাল মলাটের মোটা বইটা দাও। যাও যাও যাও, আর একটু ডান দিকে যাও, ডান দিকে আর একটু। হ্যাঁ, এবার হাতটা তোলো। ও ব্যাস ব্যাস, ঠিক ধরেছো। হ্যাঁ, ওইটা ওইটা
1: ব্যাস, এই নাও বাবা। এবার যে ওষুধটা খেয়ে নিতে হবে, আমি আর দাঁড়াতে পারছি না, বড্ড ঘুম পেয়েছে।
0: ও দাও দাও পিসি, দাও জলটা দাও।
1: একটুখানি বই দেখে নিয়ে তারপর শুয়ে পড়ো, কেমন?
0: দেখেছো দেখেছো পিসি, কি সব কাণ্ড! না না, এইভাবে চলা যায় না।
1: না আবার কি হলো?
0: এই দেখো দেখো দেখো দেখো, এই বইটাতে শ্রীমতী কি সব লিখে রেখেছে দেখো। আচ্ছা, এরকম করে লোকে পারে সবকিছু নিয়ে চলতে? না না না না, এই বই আমার পড়া চলবে না। আমি এক্ষুনি শ্রীমতীকে ডাকছি। কি ভেবেছে কি আমাকে? হ্যাঁ, আমি বোকা, আমি ইলিটারেট, আমি কিছু বুঝি না। না
1: ও বাবা, ও ওর কথা ছেড়ে দে বাবা, তোকে আমি, আচ্ছা অন্য বই এনে দিচ্ছি।
0: কেমন? তাই দাও তাই দাও, এই বই আমার লাগবে।
1: এই নে এই, দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসি। এই এই বইটা নিয়ে, আমি ওটা রেখে দিচ্ছি।
0: নো নো পিসি, পিসি দেখে যাও, পিসি দেখে যাও, দা সেম প্লে। এই বইটা তো কি সব লিখেছে শ্রীমতী দেখো। দিস বুক বিলংস টু ইন্দু মজুমদার। আমার বইও নিজে হাতে ইন্দু মজুমদারের নাম লিখে রেখেছে, অথচ ভালো করে জানে যে বইটা একমাত্র আমার।
1: ও বাবা, লিখেছে তো কি হয়েছে বাবা? আরে লিখলি তো আর ইন্দুর বই হয়ে যাচ্ছে না।
0: শ্রীমতী সেটাই বারবার বোঝাতে চায় পিসি।
1: আরে ওর কথা ছেড়ে
0: দে। না না না পিসি, না ছাড়া যায় না, ছাড়া যায় না। ইন্দু আমার কাছে থিসিসের ব্যাপারে সাহায্য নিতে আসে, তাই নিয়ে যত সব বাজে ইঙ্গিত করে তাকে তুমি জানো। বিছানায় শুয়ে থেকে এক চিন্তা, কলেজের সমস্ত সুন্দরী মেয়েদের সঙ্গে আমি।
1: ও বাবা, থাক থাক থাক, ওসব কথা।
0: আচ্ছা আচ্ছা, তুমি তুমি বলো পিসি, তুমি বলো এরপর কোন দিন বলবে চাকরি ছেড়ে দাও? কো এডুকেশন কলেজে তোমায় চাকরি করতে হবে না। তুমি শুধু আমার বিছানার পাশে বসে আমার প্রফেসর বিমল রায় হয়ে চিরদিন থাকবে। আমাদের যা আছে তাতে আমাদের চলে যাবে। আমরা আমরা তা ও ও পিসি, পিসি তুমি ঘুমোচ্ছ পিসি? না না, আমি বুঝতে পারছি পিসি তোমার ঘুম আসছে। চলে যাও চলে যাও চলে যাও, আমারও আমারও কেমন ঘুম পেয়ে যাচ্ছে পিসি, বেশ ঘুম পাচ্ছে, আমার বেশ ঘুম পাচ্ছে পিসি।
1: কতদিন আর কতদিন আমাকে এসব জ্বালা মুখ বুঝে সহ্য করতে হবে ঠাকুর? এ তুমি আমার কোন জেলখানায় বন্দি করে রাখলে? আমি যে মুক্তি চাই ঠাকুর, ঠাকুর তার আগে তুমি আমার বিমলকে ভালো করে দাও, ওকে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও ঠাকুর। দয়া করো দয়া করো ঠাকুর, ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও।
0: আমার দৃঢ় বিশ্বাস এই যে এ জাতির মধ্যে অক্লান্ত কর্ম প্রেরণা যোগাইতে পারিলে ভারতবর্ষ অসাধ্য সাধন করিতে পারে, দুনিয়ার সমস্ত জাতিকে চমৎকৃত করিতে পারে। আমি কথাও বিশ্বাস করি যে একবার এই ঘুমন্ত জাতির নিদ্রা ভঙ্গ হইলে এ যুগের সর্বাপেক্ষা উন্নতিশীল পাশ্চাত্য জাতিসমূহকেও ছাড়াইয়া যাইতে পারিবে।
1: আমার
0: যাবার কথা ছিল নাকি?
2: ছিল না, ইন্দু টিকিট কেটেছে, তুমি তো নিজে আমাকে বলেছিলে, সব ভুলে গেলে?
0: ইন্দু? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো সেদিন বলেছিল বটে, তিনটে টিকিট কেটেছে তোমার আমার আর ওর জন্যে। কিন্তু শ্রীমতী, আমি যে সুভাষচন্দ্রের লেখা তরুণের স্বপ্ন বইটা আবার নতুন করে পড়ছিলাম, দারুণ লাগছে শ্রীমতী, যেন যেন ভারতবাসীর মর্ম কথা।
2: বুঝেছি, কিন্তু থিয়েটার শুরু হয়ে যাবে যে, ইন্দু এসে হলের সামনে দাঁড়িয়ে থাকবে, একটা বিশ্রি ব্যাপার হবে। তুমি ওঠো, ওঠো না।
0: উঠছি উঠছি উঠছি উঠছি। পিসিমাকে বলেছো তো?
2: বলেছি, পিসিমাই তো বললেন বেশি রাত করো না বৌমা, এ সময় বেশি রাত।
0: ঠিক কথা। তাহলে শ্রীমতী, আজকে যাওয়াটা বরং পোস্টপোন করে দাও, পিসিমা যখন বলছে।
2: আরে, পিসিমা যেতে বারণ করেছেন নাকি? উনি তো বললেন মন ভালো থাকবে, ঘুরে এসো গে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরবে, চলো না।
0: একি আবার এখন কি এলো বলো তো?
2: যাই আসুক, এখন কিন্তু তোমার সময় নষ্ট করতে আমি দেব না, মনে থাকে যেন। এই শোভা, শোভা, এই শোভা,
3: এই যে যাই বৌদি,
2: কে এলো ডাক তো? তুমি যাও, তৈরি হয়ে এসো।
0: যথা আজ্ঞা, যাই।
3: ইন্দ্রজিৎবাবু বৌদি ট্যাক্সি নিয়ে এসে।
2: বৌদি, বৌদি, এই বৌদি কোথায় রে শোভা? এই তো এখানে, এখানে এসো ইন্দু। কি ভাবছিলাম জানো বৌদি, ভাবছিলাম এই রাস্তা দিয়েই যখন যাবো একবার নক করে দেখি তোমরা আছো কিনা, তাহলে স্যারকে নিয়ে একসঙ্গেই যাওয়া যাবে।
4: তোমার স্যারের কথা আর বলো না, আজকে থিয়েটারে যাবার কথা বেমালুম ভুলে বসে আছেন। ইন্দু চা খাবে তো?
2: না বৌদি, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, চলো তাড়াতাড়ি।
4: এই শোভা, তো দাদাবুকে ডাকতো?
3: ওইতে এসে গেছেন দাদাবু।
0: তারপর ইন্দু, তোমার তো সোজা থিয়েটার হলে চলে যাওয়ার কথা ছিল।
2: হ্যাঁ স্যার, কিন্তু বাবা বললেন এক রাস্তাতেই যখন যাচ্ছে তোমার স্যারকেও তুলে নিয়ে যাও।
0: প্রফেসর মজুমদার কেমন আছেন ইন্দু?
2: বাবার প্রেশারটা না আবার বেড়েছে, না হলে বাবাকেও টেনে নিয়ে যেতাম। বৌদি চলো, চলুন স্যার, নয়তো আবার দেরি হয়ে যাবে।
0: চলো, তোমরা এগো, আমি পিসিকে বলে আসছি।
2: চলো বৌদি।
4: হ্যাঁ চলো।

0: বিদা কেমন লাগলো ইন্দু? কি গো, তোমার কেমন লাগলো?
1: বলছি বলছি, তার আগে একটু গলা ভিজিয়ে নিলে ভালো হতো না? এসো এসো, এই রেস্টুরেন্টে ঢুকি। কতদিন এসব জায়গায় আসা হয় না বলতো?
0: বৌদিকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে পড়লেই তো পারেন স্যার।
1: ঠিক বলেছো ইন্দু, কিন্তু আসলে কি জানো, সবসময় সেটা হয়ে ওঠে না।
0: তোমার স্যারকে নিয়ে বেরোতে আমার যে কত হাঙ্গামা, যদি একবার দেখতে পেতে ইন্দু।
1: কেন, আজ এলে না? হাঙ্গামা কোথায় হলো?
0: অমন করে বলো না তো, আজকে শাজাহান দেখতে আসার পুরো ক্রেডিটটাই কিন্তু ইন্দুর প্রাপ্য, বুঝেছো মশাই? গরজ করে টিকিট কেটে তোমায় তুলে না নিয়ে এলে তুমি আসবে? বাবা, বইয়ের পাহাড় থেকে তোমায় নামানো, সে কি একটুখানি ব্যাপার?
2: ঠিক কথা স্যার, যখন বইয়ে ডুবে থাকেন কারোর কথা স্যারের মনেই পড়ে না। ফিশ ফ্রাই আর কফির অর্ডার দিচ্ছি বৌদি, এখানকার ফিশ ফ্রাইটা না দারুণ টেস্টি।
0: বেশ তো, তাই বলো।
2: এই যে এই শোনো শোনো দি, হ্যাঁ শোনো, তিনটে ফিশ ফ্রাই আর তিনটে কফি।
3: আচ্ছা দিদিমণি।
2: স্যার স্যার, আমার তো মনে হয় শাজাহান নাটকে সম্রাট শাজাহানের পিতৃসত্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সম্রাটের কর্তব্যবোধ হৃদয়ের অন্তর্দ্বন্দ্বে সমানভাবে অংশগ্রহণ করেছে, তাই না?
1: এক্স্যাক্টলি সো ইন্দু। ঔরঙ্গজেবের জয়, মুরাদের মৃত্যু, সুজার পরাজয় আর পলায়ন, দারার বন্দিত্ব আর হত্যা, এই প্রত্যেকটি ঘটনায় সম্রাট ভীষণভাবে আঘাত পেয়েছেন। তার পিতৃস্নেহ তিন পুত্রের দুর্ভাগ্যের অংশীদার হয়েছে, আবার অন্যদিকে অত্যাচারী ঔরঙ্গজেবকেও ত্যাগ করতে পারেননি। শাহজাহানের মনে গভীর ক্ষত সৃষ্টি নাটকটাকে রসাত্মক করেছে।
2: হ্যাঁ স্যার, আমিও সেটার কথাই ভেবেছি। কি বৌদি, ঠিক বলিনি?
0: বাবা, ওসব ছাত্রী আর অধ্যাপকের কথার মধ্যে আমি নেই। তাছাড়া গরম ফিশ ফ্রাই ঠান্ডা হতে দেয়া তা ঠিক হবে না ইন্দু, আমি কিন্তু খেতে শুরু করলাম ভাই।
1: কেন, তুমি কেন, তুমি কেন, আমিও শুরু করছি, তাড়াতাড়ি ফিরতে হবে। নাও ইন্দু, তুমিও শুরু করো। নাও।
2: আমি কিন্তু স্যার ফেরার পথে একবার মাসিমার বাড়ি হয়ে যাব।
1: ঠিক আছে, আমরা সোজা বাড়ি ফিরে যাব, কি বল সুমতি?
0: হুম, পিসিমার শোভা তো বাড়িতে আছে, তাড়াতাড়ি ফিরতে হবে।
1: শুধু কি তাই সুমতি, আর কিছু না?
0: কি হচ্ছে কি, কার বোঝাবো কিন্তু ইন্দু, আছে না?
1: আচ্ছা বাপু, আচ্ছা।
0: আচ্ছা তোমার দিনে দিনে কি হয়েছে বলো তো? হ্যাঁ
1: কেন, আবার কি হলো?
0: আবার কি হলো, ইন্দুর সামনে কি সব বলছিলে, খেয়ালই নেই তোমার?

0: যা হোক, তোমার ছাত্রী, আমার শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, এই সময় খুশি খুশি থাকতে হয়, কি সব তুমি যে ওর সামনে বলতে শুরু করেছিলে না?
1: বাড়ি এর মধ্যে আবার সংকোচের কি আছে?
0: তাই বলে ছাত্রীর সামনে?
1: ছাত্রী ছাত্রী তো কি হয়েছে, সে অ্যাডাল্ট। তাছাড়া তুমিও তো একদিন আমার ছাত্রী ছিলে।
0: হ্যাঁ, তা ছিলাম। তারপর আমরা বিয়ে করেছি, বুঝেছ, স্বামী স্ত্রী হয়েছি।
1: ঠিক কথা, এবার আবার মা হতে যাচ্ছ।
2: এইমাত্র রাস্তা পার হচ্ছিল কুকুরটা, চাপা পড়ে গেল। না না, ড্রাইভারের কোনো দোষ নেই, বেচারা নিয়তি।
0: কি হয়েছে গো?
1: না না, মনে হচ্ছে সামনের গাড়িতে কিছু একটা চাপা পড়েছে, মানুষ নিশ্চয়ই না, মনে হচ্ছে অন্য কিছু একটা।
0: হ্যাঁ ওই তো, ওই দেখো, কালো রঙের একটা কুকুরকে সবাই ধরাধরি করে ফুটপাতে এনে শোয়াচ্ছে। কত রক্ত পড়ছে!
1: হ্যাঁ কুকুরই তো দেখছি।
0: শোনো, দেখো না, কুকুরটার পেটে বোধ হয় বাচ্চাও ছিল। কি হবে এখন?
1: ঠিক আছে ঠিক আছে, ওসব তো আমার ভাবতে হবে না। ড্রাইভার নিন ভাই, রাস্তা পরিষ্কার হয়ে গেছে। চলুন ভাই চলুন, প্লিজ, আমার একটু তাড়া আছে, চলুন।
0: কুকুরটা কুকুরটা বাঁচবে তো? আর ওই বাচ্চাগুলো, ওগুলো বোধহয় বাঁচবে না। কি ছটফটে করছিল গো, আমাকে তো খুব ভয় করছে, ভীষণ ভয় করছে। জানি না আমার কি হবে, চলো না তাড়াতাড়ি বাড়ি, চলো চলো না গো।
1: এই তো শ্রীমতী এসে গেছে, আর একটুখানি আমার একটুখানি ভাই, একটু জোরে চালান প্লিজ,
0: আমার হাতে একটু চেপে ধরো, আমার ভীষণ ভয় করছে।
1: কোনো ভয় নেই শ্রীমতী, আমি আছি, কোনো ভয় নেই।

0: কেমন দেখছেন ডক্টর বাসু?
1: আজ তিন দিন হলো একেবারে যেন বিছানায়।
2: রাইট রাইট, আসলে মানসিক আঘাতটা বড্ড বেশি হবার জন্যই এত সব ঘটনা ঘটে গেল। ঠিক সময় মতো নার্সিংহোমে এনেছিলেন বলে পেশেন্টকে বাঁচানো গেল, বাট সরি বাচ্চাকে বাঁচাতে পারলাম না প্রফেসর রয়।
1: একটি মাত্র বংশধর, তাও ভগবান কেড়ে নিলেন ডাক্তারবাবু।
2: আপনার বৌমার পেটে আঘাতটা যে বড্ড লেগেছিল।
1: কতবার ওকে বলেছি ডাক্তারবাবু যে একা একা ওপর নিচ করো না, শোভাকে সঙ্গে নিয়ে তবে যাবে, কিন্তু সেই ভয়ই আমাদের সত্যি হলো। কতগুলো সিঁড়ি থেকে পা ফসকে বৌমা পড়ে গেল।
0: ডক্টর বাসু, পেশেন্টকে কবে রিলিজ করবেন?
2: আরো দুটো উইক তো লাগবেই প্রফেসর রয়, কিন্তু আপনি বরং আমার চেম্বারে আসুন মা, আপনি পেশেন্টের কাছে থাকুন, হয়তো আপনাদের কাউকে খুঁজতে পারে।
1: আচ্ছা বাবা, আমি নিশ্চয়ই থাকবো।
2: বসুন বসুন প্রফেসর রয়।
0: থ্যাংক ইউ।
2: হ্যাঁ, যার জন্য আপনাকে সরিয়ে আনা হলো সেটা কিছুই নয়, আপনার মিসেসের ভবিষ্যৎ
0: ডক্টর বাসু।
2: হ্যাঁ, উনি সম্ভবত আর কোনোদিন মা হতে পারবেন না। তাছাড়া আর একটা উপসর্গ দেখা দিতে পারে যেটা এই ধরনের রোগীর পক্ষে খুবই প্যাথেটিক ব্যাপার, আই মিন ওর মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে।
0: কি বলছেন ডক্টর বাসু? আমি যে শ্রীমতীকে অসম্ভব ভালোবাসি, ওর এই কন্ডিশন আমি কি করে মেনে নেব? প্লিজ প্লিজ ডক্টর বাসু, যেভাবে হোক শ্রীমতীকে সারিয়ে তুলুন। সন্তান ভাগ্যে না থাকলে কিছু করার নেই, কিন্তু শ্রীমতী বদলে যাবে। আমি কিছুতেই ভাবতে পারছি না।
2: প্রফেসর রয়, এখনই অতটা দূর আপনাকে ভাবতে হবে না, আপনি বিজ্ঞ মানুষ, নিশ্চয়ই নিজেকে সংযত করে মিসেসের জন্য অনেকটা স্যাক্রিফাইস করতে পারবেন।
0: আমি ভাবছি এসব কথা পিসিমা শুনতে পেলে।
2: না না না, সব কথা ওকে বলবার প্রয়োজন নেই, আপনি স্বামী, সত্যটা আপনারই জানা দরকার।
0: কিন্তু ডক্টর বাসু, পিসিমা যে আমার সত্যিকারের মা, শিশুকালে মাকে হারিয়েছিলাম, বাল বিধবা পিসিমা নিজের বুকে তুলে নিয়ে মানুষ করেছিলেন, সেই পিসিমাকে সমস্ত ব্যাপারটা গোপন করতে হবে।
2: সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় প্রফেসর রয়, উনি বুদ্ধিমতী, সব কিছুই মানিয়ে নিতে পারবেন।
0: হ্যাঁ, সেটা নিতেই হবে ডক্টর বাসু। আর শুধু পিসিমা কেন, আমাকেও নিজেকে প্রস্তুত রাখতে হবে ডক্টর বাসু। শ্রীমতীকে আমি সব দিক দিয়ে পূর্ণ রাখবো।

0: ওষুধটা এখনো খাননি বলি? এই তো জল এনেছি, খেয়ে নিন এবার।
1: শোভা,
0: হ্যাঁ,
1: আজ কি বার রে?
0: রবিবার বৌদি।
1: তো দাদাবাবু কোথায় রে?
0: এই তো এতক্ষণ আপনার বিছানার পাশে বসেছিলেন, এই মাত্র নিচে পরের ঘরে গেলেন।
1: ও, কেউ এসেছে বুঝি?
0: ইন্দুদিদি বলে তো সকাল থেকে নিচে আছেন।
1: এখন কটা বাজে বলতো?
0: 11:30 বৌদি। 11:00 ওষুধ খাওয়ার কথা ছিল বৌদি, আগে খেয়ে নিন।
1: জলটা দে।
0: এই নিন জল।
1: শোভা,
0: হ্যাঁ,
1: ফোনটা আমায় দে তো।
0: এই যে দিচ্ছি বৌদি, এই নিন। হ্যালো, হ্যাঁ বৌদিকে দিচ্ছি, ধরুন।
1: হ্যালো,
2: হ্যালো,
1: না তুমি এখন নিজের ঘরে থাকবে না, উপরে চলে এসো।
2: লাইব্রেরিতে আমি যে কাজ করছি শ্রীমতী, ইন্দু আছে, ওর খুব জরুরি কতগুলো নোট নিচ্ছে।
1: ওকে আর ছেড়ে দাও, আজ তো রবিবার, তোমার ছুটি, সারাদিন তুমি আমার কাছে থাকবে।
2: তোমার কাছেই তো এতক্ষণ ছিলাম শ্রীমতী। লক্ষ্মীটি, কাজটা শেষ হলেই আবার আমি তোমার কাছে যাচ্ছি।
1: কখন তোমার কাজ শেষ হবে বলো না?
2: এই তো ধরো না আরো ঘন্টা দুয়েক লাগবে। ওষুধটা খেয়ে একটু শুয়ে থাকো লক্ষ্মীটি, আমি যাচ্ছি।
1: আমার একটা কথাও কি তুমি রাখবে না?
2: সব কথাই তো তোমার রাখছি শ্রীমতী, সব কথা আমি রাখবো।
1: তাহলে তাহলে এক্ষুনি চলে এসো, আমি 1 থেকে 50 গুনবো, তার মধ্যে আমার কাছে তুমি চলে আসবে। আমি গুনছি কিন্তু, 1, 2।
0: আমি যাই বৌদি, রান্নাঘর অনেক কাজ পড়ে আছে আমার।
1: হ্যাঁ শোভা, হ্যাঁ তুই যা, তোর দাদাবাবু আসছেন।

0: দেখো ইন্দু, তোমার লেখার এই অধ্যায়টা বেশ ভালোই হয়েছে, কিন্তু এটাই সব নয় জানবে। আসলে তোমার বিষয় বৈষ্ণব কবিতা, বিশুদ্ধ রোম্যান্টিক কবিতা, সেই আলোচনায় আসতে গিয়ে তোমাকে আরো গভীরে আসতে হবে।
1: দেখুন স্যার, এখানটা লিখেছি,
0: পড়ো তো।
1: রাধা কৃষ্ণ প্রেমে বিভোর, প্রথম দর্শনেই কৃষ্ণকে তিনি ভালোবেসে মন প্রাণ সমর্পণ করে বসে আছেন, যেখানে দেখতে পাই, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাই বসই তারে।
0: হ্যাঁ, হ্যাঁ, সেই সঙ্গে রাধিকার অন্তরে যেসব চেতনার উন্মেষ, তা সাধারণ নরনারীর বেলাতেও প্রযোজ্য, তারও প্রকাশ আমরা দেখতে পাই। সখী কি পুছেছি অনুভব ময়ে, সই পীড়িতি অনুরাগ বাখানিতে, তিলে তিলে নূতন হয়ে।
1: অনেক বেলা হয়ে গেল স্যার, আপনার খাওয়া দাওয়া বোধ হয়।
0: ইন্দু শোনো শোনো শোনো, সবকিছু হিসেব করে হয় না। আমার আন্ডারে তুমি রিসার্চ করছো, তোমার পেপার সাবমিট করারও বেশি দেরি নেই, তোমায় আরো পরিশ্রম করতে হবে, পড়ার সমুদ্রে গবেষণার বিষয়ে তোমায় ডুবে যেতে হবে।
1: এখন আসছি স্যার, বৌদির কাছে আজ আর গেলাম না।
0: ঠিক আছে, অন্যদিন যেও।
1: আসি।

0: তুমি শোভা এলো না?
1: শোভা আলমারি থেকে আমার ধুতি পাঞ্জাবি নামিয়ে রাখছে, তারপরেই এসে তোমার গা স্পঞ্জ করে দেবে।
0: আজ আবার বিশেষ কোনো প্রোগ্রাম আছে নাকি?
1: তার মানে
0: কোনো কিছু জানি

0: না না, সব আবার মনে করিয়ে দিতে হবে।
1: আবার কি শুরু করলে?
0: আমি শুরু করলাম না, তুমি তুমি আমাকে শেষ করতে চাও।
1: তোমার যা ইচ্ছে হয় বলো, যা প্রাণ চায় করো। আমি কলেজে যাচ্ছি, সরকারি লোক ইন্সপেকশনে আসবে, খুব জরুরি ব্যাপার আছে শ্রীমতী।
0: আবার কবে থেকে স্পেশাল ক্লাস নিতে হবে তোমাকে জানো? সেই যে বলেছিলে 7 দিন তোমার কোনো সময় হবে না।
1: কাল থেকেই স্পেশাল অনার্সের ছাত্রীদের 7টা অ্যাডিশনাল ক্লাস আমাকে নিতে হবে।
0: সেই জন্য আজ সন্ধ্যে ইন্দুদের বাড়িতে যাবে, তাই না?
1: হ্যাঁ, অনেকটা সেভাবেই হয়তো যাব। আর আসলে ওর পেপারটাও শেষ হয়ে এসছে তো, তাছাড়া আমারও একটা দায়িত্ব আছে শ্রীমতী।
0: এখন তো ও আর তোমাদের কলেজে পড়ে না, তোমার দায়িত্ব কোথায়?
1: আছে শ্রীমতী, দায়িত্ব আছে। বুঝো না কেন, আমার আন্ডারে থিসিস করছে। আমি বলেছিলাম সময় পেলে একবার যাবো ওদের বাড়িতে।
0: আর কিছু নয়।
1: আবার কি কি আশ্চর্য! আচ্ছা, এইটুকু ভাবনা নিয়ে তুমি একেবারে রামায়ণ মহাভারত রচনা শুরু
0: করে দিলে। আমি রামায়ণ রচনা করি না, আর তুমি তুমি সব কিছু বলতে ভুলে যাও। এই তো এখন আমাদের সম্পর্ক দাঁড়িয়েছে। ইন্দু ইন্দু এখন আর উপরে আসে না।
1: আমি ওকে আসতে বারণ করেছি শ্রীমতী। তুমি অসুস্থ, বেশি কথা বলো তোমার বারণ। তাছাড়া অনেক এলোমেলো কথা এর মধ্যেই তুমি ওকে বলে দিয়েছো।
0: কিসের এলোমেলো কথা? যা বলেছি সব ঠিক, সব ঠিক, সব ঠিক। ইন্দুকে তুমি আমার কাছে আসতে বারণ করলেও ও সব খবর আমি রাখি। ইন্দুদের ইন্দুদের বাড়ি এখন ফাঁকা, বাড়িতে দাদা বৌদিরা কেউ নেই, আছেন শুধু বুড়ো বাপ মা। সন্ধ্যের পরে সেখানে যাওয়ার এই তো উপযুক্ত সময়। হ্যাঁ, কিন্তু সেই কথা, সেই যে কথায় আছে না, মানুষ ভাবে এক আর হয় আর এক। তোমার বেলা তো আর তাই হলো গো। একটু আগে ইন্দু ফোন করে জানিয়েছে ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই আজ রাতে তুমি যেন ওদের বাড়িতে না যাও, বুঝেছ?
1: এত সব বলার পরেও তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না শ্রীমতী। তবু বলছি, আমার জানা দরকার স্যারের কি হয়েছে।
0: ওই ইন্দু তো বললো বুকে ব্যথা, হার্টের ট্রাবল।
1: তাহলে তো আমাকে যেতেই হবে।
0: কেন, কি তোমার প্রয়োজন? ওদের অনেক টাকা, অনেক লোকজন আছে।
1: তুমি বুঝবে না, আর সে বোঝার শক্তি আজ আর তোমার নেই।
0: তার মানে কি বলতে চাও তুমি? পরিষ্কার করে আমাকে বলো
1: শ্রীমতী। টাকা থাকলেই লোকজন সবসময় পাওয়া যায় না। ইন্দুর বাবা ডক্টর মহাদেব চৌধুরী এককালে আমার শিক্ষক ছিলেন, ওর আন্ডারে আমি থিসিস করেছি, আজ যে কলেজে প্রিন্সিপাল হয়েছি তাতে ওর অবদান অনেক।
0: তবু তোমার ও বাড়িতে যাবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ইন্দু ইন্দু নিজেই একটা ছেলের মতো, সে সব পারে। দরকার হলে সে তোমাকে ডাকতো, না হয় ডাকবে
1: না। না, ইন্দু ওভাবে আমায় কখনো ডাকবে না, কারণ সে তোমাকে চেনে। যেখানে তুমি আছো হাজার প্রয়োজনও সে সেখানে আসবে না, কারণ তার আত্মসম্মান বোধ তোমার থেকে কম নয় শ্রীমতী।
0: এত বড় অসম্মানের কথাটা তুমি আমাকে বলতে পারলে, আমার আমার দিকটা একটু ভাবলে।
1: তা অসম্মানের কি আছে আমি জানি না, যেটা সত্যি সেটা চিরকাল সত্যি, আর সত্যি কথা বলতে আমি কোনোদিন পিছিয়ে আসবো না, এটা খেয়াল রেখো।
0: তাহলে শুনে রাখো, তোমার কাছে আমার শেষ কথা। মেয়েদের কলেজে চাকরি তোমায় ছাড়তে হবে, ইন্দুর গুরুগিরিও তোমাকে ছাড়তে হবে।
1: কি সব অমল তমল কথা বলছো?
0: না, ঠিকই বলছি আমি। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তাহলে আমি আত্মঘাতী হব। হ্যাঁ, আমি নিজে মরবো একদিন।
1: সন্দেহ রোগ যে এইভাবে তোমায় গ্রাস করেছে এটা আমি জানতাম না। তুমি অসুস্থ, ওইসব ওইসব আজগুবি ভাবনা ভেবে নিজের কষ্ট বাড়িয়ে তুলো না প্লিজ।
0: কষ্ট আমার আমার কষ্ট কোথায়? কত সুখ আমার দেখতে পাচ্ছ না? সুন্দর সুপুরুষ স্বামীর ভালোবাসা ছিটে ফোটাও এখন আর আমার কপালে জুটছে না। সব সব ইন্দু পাচ্ছে। ইন্দু
1: যা তা বকছো শ্রীমতী, ইন্দু বিবাহিতা, সে পরস্ত্রী।
0: সে পরস্ত্রী, কিন্তু স্বামীটাকে দেখে না, তাই বাপ দাদা সংসারে থেকে হায়ার এডুকেশন নেবার বাহানায় সে তোমার কাছে ধরে রাখছে, তোমাকে ধরে রাখছে, তোমার কাছে থাকছে। মেয়েরা মেয়েদের চাল চলন সব বুঝতে পারে,
1: বুঝেছো?
0: ইন্দুর পেপারের দায়িত্ব অন্য কোনো প্রফেসরকে তুমি দিয়ে দাও।
1: ইন্দুর পেপার শেষ হয়ে এসেছে, এই অবস্থায় ওর অধ্যাপক চেঞ্জ করা ওর পক্ষে ক্ষতিকর।

0: তা ছাড়া হয় না, একজনের কেরিয়ার এভাবে নষ্ট করতে আমি দিতে পারি না, আমার একটা দায়িত্ব আছে শ্রীপতি।
1: তাহলে ওই প্রফেসর সুমিত্রা দত্তকে তুমি চাকরি থেকে বরখাস্ত করো।
0: সুমিত্রা দত্ত? কেন, সে আবার এতদিন পর তোমার কি ক্ষতি করলো?
1: সুমিত্রা সব সময় তোমার পাশে পাশে কলেজে ঘুরছে, সেটা আমি ভাবতেও পারি না।

0: কিন্তু সেদিন আমি কিচ্ছু ভাবিনি, কারণ আমি জানতাম সুমিত্রার চাইতে সব দিকে আমি বেশি আছি।
1: ঠিক কথা শ্রীমতী।
0: কিন্তু সে ঠিক যে এখন তো আর থমকে দাঁড়িয়ে নেই, এখন আমি পাথর বয়ে বিছানায় পড়ে আছি, আর সুমিত্রা আমার চাইতে সব দিক দিয়ে আরো বেশি আকর্ষণীয়। সেদিন সে পাইনি, আমি তোমাকে পেয়েছিলাম। সেই পুরনো দুর্বলতাকে সে অনেক যত্নে পুষে রেখেছিল বলেই এখন সে তোমাকে পাচ্ছে।
1: যদি এ কথার কোনো জবাব হয় না, অন্তত আমার সেটা জানা নেই। আর তুমি বা ভুলে যাচ্ছ কেন যে সুমিত্রার চাকরিটা যাতে হয় সেজন্য তুমি তুমি আমাকে বার বার মনে করিয়ে দিতে। কেন শ্রীমতী, আমার উপর তোমার বিশ্বাস নেই? তাছাড়া সুমিত্রা বিবাহিতা, সন্তানের জননী, আর এইভাবে তুমি
0: জানি, আমি সব জানি, সব জানি। এরা নোংরা হলে বহু দূর অব্দি যেতে পারে। না না না, ওকে তোমার কলেজ থেকে তাড়াতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতেই হবে, তাড়াতেই হবে।
1: হচ্ছে কি শ্রীমতী, থামো, আমার দেরি হয়ে যাচ্ছে। শোভা, শোভা,
2: যাই কি বলছি দাদা?
1: শোন, কি ব্যাপার থেকে? হ্যাঁ, বৌদি গাটা স্পঞ্জ করে দিলি না? শিগগির দে, আমি যাচ্ছি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে।

0: আসতে পারি স্যার?
1: ও হ্যাঁ, আসুন সুমিতা দেবী, বসুন।
0: কলেজ ম্যাগাজিনের প্রথম কপিটা আপনার হাতে তুলে দিয়ে খুশি হলাম স্যার।
1: আপনি তো এবছর এডিট করেছেন দেখি। বাহ, বেশ সুন্দর হয়েছে তো।
0: আপনার লেখাটা কিন্তু দারুণ হয়েছে। অবশ্য সব লেখাই আপনি ভালো লেখেন।
1: লিখতাম, এখন আর লিখছি কোথায় বলুন? পরিবেশ নেই, হয়তো থাকবেও না।
0: বৌদি কি খুব অসুস্থ স্যার? আমায় আপনি আপনি করে বলছেন।
1: হ্যাঁ হ্যাঁ, খুব অসুস্থই বলতে পারো, আর এভাবেই চলবে সব।
0: অথচ আমাদের ক্লাসে শ্রীমতী সব থেকে জলি ছিল, আমরা তিন চারজন তো ওকে দারুণ হিংসে করতাম। তারপর একদিন শ্রীমতীরই জয় হলো।
1: জয়? তা বলতে পারো। বাদে তোমার আজকে আর ক্লাস নেই?
0: না স্যার।
1: শোনো সুমিত্রা, আরো কটা ক্লাস তোমাকে দেওয়া দরকার, অন্তত যে ক্লাসগুলো আমি নিচ্ছি সেখান থেকে কয়েকটা তুমিও নেবে।
0: কিন্তু স্যার, স্টুডেন্টরা যদি না মানতে চায়?
1: কেন চাইবে না সুমিত্রা? একদিন তুমি আমার ছাত্রী ছিলে, আমার ধ্যান ধারণাতেই তুমিও ছাত্রছাত্রীদের পড়াবে, তাছাড়া তুমিও তো ওদেরও প্রিয়।
0: তা কখনো হয়? আপনার কণ্ঠে জীবনানন্দ আমি কোনো দিন ভুলতে পারবো। কাব্য পড়াতে গিয়ে আপনার যে মানসিকতা দেখতে পাই, আমরা তো তার ধারে কাছেও কোনো দিন যেতে পারবো না স্যার।
1: সুমিত্রা, সবটাই চেষ্টার ব্যাপার, আর এখানে চর্চা ব্যাপারটাই হচ্ছে আসল কথা। চর্চায় শানিত হয় সব কিছু, অন্যথায় ক্ষয় হয় প্রতিভা, এটা জানবে।
0: 10 বছর আগেও আপনি যেমন ছিলেন এখনো তাই আছেন স্যার। আপনার মুখে সেই কত বছর আগে জীবনানন্দের কবিতা শুনেছিলাম, আজ অব্দি সেই শোনাকে কেউ ডিঙিয়ে যেতে পারেনি। তার একটু ছিটে ফোটা ছাত্রছাত্রীদের শোনাই, তাতেই ওরা তন্ময় হয়ে যায়।
1: অথচ দেখো, শ্রীমতী একদিন মাত্র শুনিয়েছিল, তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে।
0: আমাদের সোশ্যালে আপনার সেই আবৃত্তি, শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে।
1: বাহ, সব কথাগুলো ঠিক ঠিক তোমার মনে আছে তো সুমিত্রা?
0: হ্যাঁ স্যার।
1: এক মিনিট,

0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি। ও বলো শ্রীমতী, কি বলছিলে?
1: কি করছ এখন?
2: কে শ্রীমতী? ও বাবা, আপনারা কথা বলুন, আমি চলি।
0: কাজ করছিলাম, বলো আর কি বলছিলে।
1: কার যেন গলা শুনতে পেলাম, সামনে কে আছে?
0: কি আবার, কেউ নেই তো।
1: ওই যে, ওই যে চলে গেল, ওকে।
0: ও হ্যাঁ, ওই একটা কাজের ব্যাপারে প্রফেসর সুমিত্রা দত্ত এসেছিল, সেই চলে গেল শ্রীমতী।
1: অনেকক্ষণ অনেকক্ষণ ছিল সুমিত্রা, তাই না?
0: আচ্ছা কি যে সব তুমি বলো না।
1: জানি জানি, আমি সব জানি, কিচ্ছু বলতে হবে।
0: শোনো শোনো শ্রীমতী, শোনো। হ্যালো হ্যালো হ্যালো, লাইন ছেড়ে দিল। কি বিচিত্র মন।

0: জল খাবার এনেছি বৌদি, খেয়ে নিন।
1: এখন কটা বাজে রে?
0: এই তো সন্ধে হলো, 6টা বাজে বৌদি।
1: তোর দাদাবাবু এখনো এলো না?
0: 6টার সময় দাদা কোনো দিন আসেন বৌদি? 5টা পর্যন্ত দাদা ওর ক্লাসই থাকে।
1: না না, রোজ ক্লাস থাকে না, তুমি ভুল করছিস শোভা। কোনো কোনো দিন তো 3টেতে ক্লাস শেষ হয়ে যায়।
0: তাহলে দাদাবাবু এক্ষুনি এসে পড়বে, আপনি খেয়ে নিন বৌদি।
2: মনোরঞ্জন, আমার জল খাবার পাঠিয়ে দিও।
0: ওই তো দাদাবাবু এসে গেছেন, বললাম না এক্ষুনি এসে যাবেন।
3: তুই যা, তুই যা শোভা, মনোরঞ্জনের কাছ থেকে ওর খাবারটা এখানে নিয়ে আয়।
0: আচ্ছা, আমি এক্ষুনি আনছি। দাদাবাবু হাত মুখ ধরেন, অনেক দেরি হয়ে যাবে বৌদি, আপনি আগে খেয়ে নিন না, ওষুধ খেতে হবে তো আবার।
3: সব হবে, সব হবে, তোকে যা বললাম তুই আগে তাই কর, যা।
2: শোভা, শোভা, বৌদিকে সব ওষুধ খাইয়েছিস?
0: এইটা এখনো হয়নি দাদাবাবু, জল খাবারের পরে খেতে হবে। বৌদির এখনো জল খাবারই খাওয়া হয়নি।
2: সে কি রে, 6টায় এই ওষুধটা খাবার কথা? ঠিক আছে, তুই যা, আমি দেখছি।
3: আচ্ছা দাদাবাবুর খাবারটা দিয়ে যাস কিন্তু।
0: হ্যাঁ দিয়ে যাচ্ছি।
2: সে তোমায় ভাবতে হবে না শ্রীমতী, শোভার মনোরঞ্জন সব ঠিক করে দেবে। কিন্তু তুমি খাওনি কেন? খাবার পর ওষুধ খেতে হবে, ডাক্তারবাবু বার বার টাইম বেঁধে দিয়েছেন।
1: আর তোমায় যে আমি টাইম বেঁধে দিয়েছিলাম তুমি শুনছো না কেন?
2: তুমি? হুম। তুমি আবার কখন টাইম বেঁধে দিলে?
1: হ্যাঁ দিয়েছি তো, তোমার কলেজ শেষ হওয়ার পর তুমি তো সোজা আমার কাছে চলে আসো না, এত দেরি করো কেন?
2: কলেজে কাজ থাকে শ্রীমতী, কত রকমের মিটিং কনফারেন্স কত কিছু করতে হয় প্রিন্সিপালকে।
1: হ্যাঁ জানি, সব জানি। দুপুরে তোমার ক্লাস না থাকলে সুমিত্রার সঙ্গে তুমি গল্প করো, আমার টেলিফোন না গেলে আরো অনেকক্ষণ আস তোমরা গল্প করতে, ছায়ার মতো সুমিত্রা এখনো তোমার পেছনে পেছনে ঘুরছে।
2: যত সব আবোল তাবোল ভাবতে শুরু করলে না না, আমি আমি তোমায় খাইয়ে দিচ্ছি, দেখ হা করো, হা করো, এই তো লক্ষ্মী মেয়ে।
1: আমি তো দিন রাত শুয়ে থাকি, মাঝে মাঝে তুমি আমাকে খাইয়ে দাও। এসব কথা সুমিত্রা জানে, কোনোদিন ওকে বলো না।
2: কেন, কেন এই কথা বলবো শ্রীমতী, এটা তো তোমার আমার কথা।
1: না বলবে না, আমাদের কথা কখনো ওকে কিচ্ছু বলবে না। জল দাও তো, জল খাবো জল। ওই ওই ওই তো শোভা তোমার খাবার।
2: ঠিক আছে ঠিক আছে, আমি দেখেছি, নাও জল নাও, জল নাও শোভা, খাবারটা ঠিকই রাখ, পরে খাচ্ছি, খাও।
1: এবার ওষুধটা দাও না।
2: আমি বুঝতে পেরেছি, ওষুধ খাবে তুমি, ধরো ধরো নাও, জল নাও, ব্যাস। দেখো তো শ্রীমতী কত সুন্দরভাবে সব মিটে গেল।
1: শোনো, কাল থেকে তুমি আর দাড়ি কাটবে না।
2: কি কি দাড়ি কাটবো না? কেন বলো তো?
1: না কাটবে না, তোমার বয়স বাড়ছে আর তুমি আরো বেশি স্মার্ট হচ্ছ, সুন্দর দেখাচ্ছে তোমায়। এভাবে তোমায় আমি ছাড়তে পারবো না।
2: তাতে কি হয়েছে?
1: কলেজের মেয়েরা তোমাকে দৃষ্টি দিতে পারে, মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকলে কিছুটা তোমায় আগলি দেখাবে, তখন
2: তখন তোমার দেখতে ভালো লাগবে তো, শেষে কিন্তু তুমি বলবে।
1: আমার কথা বলছি না আমি, আমি ওদের কথা বলছি। বলো না গো, তুমি আর দাড়ি কাটবে না তো?
2: তুমি খুশি

0: Abi dur.
1: Ha bu. Kuşu ha bu. Ami jani. তুমি আমার সব কথা রাখবে।
0: আচ্ছা বলতে পারো কেন আমি তোমার সব কথা রাখবো?
1: বারে তুমি যে আমায় ভীষণ ভালোবাসো।
0: আর তুমি বুঝি বাসো না?
1: তোমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। জানো জানো মাঝে মাঝে কি মনে হয়, তুমি কলেজের চাকরি ছেড়ে দিয়ে আমার কাছে বসে আছো, আর কারোর সঙ্গে তুমি কথা বলছো না, শুধু আমি আমি তোমার কাছে আছি, আর কেউ নেই, আর কেউ নেই।
0: শ্রীমতি শ্রীমতি শোনো শোনো, সেটা তো একদিন হবেই শ্রীমতি। রিটায়ার করার পর সর্বক্ষণ আমি তোমার কাছেই তো থাকবো।
1: সে তো এখনো অনেক বছর বাকি, ততদিন আমি একা একা বিছানায় রাত দিন শুয়ে থাকতে পারবো না।
0: রাত দিন তোমায় শুতে হবে কে বলেছে? ডাক্তার বাসু তো বলেই দিয়েছেন।
1: না না না, আমি আমি সব কথা শুনবো না, সব কথা শুনবো না। আজ দুটো বছর আমি বিছানায় শুয়ে পড়ে আছি। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করবে?
0: আবার কি কাজ?
1: তাহলে আমি একদম ভালো হয়ে যাব। বলো না বলো না, করবে তো?
0: কি কাজ বলবে তো?
1: সেই যে তোমাকে সেদিন বলেছিলাম, মেয়েদের কলেজে চাকরি ছেড়ে দেবে, ইন্দুর ওই গুরুগিরি করা ছেড়ে দেবে, আর সুমিত্রা দত্তকে চাকরি থেকে বরখাস্ত করবে।
0: আবার এসব কথা আসছে কেন শ্রীমতি? শ্রীমতি শোনো, আমরা আমরা দুজনে দুজনকে বিশ্বাস করি, আর এই বিশ্বাসের উপরই তো সংসারটা দাঁড়িয়ে আছে। পৃথিবীটা এখনো তো জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়নি।
1: না না না, ওসব কথা আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু না। তুমি তাহলে চাও আমি কোনো দিনও যেন ভালো না হয়ে উঠি? এখানে আমায় ফেলে রেখে তুমি ইন্দু আর সুমিত্রার সঙ্গে?
0: প্লিজ শ্রীমতি, এসব কথা শোনা আমার পাপ। শ্রীমতি আমি শিক্ষক, ওরা একজন প্রাক্তন একজন বর্তমান ছাত্রী। তুমি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এত এত অবুঝ কেন হচ্ছে বলতে পারো?
1: তুমি তাহলে শুনবে না আমার কথা? শুনবে না? বেশ, আমিও কারো কথা শুনবো না।
0: কি করছো?
1: কারো কথা না,
0: এসব কি? না
1: আমি কিছু খাবো না, কোনো ওষুধ খাবো না, সব ফেলে দেবো, আমি সব ফেলে দেবো, সব ফেলে দেবো, সব ফেলে দেবো।
0: শোনো, আমি আমি তোমার সব কথা শুনবো, সব কথা শুনবো। প্লিজ তুমি আমার কথা শোনো।

অবধি ঘুমোচ্ছে। সেই সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু খাইনি, তার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। সেই এক কথা, চাকরি ছেড়ে দাও, সুমিত্রাকে বরখাস্ত করো, ইন্দুকে আসতে বারণ করো। কি যে মানসিক রোগ, ওষুধে এসব আর সারবে না। কিন্তু আমি কি করব, শ্রীমতীকে সুস্থ করে তুলতে চাইলে ওগুলোই আমায় করতে হবে। কিন্তু অসম্ভব, অসম্ভব। একের পাপে অন্যের শাস্তি, না আমি পারব না, এ আমি পারব না। তুমি যা খুশি মনে করতে পারো শ্রীমতী, তবু এত বড় অন্যায় আমি মেনে নিতে পারব না। ডক্টর বাসু বলেছেন তোমায় খুশিতে রাখতে, কিন্তু আমি কি করে করবো?

0: আমায় ডাকছেন স্যার?
1: হ্যাঁ, শোনো বলাই।
0: বলুন।
1: রেকর্ডস সেকশন থেকে অধ্যাপিকা সুমিত্রা দত্তর পার্সোনাল ফাইলটা নিয়ে এসো তো।
0: আচ্ছা স্যার।
1: হ্যালো, কে? ইন্দু বলছো? হ্যাঁ, আমি ফোন করছি। তোমার বাবা কেমন আছেন?
2: বলছেন বুকে ব্যথা আছে আজও।
1: ডক্টর কি কল দিয়েছিলে?
2: হ্যাঁ স্যার, ডক্টর কল বললেন ইসকেমিয়া, কাল ইসিজি হবে।
1: ও হ্যাঁ, শোনো ইন্দু, আসলে আমিও এক হার্ট পেশেন্ট নিয়ে ঘর করছি, তুমি ভালোভাবেই জানো, আর সেখানেও আমার নানান প্রবলেম দেখা দিচ্ছে।
2: কেন স্যার, বৌদির আবার কি হলো?
1: না না, তেমন কিছু হয়নি, তবে একটা একটা কথা তোমায় বলছি, কারণ তুমি আসলে এর কারণটা জানতে চেও না, আর এটা আমার অনুরোধ তোমার কাছে।
2: বলুন স্যার।
1: তুমি তুমি তোমার থিসিসের ব্যাপার নিয়ে আমার কাছে এসো না ইন্দু, আর আমাকেও আর তোমাদের বাড়িতে দেখো না।
2: স্যার, এসব কথা আসছে কেন, একটু খুলে বলুন।
1: আমি আমি আমি জানি ইন্দু, আমি জানি তোমার অনেক অসুবিধে হবে, তবে কাজ তো প্রায় শেষ, যেটুকু আছে সেটা তুমি নিজেই করে ফেলতে পারবে। আচ্ছা, আমি আমি রাখছি।
0: স্যার, এই যে সুমিত্রাদির ফাইল,
1: টেবিলে রাখো।
0: আচ্ছা,
1: শোনো বলাই।
0: বলুন।
1: আমাকে আমাকে এক গ্লাস জল দাও তো।
0: ঘরে টিফিনটা দিয়ে দেবো স্যার।
1: না না, আজকে আমি টিফিন আনিনি।
0: এই যে স্যার জল, ক্যান্টিন থেকে কিছু এনে দেবো স্যার।
1: থাক, তেমন খিদে নেই আজ, যদি খিদে পাই আমি তোমায় ডাকবো।
0: আচ্ছা স্যার, আমি বাইরেই আছি, কিন্তু আপনি কিছুই খাবেন না স্যার?
1: ঠিক আছে, পরে বলবো। সুমিত্রা দত্তর পার্সোনাল ফাইল, কিন্তু কিন্তু রেকর্ডস তো খুব ভালো, একে আমি কি করে বরখাস্ত করব? তাছাড়া সুমিত্রা আমার অনুগত ছাত্রী ছিল। না, এ হতে পারে না, একজনের ব্যক্তিগত সুখ দুঃখের হিসেব করে তাকে সুখী করতে আর একজনের ফিউচারকে আমি না আমি নষ্ট করতে পারি না। ইটস আ ক্রাইম, আমি অপরাধী হয়ে যাব। আমি
2: আসতে পারি
1: প্রফেসর? আসুন। কি ব্যাপার?
2: আমার ফাইল আপনি চেয়ে নিয়েছেন শুনলাম। কেন স্যার?
1: এসব কথা আপনাকে কে বললে? তাছাড়া যদি চেয়ে থাকি কারণটা নিশ্চয়ই আমি আপনাকে বলবো না।
2: আজ আপনার কি হয়েছে স্যার? আপনি তো কোনোদিন এভাবে আমার সঙ্গে কথা বলেন না। তাছাড়া যেটুকু করেছি, যা কিছু করেছি, সবই তো আপনার অনুগ্রহে স্যার। আপনি আর শ্রীমতী আমার যে চোখে দেখেন।
1: ঠিক কথা, ঠিক কথা।
2: সত্যি কথা বলতে কি স্যার, মানে আমার পার্সোনাল ফাইল চেয়ে নিয়েছেন শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছি, মাথার চিন্তাগুলো কেমন সব এলোমেলো হয়ে গেছিল, তাই আপনার ঘরে ঢুকে আপনাকে বিরক্ত করে ফেলেছি। অন্যায় হয়ে থাকলে ক্ষমা করবেন স্যার, চলি।
1: সুমিত্রা, সুমিত্রা বসো। আমার আচরণের জন্য আমি আমি সত্যিই খুব দুঃখিত সুমিত্রা, কিন্তু আমি কি করতে পারি বলতে পারো? শ্রীমতীকে কি করে বোঝাবো যে তার তার বাইরে আজও আমার অন্য কোনো পৃথিবী নেই? ও, আমি আবার ইমোশনাল হয়ে পড়ছি, কলেজ তো আর ইমোশনের জায়গা নয়। তোমার কোনো ভয় পাওয়ার কারণ নেই সুমিত্রা, আমি দেখেছি তোমার সার্ভিস রেকর্ডস খুব ভালো, ইওর সাকসেস ইজ আ মাস্ট। ওকে, তুমি এবার এসো, আমার অন্য কাজ আছে।
2: হ্যাঁ স্যার, আসছি।
1: নমস্কার প্রফেসর গুহ।
3: স্যার, আপনি আমার ঘরে আমায় ডাকলেই তো পারতেন, আমি যেতাম আপনার ঘরে। বসুন।
1: ঠিক আছে, ঠিক আছে। বেল প্রফেসর গুহ, যে জন্য আপনার কাছে আমার আশা।
3: বলুন স্যার।
1: আমি জানি যে আজকে দেড়টার পরে আপনার কোনো ক্লাস নেই।
3: হ্যাঁ স্যার, তাই।
1: জানেন তো, গভর্নমেন্টের ঘর থেকে আমাদের কাগজপত্র দেখতে আজকে লোক আসার কথা আছে, অবশ্য ওরা তিনটে নাগাদ আসবে।
3: আচ্ছা স্যার, আমায় কি করতে হবে?
1: ব্যাপারটা হচ্ছে আমি আজকে থাকতে পারছি না, কাগজপত্রগুলো সব রতনবাবুর কাছে রেডি করা আছে, আপনি ওদের সঙ্গে একটু থাকবেন।
3: নো প্রবলেম, আমি থাকবো স্যার।
1: ধন্যবাদ। নিন, আপনি আপনার কাজ করুন, ওরা এলে রতনবাবুকে ফাইল সমেত দেখে নেবেন, কেমন? আমি আসছি।
3: আসুন স্যার।
1: আর একটা কাজ বাকি আছে, চাকরি থেকে রেজিগনেশন দেওয়া। ঠিক আছে, চিঠিটা লিখেই ফেলি। এবার নামটা সই করে টেবিলে রেখে বলাইকে বলে যাব কালকের মিটিংয়ে প্লেস করার জন্য। যাক, এদিক থেকে এবার মুক্ত হলাম।

0: শ্রীমতী সব কথা রেখেছি, এবার ফোনে ওকে সবটা জানিয়ে দিই, কারণ খুশি হবে ও। হ্যালো, কে কথা বলছে? শোভা?
1: হ্যাঁ দাদা, আপনি শিগগির আসুন, বডি জানে কেমন করছে।
0: কেন, কি হয়েছে? কি
1: বডির অবস্থা ভালো নয়।
2: শুনছিলেন নাটক পিঞ্জর ভেঙে, রচনা অমিতাভ বসু, বেতার নাটরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা বিধানসভা পর্যালোচনা পর্যালোচনা করছেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।
1: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার শোক প্রস্তাব পাঠ করা হয়েছে। অধ্যক্ষ রথীন্দ্র বোস এদিন সভায় তা পাঠ করেছেন। প্রয়াত বিশিষ্ট কিছু মানুষ, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য যারা স্থান করে নিয়েছেন, তাদের প্রতি শোক জ্ঞাপন করেন স্পিকার রথীন্দ্র বোস। অধিবেশন কক্ষে তিনি শোক জ্ঞাপন করেন। শল্য চিকিৎসক প্রতিভা রঞ্জন মুখার্জি ও কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা মালকানির প্রতি। আসানসোলের প্রখ্যাত শল্য চিকিৎসক ডাক্তার প্রতিভা রঞ্জন মুখার্জি সদ্য প্রয়াত হয়েছেন। তিনি তার চিকিৎসা পরিষেবার জন্য পশ্চিমবঙ্গ তথা আসানসোল অঞ্চলে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তার ক্লিনিকটি আসানসোলের লোয়ার চেলিডাঙ্গা এলাকায় অবস্থিত ছিল, যা বাস এবং ট্রেনের মাধ্যমে রোগী ও দর্শনার্থীদের জন্য অত্যন্ত সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা প্রদান করে। তিনি একজন শল্য চিকিৎসক হিসেবে তার চিকিৎসা কর্মজীবন পরিচালনা করতেন। শেখ হামাদ বিন খালিফা বিন হামাদ বিন আবদুল্লাহ বিন জসিম বিন মোহাম্মদ আল খানি 1 জানুয়ারি 1952 সালে তিনি জন্মগ্রহণ করেন। 12 জুলাই 2026 সালে তিনি প্রয়াত হন। ক্ষমতাসীন কাতারি আল থানি রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি, যিনি 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের শাসক বা আমির ছিলেন। এরপর তিনি সিংহাসন ত্যাগ করে নিজের চতুর্থ পুত্র তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা অর্পণ ও হস্তান্তর করেন। কাতারে তাকে ফাদার আমির বা পিতা আমির বলে উল্লেখ করা হয়। হামাদ 1995 সালে একটি রক্তপাতহীন প্রাসাদ অবস্থানের মাধ্যমে তার পিতা খালিফা বিন হামাদ আল খানির কাছ থেকে ক্ষমতা দখল করেন। নিজের 18 বছরের শাসনকালে তিনি কাতারকে এক অনন্য স্থানে নিয়ে গিয়েছেন। তার আমলে কাতারে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন 77 মিলিয়ন টনে পৌঁছায় এবং এর ফলে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে ওঠে, যেখানে দেশের গড় আয় বছরে 86,440 মার্কিন ডলার। তার আমলেই 2006 সালে এশিয়ান গেমস দোহা চুক্তি, ফাতাহ হামাস দোহা চুক্তি, 2012 ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স সহ কাতারে বেশ কয়েকটি ক্রীড়া ও কূটনৈতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে কাতারে 2022 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কাতারি বিনিয়োগ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন এবং 2013 সাল নাগাদ কাতার সারা বিশ্বে 100 বিলিয়ন থেকেও বেশি বিনিয়োগ করে। কাতারি কর্তৃপক্ষের সব থেকে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করা হয়েছে দ্য শার্ড, বার্কলেস ব্যাংক, হিথ্রো বিমানবন্দর, হার্স প্যারিসা, জেরামা, ফোক্স ওয়াগেন, সিমেন্স ও রয়্যাল ডাচ শেলে। হামাদের শাসনকালে কাতারে 2টি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপিত হয়। তিনি ইরানের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আরব বসন্তের সময় বিশেষ করে লিবিয়া ও সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনকে সমর্থন ও অর্থায়ন করেন। শেখ হামাদ বিখ্যাত নিউ

0: মিডিয়া গ্রুপ আল জাজিরা প্রতিষ্ঠা করেন। তিনি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনায়ও ভূমিকা রেখেছিলেন। 2013 সালের জুনে হামাদ একটি সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে ঘোষণা করেন যে তিনি তার চতুর্থ পুত্র তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা স্থানান্তর করবেন। এদিন শোক প্রস্তাবের পর বিধানসভায় ভোটাভুটির সিস্টেম ডিজিটাইজড করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। কাগজের পরিবর্তে ডিজিটালিভাবেই ভোটাভুটি করার জন্য অনেকদিন আগে থেকেই প্রচেষ্টা চলছিল। সেই মতো কাগজের পরিবর্তে যাতে ডিজিটালিভাবেই ভোটাভুটি করা হয় তার জন্য হল মক টেস্ট। স্পিকার রথীন্দ্র বোস মক টেস্টে উপস্থিত থাকেন। বিধানসভার অধিবেশন কক্ষে এই মক টেস্টে উপস্থিত ছিলেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। সোমবার একই রকমভাবে ফের বসবে বিধানসভার অধিবেশন, এমনকি সোমবার হতে পারে আর এক দফা মক টেস্ট। তবে সোমবার থেকে 25 তারিখ পর্যন্ত অর্থাৎ 25 জুলাই পর্যন্ত যে অধিবেশন চলবে সেখানে মূলত দফাওয়ারি বাজেট নিয়েই আলোচনা চলবে।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ, নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
8: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন,

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
3: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
4: আকাশবাণী কলকাতা, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তবলায় চার তাল কি সাওয়ারি এবং ঝাঁপ তাল, পরিবেশনায় পণ্ডিত সুজিত সাহা, হারমোনিয়ামে হিরণময় মিত্র, তবলায় পণ্ডিত সুজিত সাহা।

কেসাবাড়ি এবং ঝাঁপতাল। পরিবেশনায় পণ্ডিত সুজিত সাহা। শিল্পীকে হারমোনিয়ামে সহায়তা করলেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন রাজুশী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

নজরুলগীতি শুনলেন মৈত্রী সিংহর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি।

0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের, ছবির নাম সংসার সীমান্তে।
1: দিনটা মনে রাখি, সেই সঙ্গে অভর দাসকেও।

0: এই জাহাজ গুলোন কোথায় যায় রে?
1: বিলেত
0: অনেক দূর।
1: কেন, তুই যাবি নাকি?
0: মরণ তুই জানা।

0: সত্যি তুই কোথাও চলে যা।
1: কোথায়?
0: দূরে কোথাও, যেখানে তোর দলের লোক পিছু লাগবে না, পুলিশ হেনস্থা করবে না, এমন কোন দুর্দেশে?
1: একটা তো মুখে পেট, তার নিকে এত কিসে?
0: আজ একটা বাচ্চা হতে কতক্ষণ
1: কি করে?
0: তুই চুরি ছেড়ে দে, আর পাঁচজন মতো ঘর সংসার করবি।
1: জব্বর বলেছিস, তার সংসার পাতে তুই যাবি নাকি সঙ্গে?
0: আমি জানতাই বললাম, কত ভালো ভালো মেয়ে জুটবে তোর।
1: দাগি আসামি নেগে মালা হেতে লাইন দিয়ে ডেঙড়ে আছে সব।

0: তুই যদি বলছিস তো তুইও তো যেতে পারিস।
1: আমি
0: কেন লয় কেন শুনি?
1: কিন্তু আমায় ওরা ছাড়বে কেন?
0: কারা?
1: বা তোর দলের লোক রয়েছে, আমার দলের লোক নেই। ওদের কাছে চুল শুধু বিক্রি রয়েছে।
0: বিক্রি রয়েছিস মানে?
1: বাপরে, আমার কত দেনা, মহল্লাওয়ালা, কিস্তিদার, বাড়ি।
0: কত টাকা?
1: তার কি কোনো নেকাজোকা আছে? সে অনেক।
0: ধর আমি যদি সব সুদে দিই?
1: তুই অত টাকা তুই পারবি কেন?
0: পারবো পারবো, অগরদাস ইচ্ছে করলে কি না পারে। তুই শুধু মুখ ফুটে বল একবার, একটা শেষ চেষ্টা করে দেখি। সত্যি সময় সময় নিজের উপর ঘেন্না ধরে যায় মাইরি, শুয়ে বসে স্বস্তি নেই। এদিকে দল, ওদিকে পুলিশ, খালি সাবধান সাবধান, জানলে ছোট ছোটই, ধরা পড়লে কুত্তার মতো মার জেল। একে খেলা মাইন্ডসেট জীবন। দূর দূর চল, সব লাথি মেরে চলে যাই কোথাও।
1: নেচল আমাকে নরক থেকে মুক্ত করে, যেখানে তোর খুশি। আমি আর পাচ্ছি না রে, আমি আর এভাবে এমন করে পাচ্ছি না।
0: তবে শোন, এই দেখ কালকের কটা টাকাই বা খরচা করেছি, এদেই সব হয়ে যাবে। এই তোর গা ছুঁ, আর এই মা গঙ্গা হাতে নিয়ে বলছি, আজ থেকে আমার চুরি বিদ্যে খতম, আজ থেকে আমরা সত্যি সত্যি সত্যি।
2: বাংলা ছায়াছবির গানে এবারের গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম রাগ অনুরাগ। হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন ভজন, শিল্পী পূর্বাশা নন্দী।

শুনছিলেন ভজন, পরিবেশনায় পূর্বাশা আনন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

লোকগীতি শুনছিলেন গুণধর শাসমলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট।

রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল ৬টায়। আকাশবাণী কলকাতা। এখন বেহালায় লঘু সুর বাজিয়ে শোনাচ্ছেন সজল দাস।

বেহালায় লঘুসুর বাজিয়ে শোনালেন সজল দাস। আকাশবাণী কলকাতা এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন প্রথমে গৌর মোল্লার ও পরে সুরদাসী মোল্লার রাগে শরদ, পরিবেশনায় ভাস্কর সেন, শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন প্রশান্ত তে রায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন প্রথমে গৌর মল্লার ও পরে সুরদাসী মল্লার রাগে শরৎ, পরিবেশনায় ভাস্কর সেন, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায়। আকাশবাণী কলকাতা। এখন দিল্লি কেন্দ্রের খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মোহাম্মদ জুবের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে হরিয়ানা, পঞ্জাব ও চণ্ডীগড় মে লগভগ 25,000 করোড় রুপে কে বিকাশ কার্য কা লোকার্পণ ও শিলান্যাস কিয়া। শ্রী মোদী নে জলন্ধর মে 5,470 করোড় রুপে সে অধিক লাগত কি বিভিন্ন রেল ও সড়ক অবসরচনা পরিযোজনাও কা লোকার্পণ ও শিলান্যাস কিয়া। শ্রী মোদী নে অমৃত ভারত স্টেশন যোজনা কে অন্তর্গত জলন্ধর ক্যান্ট সহিত 75 পুনর্বিকশিত রেলওয়ে স্টেশনো কা শুভারম্ভ কিয়া। উন্হোনে 20 রাজ্যো মে স্থিত পুনর্বিকশিত রেলওয়ে স্টেশনো কা ভার্চুয়াল রূপ সে লোকার্পণ ভি কিয়া। ইনমে

আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 18 জুলাই শনিবারের অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 6:30 আজকের চাষবাস, কথিকা পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন, বলবেন ডক্টর সুদেশনা পাঁজা। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা বর্ষার বিপদ, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 8টায় জানাও জানা দ্বীপের নাম মই নাও, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর রাতুল দত্ত। 8:05 তুবরি বিচার বিভ্রাট রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ সোমা ঘোষ গুপ্ত, প্রযোজনা রফি উদ্দিন। 8:20 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন স্নেহেশ নাগ। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 10টায় গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় থাকবে প্রিয়সমা গঙ্গোপাধ্যায় ও সৌরভ দেবনাথ। 12টায় বাংলার মুখ, হুগলি জেলার হারুয়া গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:30 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, এরপর রজনীকান্তের গান। 1টায় রম্যগীতি, 1:45 মহিলা মহল রং মেলান্তি, উপস্থাপনায় আত্রি সমাজপতি। 2:05 বিজ্ঞাপন তথা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে সাপের কামড় বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্তে। 5:30 শিল্পভারতী অনুষ্ঠানে একজন গয়না নির্মাতার যাত্রা বিষয়ে শিল্পাদের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সত্য কিঙ্কর মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠ করবেন শগুন হেমব্রম, লোকগীতি শিল্পী সুবোধ চন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষক ও তার পরিবার সাধারণ মানুষের জন্য আইন বিষয়ে প্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, পিএম কিষাণ সম্মান নিধি কি ও কেন, এ বিষয়ে ডক্টর চন্দন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8টায় অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 9টায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 9:15 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়। 9:30 মুখোমুখি বিশিষ্ট দেহ সৌষ্ঠব প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ান। 11টায় কীর্তন শিল্পী পলাশ সরকার। 11:10 শুনবেন বাংলা আধুনিক ও ছায়াছবির গান। এবার আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত বাঁশি শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। 6:35 রামচরিত মানস 175তম পর্ব শুনবেন। 6:45 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঋত্বিক শিকদার। 8:30 নজরুল গীতি শিল্পী সুপর্ণা গঙ্গোপাধ্যায়। 8:50 কীর্তন শিল্পী পলাশ সরকার। 9:10 রাজধারা, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা ঝা।
10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাইদা সাদাফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 2:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 কীর্তি।

চিত্রন শিল্পী পলাশ সরকার, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:25 কাহে কাশা উপস্থাপনায় শায়েস্তা নাজ, 9:26 স্পটলাইট, রাত 8:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের শনিবার অর্থাৎ 18 জুলাই 2026 সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 78%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার, যা ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা, যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।